আকাশবাণী কলকাতা, আজ সোমবার, চৌঠা জ্যৈষ্ঠ, 1948 শকাব্দ, 25 মে, 2026 খ্রিস্টাব্দ, 10ই জ্যৈষ্ঠ, 1433 বঙ্কান্ত। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297

96.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। আজ সূর্যোদয়ে ভোর 4:55 হয়ে 28 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যা 6:10 হয়ে 45 সেকেন্ডে। স্টুডিওর ঘড়িতে এখন 5:57 হয়ে 27 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 5:59 হয়ে 40 সেকেন্ড। একটু পরেই সকাল 6:00 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দিল্লি কেন্দ্রের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুভাশিত এই অনুষ্ঠানে আজ শুনবেন শ্রী অরবিন্দের রচনা থেকে পাঠ।
1: দিব্য জীবন, যাকে দিব্য পুরুষ ও বিরাট পুরুষ বলছি, তাকেই যদি ঈশ্বর বলে মানি, তাহলে তার জগৎ প্রশাসনের রীতি সম্পর্কে আমাদের মনে একটা খটকা জাগে। সাধারণত ঈশ্বর বলতে আমাদের কল্পনায় ফোটে মানবীয় শাসনতন্ত্রের একটা আদর্শ। ভাবি মন ও মনের ইচ্ছা নিয়ে তাঁর কারবার, তাই সর্বশক্তিমত্তার খোশ খেয়ালে জগতের পরে তাঁর মনঃকল্পনাকেই তিনি আইন বলে চাপান। তাঁর ইচ্ছা তাঁর ব্যক্তি স্বভাবের বন্ধনহীন খুশির খেলা। কিন্তু দিব্য পুরুষের কোনো দায় আছে কি সংকল্প বা ভাবনার স্বৈরাচার দিয়ে জগৎ শাসন করবার? তথাকথিত সর্বশক্তিমান অথচ অজ্ঞান মানুষের মতো তার মধ্যে মনোধর্মের সংকোচ নাই, তার অখণ্ড চেতনায় আছে সর্বভূতের স্বরূপ, সত্যের সংবিত। তিনি জানেন সর্ববিদ বলেই তাঁর জ্ঞানময় তপঃশক্তি সেই অন্তর্গূঢ় সত্যের প্রেতিতে ফুটিয়ে তুলছে বিশ্বের সকল বস্তুর গুহাহিত তাৎপর্য, তাদের নিয়তি বা সম্ভাব্যতা, তাদের অনতিবর্তনীয় আত্মস্বভাবের প্রবর্তনা। দিব্যপুরুষ স্বতন্ত্র, নিয়তিকৃত, কোনো নিয়মেরই বন্ধন তার নাই। তবু তাঁর লীলাতে দেখা যায় ক্রম ও নিয়ম, বস্তুত তারা স্বরূপ সত্যের পরিচায়ক বলে। সে সত্য গণিত কি যন্ত্রতন্ত্রের স্থূল সত্য নয়, তার মধ্যে প্রকাশ পায় বস্তুর চিন্ময় তত্ত্বভাবের স্বরূপ, তারা যা হয়েছে এবং যা হবে তার অভিব্যঞ্জনা, তাদের অন্তর্নিবিষ্ট বীজভাবের আকুতি। বিশ্বলীলায় স্বরূপে আবিষ্ট থেকেও দিব্যপুরুষ অধ্যক্ষরূপে তাকে ছাপিয়ে আছেন। তাই প্রকৃতির একদিকে চলছে নানা জটিল বিধিবিধানের সীমিত প্রযোজনা, অথচ তারও মধ্যে রয়েছে দিব্যপুরুষের আবেশ ও অধিষ্ঠান। কিন্তু প্রকৃতির এই ঐশ্বর্যকে ছাপিয়ে আরেক দিকে রয়েছে অধ্যক্ষ পুরুষের দিব্য কর্ম ও ঐশ্বর্যযোগের অবন্ধ প্রীতি, যা কামচার বশে নয়, প্রমুক্ত স্বাতন্ত্র্যের উল্লাসেই কখনো নিয়তির বিপর্যয় ঘটায়। আমরা তাকে ভাবি প্রতিহার্য বা ইন্দ্রজাল। জানি না এ শুধু অপরা প্রকৃতির পরে চিন্ময়ী পরমা প্রকৃতির অপ্রত্যক্ষ প্রশাসন। বস্তুত অপরা প্রকৃতি তো পরমা প্রকৃতিরই খণ্ড বিভূতিমাত্র, অতএব উত্তর ভূমির জ্যোতি শক্তি ও প্রভাব যে তার মধ্যে বিপর্যয় বা বিপরিণাম আনবে সে আর বিচিত্র কি। জড় প্রকৃতি গণিতের শতসিদ্ধ বিধান মেনে যন্ত্রের মতো চলছে, সে কথা মিথ্যা নয়। কিন্তু এই যন্ত্রমূঢ়তার অন্তরালে কাজ করে চলেছে চেতনার চিন্ময় বিধান, যাহাতে অপরাপ প্রকৃতির যন্ত্রলীলাতে সঞ্চারিত হচ্ছে একটা অন্তরাবৃত সার্থকতার প্রবেগ। আবার তারও উপরে আছে চিন্ময় স্বভাবের স্বাতন্ত্র, যার মধ্যে চিৎপুরুষের বিশ্বম্ভর পরমসত্যই দিব্য জ্ঞান ও দিব্য কর্মে ছন্দিত হয়ে উঠেছে। ঈশ্বরের জগৎ শাসনকে বা তাঁর কর্মরহস্যকে আমরা নরলীলা কি যন্ত্রলীলা ছাড়া আর কিছুই ভাবতে পারি না। খানিকটা সত্য এতে থাকলেও এ তার দিব্য বিভূতির একটা দিক মাত্র।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন শ্রী অরবিন্দর রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি। এই অনুষ্ঠানে আজকের প্রথম গানটির শিল্পী সনৎ সিংহ।

প্রথমে সনত সিংহ, পরে সুচরিতা রায়কতের গাওয়া গান শুনলেন। সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন লাভজনকভাবে বেবি কর্নের চাষ। এ বিষয়ে বলবেন ডক্টর কৃষ্ণেন্দু রায়। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে জলবাহিত রোগ থেকে সাবধান বলবেন ডাক্তার তুষারকান্তি সাহা। শুনবেন দ্বিতীয় পর্ব। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও অমরেশ মুখোপাধ্যায়। রিয়া চট্টোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত 7:45। সকাল 8:00 বিজ্ঞানের খবর সংকলন অপরাজিত বন্দ্যোপাধ্যায়। সোহিনী বসুর কণ্ঠে নজরুল গীতি 8:05। 8:20 কথিকা কৃষ্ণনগরে নজরুল বলেছেন অমৃতাভ দে। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ক্লারিওনেট শিল্পী তপন নট্ট। 9:00 গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম অংশ। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 ছুটির ঘণ্টা উপস্থাপনায় হৈমন্তী দে। প্রথমে শিশু সাহিত্য 2025 পুরস্কার প্রাপ্ত লেখক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার, এরপর গল্পপাঠ। 11:00 যুববাণীর অনুষ্ঠান যুবমঞ্চ, উপস্থাপনায় পৌলমী বাগ ও দেবজিৎ অধিকারী। বেলা 12:00 আধুনিক গান শিল্পী সুস্মিতা দাস সরকার। 12:15 লোকগীতি সংহিতা ভট্টাচার্যর কণ্ঠে। 12:35 উনজমির দুনফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। দুপুর 1:00 নির্বাচিত লোকগীতি। 1:50 মহিলা মহল সাহিত্য কথা উপস্থাপনায় সৌমিলি রায়। 2:30 ছায়াছবির গান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন। চিঠিপত্রের উত্তর শ্রোতাদের দরবারে প্রযোজনা সৌর্য চৌধুরী উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য প্রশ্নোত্তরে পড়াশোনা।

0: অষ্টম শ্রেণীর জীবনবিজ্ঞান। এই বিষয়ে বেথুন কলেজের স্কুলের শিক্ষিকা অনুরাধা ভট্টাচার্যর সঙ্গে থাকবেন তিনজন ছাত্রী। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি গুরু হাঁসদা ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে ক্রীড়া অনুষ্ঠান, গ্রামীণ ক্লাবগুলির ভূমিকা ও ক্রীড়া প্রতিভাদের উন্নীত করা, এ বিষয়ে বলবেন অজয় মান্ডি। এরপর লোকগীতি পরিবেশনায় রবীন্দ্রনাথ হাঁসদা, স্বর্ণময়ী টুডু, শ্যামচরণ মান্ডি ও সহশিল্পীবৃন্দ। সন্ধ্যে 6:40 কৃষি কথার আসর। প্রথমে কৃষির স্থায়িত্ব বৃদ্ধিতে উন্নত বীজ উৎপাদন ও প্রক্রিয়াকরণ, এ বিষয়ে ডক্টর সুদেশনা পাঁজার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। এরপর ATARI কি ও কেন, এই বিষয়ে ডক্টর প্রদীপ দের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। সন্ধ্যে 7:30 সমীক্ষা, রাত 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, তামাক সেবন কতটা বিপজ্জনক, এ বিষয়ে ডাক্তার শুভদীপ পালের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ক্ল্যারিওনেট শিল্পী তপন নট্ট। 9:30 নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য পিয়াসী নজরুল, অংশগ্রহণে ডক্টর বাঁধন সেনগুপ্ত ও অনন্যা মজুমদার বাগচি, সঞ্চালনে সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা বাংলা কথিকা বিভাগ। শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। রাত 10:00 ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত রিয়া চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 10:45 নজরুল গীতি শিল্পী সোহিনী বসু, রাত 11:00 আধুনিক গান শিল্পী সুস্মিতা দাস সরকার। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি ও দাদরা শিল্পী সুনন্দা মুখোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রিয়া চট্টোপাধ্যায়, 6:35 রামচরিত মানস, 6:45 ভজন শিল্পী সোহিনী বসু, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় স্বপ্নময় চক্রবর্তী, 8:30 রাগ প্রধান শিল্পী সুনন্দা মুখোপাধ্যায়, 8:45 আধুনিক শিল্পী সুপ্রকাশ চাকি, সকাল 9:00 লোকগীতি সংহিতা ভট্টাচার্যর কণ্ঠে, 9:10 রসধারা উপস্থাপনায় পূজা মিশ্র, 10:15 অঞ্জুমান উপস্থাপনায় আফতাব আলম, সকাল 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, বেলা 12:00 সুরভি উপস্থাপনায় পূজা মিশ্র, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, দুপুর 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ইউথ টাইম উপস্থাপনায় সংযুক্তা নন্দী, দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী মধুমিতা চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু কর্তৃক পদ্ম পুরস্কার 2025 প্রদান অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন অনুষ্ঠান পরিচিতি, এখন খবর।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক নতুন উচ্চতায় গিয়ে পৌঁছেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতি মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানিবিধির আওতায় রাখা হবে না। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। IPL ক্রিকেটের লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। প্লে অফ পর্ব আগামীকাল থেকে শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও গতকাল নতুন দিল্লিতে বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বৃদ্ধির বিষয়ে কথা বলেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বর্তমান, যার মূল ভিত্তি হল পারস্পরিক সহযোগিতা। দুদেশের সম্পর্ক গোটা বিশ্বের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপরও জোর দেন ডক্টর জয়শঙ্কর।
2: Secretary and I therefore welcome the expansion in our energy trade in recent months. Diversified supplies are at the heart of energy security for India. we devoted some time to nuclear energy cooperation as well. The passage of the Shanti Act has opened up new possibilities.
1: ডক্টর জয়শঙ্কর দুদেশের জনগণের সুস্থায় সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা যাতে বিনা বাধায় উভয় দেশে যাতায়াত করতে পারেন তা সুনিশ্চিত করা জরুরি। ইরানের সংঘাতের বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, ভারত সর্বদাই আলোচনা ও কূটনীতির পথে সমস্যা সমাধানে বিশ্বাসী। বিশ্বব্যাপী জ্বালানি মূল্য হ্রাস এবং অবাধ বাণিজ্য ব্যবস্থা সুনিশ্চিত করার ক্ষেত্রে ভারত ও আমেরিকা একই মনোভাব নিয়ে চলে বলেও তিনি জানান। মার্কিন যুক্তরাষ্ট্র সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও বলেন, ভারত সে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। উভয় দেশই সন্ত্রাসবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একজোট রয়েছে বলেও তিনি জানান।
3: A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems. And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world.
1: নতুন দিল্লি ভারত মন্ডপে আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিওকে ফোন করেন। মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করে বলেন যে দুদেশের সম্পর্ক এর আগে কখনোই এত ঘনিষ্ঠ ছিল না। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত বলে উল্লেখ করেন। শ্রী ট্রাম্প বলেন, ভারত তার উপর শতভাগ ভরসা রাখতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন শ্রী রুবিও 4 দিনের সফরে ভারতে রয়েছেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। এরপর গতকাল ভারতীয় বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি তার প্রতিনিধিদের ইরান সম্পর্কিত কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বর্তমানে চলতে থাকা আলোচনার 60 দিনের জন্য যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনার বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত এই চুক্তি আমেরিকায় রিপাবলিকানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। তাদের কেউ কেউ প্রকাশ্যে যুক্তি দিচ্ছেন যে চুক্তি শর্তগুলো ইরানের প্রতি অতিরিক্ত নমনীয়। সেনেটর ট্রেস ক্রুজ বলেছেন যে এই চুক্তি স্বাক্ষরিত হলে এটি হবে বড় রকমের ভুল সিদ্ধান্ত। অন্যদিকে মার্কিন সেনেটর সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির চেয়ারম্যান রজার উইকার বলেছেন, 60 দিনে যুদ্ধবিরতি অর্থ দাঁড়াবে অপারেশন এপিক ফিউরির মাধ্যমে এ পর্যন্ত যা কিছু অর্জিত হয়েছে তা সবকিছুই বৃথা। তবে বিদেশ বিষয়ক কমিটির সদস্য মাইক ললার বলেছেন, প্রশাসন শেষ পর্যন্ত এই শাসক গোষ্ঠীর অবশিষ্ট অংশকে আলোচনার টেবিলে বসাতে বাধ্য করতে সক্ষম হয়েছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের উপর ব্যাপক হামলা চালায়। এর ফলে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ইরান ও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলির উপর পাল্টা হামলা চালায়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভার্লিয়েন গতকাল পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের স্থায়ী ও পূর্ণাঙ্গ সমাধানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হওয়া আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 2026 সালের অসামরিক সম্মান প্রদান অনুষ্ঠানে 66 জন কৃতি মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। 2026 সালের জন্য মোট 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে দ্বিতীয় পর্বে পুরস্কৃত করা হবে। উল্লেখ্য, প্রতিবছর সাধারণতন্ত্র দিবস উপলক্ষে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই অসামরিক সম্মান শিল্পকলা, সমাজসেবা, জনসেবা, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য, শিল্প, চিকিৎসা, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া, অসামরিক পরিষেবা বিভিন্ন ক্ষেত্রে

0: প্রদান করা হয়। অসাধারণ বিশিষ্ট সেবার স্বীকৃতিস্বরূপ পদ্মবিভূষণ, উচ্চমানের বিশিষ্ট সেবার জন্য পদ্মভূষণ এবং যে কোনো ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সমস্ত জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দিয়ানিবিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতি সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে জনজাতিদের কোনো অধিকার ক্ষুণ্ণ করা হবে না। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 149,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী সমুনাথ কুর্মীকে 109,000-এর বেশি ভোটে তিনি পরাজিত করেছেন। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় বিজেপি প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয়ের জন্য রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি লিখেছেন, এই দেশ জনাদেশে গণতন্ত্রের জয় হয়েছে, পরাজিত হয়েছে ভয় ভীতি ও হুমকি। রাজ্যের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রতি যে অটল বিশ্বাস রেখেছেন তারই প্রতিফলন ফলতায় বিপুল ব্যবধানে জয়। রাজ্যের উন্নয়নের লক্ষ্যে দল কাজ করে যাবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 2024-এর 31শে ডিসেম্বরের পর যারা অবৈধভাবে কাঁটা তার পেরিয়ে দেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। কলকাতার ইডেন উডানে গতকাল আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। টসে জিতে কেকেআর দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠায়। দিল্লি 20 ওভারে 5 উইকেটে 203 রান তোলে। কেএল রাহুল 60, অধিনায়ক অক্ষর প্যাটেল 39 রান করেন। সৌরভ দুবে 2টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে কেকেআর 18 ওভার 4 বলে 163 রানে অল আউট হয়ে যায়। অধিনায়ক অজিঙ্ক আরাহানে 63 রান করেন। দিল্লির হয়ে লুঙ্গি এন গিডে ও কিলদীপ যাদব 3টি করে উইকেট নিয়েছেন। কুলদীপ ম্যাচে সেরা হয়েছেন, 14 ম্যাচে 13 পয়েন্ট সংগ্রহ করে সপ্তম স্থানে এবারের আইপিএল শেষ করল কলকাতা নাইট রাইডার্স। সমসংখ্যক ম্যাচ খেলে 14 পয়েন্ট সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস 6ষ্ঠ স্থানে রয়েছে। প্লে অফ পর্ব আগামীকাল শুরু হচ্ছে। ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। বুধবার নিউ চণ্ডীগড়ের এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ শুক্রবার একই ম্যাচে অনুষ্ঠিত হবে, ফাইনাল রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্কে এক নতুন উচ্চতায় গিয়ে পৌঁছেছে। খবর শেষ হল এরপরে জাতীয় সংবাদ 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: শুরু হচ্ছে আজকের চাষবাস।
1: গ্রামবাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন লাভজনকভাবে বেবি কর্নের চাষ। এ বিষয়ে বলছেন ডক্টর কৃষ্ণেন্দু রায়, বিষয়বস্তু বিশেষজ্ঞ, শস্য বিজ্ঞান, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।
2: বেবিকর্ন চাষের ক্ষেত্রে একাধিক মোচাযুক্ত বেটে ও মাঝারি জাত কিন্তু বিশেষভাবে কার্যকরী। সেক্ষেত্রে G5414, G5417, VL মক্কা 42, গোল্ডেন বেবি, এই জাতগুলো খুব গুরুত্বপূর্ণ। সাধারণত সারা বছরই আমরা বেবিকর্নের চাষ করতে পারি। যদি খারিফ খন্দে চাষ করি সেক্ষেত্রে জুন মাসের প্রথম সপ্তাহ, রবি খন্দের ক্ষেত্রে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ এবং প্রাক খারিফ খন্দের ক্ষেত্রে মার্চ মাসের প্রথম সপ্তাহ উপযুক্ত। তবে শীতকালীন ফসল চাষে বেবিকর্নের ক্ষেত্রে আমরা বেশি ফলন পাব। বীজ বোনার ক্ষেত্রে হাইব্রিড ভুট্টার থেকে একটু আলাদা হবে আমাদের, সারি থেকে সারির দূরত্ব বেবিকর্নের ক্ষেত্রে 45-50 সেন্টিমিটার হবে এবং

0: সারিতে গাছের দূরত্ব হবে 20 সেন্টিমিটার। বিঘা প্রতি প্রায় 5 কেজি মতো বেবিকনের বীজ লাগে এবং প্রতি বিঘা চাষের ক্ষেত্রে আমরা অবশ্যই জৈব চাষ আমরা কিছুটা করতে পারি এবং আমরা সমন্বিত পদ্ধতিতেও চাষ করলে বেবিকনে খুব আরও বেশি আমরা ফলন পেতে পারি। সেক্ষেত্রে আমরা প্রাথমিক সার হিসাবে প্রতি বিঘায় 10 কেজি ইউরিয়া, 50 কেজি মতো সিঙ্গেল সুপার ফসফেট এবং 9 কেজি মতো মিউরিয়েট অফ পটাশ আমরা প্রয়োগ করতে পারি এবং ফসলের 25 থেকে 30 দিন যখন বয়স হবে তখন বিঘা প্রতি আরও 10 কেজি ইউরিয়া আমরা চাপান হিসাবে প্রয়োগ করব এবং শেষ চাপান হিসাবে 40 থেকে 45 দিন বয়সে 10 কেজি আরও কিছুটা ইউরিয়া আমরা প্রয়োগ করব দ্বিতীয় চাপান হিসাবে। এবং মাটিতে যদি জিঙ্কের অভাব থাকে তাহলে অবশ্যই আমরা 0.5 থেকে 1 কেজি মতো জিঙ্ক সালফেট আমরা প্রয়োগ করতে পারি। এবং সেচের ক্ষেত্রে শীতকালীন বা প্রাক্ষারিক ফসলে 3 থেকে 4টা জলসেচের প্রয়োজন হবে, ফুল আসা পর্যন্ত 1 থেকে 2টি, ফুল আসার সময়ে 1টি এবং ফুল আসার পরে আর 1টি জলসেচ আমরা প্রয়োগ করব। ফসলের যখন 45 থেকে 50 দিনের বয়স হবে তখন ডগার শেষ পাতার কোল থেকে পুরুষ ফুল বের হওয়ার আগেই আমরা কিন্তু ফসলটাকে তুলে নেব, এর ফলে পরাগ সংযোগটা আমাদের হবে না এবং ফসলের গুণাগুণ বজায় থাকবে। সঠিক সময় ফসল তুললে কিন্তু অধিক মূল্য আমরা বাজার থেকে পাবো। খারিফ খন্ডের ক্ষেত্রে 50 থেকে 55 দিন এবং শীতের মরশুমে প্রায় 75 দিন পরে ফসল আমরা তুলব এবং যখন মোচার মুখ থেকে রোয়া বের হচ্ছে তার ঠিক 24 ঘন্টার মধ্যে আমরা ফসলটাকে তুলব। বেবিকন লম্বায় 6 থেকে 10 সেন্টিমিটার লম্বা হবে এবং চওড়ায় 1 থেকে 1.5 সেন্টিমিটার হবে, তবে আমাদের বাজারে এর চাহিদা বাড়বে এবং সাধারণত সিকেটিয়ার বা ছুরি দিয়ে আমরা এটাকে কেটে নেব, তাহলে বেবিকর্নের কোনো ক্ষতি হবে না। আর ফলনের ক্ষেত্রে বলি, বেবিকর্ন যদি সঠিক পদ্ধতি মেনে চাষ করা হয় তাহলে প্রতি বিঘায় 2 থেকে 4 কুইন্টাল আমরা খোসা ছাড়া বেবিকর্ন পাবো এবং গোখাদ্যের জন্য যে পোর্শনটা পড়ে থাকবে সেই পোর্শনটা তার যেটা ওজন সেটা প্রায় বিঘা প্রতি হবে 1 টন থেকে 2 টন মতো। ফসল তোলার পরেই ঠান্ডা অবস্থায় বেবিকনকে রাখা জরুরি, বেবিকনের মোচাগুলো কোনোভাবেই যেন রোদে গরম না হয়, এজন্য প্রথমে ঠান্ডা করে যেটাকে আমরা প্রি কুলিং বলি তারপরে এটাকে হিমঘরে রাখা প্রয়োজন। ফসল তোলার 1 থেকে 2 ঘন্টার মধ্যে ঠান্ডা করা প্রয়োজন, এজন্য মোচার খোসা ছাড়িয়ে রোয়া পরিষ্কার করে লম্বা বোটা ছেঁটে ফেলে বেবিকনগুলোকে ঠান্ডা জায়গায় রাখতে হবে। এই পদ্ধতিতে বেবিকনকে যদি আমরা সংরক্ষণ করি তাহলে বেবিকনের মিষ্টত্ব বাড়ে এবং গুণগত মানও বৃদ্ধি পায়। ছাড়ানো মোচাগুলোকে ছোট প্লাস্টিকের ঝুড়িতে বা থলিতে রেখে ওই একই দিনে যদি আমরা বাজারে পাঠিয়ে দিতে পারি তাহলে যথেষ্ট মূল্য আমরা পেতে পারি। সাধারণত রেফ্রিজারেটরে 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 90% আপেক্ষিক আর্দ্রতায় দীর্ঘদিন ধরে কিন্তু বেবিকর্নকে মজুদ রাখা যায়। বাজারে বেবিকর্নের যে চাহিদা রয়েছে বর্তমানে রেস্টুরেন্টে বা অন্যান্য যেই সমস্ত জায়গায় আমরা একটু হাই ভ্যালু ভেজিটেবলকে পছন্দ করি সেই জায়গায় বেবিকর্নকে আমরা খুব সহজেই বাজারজাত করতে পারবো। এবং বেবিকর্ন যদি বলি আমরা একদম অনিষিক্ত স্ত্রী ফুল হিসাবে এই বেবিকর্নটাকে যেহেতু তুলছি এবং খুব সরু একদম আঙুলের মতো দেখতে এই বেবিকর্ন হবে, তবেই কিন্তু কৃষকরা বিভিন্ন আড়তদারের কাছে পর্যাপ্ত মূল্য তারা পেতে পারেন। বর্তমানে বিভিন্ন রেস্টুরেন্টে বা হোটেলে আমরা ভেজ যে সমস্ত খাবার রয়েছে, ভেজিটেবল যে খাবার রয়েছে, সেই রেসিপিতে বেবিকর্ন খুবই গুরুত্বপূর্ণ এবং বেবিকর্ন অন্যান্য দেশে দীর্ঘদিন ধরে চাষ হয়েছে কিন্তু আমাদের দেশে কিন্তু বর্তমানে, বিশেষ করে আমাদের রাজ্যে বর্তমানে কিন্তু বেবিকর্ন চাষের ক্ষেত্রে কৃষকদের উৎসাহ দেখা গেছে। আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু ভুট্টা চাষিদের মধ্যে বেবিকর্ন চাষের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এবং খাদ্যগুণের ক্ষেত্রে যদি বলা হয়, খাদ্যগুণের ক্ষেত্রেও বেবিকর্নের কিন্তু যথেষ্ট পরিমাণে খাদ্যগুণ রয়েছে। আমাদের বিভিন্ন রকম ভিটামিন এবং মিনারেলস কিন্তু বেবিকর্ন থেকে আমরা পাই, এছাড়াও ক্যালোরির পরিমাণ কম থাকে, লো কার্ব ডায়েট হিসাবেও কিন্তু বেবিকর্নকে আমরা ব্যবহার করতে পারি। বয়স অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ বেবিকর্ন খেলে ব্লাড সুগার বজায় থাকে এবং হৃদস্পন্দন ঠিক থাকে, প্রাতঃকৃত্য খুব সহজ হয়।
1: এতক্ষণ শুনলেন লাভজনকভাবে বেবিকর্নের চাষ, এ বিষয়ে বললেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর কৃষ্ণেন্দু রায়।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার অধিকাংশ স্থানেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কোথাও কোথাও। একই সঙ্গে জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দু এক জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে 7-11 সেন্টিমিটার পরিমাপে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায়। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির দু এক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার দু এক জায়গায় উষ্ণ এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আর এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের এক পাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
4: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন জলবাহিত রোগ থেকে সাবধান তিন পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তুষার কান্তি সাহা।
5: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় 3.4 মিলিয়ন মানুষ জলবাহিত রোগের কারণে মারা যান। উন্নয়নশীল দেশগুলোতে, বিশেষ করে এশিয়া ও আফ্রিকায় এই সমস্যা অত্যন্ত প্রকট। পশ্চিমবঙ্গেও বন্যার সময় বা গ্রামাঞ্চলে জলবাহিত রোগের প্রকোপ দেখা যায়। জলবাহিত রোগ কীভাবে ছড়ায়? জলবাহিত রোগ বিভিন্নভাবে মানুষের শরীরে প্রবেশ করতে পারে, যেমন দূষিত নলকূপ বা পুকুরের জল পান করলে, নর্দমার জল বা বর্জ্য জলের সংস্পর্শে আসা খাদ্য খেলে, অপরিষ্কার হাতে খাবার খেলে, অপরিশ্রিত জলের শরবত ও পানীয় খেলে, বন্যার জলে রান্না করা খাবার খেলে, মল মিশ্রিত জলে চাষ করা কাঁচা ফল সবজি খেলে, আর অপরিষ্কার পাত্রে জল সংরক্ষণ করলে, এই সমস্ত কারণে জলবাহিত রোগ ছড়িয়ে পড়তে পারে। এবারে আমরা আলোচনা করব অপরিশ্রিত জলের মাধ্যমে আমাদের যে সমস্ত রোগ হতে পারে সেগুলো নিয়ে। প্রথমেই আসব কলেরা রোগ সম্পর্কে। কলেরা হল ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি মারাত্মক রোগ। দূষিত জল বা খাবার খাওয়ার মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়তে পারে। কলেরা রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে অবিরাম পাতলা পায়খানা, পেটে তীব্র ব্যথা, এবং বমি বমি ভাব, খুব বেশি দুর্বলতা অনুভব করা, চোখ বসে যাওয়া বা চামড়া কুচকে যাওয়া। যদি এই লক্ষণগুলো দেখেন তবে দেরি করার কোনো সুযোগ নেই। চিকিৎসা না পেলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে কলেরা রোগী মারা যেতে পারেন। অনেকে ভাবেন একটু পেটের সমস্যাই তো হয়েছে, ঠিক হয়ে যাবে। এই অবহেলাই কিন্তু প্রাণঘাতী হতে পারে। জলবাহিত রোগ মানেই শরীর থেকে জল ও খনিজ লবণ বেরিয়ে যাওয়া। এটা পূরণ না করলে আমাদের কিডনি বিকল হতে পারে। পশ্চিমবঙ্গে বর্ষার সময় কলেরার প্রকোপ বৃদ্ধি পায়। এবারে দ্বিতীয় যে রোগটি নিয়ে আলোচনা করব তা হলো টাইফয়েড। টাইফয়েড জ্বর সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। দূষিত জল বা খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়। ক্রমবর্ধমান জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা, পেট ব্যথা এবং কখনো কখনো ত্বকে গোলাপি ছোপ দেখা যায়। সঠিক চিকিৎসা না হলে টাইফয়েড জ্বরে অন্ত্র ফেটে যাওয়ার মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। এরপর আমাদের তৃতীয় জলবাহিত রোগ হল আমাশয় বা ডিসেন্ট্রি। আমাশয় দু ধরনের হয়, ব্যাসিলারি ডিসেন্ট্রি যা সিগেলা নামক ব্যাকটেরিয়ার দ্বারা হয় এবং অ্যামিবিক ডিসেন্ট্রি যা এন্টামি বা হিস্টোলাইটিকা নামক প্রোটোজোয়া দ্বারা হয়। রক্ত মিশ্রিত মলত্যাগ, প্রচণ্ড পেট ব্যথা, জ্বর এবং বমি ভাব এই রোগের প্রধান লক্ষণ। শিশুদের মধ্যে এই আমাশয় রোগ বেশি দেখা যায় এবং সঠিক চিকিৎসা না হলে গুরুতর হয়ে উঠতে পারে। এবারে যে রোগটি নিয়ে আলোচনা করব তা হলো হেপাটাইটিস এ এবং ই। হেপাটাইটিস এ এবং ই একটি ভাইরাসজনিত যকৃতের রোগ যা দূষিত জল ও খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। জন্ডিস, ক্লান্তি, বমি, জ্বর এবং পেট ব্যথা এই রোগের বৈশিষ্ট্যগত লক্ষণ। বেশিরভাগ ক্ষেত্রে রোগী সুস্থ হয়ে ওঠেন, তবে গুরুতর ক্ষেত্রে যকৃৎ বিকল হতে পারে। পঞ্চম যে রোগটির কথা আলোচনা করব তা হলো ডায়রিয়া। ডায়রিয়া জলবাহিত রোগগুলোর মধ্যে সবচেয়ে সাধারণ এবং শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস এবং প্রোটোজোয়ার কারণে ডায়রিয়া হতে পারে। ডায়রিয়ার ক্ষেত্রে এক অথবা একাধিকবার একদম জলের মতো পাতলা পায়খানা হওয়া এবং সঙ্গে দুর্বলতা থাকতে পারে। শরীরে জলশূন্যতার লক্ষণও দেখা দিতে পারে, যেমন চোখ বসে যাওয়া, জিভ শুকিয়ে যাওয়া, প্রস্রাব না হওয়া, একদম ঝিমিয়ে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া। এগুলো হলো গুরুতর জলশূন্যতার লক্ষণ। ডায়রিয়া শিশুদের জীবনহানির কারণও হতে পারে। সবশেষের রোগটি হল জিয়ার্ডিয়াসিস ও ক্রিপ্টোস্পোরিডিওসিস। এগুলি প্রোটোজোয়াজনিত রোগ যা দূষিত জলের মাধ্যমে ছড়ায়। পেটে ক্র্যাম্প, ফোলা ভাব, পাতলা পায়খানা এবং ওজন হ্রাস এই রোগের লক্ষণ। সাধারণ ক্লোরিন ট্রিটমেন্টে এই প্রোটোজোয়াগুলি মরে না, সেক্ষেত্রে জল ফুটিয়ে ও ছেঁকে খাওয়া প্রয়োজন আছে। এবারে এই পর্বের আলোচনা শেষে এসে পৌঁছেছি আমরা। এখানে আমরা জানতে পারলাম জলবাহিত প্রধান প্রধান রোগগুলি কী এবং তার লক্ষণ কী কী। বিষয়টি আমাদের ভবিষ্যৎ জীবনে সচেতন থাকতে সাহায্য করবে।
4: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জলবাহিত রোগ থেকে সাবধান তিন পর্বের কথিকার দ্বিতীয় পর্ব। বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তুষার কান্তি সাহা।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন প্রাত্যহিকী।

0: ছোটবেলার সেই ভাব সম্প্রসারণটা মনে পড়ে যাচ্ছে। মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। তাই পথ চলতেই হয়, গ্রীষ্মের খরতাপের পরেই আসে শান্তির বাড়ি, ব্যর্থতার গ্লানিকে ভুলিয়ে দেয় সাফল্যের সুখ। জীবনের এই পথ চলায় সবাই যেন নিজ নিজ লক্ষ্যে পৌঁছতে পারি, সফল হতে পারি, এই শুভকামনা জানিয়েই শুরু করছি আজকের প্রাত্যহিকী।
1: শুরুতেই প্রতিদিনের মতন দেখে নি ইতিহাসের আলোতে আজকের দিন। আজ 25শে মে। চোখ পড়ছে 1906 সালে। আধুনিক ভারতীয় ভাস্কর্যের অন্যতম উজ্জ্বল পথিকৃৎ রামকিঙ্কর বেজ, তার জন্ম হয়েছিল বাঁকুড়া জেলার যুগিপাড়াতে 1906 সালের এমনই এক 25শে মে। শৈশব থেকেই ছবি আঁকার প্রতি অদম্য আগ্রহ ছিল। বাড়ির কাছেই থাকতেন মডার্ন রিভিউ পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়। তিনি এই কিশোরের ছবি আঁকা দেখে মুগ্ধ হয়ে একটি চিঠি লিখে শান্তিনিকেতনে নন্দলাল বসুর কাছে পাঠিয়েছিলেন 1925 সালে। নন্দলাল বসু তার ছবি দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন, তোমায় আর কি শেখাবো, সব তো শিখেই এসেছ। শান্তিনিকেতনের কলাভবনে শিক্ষানবিশীর সেই শুরু। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, এই কলাভবনেই উত্তর জীবনে তিনি স্থায়ী শিক্ষকের পদে যোগদান করেন 1934 সালে। রামকিঙ্করের উল্লেখযোগ্য শিল্পকাজের মধ্যে রয়েছে 1935 সালে শ্যামলী বাড়ির মাটির দেওয়ালে হাই রিলিফের কাজ এবং সঙ্গীত ভবন প্রাঙ্গণে স্থাপিত সিমেন্ট কংক্রিটে করা সুজাতা মূর্তিটি। তারপর এক এক করে তৈরি করেন সাঁওতাল পরিবার, কলের বাঁশি, ল্যাম্পস্ট্যান্ড, ধান ঝাড়া, বুদ্ধমূর্তি, মহাত্মা গান্ধী, আরও অনেক কিছু। প্রতিকৃতিগুলির মধ্যে রবীন্দ্রনাথের মূর্তি দুটি আলাদা করে উল্লেখ করতে হয়। চিত্রশিল্পেও রামকিঙ্করের অবদান অসামান্য। ছবি মূর্তি উভয় ক্ষেত্রেই তিনি স্বকীয় মৌলিক ভাষা তৈরি করেছেন। দেশ বিদেশের নানা জায়গায় সংরক্ষিত আছে রামকিঙ্করের শিল্পকর্ম। বহু সম্মানের মধ্যে বিশ্বভারতী প্রদত্ত দেশিকোত্তম ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট উপাধিতে ভূষিত হওয়া বিশেষ উল্লেখযোগ্য। শিল্পপ্রাণ এই মানুষটি প্রয়াত হন 2 অগস্ট 1980 সালে, 74 বছর বয়সে। আজ রামকিঙ্কর বেজের জন্মদিন, তাকে জানাই আমাদের শ্রদ্ধা।

1943 সালের চৌঠা জুলাই, সিঙ্গাপুরের ক্যাথে বিল্ডিং, চতুর্দিকে লোকে লোকারণ্য, আনন্দমুখর জনসমুদ্র থেকে গর্জন উঠছে নেতাজি জিন্দাবাদ, রাসবিহারী বসু জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। সভাগৃহ কানায় কানায় পূর্ণ, দর্শকবৃন্দ উদ্গ্রীব বিশেষ এক মুহূর্তের প্রতীক্ষায়। এরপর প্রকাশ্য জনসভায় ভাষণ দিলেন মহাবিপ্লবী, সেই বৃদ্ধ অসুস্থ রাসবিহারী বসু। তার জীবনের অন্তিম ভাষণ। বন্ধুগণ, টোকিও যাবার আগে বলেছিলাম আপনাদের জন্য আমি একটি ভালো উপহার নিয়ে আসব। এই আমার সেই উপহার, সুভাষ, তারুণ্যের প্রতীক। ভারতবর্ষ বা পৃথিবীর কোথাও তার নতুন করে পরিচয় দেবার মতো কিছু নেই। তার পরিচয় তিনি নিজেই, শুধু সেনাবাহিনীর নয়, সেই সঙ্গে ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতির দায়িত্ব আজ থেকে তার হাতে তুলে দিলাম। এখন থেকে তিনিই আমাদের নেতা, আমরা তার আজ্ঞাবাহী সৈনিক মাত্র। সর্বত্যাগের তৃপ্তিতে যে ফকির ওই সভাগৃহে সুভাষের হাতে আইএনএর সব ভার তুলে দিয়ে টোকিওর পথে ফিরে গেলেন

স্বাধীন জন্মভূমির মাটিতে ফিরে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, শেষ নিঃশ্বাসটুকুও পড়েছিল বিদেশের মাটিতে, তার চিতাভস্ম আছে টোকিও শহরে। রাসবিহারীর জন্ম বর্ধমান জেলার সুবলদহ গ্রামে 25 মে 1885 খ্রিস্টাব্দে। মর্টন স্কুল ও ডুপ্লে কলেজে পড়াশোনা করেন। চন্দননগরের অধ্যাপক চারু রায়ের প্রভাবে কানাই দত্ত, মতি রায় প্রমুখরা যে বিপ্লবী দল গঠন করেন তার সঙ্গে তিনিও লিপ্ত ছিলেন। আলিপুর বোমা মামলার ব্যাপারে ষড়যন্ত্রের তল্লাশিতে পুলিশের হাতে রাসবিহারীর লেখা দুটি চিঠি চলে আসাতে পুলিশের দৃষ্টির বাইরে সরে যেতে তিনি যান দেরাদুনে। ওখানে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের অফিসে হেড ক্লার্ক হিসেবে যোগদান করেন। কিন্তু বিপ্লবের উন্মাদনা যার ধমনীস্রোতে প্রবাহিত, তিনি গতানুগতিক জীবনে থাকতে পারেন না। গুপ্ত বৈপ্লবিক সংগঠন গড়ে তুলতে থাকেন বাংলাদেশ, যুক্তপ্রদেশ ও পাঞ্জাবে। দেশ বিদেশের বিপ্লবীদের সঙ্গে দেরাদুনের পরিচিতি এসব কাজের সহায়ক হল। বৈপ্লবিক সংগঠনের সাথীদের মধ্যে আমির চাঁদ, দীননাথ চট্টোপাধ্যায়, অবধ বিহারী প্রমুখের নাম উল্লেখযোগ্য। মহাযুদ্ধের সুযোগে তিনি নানা সভায় জনসাধারণকে ব্রিটিশদের বিরুদ্ধে প্ররোচনামূলক ভাষণ দিয়ে উদ্বুদ্ধ করতে থাকেন। তাঁর সাথীরাও এইসব বৈপ্লবিক ক্রিয়াকাণ্ডে গঠনমূলক ভূমিকা রাখেন। ক্ষিপ্ত ব্রিটিশ বহু ষড়যন্ত্রের উপকার এই রাসবিহারীকে গ্রেপ্তার করতে না পেরে ধরিয়ে দেওয়ার জন্য লোভনীয় পুরস্কার ঘোষণা করেন। এক জাপানি মহিলাকে বিবাহ করেছিলেন। মৃত্যুর পূর্বে জাপান সম্রাট এই বিদেশি বিপ্লবীকে জাপানের সর্বোচ্চ সম্মান সেকেন্ড অর্ডার অব দ্য মেরিট অব দ্য রাইজিং সান পদক দিয়ে সম্মানিত করেন। আজ জন্মদিনে রাসবিহারী বসুর প্রতি রইল শ্রদ্ধা।

0: এবারে এমন একজনের কথা বলবো যিনি স্কুল জীবনেই কেমব্রিজ মেসেঞ্জার অফ ম্যাথমেটিক্সে দুরূহ গাণিতিক সমস্যার সমাধান প্রকাশ করেন। এন্ট্রান্সে দ্বিতীয়, এফএতে তৃতীয়, বিএ পরীক্ষায় তিনটি বিষয়ে প্রথম হয়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। ছমাস পরেই এমএতে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন। পরের বছর প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি পান ও ফিজিক্সে এমএসসি পাশ করেন। এই কৃতি মানুষটির নাম স্যার আশুতোষ মুখোপাধ্যায়। গণিত, আইন, শিক্ষা, সংস্কৃতি, স্বদেশ, প্রেম কোথায় অবদান রাখেননি স্যার আশুতোষ? কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তিনি শিক্ষাক্ষেত্রে নতুন যুগের সৃষ্টি করেন। স্বায়ত্তাভিমানী আশুতোষ প্রতিটি ক্ষেত্রে ইংরেজদের সমমর্যাদা দাবি করতেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি, সেনেট সিন্ডিকেটের সদস্য, মাতৃভাষায় শিক্ষা বিস্তারে প্রয়াসী আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মকাল 1864 সালের 29 জুন। প্রসিদ্ধ চিকিৎসক গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়ের পুত্র আশুতোষ কুসংস্কারের বিরোধিতা করে নিজের বিধবা কন্যার পুনর্বিবাহ দিয়েছিলেন। সম্বুদ্ধাগম চক্রবর্তী, সরস্বতী, শাস্ত্র বাচস্পতি প্রভৃতি নানা উপাধিতে ভূষিত বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জীবনাবসান ঘটে 1924 সালের আজকের দিনে, অর্থাৎ 25শে মে।
1: প্রাত্যহিকীর স্মরণ পর্বের পর এবার স্মরণ করব দেশমাতৃকার বীর সন্তানদের দেশবন্দনা আজ সমবেত কণ্ঠে।

0: সমবেত কণ্ঠে দেশবন্দনা শুনলেন। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: এবারে আপনাদের মনে করাব সেরা পত্রদাতাদের নাম ফেব্রুয়ারি মাসের। প্রথম পক্ষ 2026 ফেব্রুয়ারি, বিষয় ছিল ক্ষণিকের অতিথি। সেরা পত্রদাতা উত্তম দালাল, ঠিকানা খড়সরাই, বেগমপুর, হুগলি। আর ফেব্রুয়ারি 26 দ্বিতীয় পক্ষের বিষয় ছিল অজানার সন্ধান,

এরা পত্রদাতা নির্বাচিত হয়েছেন রিয়া ঘোষ, ঠিকানা সুভাষগ্রাম বাদুরতলা কলকাতা 700146।

0: আর মে মাসের দ্বিতীয় পক্ষে আপনারা লিখছেন প্রতীক্ষার প্রহর এই বিষয়ে। তাহলে খোলা যাক চিঠির ঝাঁপি। আর চিঠির ঝাঁপি খুলেই আজ প্রথমে যার চিঠি পড়ব তিনি হলেন সমীর কুমার হালদার। ঠিকানা গ্রাম আদকপাড়া কৌতলা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। লিখছেন সাথী প্রাত্যহিকি, প্রতীক্ষায় শান দিতে তৃপ্তি লাগে বেশ। সেই ছোট্ট মেয়েটা প্রতীক্ষার জানালায় উঁকি দেয় আজও। তার কিশোরীবেলার প্রাক্কালে আমার কপালে দিয়েছিল ভাই ফোঁটার টিপ। সম্পর্কের সমীকরণ মেলেনি বলে পারিবারিক বিভাজনের শিকার হয়ে কাকার সঙ্গে বোন চলে গেল দূরে। আমার অনুভূতিতে রেখে গেল ভ্রাতৃত্বের পেলব স্পর্শ। প্রতিটি ভ্রাতৃদ্বিতীয়া মিলনের প্রতীক্ষায় সিক্ত হতে হতে কাটিয়ে দিল ৩৫টা বছর। একদিন হঠাৎ বেজে উঠল মোবাইলের রিংটোন। বর্দা, আমি হাসি বলছি। বাঁধ ভাঙা বন্যার মতো আনন্দের ঢেউ ধুয়ে দিল সময়ের গ্লানি। দুজনে পড়ে ফেললাম অনেক স্মৃতির পাতা। জানলাম সোশ্যাল মিডিয়ার পথ ধরেও পৌঁছেছে আমার কাছে। আমাদের সম্পর্কের পুনর্জন্ম হল, আর সেই থেকে আজও আমরা বেঁচে আছি দূরভাষ আর সোশ্যাল মিডিয়ায় অতি সঙ্গোপনে। দুজনেই প্রতীক্ষায় আছি, পারিবারিক বিভাজনের দেওয়াল ভেঙে কবে দেখাব দ্বিতীয়ার চাঁদ। আরও এক প্রতীক্ষা আমাকে নিরন্তর ভাসিয়ে রেখেছে সময়ের স্রোতে। এই প্রত্যন্ত গ্রামে গর্ভবতী প্রসূতি মায়ের মৃত্যু দেখতে দেখতে ক্লান্ত এই পথিক স্বপ্ন দেখেছিল এক মাতৃসদন তৈরি করার। জীবনের সব রসদ দিয়ে আমার সংগঠনের সাথীদের সাহচর্যে দেশি বিদেশি বন্ধুদের সহায়তায় স্বপ্নের বাস্তবায়ন হল। দীর্ঘ এক দশক ধরে অগণিত শিশুর জন্ম নিরাপদ মাতৃত্বের অহংকার হয়ে উঠল। তারপর করোনার অভিঘাতে মুখ থুবড়ে পড়ল সেই মাতৃসদন। হতাশার অন্ধকারে ঢেকে গেল আশার সূর্য। বন্ধুরা নিশ্চুপ, তবুও এক বুক আশা নিয়ে আমি মানুষের সেবায় মাতৃসদনকে উৎসর্গ করতে শুরু করলাম সরকারি সংযোগ যাত্রা। প্রত্যাশার তরু শাখে ক্রমশ ফুটছে সাফল্যের কুঁড়ি। প্রতীক্ষার প্রহর যাচ্ছি গুণে অসীম বিশ্বাসে। জীবনের বিনা আশা কিরণে আবার বাজাবে সেই সুর। ছিল যে পরাণের অন্ধকারে, এলো সে ভুবনের আলোক পারে। স্বপ্ন বাধা টুটি বাহিরে এলো ছুটি, অবাক আঁখি দুটি হেরিল তারে। সাফল্যের শুভেচ্ছা ও প্রত্যাশায় সমীর কুমার হালদার, গ্রাম আদকপাড়া কৌতলা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: সুভাষগ্রাম কলকাতার রিয়া ঘোষের লেখা এবার আমার হাতে। প্রতীক্ষার অপেক্ষার প্রহর, এ বিষয়ে আপনার লেখা। প্রতীক্ষার সাথী প্রাত্যহিকি। আমরা অনেকেই মনে করি অপেক্ষা মানেই এক অন্তহীন যাতনা, এক রিক্ততার দীর্ঘশ্বাস। কিন্তু সব অপেক্ষা তো ধূলিসাৎ হওয়ার জন্য নয়। কিছু অপেক্ষা থাকে যা মানব জীবনকে এক পরম রূপান্তরের দিকে নিয়ে যায়। বসন্তের শেষে একটা চারা গাছ যখন নিদাঘের তপ্ত রোদে পুড়ে মরুর বুকে একা দাঁড়িয়ে থাকে, তখন সে কার প্রতীক্ষা করে? কি বলি, এক ফোঁটা ক্ষণস্থায়ী বৃষ্টির? নাকি সেই দহনকে সাক্ষী রেখে নিজের শিকড়কে মাটির আরও গভীরে চারিয়ে দেওয়ার? আমার জীবনেও এমন এক ধূসর সময় এসেছিল যখন একতরফা এক শূন্য আশার মরিচিকাকেই জীবনের ধ্রুবতারা ভেবে বুকে আগলে বসেছিলাম। মনে হতো আমি যেন সেই তৃষ্ণার্ত চাতক যে মেঘের চপলতায় বিশ্বাস

রেখে চাতক চোখে চেয়ে আছে নির্মম আকাশের পানে। যুক্তিবাদী বাস্তব পৃথিবী বারবার সতর্ক করে বলেছিল, এ আশার কোনো ভবিষ্যৎ নেই, এ এক অলীক মায়া। কিন্তু আজ এই আলোকময় স্নিগ্ধ প্রভাতে দাঁড়িয়ে আমি এক পরম সত্যের মুখোমুখি। আজ অনুভবে বুঝেছি, সেই শূন্য আশার প্রতীক্ষার প্রহরগুলো আসলে কোনো ব্যর্থ অবসান ছিল না, ছিল আমার এক নতুন আত্মপ্রকাশের ভূমিকা মাত্র। ঠিক যেমন শীতের রিক্ততায় কৃষ্ণচূড়ার ডাল তার সর্বস্ব ঝরিয়ে দিয়ে এক বুক মৌন অপেক্ষা নিয়ে দাঁড়িয়ে থাকে আগামী দিনের নবীন কিশলয়ের আশায়, ঠিক তেমনি আমার মনও তার সমস্ত অভিমান আর একাকিত্ব বিসর্জন দিয়ে নিজেকে মেলে ধরেছে এক নতুন রবির আলোয়, এক নতুন সৃষ্টিশীলতায়। সে দীর্ঘ প্রতীক্ষা আমাকে ভেঙে চুরমার করেনি, বরং আমার ভেতরের সুপ্ত চেতনাকে জাগিয়ে তুলেছে, আমার ভালোবাসার পরিধিকে করেছে আরও উদার, আরও মহিমান্বিত। সব অপেক্ষার অবসান হয়তো বাহ্যিক প্রাপ্তির খতিয়ানে মেলে না, সেই না পাওয়ার শূন্যতাই কখনো কখনো আমাদের ভিতরের এক চিরন্তন আলোকময় অন্তহীন পথ চলার সূচনা করে দেয়, যেখানে প্রাপ্তির চেয়েও বড় হয়ে ওঠে আত্মপলব্ধি। লিখেছেন রিয়া ঘোষ, সুভাষগ্রাম, কলকাতা থেকে।

সৌভিক মণ্ডল আপনার চিঠি পড়ি লিখেছেন রায় রামচন্দ্রপুর পূর্ব বর্ধমান থেকে। ছোট্ট ছেলেটি আধভাঙা ক্ষয়প্রাপ্ত কাঠের দরজার চৌকাঠে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আঁকা বাঁকা মেঠো পথে। গোধূলির লাল আভাও ম্রিয়মান। পাশের বড় বড় বাঁশ ঝাড়ের তলায় আঁধার নেমে এসেছে কিছুক্ষণ আগেই। রতন সেই সকালে রোদ উঠবার আগেই বেরিয়ে গিয়েছে তার আইসক্রিমের গাড়ি নিয়ে। পাশ থেকে আধো আধো গলায় ছোট্ট ছেলেটি বলেছিল, বাবা চকো, বাবা চকো। রতন মৃদু হেসে বলেছিল, বেশ বাবা, আনব। তাই সে সারাদিন অনেক আশা নিয়ে বাবার অপেক্ষায় থাকে। অসমান আঁকা বাঁকা মেঠো পথে দৃশ্যমান হওয়ার অনেক আগেই টুংটুং ঘণ্টার শব্দে তার চপলতা অস্থিরতা বৃদ্ধি পায়। প্রখর গ্রীষ্মের তীব্র দহনে ঝলসে একরাশ ক্লান্তি নিয়ে জীর্ণ শীর্ণ রতন বাড়ি ফিরছে তার পুরাতন গাড়ি নিয়ে। বাড়ির কাছে আসতেই এক ছুট্টে বাবাকে জড়িয়ে ধরল ছোট্ট ছেলেটি। মুহূর্তেই তার সারাদিনের ধকল ক্লান্তি এক নিমেষে মিলিয়ে গেল। পকেট থেকে চকোলেটের প্যাকেট বের করে তার দিকে এগিয়ে দিতেই সে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। লাফাতে লাফাতে ঘরের অন্দরে মার কাছে চলে যায়। যদিও সব দিন এরূপ আনন্দঘন পরিবেশ থাকে না, আবদারের জিনিস না পেলেই ঘণ্টাখানেক মাটিতে পা ছড়িয়ে উচ্চই স্বরে চলে তার ক্রন্দন। শত প্রতিশ্রুতিতেও তাকে থামানো যায় না। অনেকগুলো গ্রামে ঘুরে ঘুরে রতনকে আইসক্রিম বিক্রি করতে হয়। প্রতিদিন বিক্রি সমান হয় না। ব্যবসার চড়াই উতরাই রতনের মনের প্রসন্নতাকে প্রভাবিত করে না। ছেলের হাসি মুখ দেখার জন্য কোনো আবদারকেই সে ফেলে দেয় না। একদিন অনেকক্ষণ দরজার চৌকাঠে দাঁড়িয়েছিল ছোট্ট ছেলেটি। অনেকটা সন্ধ্যা পেরিয়ে গেলেও না, বাবা ফিরল না। অস্থির হয়ে ওঠে সে, ছুটে বাড়ির ভিতরে চলে যায়, আবার পরক্ষণেই বাইরে চলে আসে। তার কৌতূহলী দৃষ্টি চলে যায় মেঠো পথ বেয়ে অনেক দূরে। কান পেতে শুনতে চায় টুংটুং শব্দ। সত্যি বাবা ফিরে আসে না। দুপুরে সে যখন ঘুমোচ্ছিল, বাড়ির কয়েকজন এসে খবর দিয়ে যায় ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়ে সে হাসপাতালে ভর্তি এবং তার কোভিড ধরা পড়েছে। কিন্তু এসব ছোট্ট ছেলেটি বোঝে না, মার কাছে গিয়ে তাকিয়ে থাকে, যেন জানতে চায় তার বাবা কবে ফিরবে। নির্বাক মায়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে প্রতি সন্ধ্যায় দরজায় এসে দাঁড়ায় বাবার প্রতীক্ষায়।

0: সৌভিক মণ্ডল, লিখলেন রায় রামচন্দ্রপুর, পূর্ব বর্ধমান থেকে।
1: চন্দনা মুখোপাধ্যায়ের লেখা আমার হাতে এসেছে কৃষ্ণনগর নদিয়া থেকে। শুভক্ষণ প্রাত্যহিকী। জীবনে আগামীর প্রতিটি ক্ষণই যে প্রতীক্ষার, সকাল হোক বা সন্ধে, প্রতীক্ষাতেই এগিয়ে চলে জীবন। এক একটি সময় এক একটি নতুন সম্ভাবনাকে অতিক্রম করে আবার নতুন আশার সঞ্চার করে লক্ষ্যে পৌঁছনোর যাত্রাপথের সঞ্চয়টুকুই যে প্রতীক্ষা। স্বাদের ভিন্নতা, স্থান কাল পাত্রভেদে আলাদা হলেও সেদিন বোধহয় বিশ্বজুড়ে মানুষের একটাই প্রার্থনা ছিল, কবে আবার পৃথিবী তার স্বাভাবিক ছন্দে ফিরবে। সেদিন পৃথিবীর গভীর গভীরতর অসুখ, নতুন কতগুলো শব্দ তাড়া করে বেড়াচ্ছে দিনরাত। হ্যাঁ, ঠিকই ধরেছ, বলছি কোভিড অতিমারির কথা মনে পড়ছে। করোনা ভাইরাস, লকডাউন, সোয়াব টেস্ট, N95 মাস্ক ইত্যাদি প্রভৃতি, এতদিন পরিযায়ী পাখি শুনেছিলাম, কিন্তু কয়েকদিনের মধ্যেই পরিযায়ী শব্দটি মানুষের সঙ্গে একেবারে জুড়ে গেল, দূরত্ব বেড়ে গেল মানুষে মানুষে। পরিযায়ী শ্রমিকেরা স্ত্রী পুরুষ শিশু কিশোর নির্বিশেষে বহু দূর থেকে স্বভূমিতে ফিরল, থাকতে হলো কোয়ারেন্টাইন সেন্টারে। 14 দিনের নিভৃত বাস যাপন শেষে পাবে নিজের বাড়ি যাবার ছাড়পত্র। এই যাপনের প্রতিটি ক্ষণই ছিল চরম উৎকণ্ঠার, সংক্রমণের ভয়ে ভীত সন্ত্রস্ত। অন্যদিকে ওদের প্রতীক্ষায় প্রহর গোনা প্রিয়জনদের মনেও কত ভয়, কত উদ্বেগ, উৎকণ্ঠা। স্বাস্থ্যসেবিকা হওয়ার সুবাদে খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছি দুই তরফের যন্ত্রণা ক্লিষ্ট মুহূর্তগুলো। যাপিত সময়টা নিজের জন্য তথৈবচ, সারাদিনের কাজের শেষে বাড়ি ফিরে সংক্রমণের ভয় তাড়া করে বেড়াত। সেই ভয়াবহ পরিস্থিতির মাঝে মানুষের সম্মিলিত সুর ছিল, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। ভয়কে জয় করে আত্মবিশ্বাসে ভর দিয়ে উচ্চারণ করেছি, নবনবীনের লাগি প্রদীপ ধরিয়া আঁধারের বুকে আমরা রয়েছি জাগি। চন্দনা মুখোপাধ্যায় লিখেছেন কৃষ্ণনগর নদিয়া থেকে।

হ্যাঁ, ভালো কিছুর প্রতীক্ষায় প্রহর গুনছি আমরাও। আর প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে এবার হাতে তুলে নিলাম চন্দন আচার্যর চিঠি। ঠিকানা গ্রাম ও ডাকঘর দেবগ্রাম, জেলা নদিয়া। লিখছেন প্রভাতী বন্ধু প্রাত্যহিকী। কর্মস্থলে যাওয়ার পথে প্রায় প্রতিদিনই একটা ভাঙা গলার কণ্ঠস্বর আমাকে থামায়। আজ মাসের কত তারিখ হল গো মাস্টার? আমি অসহায় মুখের দিকে তাকিয়ে শুধু বলি, এই তো আর কটা দিন কাকা, যাই দেরি হয়ে যাবে, পরে কথা কবক্ষণ। যাও বাবা, সাবধানে যাও, দুগ্গা দুগ্গা। আসলে

গজিন কাকার একমাত্র ছেলে শহরে বড় চাকরি করে, বিয়ে করে আলাদা থাকে, বাপ মাকে দেখে না, শুধু মাস পয়লায় মানি অর্ডারের কিছু টাকা পাঠিয়ে পিতৃঋণ শোধ করছে। গজিন কাকা সংসার চালাতে সেই সামান্য টাকার প্রতীক্ষায় প্রহর গোনেন। নবা মাঝি শাপলার বিলে ছিপ ফেলে প্রতীক্ষায় বসে থাকে, কখন ফাতনাটা ডুববে আর শান্ত অবলা মাছেরা বর্ষির ফলায় নিজেদের হৃদয় বিদ্ধ করে ছটফট করতে করতে উঠবে। আসলে প্রত্যেক প্রতীক্ষার পেছনেই থাকে কোনো না কোনো না বলা গল্প। আমাদের প্রতিবেশী পরান্ধার মেয়ের বিয়ের দিনে প্রবল ঝড়বৃষ্টিতে গাছ উপড়ে পড়ে রাস্তা বন্ধ, বরসহ বরযাত্রীরা আটকে পড়েছে। পরান্ধার প্রতীক্ষায় প্রহর গোনে সকলে, এই বুঝি মেয়ে লগ্নভ্রষ্টা হয়। সারা পাড়ায় উৎকণ্ঠার চাপা কান্নার রোল। একটু পরেই উলু শঙ্খধ্বনি, বরণ করো গো, বর এসে। পাড়ার এক বখাটে ছেলে তার মোটর বাইকে করে বরকে এনে হাজির করেছে। পরান্ধার মুখে হাসি ফোটে, যেন বহু দুশ্চিন্তার প্রহর পার করে দুটি প্রাণ মিলিত হবে এক প্রাণে এক বন্ধনে। চন্দন আচার্য, ঠিকানা গ্রাম ও ডাকঘর দেবগ্রাম, জেলা নদিয়া থেকে।

এবারে আমার হাতে চাকদহ নদিয়া থেকে লেখা সুপর্ণা মণ্ডলের চিঠি। ভাই প্রাত্যহিকী, এমন এমন বিষয় তুমি নির্বাচন করো বড্ড দ্বিধায় পড়ে যাই। তুমি বলো, এক জীবনে প্রতীক্ষার প্রহর, প্রতীক্ষার প্রহর শেষ হয়? যদিও বা হয়, সে তো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। ভাই, প্রতীক্ষার কি শেষ আছে? সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিন, অনলে পড়িয়া গেল। মনের চাহিদার তো শেষ নেই গো, আমার অনেক চাহিদা। মেয়ে প্রফেসর হলো না কেন, কত তো প্রতীক্ষা করলাম। ছেলের ডাক্তার হওয়াও হলো না, প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে সব সময় নষ্ট করলাম নিজ হাতে। ওই যে পোষ্য সারমেয়, রোজ ওর মনিবকে স্টেশনে পৌঁছে দিয়ে যেত, আবার ফেরার সময় বাড়ি নিয়ে আসত। ও জানে না ওর মালিক আর ফিরবে না, কিন্তু আজও ও প্রতীক্ষার প্রহর গুনছে যার শেষ নেই কোনোদিন। ব্যক্তিগত প্রত্যাশা শুধু আমাদের চাওয়া পাওয়া নিয়ে, কেবলই সুখের কারণে। তাই ভাবি না আর কামিনী রায় আমার সব প্রতীক্ষার প্রহরের অবসান ঘটিয়েছেন। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করিয়ে কেঁদো না আর। যতই কাঁদিবে, যতই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। বহু প্রতীক্ষার প্রহর শেষে পেয়েছি স্বাধীনতা, যা সব দেশবাসীর কাম্য ছিল। সার্বিক চাওয়া সব সময় সফল হয়। সৎ অধিকারের দাবির সংকল্প সর্বত্র সফলতা পায়। লিখেছেন সুপর্ণা মণ্ডল, চাকদহ নদিয়া থেকে।

প্রতীক্ষার প্রহর নিয়ে তো আপনারা লিখছেন, কিন্তু যারা লিখছেন বা যারা লিখতে চান তাদের জন্য সেই কথাগুলো আরো একবার মনে করিয়ে দিই। চেষ্টা করুন শব্দ সংখ্যা 250-এর মধ্যে সীমিত রাখতে। ইমেলে পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে অ্যাটাচমেন্ট হিসেবে লেখা পাঠাবেন না, চিঠির ছবি তুলেও পাঠাবেন না, সরাসরি মেল বডিতে লিখুন।

0: একই ইমেল একাধিকবার পাঠাবেন না, হয় চিঠি না হয় ইমেল পাঠান, দুটি একসঙ্গে কখনোই নয়। কোনো ঐতিহাসিক তথ্য বা যে কোনো উদ্ধৃতি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং যাচাই করে সম্পূর্ণ নিশ্চিত হলে তবেই ব্যবহার করুন। সেই সঙ্গে নির্ভরযোগ্য তথ্যসূত্র অবশ্যই উল্লেখ করবেন। আর হ্যাঁ, চিঠিতে নাম, ঠিকানা ও ফোন নম্বর কিন্তু অবশ্যই লিখবেন। কেমন?
1: এবারে তাহলে জানাই আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। আকাশ কখনো কখনো মেঘলা থাকার সম্ভাবনা, বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় সবথেকে বেশি ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সবথেকে কম ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত ২৪ ঘন্টায় তাপমাত্রা সবথেকে বেশি ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক এবং সবথেকে কম তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সবথেকে বেশি পরিমাণ ছিল ৮৮%, আর সবথেকে কম ছিল ৬৫%। এই ছিল আজকের আবহাওয়া বার্তা।
0: সত্যি প্রতীক্ষার প্রহর, আমাদের জীবন জুড়েই নানান প্রতীক্ষা, কারোর সঙ্গে মিশে থাকে উদ্বেগ, কোথাও ঝিলিক দেয় আনন্দ, এইরকম নানান অনুভূতির সংমিশ্রণে প্রতীক্ষার প্রহর গুনছি আমরা। কিন্তু আজ আর হাতে আমাদের সময় নেই, তাই প্রাত্যহিকী থেকে আমাদেরও কিন্তু বিদায় নিতে হবে, কারণ ঘড়ি চোখ রাঙাচ্ছে। চিঠির ঝাঁপি বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ আগেই, আবহাওয়ার খবরও আপনারা জেনে নিয়েছেন। তাহলে আর কি, আজকের মতো আমরাও বিদায় নিই প্রাত্যহিকী থেকে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম অমরেশ মুখোপাধ্যায়,
1: সুতপা চট্টোপাধ্যায়।
0: সবাই ভালো থাকুন, ভালো ভাবুন।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত মার্কিন একযোগে কাজ করবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতী মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয় রাজ্যের মানুষের বিজেপির প্রতি অটল আস্থার প্রতিফলন। পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝেই 5 দিনব্যাপী হজ তীর্থযাত্রা আজ শুরু হচ্ছে। আইপিএল ক্রিকেটে প্লে অফ পর্ব আগামীকাল থেকে শুরু হবে। লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গতকাল দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপামে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। তিনি এই কারণেই সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন যে, বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিহীন করা এবং বিশ্বের সামনে আরও অধিক বিকল্পের সুযোগ উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে উভয় দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে।
1: President Trump set out a pathway for the further development of our enduring partnership. Their goal was to advance the aspirations of our people for a bright and prosperous future while also serving global good.
0: মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের কথা উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন, এই সফর বর্তমান প্রেক্ষাপটে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরে। তিনি আরও বলেন, ঠিক 1 বছর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের এই দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের আরও উন্নয়নের লক্ষ্যে এটি রূপরেখা কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছিলেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও নতুন দিল্লিতে গতকাল বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা বলেন। নতুন দিল্লি ভারত মণ্ডপামে আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে টেলিফোন করেন। মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করে বলেন যে, দুদেশের সম্পর্ক এর আগে কখনোই এত ঘনিষ্ঠ ছিল না। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত বলে উল্লেখ করেন। শ্রী ট্রাম্প বলেন, ভারত তার শতভাগ ভরসা রাখতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন শ্রী রুবিও 4 দিনের সফরে ভারতে রয়েছেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কো রুবিও। এরপর গতকাল তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি তার প্রতিনিধিদের ইরান সম্পর্কিত কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে চলতে থাকা আলোচনার 60 দিনের জন্য যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনার বিষয়গুলিকে অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত এই চুক্তি আমেরিকায় রিপাবলিকানদের মধ্যে মতবিভেদ সৃষ্টি করেছে। তাদের কেউ কেউ প্রকাশ্যে যুক্তি দিচ্ছেন যে, চুক্তির শর্তগুলো ইরানের প্রতি অতিরিক্ত নমনীয়। সেনেটর টেড ক্রুজ মন্তব্য করেছেন যে, এটি চুক্তি স্বাক্ষরিত হলে এটি হবে বড় রকমের ভুল সিদ্ধান্ত। অন্যদিকে মার্কিন সেনেটর সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির চেয়ারম্যান রজার উইকার বলেছেন, 60 দিনের যুদ্ধবিরতির অর্থ দাঁড়াবে অপারেশন এপিক ফিউরির মাধ্যমে এ পর্যন্ত যা কিছু অর্জিত হয়েছে তা সবকিছুই বৃথা। তবে বিদেশ বিষয় কমিটির সদস্য মাইক ললার বলেছেন, প্রশাসন শেষ পর্যন্ত এই শাসক গোষ্ঠীর অবশিষ্ট অংশকে আলোচনার টেবিলে বসাতে বাধ্য করতে সক্ষম হয়েছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের উপর ব্যাপক হামলা চালায়। এর ফলে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্রগুলোর উপর পাল্টা হামলা চালায়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের স্থায়ী ও পূর্ণাঙ্গ সমাধানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 2026 সালের প্রথম অসামরিক সম্মান প্রদান অনুষ্ঠানে 66 জন কৃতি মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। 2026 সালের জন্য মোট 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে দ্বিতীয় পর্বে পুরস্কৃত করা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় রেকর্ড ব্যবধানে জয়ের জন্য অগণিত বিজেপির কার্যকর্তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি লেখেন, এই জনাদেশ গণতন্ত্রের জয় হয়েছে, পরাজিত হয়েছে ভয় ভীতি ও হুমকি। রাজ্যের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রতি যে অটল বিশ্বাস রেখেছেন তারই প্রতিফলন ফলতায় বিপুল ব্যবধানে জয়। রাজ্যের উন্নয়নের লক্ষ্যে দল কাজ করে যাবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 1,49,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কর্মীকে 1,09,000-এর বেশি ভোটে তিনি পরাজিত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দেয়ানুবিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতির সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে জনজাতিদের কোনো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের জমি ও বনের অধিকার আদিবাসীদের মালিকানা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে বর্তমানে জনজাতি কল্যাণ বাজেট 28,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,50,000 কোটি টাকা করা হয়েছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যেই 5 দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা আজ থেকে শুরু হচ্ছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 6 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে তাদের যাত্রা শুরু করে সৌদি আরবের তাবু শহর মিনায় সমবেত হয়েছেন। তারা সেখানে রাত্রি যাপন করবেন এবং আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের হজ তীর্থযাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশগ্রহণ করছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্ট অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত বাংলাদেশ সম্পর্ককে জোরদার করার ক্ষেত্রে অবদানের জন্য শ্রী ভার্মাকে ধন্যবাদ জানান এবং তার পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনা জানান। কলকাতা ইডেন উদ্যানে গতকাল আইপিএল এর লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। প্লে অফ পর্ব আগামীকাল শুরু হচ্ছে। ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। খবর শেষ হলো স্থানীয় সংবাদ, এরপরেই

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা আসনে দলীয় প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয়, বিজেপির প্রতি রাজ্যবাসীর অটল আস্থার প্রতিফলন। ফলতা বিধানসভা কেন্দ্রে জয়ের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো 208। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সবকটি দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করবেন। আটক অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা আসনে দলীয় প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয়, বিজেপির প্রতি রাজ্যবাসীর অটল আস্থার প্রতিফলন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, এই জনাদেশে গণতন্ত্রের জয় হয়েছে, পরাজিত হয়েছে ভয় ভীতি ও হুমকি। রাজ্যের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রতি যে অটল বিশ্বাস রেখেছেন তারই প্রতিফলন ফলতায় বিপুল ব্যবধানে জয়। রাজ্যের উন্নয়নের লক্ষ্যে দল কাজ করে যাবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। উল্লেখ্য, ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে গতকাল বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে তিনি 109,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা। চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান। 21 মে এই কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোট নেওয়া হয়। 88%-এরও বেশি ভোট পড়ে এই কেন্দ্রে। এদিকে ফলতা আসনে জয়লাভের ফলে বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা বেড়ে হল 208। বিজেপির জয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সোনার ফলতা গড়ার জন্য তাঁর সরকার দায়বদ্ধ। ফলতায় বিজেপির বিপুল জয়ে তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার মডেল কার্যত ধূলিসাৎ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, রাজ্যে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব থাকবে না।
1: তৃণমূল পার্টিটা আগামী দিনে থাকবে না, এই ইঙ্গিতই বহন করছে। পুষ্পা পালিয়ে গেছে দোকান থেকে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এখন যা অবস্থা, পার্টিটা আগামী দিনে কোথায় থাকবে? সংগ্রহালয়ে থাকবে নাকি রাস্তায় থাকবে? না পার্টি অফিসে।

0: ভেতরে থাকবে, সে আগামী দিনে বুঝে যাবে।
1: ফলতে নির্বাচনে বিজেপি প্রার্থী রেকর্ড ভোটে জয়ের পর বিজেপি নেতা অমিত মালভিয়া বলেছেন, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই আসনে জনপ্রতিনিধিত্বের নৈতিক অধিকার হারিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ফলতা থেকে অভিষেক রাজ্যের মানুষ এমনকি সমগ্র ভারতবর্ষকেও চ্যালেঞ্জ করেছিলেন। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, আগামী দিনে রাজ্যে বামপন্থার পুনরুত্থান হবে, ফলতার ফলাফলই তা স্পষ্ট।
2: তৃণমূল যেভাবে একেবারে বরফের মতো গলে যাচ্ছে গরমে, সেখানে দাঁড়িয়ে সিপিআইএম লাল ঝান্ডার শক্তি তাকে সংহত করছি, আমরা প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছি, তার স্বীকৃতি এটা। মানুষ যদি মত দেওয়ার সুযোগ থাকে এবং গণতন্ত্রকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বামপন্থারও পুনরুত্থান হবে, ফলতার ফল দিয়ে এটা বোঝা যাচ্ছে।
1: প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম আইচ রায় বলেছেন, এই নির্বাচনে তথাকথিত সন্ত্রাস ভোট চুরি ডায়মন্ড হারবার মডেলের সমাপ্তি ঘটেছে।
3: লড়াই সংগ্রামে আমরা এটা দেখলাম যে যারা সরকারি দল ছিল 20 দিন আগেও, তারা মোটামুটি ল্যাজ গুটিয়ে পালালো। এই নির্বাচনে এটা প্রমাণিত হয়েছে, তথাকথিত ডায়মন্ড মডেল, সন্ত্রাসের মডেল, লুটে নেওয়ার মডেল, ভোট চুরির মডেল, এই সমস্ত মডেল পর্যবসিত হয়েছে। নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছেন এবং ভোটের রেজাল্ট বলে দিচ্ছে যে স্বৈরাচার শেষ কথা বলে না।
1: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেসকে হারানো হয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ফের অভিযোগ করেছেন। গতকাল সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, 220 থেকে 230 আসন পাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের, ভবানীপুরেও তাকে জোর করে হারানো হয়েছে। মমতা ব্যানার্জি বলেন, ফল প্রকাশের পর থেকেই দলীয় নেতাকর্মীদের ওপর নানাভাবে আক্রমণ চলেছে। তৃণমূল কংগ্রেসের আমলে চালু হওয়া প্রকল্পের সমালোচনা করলেও বিজেপি সেগুলির নাম বদল করে চালু রাখছে বলেও মন্তব্য করেছেন তিনি। সব দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বৈঠকে বসবেন। সবকটি দপ্তরের সচিব এবং প্রজেক্ট ডিরেক্টরকে নিয়ে নবান্ন সভাঘরেই বৈঠক হবার কথা। এদিকে জেলা সফরে মুখ্যমন্ত্রী আগামীকাল নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করবেন। কল্যাণীর এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামের এই বৈঠকে হুগলি, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 2024-31 ডিসেম্বরের পর যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে আটক ব্যক্তিরা যাতে দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলেছে তাদেরও সেখানে রাখা যাবে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ সংক্রান্ত একটি নির্দেশিকা জেলা শাসক এবং পুলিশ সুপারদের পাঠানো হয়েছে। অবিলম্বে সেন্টারগুলি গড়ে তোলার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় উদ্যোগ নেবারও নির্দেশ দেওয়া হয়েছে। 2026-এ 2 গ্রামে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশন রোহিঙ্গা এবং বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নিয়ে 8 পাতার একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানেই অনুপ্রবেশকারীদের রাখার জন্য এই হোল্ডিং সেন্টার তৈরির কথা বলা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে 2022 সালের একটি খুনের মামলায় প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা আব্দুর রহিম মোল্লা ওরফে রহিম মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি বলে জানা গেছে। তাঁর স্ত্রী গাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আজ অভিযুক্ত রহিম মাস্টারকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। এদিকে পূর্ব বর্ধমানের গোলসিতে জাহির আব্বাস মণ্ডল নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2021 সালে ভোট পরবর্তী হিংসা তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গতকাল ওই ব্যক্তি 2 দিনের পুলিশ হেফাজত হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার ভরতগড় গ্রাম পঞ্চায়েতে মান্নাপাড়া এলাকায় মাছের ভেড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল স্থানীয়রা বস্তাবন্দি আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে পুলিশের খবর দেয়। উদ্ধার হয়েছে 3টি বন্দুক, 24 রাউন্ড কার্তুজ ও বোমা তৈরির মশলা উদ্ধার করেছে পুলিশ। মুর্শিদাবাদ জেলার প্রতিটি ব্লকে এসআইআর এর অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। চিঠিতে অধীরবাবু বলেছেন, দরিদ্র এবং প্রান্তিক মানুষজন দূর দূরান্তে নাম তালিকাভুক্ত করার জন্য গিয়ে দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী দ্রুত হস্তক্ষেপের দাবি জানান তিনি। উল্লেখ হয়ে এসআইআর প্রক্রিয়ায় মুর্শিদাবাদে 5 লক্ষের বেশি নাম বাদ পড়েছে বলে অধীরবাবুর দাবি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

0: আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 66 জন পদ্ম পুরস্কার প্রাপকের হাতে তুলে দেবেন। সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত, নাট্যচর্চা ইত্যাদি ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এরাজ্যের 11 জন পদ্মশ্রী পাচ্ছেন। এর মধ্যে শিক্ষা ও সাহিত্যে অশোক কুমার হালদার, গম্ভীর সিং ইয়াঞ্জানি, মহেন্দ্রনাথ রায়, রবিলাল টুডু পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। পদ্মশ্রী প্রাপকদের মধ্যে রয়েছেন বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, তবলাবাদক কুমার বোস, সঙ্গীতজ্ঞ তরুণ ভট্টাচার্য, তন্তুবাই জ্যোতিষ দেবনাথ, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সরোজ মণ্ডল, চারুকলা ও হস্তশিল্পের ক্ষেত্রে তৃপ্তি মুখার্জি প্রমুখ। নট ও নাট্যকার প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায় মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন। দ্বিতীয় পর্যায়ের পরে বাকি কৃতীদের হাতে পদ্ম পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি। বিগত 2 সপ্তাহের মধ্যে তেলের দাম 4র্থবারের মতো বৃদ্ধি পেয়েছে। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার পিছু 2 টাকা 61 পয়সায় বেড়ে দাঁড়িয়েছে 102 টাকা 12 পয়সায়। অন্যদিকে ডিজেলের দাম 2 টাকা 71 পয়সা বেড়ে হয়েছে লিটার পিছু 95 টাকা 20 পয়সা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা রেহাই মিলবে, তবে তার আগে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায়।
1: পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলো বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এর জায়গায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হওয়ার সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দমকা হওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে।
0: ইডেনে গতকাল IPL এর লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। টসে জিতে KKR দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠায়। দিল্লি 20 ওভারে 5 উইকেটে 203 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে KKR 18 ওভার 4 বলে 163 রান করে সবকটি উইকেট হারায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা আসনে দলীয় প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয় বিজেপির প্রতি রাজ্যবাসীর অটল আস্থার প্রতিফলন। ফলতা বিধানসভা কেন্দ্রে জয়ের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো 208। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সবকটি দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রিয়া চট্টোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন রিয়া চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: আকাশবাণী কলকাতা। বিজ্ঞানের খবর, সংকলন অপরাজিত বন্দ্যোপাধ্যায়। ভারতে লাফিয়ে বাড়ছে আকস্মিক মৃত্যু, বিশেষ করে 30 থেকে 60 বছর বয়সী পুরুষরা এর শিকার হচ্ছেন। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিক রিপোর্ট এমনটা বলছে। এনসিআরবি রিপোর্ট জানাচ্ছে, 2024 সালে ভারতে 76,024টি অকস্মাত মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতের এই সংখ্যার 48,999 জন 30 থেকে 60 বছরের মধ্যে, আর এর মধ্যে 42,688 পুরুষ। গাণিতিক হিসেবে 10 জনের মধ্যে 8 জন পুরুষ। পরিসংখ্যান বলছে, ভারতে কর্মক্ষম পুরুষদের মধ্যে রোজই 120 জনের অকস্মাত মৃত্যু ঘটছে। 2017 সালের তুলনায় এই সংখ্যাটা অনেকগুণ বেড়ে যাওয়াতে চিন্তা। 2017 সালে মৃত্যুর সংখ্যাটি ছিল 42,999, কিন্তু এরপর থেকে অকস্মাত মৃত্যুর সংখ্যা বাড়তে বাড়তে 2023 সালে পৌঁছে যায় 63,609। 2017 সালের তুলনায় এখন অকস্মাত মৃত্যু 77% বেড়ে গেছে। ক্রাইম রেকর্ডস ব্যুরো প্রকাশিত রিপোর্টে দুর্ঘটনাজনিত মৃত্যু আর আত্মহত্যার বিষয়টি আলাদা করে দেখানো হয়েছে। অকস্মাত মৃত্যুর অন্যতম কারণ হার্ট অ্যাটাক। ভারতে অকস্মাত মৃত্যুর 61.1% হার্ট অ্যাটাক দেখা গেছে। 2024 সালে 45 থেকে 60 বছর বয়সী পুরুষদের মৃত্যু হয়েছে 12,920 জনের, সবটাই হার্ট অ্যাটাকে। মোট অকস্মাত মৃত্যুর 1/3। কেন অকস্মাত মৃত্যু বাড়ছে এ নিয়ে এনসিআরবি কিছু মন্তব্য করেনি। তবে 2020 সালে কোভিড পরবর্তী সময়ে ভারতে আকস্মিক মৃত্যু অনেকটা বেড়ে গেছে। কোভিডের প্রতিষেধক নেওয়ার জেরে এমনটা কিনা তা নিয়ে জল্পনার শেষ নেই। তবে আইসিএমআর বা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রতিষেধকের সম্ভাবনাকে খারিজ করে দিয়েছে। দিন যত যাচ্ছে ততই যেন উষ্ণ হচ্ছে পৃথিবী, দাপট বাড়ছে দাবদাহের, তাই বিশ্ব উষ্ণায়ন নিয়ে গবেষণার শেষ নেই। গবেষণায় উঠে আসছে, আগামী কয়েক দশকের মধ্যে পৃথিবীর বুকে তাপপ্রবাহ আর খরার জোড়া আঘাত 5 গুণ বাড়তে পারে। তার জেরে চলতি শতকের শেষে বিশ্বের 30% মানুষ ক্ষতির মুখোমুখি হবে। জার্মানি এবং চীনের বিজ্ঞানীদের করা এই যৌথ গবেষণাটি জিওফিজিক্যাল রিসার্চ লেটার্সে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের দাবি, 2090-এর দশকে তাপপ্রবাহ এবং খরা 5 গুণ বেড়ে যেতে পারে। একই সময়ে একই জায়গায় খরার সঙ্গে চলতে থাকবে তাপপ্রবাহ, পানীয় জলের আকালে হাহাকার পড়বে সর্বত্র, বহু মানুষের মৃত্যুর আশঙ্কাও থাকবে ওই পর্যায়ে। ওই পরিস্থিতি মোকাবিলায় পরিবেশ বিজ্ঞানের নানা মহলকে তাই সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষণা বলছে, তাপপ্রবাহ এবং খরার চরম পরিস্থিতিতে বিশ্বের 260 থেকে 300 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। সাধারণ খরা কিংবা তাপপ্রবাহে যে ক্ষতি হয়, চরম পরিস্থিতিতে সেই ক্ষতির পরিমাণ দ্বিগুণ বেড়ে যাবে। গরমের পাশাপাশি বাড়বে দাবানলের সম্ভাবনা, কৃষিজাত ফসলের বিপুল ক্ষতি হতে পারে, আর এর জেরে সামাজিক ও অর্থনৈতিক একটি চূড়ান্ত অস্থিরতা তৈরি হবে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে একের পর এক পদক্ষেপ নিয়ে চলছে ভারত। এর মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তিতে একেবারে সামনের সারিতে চলে এলো কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। নিত্য নতুন প্রযুক্তিতে লাগাতার নৌবহর তৈরি করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। শিপ বিল্ডার্সের এবারের উপহার নেক্সট জেনারেশন অফ শোর পেট্রোল ভেসেল। সম্প্রতি এই অত্যাধুনিক যুদ্ধজাহাজের উদ্বোধন করা হল। দেশীয় সরঞ্জাম ও প্রযুক্তিতে তৈরি এই পেট্রোল ভেসেল ভারতকে আরও আত্মনির্ভর করে তুলবে। এর আগে ভারতীয় নৌবাহিনীর জন্য গার্ডেন রিচ শিপ বিল্ডার্স মোট 4টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ করেছিল। নতুন অফশোর ভেসেল ভারতীয় নৌবাহিনীকে আরও শক্তিশালী করবে। 113 মিটার লম্বা, 14.6 মিটার চওড়া এই নৌবহর ওজনে প্রায় 3,000 টন। এই যুদ্ধজাহাজ সর্বোচ্চ 23 নট গতিতে যেতে পারে। এই জাহাজে ২৪ জন আধিকারিক এবং ১০০ জনেরও বেশি নৌসেনা থাকতে পারেন। এই নৌজাহাজ উপকূলীয় নিরাপত্তা থেকে শুরু করে সামুদ্রিক নজরদারি, অনুসন্ধান ও উদ্ধারের কাজ করতে পারবে। অনুপ্রবেশ বিরোধী অভিযানে ভালো কাজ করতে পারবে নতুন এই জাহাজ। বিজ্ঞানের খবর এই পর্যন্তই। সংকলন অপরাজিত বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নজরুল গীতি শিল্পী সোহিনী বসু।

0: এখন শুনবেন কথিকা। কৃষ্ণনগরে নজরুল বলছেন অমৃতাভ দিয়ে।
1: পুতুল খেলার কৃষ্ণনগর, যেন কোনো খেয়ালি শিশুর খেলা শেষের ভাঙা খেলা ঘর। খোকার চলে যাওয়া পথের পানে জননীর মতো চেয়ে আছে, খোকার খেলার পুতুল সামনে নিয়ে। এরই একটেরে চাঁদ সড়ক, একটা গোপন ব্যথার মতো করে গাছপালার আড়ালে টেনে রাখা। কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য সৃষ্টি মৃত্যুক্ষুধা উপন্যাস শুরু হচ্ছে এইভাবে। নদিয়া জেলার কৃষ্ণনগরের সঙ্গে কবি নজরুলের সম্পর্ক ছিল নিবিড়। এই শহরের চাঁদ সড়ক এলাকায় গ্রেস কটেজেই জীবনের প্রায় আড়াই বছর কেটেছে। সময় পর্ব 1926 থেকে 1928। এখানেই রচিত হয় মৃত্যুক্ষুধা উপন্যাস, সূচনা হয় বাংলা সঙ্গীতে গজল গান রচনার। শহরের এক প্রান্তে চাঁদ সড়ক এলাকায় নির্জন গ্রেস কটেজ নামের এই বাগানবাড়িতেই জন্ম হয়েছে কবিপুত্র বুলবুলের 1926 সালের 9ই সেপ্টেম্বর। বুলবুলের মুখে ভাতও হয়েছিল এই বাড়িতে। গ্রেস কটেজ থেকে প্রাণতোষ চট্টোপাধ্যায়কে লেখা চিঠির কথা মনে পড়ছে। চিঠিটি লেখা 8ই মার্চ 1927। স্নেহের প্রাণতোষ, আগামী রবিবার রাত্রিরে খোকার মুখে ভাত উপলক্ষে কলকাতার ও স্থানীয় বন্ধুবান্ধবদের আমন্ত্রণ করছি, তুই না এলে হৈ হৈ আনন্দ করবে কে। নজরুল ইসলামের গ্রেস কটেজ পর্বের ব্যক্তিজীবন ও পারিবারিক জীবন নিয়ে কোনো জীবনীকারী বিস্তারিত কিছু লেখেননি। আড়াই বছরের পর্ব নিয়ে হয়তো আড়াই পৃষ্ঠা কি তারও কম। চাঁদ সড়কের নিকটতম প্রতিবেশী বন্ধু আকবর উদ্দিনের লেখাটি একমাত্র প্রামাণ্য এবং প্রকাশিত নথি। পরবর্তীকালে প্রাবন্ধিক গবেষক অজিত দাস কাজী নজরুল ইসলাম এক অজ্ঞাত পর্বগ্রন্থে এই পর্বের অনেকটা বিস্তারিতভাবে বিবরণ দিয়েছেন। নেতাজির বন্ধু স্থানীয় জননেতা হেমন্ত কুমার সরকার নজরুলকে কৃষ্ণনগর নিয়ে আসেন, রাখেন তাদের গোলাপট্টিতে তার বাসভবনের একটা অংশে। সালটা 1926 সালের 3রা জানুয়ারি। প্রসঙ্গত বলে রাখি, হেমন্ত কুমার সরকার ছিলেন চিত্তরঞ্জন দাসের অনুগামী, স্বরাজ দলের চিফ হুইপ, ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সহপাঠী বন্ধু। কমিউনিস্ট ভাবধারায় দীক্ষিত হেমন্ত সরকার, মুজাফফর আহমেদ, নজরুল ইসলাম, শামসুদ্দিন প্রমুখ মিলে গড়ে তুলছেন লেবার স্বরাজ দল। কিন্তু হুগলিতে কবি তখন একাধারে ম্যালেরিয়া, অপরদিকে আকণ্ঠ ঋণে জর্জরিত। কবিকে সপরিবার হুগলি থেকে একরকম উদ্ধার করে হেমন্ত সরকার কৃষ্ণনগরে নিয়ে আসেন। অগ্রজ প্রতিম বন্ধু ও জীবনীকার মুজাফফর আহমেদ লিখেছেন, কৃষ্ণনগরে এনে হেমন্তবাবু নজরুলের অশেষ উপকার করেছিলেন। বিলেত ফেরত ডাক্তারের যথাযথ চিকিৎসায় ম্যালেরিয়ার উপশম হলেও নজরুল খুবই ভুগছিলেন। কৃষ্ণনগরে আসার পরে 1926 সালের 1লা মার্চ আনোয়ার হোসেনকে চিঠিতে কবি জানিয়েছিলেন, প্রায় 7 মাস ধরে তিনি জ্বরে ভুগছেন, জীবনী শক্তি তার কমে গেছে, অসুস্থতা এবং পাশাপাশি দারিদ্র তার হুগলি ছাড়ার কারণ হতে পারে বলে অনেকে মনে করেছেন। নজরুলের কৃষ্ণনগরে বসবাসকালী

0: সময়কে তিনটি পর্বে আমরা ভাগ করতে পারি। প্রথম পর্বটি অবশ্যই তার গোলাপট্টির বাড়িকে ঘিরে। গোলাপট্টির প্রথম বাড়িটি থেকে নজরুলকে একটা অন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেখানকারই সিএন ঘোষ লেনে। নজরুল যখন গোলাপট্টির বাড়িতে ছিলেন তখন শহর ছিল রাজনৈতিক মিটিং, মিছিল, সম্মেলনে উত্তপ্ত। 1926 সালের 6 থেকে 7 ফেব্রুয়ারি কৃষ্ণনগরের নিখিল বঙ্গীয় প্রজা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে গঠিত হয়েছিল বঙ্গীয় কৃষক ও শ্রমিক দল। কৃষ্ণনগরের এই সম্মেলনের জন্য নজরুল রচনা করেছিলেন শ্রমিকের গান, ওরে ধ্বংসপথের যাত্রী দল, হাতুড়ি তোল কাঁধে শাবল। উদ্বোধনী সঙ্গীত হিসেবে গানটি নিজেই গিয়েছিলেন। ছাত্র যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কৃষ্ণনগরের টাউন হলে। এই সম্মেলনের উদ্বোধন সঙ্গীত হিসেবে লিখেছিলেন ছাত্রদল গানটি, আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল। এরপর কৃষ্ণনগরে অনুষ্ঠিত হয় কংগ্রেস দলের বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন। এই সম্মেলনে গাওয়া হয় কান্ডারি হুঁশিয়ার। কবিতাটি লেখা 1334-এর 6ই জ্যৈষ্ঠ কৃষ্ণনগরে বসেই। উদাত্ত কণ্ঠে গাওয়া হল, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। পরবর্তী পর্ব গ্রেস কটেজ পর্ব। অপেক্ষাকৃত খোলামেলা পরিবেশে চাঁদ সড়কের একটি বাড়িতে কবিকে আনা হয়। পাশ দিয়ে বয়ে যেত অঞ্জনা নদী, এই অঞ্জনা আছে তার গানে। নদীর নাম সই অঞ্জনা, নাচে তীরে খঞ্জনা। চাঁদ সড়কের বাড়িতে আসার পর থেকেই নজরুলের মনে একটা পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। ছেলেবেলা থেকে পথে পথে মানুষ নজরুল প্রথম মহাযুদ্ধ থেকে ফিরে এসে ধূমকেতুর মতোই আবির্ভূত হয়েছিলেন কলকাতার সাহিত্যিক মহলে। তার পরের কটা বছর কেটেছে একটা প্রকাণ্ড হইচইয়ের মধ্যে। তার প্রথম পরিচয় হল বিদ্রোহী কবি হিসেবে। কৃষ্ণনগরের আসার পর চাঁদ সড়কের বাড়িতে নীরবে নিস্তব্ধতার মধ্যে তিনি নিজের সত্তা খুঁজেছিলেন। আগেই বলেছি গ্রেস কটেজেই জন্ম হয়েছিল বুলবুলের। 1926 সালের 9ই সেপ্টেম্বর সেদিন খুলনা বাগেরহাট ঘুরে কবি গ্রেস কটেজে এসে দেখেন পুত্র সন্তানের জন্ম হয়েছে। পকেটে পয়সা নেই, ঘরে খাবার নেই, কলকাতায় প্রকাশক ও বন্ধুদের কাছে চিঠি লিখে কিছু টাকা ধার চাইছেন, শিশুর জন্য দুধ কেনার পয়সাও নেই, অসহ দারিদ্র। এই বাড়িতে বসেই লিখলেন দারিদ্র কবিতাটি। হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান। সিন্ধু হিলদোল কাব্যের অন্তর্গত এই কবিতাটি কল্লোল পত্রিকায় 1333 বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় প্রকাশিত। দীনেশরঞ্জন দাস তাকে 10 টাকা মানি অর্ডার করে পাঠালে তিনি দারিদ্র কবিতাটি ছাপার জন্য দেন। বলেন, এই কবিতাটি বড় দুঃখে লিখেছি। ব্যক্তিজীবনের দুঃখ কষ্টের মধ্যেও কবি সৃষ্টিসুখের উল্লাসে মাতোয়ারা ছিলেন, ছুটে যেতেন প্রকৃতির কাছে, কৃষ্ণনগর সংলগ্ন নানা জায়গার সৌন্দর্যকে উপভোগ করতেন। তৃতীয় পর্বে অবশ্যই আমরা তুলে ধরতে পারি কৃষ্ণনগরে থাকাকালীন সময়ে প্রকাশিত নজরুলের অমর সৃষ্টিগুলির কথা। এই সময়ে প্রকাশ পাচ্ছে কাব্যগ্রন্থ সর্বহারা, ফণী মনসা, হিন্দোল, জিঞ্জির, সঞ্চিতা, ঝিঙে ফুল, উপন্যাস বাঁধনহারা, কুহেলিকা, প্রবন্ধ রুদ্রমঙ্গল, সঙ্গীত গ্রন্থাবলী বুলবুল। এই সময় অসংখ্য চিঠি লিখেছেন তিনি বিভিন্ন জনকে। কৃষ্ণনগরে বাসকালে একদিকে তিনি যেমন রচনা করেছেন দুর্গমগিরি, চল চল চল প্রভৃতির মতো উদ্দীপনার গান, চাষি মজুর সর্বহারাদের গান, কমিউনিস্ট ইন্টারন্যাশনালের অনুসরণে অন্তর্ন্যাশনাল সঙ্গীত, জাগো অনশনবন্দী, উঠরে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত, রক্ত পতাকার গান, ওড়াও ওড়াও লাল নিশান। আবার পাশাপাশি তার কলম থেকেই একই সময়ে ঝর্ণার মতো নিঃসৃত হচ্ছে স্নিগ্ধ কোমল প্রেমের গান, বাংলা গজল, যেমন মৃদুল বায়ে বকুল ছায়ে, কে বিদেশী মন উদাসী বসিয়া নদীকূলে, এত জল ও কাজল চোখে বাগিচাই বুলবুলি তুই। এসব গান মজিয়ে দিয়েছিল কৃষ্ণনগরকে। একটি লেখাই পাই, শহরে তখন রিক্সার চল ছিল না, ছ্যাকড়া ঘোড়ার গাড়ি চলত। সেই গাড়ির কচুমানরা লুফে নিল এই গজল গানকে। তারা গাড়ি চালাতে চালাতে হাতের চাবুকটা শূন্যে ঘুরিয়ে বাতাসের শিখ তুলে তার তালে তালে গাইতে লাগল, বাগিচায় বুলবুলি তুই। শহরের যুবকরা তখন গাইছিলেন, লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা। এইসব বিবরণ থেকে বোঝা যায় কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীল প্রতিভা সেদিন কৃষ্ণনগরবাসীকে কত গভীর ও নিবিড়ভাবে আকৃষ্ট করেছিল। প্রসঙ্গত মনে রাখতে হবে, কৃষ্ণনগরে থাকাকালীন সময়েই কলকাতায় প্রকাশিত হয় প্রথম বামপন্থী সাপ্তাহিক গণবাণী। প্রাবন্ধিক নজরুল আলোচক ইনাসুদ্দিনের কথা সূত্র ধরে বলতে হয়, করাচির পল্টন থেকে নজরুল কলকাতায় এক প্রকার আবির্ভূত হয়েছিলেন হাবিলদার কবি হিসেবে। কৃষ্ণনগর এলেন তখন তিনি রীতিমতো খ্যাত বিদ্রোহী কবি। রুশ বিপ্লবে উদ্বুদ্ধ কবির কণ্ঠে তখন সাম্যবাদীর গান, রীতিমতো রাজনৈতিক ব্যক্তিত্ব। তার তত্ত্বাবধানে প্রকাশিত হচ্ছে লাঙুল পত্রিকা। তাঁর কবিতায় ধ্বনিত হয় যুদ্ধের দামামা আর অস্ত্রের ঝনঝনানি। 1928 সালে যখন কলকাতা ফিরে গেলেন, তার সমরজয়ী অমর তরবারিখানা রেখে গেলেন কৃষ্ণনগরে, সঙ্গে করে নিয়ে গেলেন শুধু একটা বাঁশের বাঁশি। বিদ্রোহী কবি তখন সুরের জগতে নিমগ্ন সাধক। এবছর নজরুল ইসলামের কৃষ্ণনগরের গ্রেস কটেজে বসবাসের শতবর্ষ পূর্তি। যে গ্রেস কটেজে নজরুল কাটিয়েছেন সেই বাড়ি আদিতে ছিল এক দেশীয় খ্রিস্টান মহিলার। তিনি বেশ রুচিশীলা এবং ধনশালিনী ছিলেন। তিনি বাড়িটার নাম দিয়েছিলেন গ্রেস কটেজ। দীর্ঘদিন এই বাড়ি জরাজীর্ণ ছিল, ছিল সকলের অগোচরে। এই বাড়ি আজ হেরিটেজ ভবন। কিছু সুজনের অক্লান্ত পরিশ্রমে ভবনটি আজ শিল্প সাহিত্য সংস্কৃতির কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে। প্রতি বছর গ্রেস কটেজ নজরুল সম্মান জানানো হচ্ছে এপার বাংলা ওপার বাংলার নজরুল চর্চায় মগ্ন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সংস্থাকে। নজরুল স্মৃতিধন্য এই বাড়িটি নজরুল গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজে সচেষ্ট সকলে। এ বাড়ির ভিতর প্রবেশ করলেই আবেগবিহ্বল হতে হয়, কান পাতলে শোনা যায় নজরুলের সুরমূর্ছনা। বলতে ইচ্ছে করে, শহরতলির সেই কবিও মিলিয়ে গেছে ধূসর পাতায়, শব্দেরা তার সুর পেয়েছে কাজল কালো নদীর তীরের গানের খাতায়। হারিয়ে যাওয়া নদীর বুকে আজও বাজে বিষের বাঁশি, মৌন কবি মৌন তোমার শহরতলি, আজ সারাদিন তোমায় না হয় সেই কবিরই গল্প বলি।
1: শুনলেন কথিকা কৃষ্ণনগরে নজরুল, বললেন অমৃতা ভোদে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনুন ক্ল্যারিওনেট, রাগ আহির ভৈরব, বাজিয়েছেন তপন নট্ট, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অরুণাভ মুখোপাধ্যায়।

0: ক্ল্যারিওনেটে শুনলেন রাগ আহির ফৈরব, বাজিয়েছেন তপন নট্ট, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অরুণাভ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: মন কি বাত।

এক টুকরো আগুন ছবির গান শুনলেন উৎপলা সেনের কণ্ঠে। এবারের ছবি কুহক, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বিদেশমন্ত্রী ডক্টর ঈশ্বর শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতী ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় রাখা হবে না। আটক অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পেট্রোলের দাম লিটার পিছু 2.61 টাকা এবং ডিজেলের দাম লিটার পিছু 2.71 টাকা বেড়েছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর ঈশ্বর শঙ্কর বলেছেন যে, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও আমেরিকাকে সর্বদা অটল থাকতে হবে। ঠিক এই কারণেই সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিমুক্ত রাখা এবং বিশ্বের সামনে আরও অধিক বিকল্পের সুযোগ খুলে দেওয়ার ক্ষেত্রে উভয় দেশের অভিন্ন স্বার্থ রয়েছে।
2: Prime Minister Modi and President Trump set out a pathway for the further development of our enduring partnership. Their goal was to advance the aspirations of our people for a bright and prosperous future while also serving global good.
1: মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের কথা উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন, এই সফর বর্তমান প্রেক্ষাপটে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরেছে। বিদেশমন্ত্রী ডক্টর ঈশ্বর শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও গতকাল নতুন দিল্লিতে বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে কথা বলেছেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বর্তমান, যার মূল ভিত্তি হল পারস্পরিক সহযোগিতা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভারত সেদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। উভয় দেশই সন্ত্রাসবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত ও আমেরিকা কৌশলগতভাবে একজোট রয়েছে বলেও তিনি জানান। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভারত মণ্ডপমে আমেরিকার স্বাধীনতার 2.5 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওকে ফোন করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এর আগে কখনোই এতটা ঘনিষ্ঠ ছিল না। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি তার প্রতিনিধিদের ইরান সম্পর্কিত কোন চুক্তিতে পৌঁছ

0: ক্ষেত্রে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আলোচনা সাড়ে তিনের জন্য যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালী ফের খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত এই চুক্তি আমেরিকান রিপাবলিকানদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। তাদের কেউ কেউ প্রকাশ্যে যুক্তি দিচ্ছেন যে এই চুক্তির শর্তগুলি ইরানের প্রতি অতিরিক্ত নমনীয়। সেনেটর ট্রেড ক্রুজ মন্তব্য করেছেন যে এই চুক্তি স্বাক্ষরিত হলে তা হবে বড় রকমের ভুল সিদ্ধান্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 2026 সালের প্রথম অসামরিক সম্মান প্রদান অনুষ্ঠানে 66 জন কৃতি ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। 2026 সালের জন্য মোট 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যেই 5 দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা আজ শুরু হচ্ছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 6 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী এবারের হজে অংশ নিচ্ছেন। মক্কা থেকে যাত্রা শুরু করে সৌদি আরবের তাঁবু শহর মিনায় সমবেত হবেন তারা। সেখানে রাত্রিযাপন করার পর আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের হজ তীর্থযাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশ নিচ্ছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানিবিধির আওতায় আর রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতি সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে আদিবাসীদের কোনো অধিকার ক্ষুণ্ণ হবে না। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিজেদের জমি ও বনের উপর আদিবাসীদের মালিকানা রয়েছে।
1: নরেন্দ্র মোদি সরকার কে গৃহমন্ত্রী নাতে স্পষ্ট কর দেনা চাহতা হু, ইউসিসি কি কোই পাবন্দি বনবাসী জগত পর বনবাসী ব্যক্তি পর লগনে বালি নহি। ইউসিসি সে কোই বনবাসী অধিকারো কা অতিক্রমণ নহি হোনে ওয়ালা হ্যায়।
0: অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 2026-এর 31শে ডিসেম্বরের পর, আবার পড়ছি, 2024-এর 31শে ডিসেম্বরের পর যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে আটক ব্যক্তিরা যাতে দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে তাদেরও সেখানে রাখা যাবে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ সংক্রান্ত একটি নির্দেশিকা সব জেলা শাসক ও পুলিশ সুপারদের পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা আসনে দলীয় প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয় বিজেপির প্রতি রাজ্যবাসীর অটল আস্থার প্রতিফলন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, এই জনাদেশে গণতন্ত্রের জয় হয়েছে, পরাজিত হয়েছে ভয় ভীতি ও হুমকির। রাজ্যের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রতি যে অটল বিশ্বাস রেখেছেন তারই প্রতিফলন ফলতায় বিপুল ব্যবধানে জয়। উল্লেখ্য, ফলতা বিধানসভা কেন্দ্রে গতকালের পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে তিনি 1,09,000-এর বেশি ভোটে পরাজিত করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের প্রস্তাবিত সিকিম সফরকে কেন্দ্র করে আগামী 28 মে পর্যন্ত ছাঙ্গুলেগের আগে এবং নাথুলা সীমান্তে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকতে পারে। সূত্রের খবর, রাষ্ট্রপতির এই সফরে নাথুলা যাওয়ার কর্মসূচি রয়েছে। নিরাপত্তা ব্যবস্থার স্বার্থে এই সময় ছাঙ্গুলেখের আগে যাওয়ার জন্য পর্যটকদের কোনো পাস ইস্যু করা হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা গতকাল সেদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে ওই বৈঠকের কথা জানানো হয়েছে। হাইকমিশন জানিয়েছে, ভারত ও বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে প্রণয় বার্মার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি ভারতীয় হাইকমিশনারের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান। পেট্রোলের দাম লিটার প্রতি 2.61 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে 2.71 টাকা বৃদ্ধি পেয়েছে। গত 2 সপ্তাহে চতুর্থবার এই মূল্য বৃদ্ধি করা হল। এর ফলে দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়াবে লিটার পিছু 102.12 টাকা এবং ডিজেলের দাম হবে প্রতি লিটারে 95.20 টাকা। নরওয়ের অসলোয় আজ শুরু হচ্ছে ঐতিহ্যবাহী দাবার আসর নরওয়ে চেস 2026। আজ প্রথম রাউন্ডের ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা। ভারতীয় সময় রাত 8:30 আনুষ্ঠানিকভাবে খেলা শুরু হবে। গত 13 বছরের ইতিহাসে প্রথম এই প্রতিযোগিতা স্ট্যামেন্ডার শহর থেকে সরিয়ে রাজধানী অসলোয় নিয়ে আসা হয়েছে। ওপেন এবং উইমেন্স ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন বিশ্বের সেরা নানা গ্র্যান্ডমাস্টার। অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন ম্যাগনাস কার্লসেন এবং ভারতের 2 প্রতিভাবান গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ এবং আর প্রজ্ঞানন্দ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত মার্কিন সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতী ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। খবর এখনকার মতো শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম দুটি কুসুম, বলছেন ভবেশ দাস।
1: অল ইন্ডিয়া রেডিও 90 এই শিরোনামে চলতি বছরটা বিশেষভাবে উদযাপিত হচ্ছে। অবশ্য এই উদযাপনের সূচনা হয়েছে গত বছরের জুন মাস থেকেই। এই যে অল ইন্ডিয়া রেডিও নামকরণ, এর একটা চমৎকার গল্প আছে। আমাদের দেশে নিয়মিত বেতার সম্প্রচারের সূচনা 1927 সালের 23 জুলাই চালু হয়েছিল মুম্বাই বেতার কেন্দ্র। যে দিনটা মনে রেখে আমরা এখন প্রতি বছর জাতীয় সম্প্রচার দিবস পালন করি। ওই 23 জুলাইয়ের 33 দিন পর 26 অগস্ট চালু হল দেশের দ্বিতীয় বেতার কেন্দ্র কলকাতায়। আর এর প্রায় 7 বছর পর 1934 সালের 1 জানুয়ারি দিল্লিতে প্রতিষ্ঠিত হল ব্রিটিশ ভারতের তৃতীয় বেতার কেন্দ্র। সূচনায় এই সম্প্রচার ছিল ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির হাতে, যদিও এজন্য সরকারের সঙ্গে তাদের চুক্তি করতে হয়েছিল এবং অনেক ব্যাপারে যে সরকারের নিয়ন্ত্রণে থাকতে হবে তাও মেনে নিতে হয়েছিল। কিন্তু বছর তিনেকের মধ্যেই নানা কারণে এই ব্রডকাস্টিং কোম্পানির আর্থিক সংকট দেখা দিল। তখন বেতার সম্প্রচার প্রায় নিলামে ওঠার অবস্থা। এই সংকটে নানাজনের পরামর্শে সরকারই এই সম্প্রচারের দায়িত্বভার নেয়। তখন নাম হয়, বেশ বড় নাম, ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস, ISBS। এই সময় বেতার সম্প্রচারের প্রসার ও সম্প্রচারের মান উন্নত করার জন্য BBC থেকে পাঠানো হল একজন সুদক্ষ ব্যক্তিকে, নাম লায়োনেল ফিল্ডেন। এদেশে বেতারের প্রচারে ও প্রসারে অনেক বড় মাপের কাজ করেছেন তিনি, নিত্য নতুন উদ্ভাবনেরও পরিচয় দিয়েছেন। তার একটি বড় উদ্ভাবন হল এই অল ইন্ডিয়া রেডিও নামকরণ। নামটা তার মাথায় এসেছিল ঠিকই, কিন্তু তার সিদ্ধান্তেই তো চালু করে দিতে পারেন না নামটা। বড় কর্তা তো হলেন ভাইসরয়। তাই একদিন ফিল্ডেন এক ভোজ সভায় ভাইসরয় লর্ড লিনলিথগোকে একান্তে এই ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস এমন ভারী নাম বদলের প্রস্তাব দেন। এত বড় একটা নাম তো বেতারে ঘোষকদের কাছেও অনায়াস উচ্চারণের সহজ শব্দবন্ধ নয়। তাই ফিল্ডেন এমন কৌশলেই ভাইসরয়ের কাছে অল ইন্ডিয়া রেডিও নামটি অনুমোদন করিয়ে নিলেন, যেন ভাইসরয়েরও মনে হল তিনি স্বয়ং এই নামকরণের উদ্ভাবক। এটা 1936 সালের ঘটনা। সেই বছরের 8 জুন থেকে সরকারিভাবে ভারতীয় বেতারের এই নাম চালু হল। কিন্তু এই প্রসঙ্গে মনে রাখা দরকার বোধ হয় আরেকটা কথাও, 1936 সালের আগেও মুম্বাই, কলকাতা, এমনকি দিল্লিকে জড়িয়েও যে প্রায় 9 বছরের ইতিহাস, তা তো অল ইন্ডিয়া রেডিও থেকে বিযুক্ত নয়। বরং আমাদের ভাবতে ভালো লাগছে এই বছরটা মুম্বাই এবং কলকাতা কেন্দ্রের শতবর্ষপূর্তির বছর। আমরা অল ইন্ডিয়া রেডিও বলতেই বুঝি আকাশবাণী, আবার আকাশবাণী বলতেই অল ইন্ডিয়া রেডিও। তাই অল ইন্ডিয়া রেডিও 90 বলার সঙ্গে আকাশবাণীও 90 বললে ইতিহাসের বিভ্রান্তির চক্রে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অল ইন্ডিয়া রেডিওর মতো আকাশবাণী নামকরণের ওই রকম কোনো দিন তারিখ নেই। কিন্তু আমরা এটা জানি, দেশের সব বেতার কেন্দ্র থেকে ঘোষণায় আকাশবাণী নামটা যে বলতে হবে তার সূচনা স্বাধীনতার পরে 1957 সালের 1 এপ্রিল। কিন্তু ব্রিটিশ ভারতে 1940-এর দশক থেকেই আকাশবাণী নামটি বেতার সংলগ্ন নানা কর্মকাণ্ডেই উচ্চারিত হতে শোনা গেছে, দেখা গেছে। যেমন কলকাতা বেতারের জন্য রবীন্দ্রনাথের যে আশীর্বাদ ধন্য কবিতা, ধরার আঙিনা হতে ওই শোনা উঠিল আকাশবাণী, বেতারেই নজরুলের গানে আকাশবাণী শব্দের ব্যবহার, বেতার জগৎ পত্রিকায় সম্পাদকীয় শিরোনাম আমাদের কথার বদলে আকাশবাণী লেখা, 1950-এর দশকে এই পত্রিকারই প্রচ্ছদে বহুদিন লেখা হয়েছে আকাশবাণীর মুখপত্র, ব্র্যাকেটে অল ইন্ডিয়া রেডিও। একসময় দিল্লি কেন্দ্রেরও ইংরেজি মুখপত্রের নাম ছিল আকাশবাণী। আবার অন্যদিকে 1935-এ করদরাজ্য মহীশূরের একটি বেসরকারি কেন্দ্র চালু হয় যার নাম ছিল আকাশবাণী, যার সঙ্গে অবশ্য ভারতীয় সম্প্রচার ব্যবস্থার কোনো সম্পর্ক ছিল না। আরেকভাবে দেখতে গেলে মহাভারত থেকে এদেশে বেতারও চালু হওয়ার আগে সুকুমার রায় পর্যন্ত নানাজনের লেখাতেই আকাশবাণী শব্দের ব্যবহার আছে। এসবই হতে পারে আকাশবাণী শব্দটার জনপ্রিয়তার দৃষ্টান্ত। কিন্তু নির্দিষ্টভাবে আকাশবাণী নামকরণের ওই রকম কোনো ঘটনা নেই যেমনটা ঘটেছে অল ইন্ডিয়া রেডিও নামকরণের ক্ষেত্রে। এমনকি রবীন্দ্রনাথও কখনো ভারতীয় বেতারের আকাশবাণী নামকরণ করেননি। কিন্তু একথা তো বলতেই হবে, অল ইন্ডিয়া রেডিও আর আকাশবাণী নাম ভারতের সম্প্রচার ইতিহাসের একই বৃন্তে দুটি কুসুম।
0: সমীক্ষা শেষ হল, শিরোনাম ছিল দুটি কুসুম, বললেন ভবেশ দাস।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। এই পর্বের প্রথম গানটি তিন মূর্তি ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।
3: ওরে রে, ওরে রে রে।

0: শুধু ফাঁকার মধ্যে কালী ঘাটে আছেন যে মা কালী।
1: জয় মা কালী।

ছুটি ছুটি, গরমে ছুটি পড়েছে তোমাদের। আর গরমে ছুটি মানেই তো এক অঢেল মজার সময়, অনেকটা সময় জুড়ে ছুটি, আর তার সঙ্গে ইচ্ছে মতন হুটোপাটি, আর যা যা কাজ স্কুল চলাকালীন, ছুটি না থাকাকালীন ততটা করা যায় না, সেগুলোর মধ্যে ঢুকে পড়া, বই পড়া, গল্প শোনা, গান শোনা, খেলাধুলো, বেড়াতে যাওয়া, আর হরেক দুষ্টুমি, তাই তো? কোনো বাধা বন্ধ কিচ্ছুটি নেই।

0: হ্যাঁ, এমন করেই ছুটির পুরো আনন্দ লুটিয়ে পুটিয়ে করে ভাগ করে নেওয়া সবাই মিলে। আর এই ছুটির দিনগুলোতে তোমাদের সঙ্গে আমরা রয়েছি ছুটির ঘণ্টা অনুষ্ঠান নিয়ে। তোমাদের সঙ্গে কথা তো হবেই, আর তার সঙ্গে অনেক গল্প গান কত কি আজ রয়েছে। আর তারই সঙ্গে আরও একটা খবর দিই, আজ কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ এক মানুষ, সাহিত্যিক, শিশু সাহিত্যিক, সাহিত্য একাডেমির শিশু সাহিত্য পুরস্কার 2025 পুরস্কার প্রাপ্ত শিশু সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। নমস্কার ত্রিদীপবাবু, স্বাগত জানাই আপনাকে।
1: নমস্কার, খুব ভালো লাগছে।
0: আমাদের আজকের অনুষ্ঠান তো ছুটির ঘণ্টা, ছুটি নিয়েই পুরো, আর গরমের ছুটি এই কথাটার মধ্যে একটা অদ্ভুত ম্যাজিক কাজ করে, বিশেষ করে ছোট্টবেলাটায়। আর আপনাদের সময়েও তো সেই ম্যাজিক ছিল, একটু তার কথা শুনবো।
1: হ্যাঁ, মানে প্রথম যেটা, যে গানটা দিয়ে আপনারা শুরু করলেন, আমার চোখের সামনে পুরো ছবিটা ভেসে উঠলো। মানে এই সময়ে, মানে ওই গানটা আমাদের ছোটবেলাটাকে এমনভাবে নাড়িয়ে দিয়েছিল, তখন আমরা ছোট থেকে অনেকটা বড় হয়ে গেছি, কিন্তু এখন ওই জয় জয়ন্তীর এই দৃশ্যকল্পটা এখনও চোখের সামনে ভেসে উঠলো। এবং ছুটির ঘণ্টার সঙ্গে এই গানটার যে কি অদ্ভুত একটা মিল রয়েছে, মেলবন্ধন রয়েছে, যারা এই ছবিটা দেখেছেন সাউন্ড মিউজিকের অনুসরণে, আমার মানে অসাধারণ লাগলো বিষয়টা। এবং সত্যি সত্যি আমাদের সময় না, এই গরমের ছুটিটা, মানে যবে আমরা জানতাম যে এই অমুক সময় থেকে আসলে মোটামুটিভাবে রবীন্দ্র জয়ন্তী হয়ে যাওয়ার পরেই গরমের ছুটি পড়তো, এবং তখন গরমের ছুটি বেশ লম্বা ছিল,
0: আচ্ছা
1: মানে এক মাস পুরো গরমের ছুটি, এবং সেইটার জন্য আমরা বিরাটভাবে মানে বসে থাকতাম, কারণ লিস্ট করে ফেলতাম। আমার পিস্তুতো ভাই, সে আসতো আমার সমবয়সী, আমার খুড়তুতো ভাই আসতো, তারা সব মিলে আমরা সমবয়সীরা একটা লিস্ট করে ফেলতাম কি কি করতে হবে। তখন তো বৈদ্যুতিক মাধ্যম সেই অর্থে নেই, শুধু রেডিও ছিল, এবং রেডিওতে মূলত খবর এবং বিবিধ ভারতীর গান ইত্যাদি এইগুলো শুনতাম। সেটাও বাড়িতে একটা বড় রেডিও ছিল, ট্রানজিস্টার আসেনি, আমরা অনেক পুরনো আমলের লোক। এবং তখন যেই গরমের ছুটি পড়তো, আমার ছোট কাকা বড় ম্যাচ বোর্ডটা নামিয়ে দিতেন, এবার তোমরা ক্যারাম খেলবে, গলি ক্রিকেট শুরু হয়ে যেত। আমাদের উত্তর কলকাতায় সরু সরু গলি, সেটা আটকিয়ে সমস্ত কাচ্চা বাচ্চা, এবং আমাদের দাদারাও একটু বড়, তারাও মানে আম্পায়ারিং করতো, গলি ক্রিকেট, গলি ফুটবল,
0: আচ্ছা
1: তার সঙ্গে ঠাকুমা আচার দিতেন ছাদে, শুকোতে দিতেন কাঁচা আমের আচার, সেগুলো লুকিয়ে চুরিয়ে খাওয়া,
0: তার একটা আলাদা আনন্দ,
1: আলাদা আনন্দ। এবং ধরা পড়তাম, ধরা পড়ে বকাবকি করতাম। এবং আমাদের একটা জিনিস ছিল ছোটবেলায়, আমাদের এই তিন ভাই বা বন্ধু, আমরা কি করতাম, আমরা ওই দুপুর হলে যখন সবাই ঘুমিয়ে পড়তো, তিনজনে গুটি গুটি আমাদের রান্নাঘরের চারতলায় সেখানে যেতাম, উত্তর কলকাতার প্রাচীন বাড়ি সেই প্রাচীন রান্নাঘরে, তখন তো গ্যাস আসেনি, তখন হিটারে আমরা কি করতাম, নিজেরা আলু টালু কুটিয়ে, হ্যাঁ
0: আলু টালু,
1: হ্যাঁ প্রায় পিকনিক, আলু একটু কুটতাম, ওইখানে দেখলাম একটু বরবটি রয়েছে, নিজেরাই তেল চুরি করে ঢেলে, হ্যাঁ তিনজনে মিলে। আর আমাদের জয়েন্ট ফ্যামিলি, যৌথ পরিবার, সেই সময় আমার অন্য দাদারা, খুড়তুতো দাদারা, আমি বাড়ির মধ্যে সবচেয়ে ছোট, তারা নজর রাখতো কি করছে, হ্যাঁ বলে দেবো জাডা বাবুকে, বলে দেবো তোরা।

0: আলোকে আমরা একটু আনন্দ করছি, না তোরা আনন্দ করছিস, এখানে যদি আগুন ধরে যাবে কিছু ধরবে না। তো এই রকম ছিল, আবার মানে একদম ভাগ করা ছিল। সকাল থেকে আমরা যে যার মতো খানিকটা গল্পের বই পড়লাম, পয়লা বৈশাখে যে বইগুলো, তখন তো বইমেলা ছিল না, তো আমাদের ছোটবেলায় পয়লা বৈশাখ নববর্ষটা খুব বড় করে হতো। বাবার হাত ধরে আমি নববর্ষে বিভিন্ন প্রকাশন প্রতিষ্ঠানগুলোতে যেতাম, বই সংগ্রহ করতাম, কিশোরদের বই,
1: মানে বই সংগ্রহের নেশাটা সেই ছোটবেলা থেকে,
0: একদম একদম ছোটবেলা থেকে। মানে আমি 5 বছর বয়সেই স্বপন বুড়োর কৌতুক কাহিনী পড়েছি, আর আমাদের যেহেতু তখন একটি প্রকাশন সংস্থা তখনও ছিল, তো ওই ছোটদের বই পড়ার একটা নেশা ছিল। খগেন মিত্র, ভোমর সর্দার, তারপরে বাবুই বাসা বোর্ডিং স্বপন বুড়োর, তো এগুলো পড়ে না তারপরে আমাদের যোগীন সরকার, যোগেন্দ্রনাথ গুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, মানে যারা ছোটদের, ধীরেন্দ্রলাল ধর, ছোটদের সাহিত্যে খিতিনারায়ণ ভট্টাচার্য, এদের বইগুলো তখন সংগ্রহ করে রাখতাম যে ঠিক আছে আস্তে আস্তে যেরকমভাবে আচার খায় সেভাবে তাড়িয়ে তাড়িয়ে
1: ঠিক
0: বইটা পড়ব, এই এক মাস পুরো চালাতে হবে। এবং মানে আমাদের এই আত্মীয়রা, মানে আমার এই দুই ভাই, তারা মাঝামাঝি সময় আসতো, ওই কটা দিন খুব একটা বই টুই পড়া হতো না, সকালবেলা থেকে ক্রিকেট বা ফুটবল, তারপরে খেয়ে দে একটু ঘুম, ঘুমে ছল করে উপরে গিয়ে ওই সমস্ত দুষ্টুমি করা, আবার বিকেলবেলায় ক্যারাম বোর্ড খেলা,
1: সারাটা দিন মোটামুটি নানান ধরনের,
0: তারপরে লুকোচুরি খেলা হতো, ওখানে লুকোনো, ওকে খুঁজে বের করা, বালিশের তলায় নিজেরা লুকিয়ে থাকতাম কোল বালিশ ঢাকা দিয়ে, আবার ভাবতো লোকে আমরা কোল বালিশ খুঁজে পাচ্ছে না, এই সব মানে এখন এগুলো খুব মজা লাগে, মানে পিছন দিকে ফিরে তাকালে কত ছোট ছোট বিষয় নিয়ে আমরা কি আনন্দ
1: খুঁজে নেওয়া যেত।
0: হ্যাঁ,
1: একটা সাম্রাজ্য যেন এই সময়টা,
0: এই সময়টা ছিল খনি, একটা খনি, সোনার খনি হচ্ছে গরমের ছুটি।
1: ঠিক ঠিক একদম জানি, আমাদের ছোট্ট বন্ধুরাও অনেকেই এমন করেই ছুটিটা কাটাতে ভালোবাসো, আর নানান পরিকল্পনা তোমাদের থাকে। আমরা একটু দেখি আমাদের সঙ্গে কোনো ছোট্ট বন্ধু এসেছে কিনা। হ্যালো, কে রয়েছো?
2: হ্যাঁ নমস্কার, আমি ভাঙর থানার বাউসর গ্রাম থেকে অরবিন্দ নাস্কর বলছি।
1: আমাদের আজকের অনুষ্ঠান ছুটির ঘন্টা ছোট্ট বন্ধুদের নিয়ে। টেলিফোনে আসবে ছোট্ট বন্ধুরা, তাদের সঙ্গে আমরা কথা বলবো। আমাদের অনুষ্ঠানে আজ রয়েছেন, উপস্থিত রয়েছেন সাহিত্য একাডেমির শিশু সাহিত্য পুরস্কার 2025 পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। আমরা কথা বলছি তার সঙ্গে, ভাগ করে নিচ্ছি ছোট্টবেলার সেই আনন্দগুলোকে, আর ছোটরাও আসবে, তাদের যা কথা, তাদের যা প্রশ্ন, ভালো লাগা ভাগ করে নেবে। হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ কে বলছো?
3: রনি, আমি টেলিগ্রাম থেকে বলছি, আমি একটু ছোট বলবো।
1: তোমার নাম বলো।
3: রনি ভট্টাচার্য।
1: কোথা থেকে বলছো?
3: টেলিগ্রাম থেকে।
1: বলো ছোট্ট করে।
3: শুনো, হাতে রাতে এই বলে কেসটা, নেপালের বনে বনে ফেরে সারো দেশটা, সুরে সুর সুরে দিতে নিয়ে গেল কোনটি, আর যেন কি বলে দিল শুনছি, কথা ভেঙে ভেঙে করেছিল দেশটা, এটি তোমাদের হাতে মরে গেল শেষটা।
1: যা বাহ, তো তোমার গরমের ছুটি চলছে তো এখন?
3: হ্যাঁ বলো।
1: গরমের ছুটিতে কি করছো?
3: খেলছি।
1: শুধু খেলা না আর কিছু? আচ্ছা, আর বই পড়ো, গল্পের বই? ও লেখাপড়াও করছো? আচ্ছা, লেখাপড়াও করছো? আর গল্পের বই পড়ছো? গল্পের বই পড়ো, ভালো লাগে? কি পড়লে এর মধ্যে? আচ্ছা, খুব ভালো থাকো, ভালো করে কাটাও ছুটি। ছোট্ট বন্ধুরা অনেকেই কিন্তু আনন্দের সঙ্গে সঙ্গে একটু একটু পড়াশুনো করছে, আমরা একটু জানতে চাইবো তারা গল্পের বই পড়ছে কিনা। আর তোমাদের সঙ্গে আজকে কিন্তু রয়েছেন শিশু সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, তোমাদের জন্য তিনি লেখেন, কলম ধরেন, ছোট্টদের নানান দুষ্টুমির কথা, আনন্দের কথা, তাদের জগতের কথা কিন্তু তার কলমে আমরা বারবার পাই।

0: তোমরা কিন্তু কথা বলতে পারো তার সঙ্গেও। আজকের এই অনুষ্ঠানে আমরা সকলেই গল্প শুনতে ভালোবাসি, গপ্প শোনার সেই যে অদ্ভুত আমেজ এই গরমের ছুটির বিশেষ করে নিঝুম দুপুরগুলোতে তো আরও বেশি করে। আমরা আজকে যদি একটু গল্প শোনার দিকে যাই ত্রিদীপবাবু।
1: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমার খুব ভালো লাগবে। আমার ছোটবেলারই গল্পের মধ্যে আমার ছোটবেলাটাও রয়েছে একটি গল্প। ওই গল্পটির নামে একটি আমার বইও আছে, বইটির নাম হচ্ছে, গল্পটার নাম হচ্ছে শ্রীমান বিচ্ছু। মানে আমাদের ছোটবেলা আমরা তো বিচ্ছু ছিলাম, এখনকার ছোটরাও কিন্তু বিচ্ছু, আমাদের থেকেও বেশি বিচ্ছু। তো তেমনই একটা গল্প, গল্পের নাম হচ্ছে শ্রীমান বিচ্ছু।
0: এসো সবাই মিলে শুনি।
2: রিন্টু, তুমি এখনো বসে বসে কাগজ গিলছ, স্কুল যাবে না?
3: না।
2: সে কি, হপ্তার প্রথম দিন কি হয়েছে তোমার?
3: কিছুই হয়নি, স্কুল ছুটি তাই যাব না।
2: সোমবার স্কুল ছুটি? কেন কেন, কিসের ছুটি?
3: আহ বাবা, তুমি না কিছুই মনে রাখতে পারো না, আজকে ইস্টার মানডের ছুটি, এটাকে ইস্টারের ছুটি বলে। সব মিশনারি স্কুলই বন্ধ থাকে, মানে তুমি দেখো বাবা সবসময় আমি সন্দেহ করে।
2: হ্যাঁ অপু, তোমার এই একটা রোগ হয়েছে, রিন্টুকে ভারী অবিশ্বাস করো। টেবিলে কুটনো কুটতে কুটতে যোগমায়া বলে উঠলেন, তুমি থাপো তো বৌদি। অপূর্ববাবু গরম হয়ে উঠলেন, তোমার আশকারা পেয়ে পেয়ে মাথাটা খারাপ হয়ে গেছে, যা কিছু হলেই মানি মানি মানি। তুমি জানো এবারে ফার্স্ট টার্মে কি জঘন্য মার্কস পেয়েছো?
3: ও তুমি কিছু ভেবো না, ও ঠিক সামলে নেবে। রিন্টু সোনা আমায় কথা দিয়েছে সেকেন্ড টার্মে ও স্ট্যান্ড করবে, ঘোড়ার ডিম করবে। তুমি ওই আনন্দেই থাকো বৌদি, আর ও নেচে কুদে ঘুরে বেড়াক। স্ট্যান্ড করতে হলে পড়তে হয়, ও কতক্ষণ পড়ার বই নিয়ে বসে?
2: আরে বসে বসে, তুমি বাড়িতে থাকো কতক্ষণ দেখবে কি করে? সকালে ব্যাংকে বেরিয়ে যাও, ফেরো তো রাত আটটায়।
3: তো আটটায় ফিরে ওকে কোনোদিন পড়তে দেখি না কেন?
2: হয় তোমার আর শ্যামলির মাঝে বসে টিভি দেখছে, নয়তো গল্পের বই পড়ছে। আটটা কি পড়ার সময় নয়?
3: রিন্টু এতক্ষণ চুপ করেছিল, এবার বলে উঠল, তুমি সব জেনেও বাবা শুধু শুধু খোঁচাচ্ছ। আটটা থেকে নটা অবধি সিরিয়ালটা মা আমি মানি তিনজনে দেখি, নটা থেকে যে এগারোটা পর্যন্ত পড়ি সেটা তুমি দেখতে পাও না?
2: পাই, খুব পাই, এমন পড়ো যে ক্লাসে পাস করতে গিয়ে পড়েই যাচ্ছ।
3: কি যে পড়ো কিছুই বুঝি না। তোমার বুঝে দরকার নেই বাবা, আমার একটা টার্মে খারাপ রেজাল্ট হয়েছে, আর হবে না, মানিকে আমি কথা দিয়েছি, সেটা হলেই হলো তো। বড় বড় বুক নিঝেরো না,
2: ক্লাস এইটে উঠতে না উঠতে মহা মাতব্বর হয়ে উঠেছ। তোমার ইংলিশ মিডিয়ামে পড়াতে আর টিউশনের পিছনে কত হাজার টাকা খরচা হচ্ছে বলো তো?
3: বোঝো না নাকি, বাবা রাত পর্যন্ত খাটছেন আর ছেলে ক্লাসে রগড়াচ্ছেন, একটু লজ্জা পর্যন্ত হয় না?
2: রিন্টুর দুচোখ ফেটে জল এলো, প্রচণ্ড রাগ হচ্ছে। যোগমায়া তাড়াতাড়ি উঠে এসে আঁচল দিয়ে রিন্টুর চোখের জল মুছে গায়ে মাথায় হাত বোলাতে লাগলেন। অপূর্ব চা শেষ করে তাড়াতাড়ি উঠে নিজের ঘরে চলে গেছেন, টক্কাতক্কি থেকে মুখ থেকে একটু আলটপকা কথাই বেরিয়ে গেছে। মোট পাঁচজনের সংসার, তার মধ্যে দাদা অর্ণ মেরিন ইঞ্জিনিয়ার, বছরে ছমাস বাইরে বাইরে, অপূর্ব চেয়ে প্রায় বছর দশকের বড়, ছেলে মেয়ে নেই। বৌদি এই পরিবারের কর্ত্রী, রিন্টুর মানি, মানির কাছেই রাতে শোয় রিন্টু, মানি অন্ত প্রাণ, মানিও তাই। রিন্টু কোনো কিছু আবদার করলে সঙ্গে সঙ্গে হাজির। শ্যামলী আর যোগমায়া আবার ঠিক যেন দুই বোন, দিদি যা বলবে সেটাই শ্যামলীর কাছে বেদবাক্য, আদর্শ জয়েন্ট ফ্যামিলির একটা জলজান্ত উদাহরণ। কিন্তু মুশকিল হলো এখানে অপূর্ব অনেকটা আউটসাইডার, তার বেশিরভাগ কথাই কেউ শোনে না। কিচ্ছু করার নেই, কারণ বাবা মা পরপর চলে যাওয়ার পরে দাদা অর্ণবী ওকে পাহাড়ের মতো ছায়া দিয়েছে। স্নান করতে যাওয়ার আগে এই কথাগুলোই ভাবছিলেন অপূর্ববাবু, যত ভাবছিলেন তত রাগে গা জ্বলছিল, নিজের একমাত্র ছেলে, একটু শাসনও করতে পারবেন না। শয়তানটা মুখ্যম জায়গা মানিকে কব্জা করে রেখেছে। তোয়ালে নিয়ে বাথরুমে যাবেন, ঘরে ঢুকলেন যোগমায়া।
3: রিন্টুর পড়াশুনোর খরচা চালাতে তোমার উপর খুব চাপ পড়ে যাচ্ছে বোধ হয় অপু, তুমি তো জানো আমাদের যা আছে সব ওই পাবে।
2: তোমার দাদা তুমি জানো ডলারে মাইনে পায়, ব্যাংকে এসে সব জমছে। বলি কি, সামনের মাস থেকে রিন্টুর এডুকেশনাল এক্সপেন্ডিচারটা যদি তোমার দাদার অ্যাকাউন্ট থেকে দিই তুমি কি রাগ করবে?
3: হ্যাঁ করবো, একশোবার করবো।
2: তোমাদের আমাদের টাকা কি আলাদা?
3: আমি কি এগুলো জানি না না বুঝি না, ছেলেটা যাতে বিগড়ে না যায় তাই দুটো কথা বলছিলাম। তুমি এত দূর ভেবে ফেললে?
2: বৌদি তোমার মাথা কি খারাপ হয়ে গেছে?
3: বলতে বলতে দপদপিয়ে বাথরুমে ঢুকে গেলেন যোগমায়া।

0: চোখে আঁচল দিয়ে নিজের ঘরে ঢুকে শুয়ে পড়লেন। রিন্টু অদূরেই ছিল, ছুটে এলো, মানি প্লিজ মানি কেঁদো না, আমি বাবাকে বলবো। যোগমায়া পাশ ফিরে শুলেন। রিন্টু ছুটলো রান্নাঘরের দিকে। শ্যামলী মাছের ঝোল চাপিয়েছেন, মা মানিকে বানা, বাবা বকেছে, মানি কাঁদছে, তুমি চলো। যাবো বাবা, বুঝিয়ে সব ঠিক করে দেবো, এখন গেলে রান্নাটা পুড়ে যাবে, বাবা এখনই খেতে আসবে, তুই যা আগে বই খুলে পড়তে বসতো। রিন্টু মানির কান্না সহ্য করতে পারে না, মনে মনে গজরাচ্ছিল। বাবা যেমন কেমন নিজেকে বুড়োটে করে রাখে, মাথায় কাঁচা পাকা চুল, সাদা জামা প্যান্ট, গোমড়া মুখো, অফিস থেকে ফিরেই বই ম্যাগাজিন নিয়ে বসে যায়। ওর বন্ধুদের বাবারা সব একই বয়সী, কিন্তু কি খুশি, হাসি খুশি, কি স্মার্ট। মা কতবার বলেছে তুমি একটু চুলটা কালো করতে পারো তো, এমন কিছু বয়স তো নয়, আর সাদা ছাড়া কি রং নেই। বাবা বলে যে যা নর্মাল, আমি তাতে বিশ্বাস করি, আর্টিফিশিয়াল রং লাগাবো কেন, পেকেছে পেকেছে, দাঁতে ফুটো হয়ে গেল, তাই বাধ্য হয়ে তুলে ফেলে বাঁধিয়েছি, নেয়াত ফোকলামকে ভদ্র সমাজে যাওয়া যায় না তাই। হঠাৎ রিন্টুর মাথায় পোকা নড়ে উঠল। অপূর্ববাবু স্নান সেরে বেরোলেন যথারীতি মুখ গম্ভীর, প্যান্ট শার্ট পরে খাবার টেবিলে। ঠিক দশ মিনিটের মাথায় কামতা প্রসাদ গাড়ি নিয়ে হর্ন বাজাবে, কথাবার্তায় আজ অনেকটা সময় খেয়ে গেছে। হঠাৎ খেয়াল হলো, আরে মুখটা খালি খালি লাগছে কেন, ও আজ সব ভুল হয়ে গেছে, ছেলেটাকে শাসন করতে গিয়ে নিজেরই বাঁশ হচ্ছে। বাথরুমের র্যাকে প্লাস্টিকের কৌটোটা খুললেন, নেই তো, কোথায় গেল, খোঁজ খোঁজ, না নেই, কি মনে হতে ফের ঘরে ঢুকলেন, যা বাবা এই যে, তুলে টেবিলের এক পাশে ফেলে রেখেছেন। দাঁত জোড়া নিয়ে বেসিনে গিয়ে ভালো করে লিকুইড সোপ দিয়ে ধুলেন, তারপর মুখে লাগালেন। এ কি, রাতে মাড়ি ফুলেছে নাকি, এত টাইট হচ্ছে কেন, কোথাও কিছু একটা গোলমাল হচ্ছে, এত শক্ত কেন, মাড়ি কামড়ে ধরেছে, মুখ নাড়াতে কষ্ট হচ্ছে, সময় নেই সময় নেই। শ্যামলী ভাত তরকারি ডাল মাছ বাটিতে সাজিয়ে দিয়েছেন। অপূর্ব ভাতে ডাল ডাললেন, তরকারি আলু ছটকে তাতে মিশিয়ে সুপের মতো করে খাচ্ছেন। শ্যামলী বলল, কি হলো, ভাজা, আমি আর কিছু খাবো না, গলা দিয়ে ফ্যাস ফ্যাস আওয়াজ বেরোলো, কেন গো, কি হলো, ছেলের উপর না রাগ না করে খেয়ে চলে যাবে, আর রিন্টু এদিকে, রিন্টু গুটি গুটি এসে দাঁড়িয়েছে। বাবা, হাতের ইশারাকে আশ্বস্ত করলেন অপূর্ববাবু, তারপরে বেশ কষ্ট করেই বললেন, ও নয়, আমার শরীরটা ঠিক সুবিধের লাগছে না, গলার স্বর অন্যরকম স্বর, সে কি, তাহলে আজ ব্যাংকে যেও না, ও তেমন কিছু নয়, এই একটু, তুমি এমন খোনা গলায় কথা বলছো কেন। অপূর্ববাবু জবাব না দিয়ে মুখ দিয়ে ঝটাপ ঝট চটপট জুতো পরতে শুরু করলেন। নিচে কামতা প্রসাদ বারচারে খন দিয়েছেন। অপূর্ববাবু মচমচ শব্দ করে নেমে গেলেন, গাড়িতে স্টার্ট দেওয়ার শব্দ। রিন্টু গিয়ে যোগমার পাশে শুয়ে পড়ল, মানির ঘাড়ে মুখ গুঁজে দিল। শ্যামলী এসে দাঁড়িয়েছেন, দিদি, ও দিদি ওঠো। যোগমায়া উঠলেন, মুখ ভার, তুই আজ থেকে মা বাবার কাছে শুবি। ও মানি, তুমি শুধুমুধু মন খারাপ করছো, দেখো একটু পরেই সব মিটে যাবে। কি মিটে যাবে, তোদের বাপ ছেলের ঝগড়ায় আমি আর থাকবো না। থাকবে না বললেই হলো, তুমি আমার মানি না, মা একটা শব্দ, মানি দুটো, আমি তো ভাই ছেড়ে সবই না, বলছি তো বাবা রাগ করবে না। দিদি চলো, আকাশের নিচে সিরিয়াল শুরু হয়ে যাবে, এই বাঁধর তুই পড়তে যা। ঠিক এক ঘন্টা পরে আবার গাড়ির হর্ন, কলিং বেলের শব্দ, শ্যামলী নিচে নেমে অবাক। অপূর্ববাবু দাঁড়িয়ে, কি হলো, চলে এলে, শরীর খারাপ, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়েছো, কি কি টেস্ট বলেছে, চলো করিয়ে আনছি। অপূর্ববাবু মাথা নাড়লেন, আমার শরীরে কিছু নয়, মুখে অস্বচ্ছ, টিকতে পারছিলাম না, কথা বললেই সবাই গোল গোল চোখে তাকাচ্ছিল, কেন, এই যে অপূর্ব হাতে দুপাটি দাঁত, আমি আমি বুঝে ফেলেছি, চলো উপরে চলো। জুতো খুলতে খুলতে ডাক দিলেন রিন্টু, রিন্টু ভেজা বেড়াল মুখে এসে দাঁড়ালো একটু দূরে যোগমায়া দরজা আড়ে। সত্যি কথা বলবি, আমার গা ছুঁয়ে বলতে হবে, সত্যি বললে এক্ষুনি 100 টাকা দেবো, এটা তোর কীর্তি। কি বাবা, এই যে দুপাটি দাঁত দেখালেন। রিন্টু আর হাসি চাপতে পারল না, ফিক করে হেসে ফেললো। অপূর্ববাবু হেসে ফেললেন, কাছে এসে পিঠ চাপড়ে দিলেন, দারুণ, ভালোই টাইট দিয়েছিস আমায়, এই নে বার্স থেকে একটা 100 টাকা নোট বাড়িয়ে দিলেন, ধর এটা তোর বুদ্ধির পুরস্কার, এবার বল দেখি এই দাঁত জোড়া পেলি কী করে। পিন্টু হাসছে মুখ এই হাসছে, রিন্টু হাসছে মুখ নিচু করে, কিরে বলবি না, ওটা মানির ড্রেসিং টেবিলে ছিল, মানি তো বাইরে না বেরোলে পড়ে না, তাই আমি, আমার না খুব রাগ, সরি বাবা, দুর্বোকা, তুই এই টার্মে ঠিক স্ট্যান্ড করবি, নে ধর বিকেলে একটা সিনেমা দেখায়। রিন্টু চলে যাচ্ছিল, পেছন থেকে ডাকলেন, ওহে শ্রীমান শ্রীমান বিচ্ছু, আমার অরিজিনালটা ফেরত দিবি না? ঠিক জায়গাতেই আছে বাবা, কৌটোর মধ্যে। শেষ।
1: কি খুব চেনা চেনা লাগলো, তাই তো? হ্যাঁ, এমন হরেক দুষ্টুমিতেই তো কাটে আমাদের গরমের ছুটি। নানান রকম দুষ্ট বুদ্ধেরা এই সময় যেন হাত ধরাধরি করে চলে আসে, আর ইচ্ছে করে গোটা দুপুর জুড়ে, গোটা দিন জুড়ে এমন হরেক কর্মকাণ্ডে জুড়ে থাকে, তাই তো? শুনবো কিন্তু সেসব কথা টেলিফোনে।

কাউকে বলো না আরো একজন, নাম তার জানি না দিমাগ ভীষণ। কাউকে বলো না আরো একজন, নাম তার জানি না দিমাগ ভীষণ। ফর্সা

0: ঠিকই তো, দুষ্টুমির সঙ্গে সঙ্গে ভালো কিছু কাজ তাও তো আমাদের জীবন জুড়ে থাকে। এই যে আড়ি আর ভাব যেমন হাত ধরাধরি করে চলে, তাই তো। আর তাই অনেক দুষ্টু ছেলেও কিন্তু বেশ ভালো হয়ে ওঠে, উঠতে পারে, তেমন গল্প আছে বই কি আমাদের চারপাশে ছড়ানো থাকে। আর আজকেও তেমনই একটা গল্প কিন্তু আমরা শুনব। তার আগে একটু দেখি টেলিফোনে কোন বন্ধু। হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছো?
1: আমি সৌম ভট্টাচার্য।
0: আচ্ছা, কোথা থেকে বলছো?
1: আমি মুর্শিদাবাদ থেকে বলছি।
0: কোন ক্লাসে পড়ো?
1: আমি মুর্শিদাবাদে থাকি, কিন্তু মামার বাড়ি বেড়াতে এসেছি।
0: উরে বাবা, গরমের ছুটিতে মামার বাড়ি ভারী মজা, তাই তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, আমাদের সঙ্গে আজকে রয়েছেন শিশু সাহিত্যিক, বিশিষ্ট শিশু সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়।
1: আমি একটা কবিতা বলবো, লিচুচোর।
2: বলো
0: বলো।
1: নমস্কার, কবিতা লিচুচোর, কবি কাজী নজরুল ইসলাম।
0: বলো।
1: বাবুদের ডাল পুকুরে, বাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুটা গাছ আছে না, ওটা না আসতে গিয়ে এক বড় কাস্তি নিয়ে গাছে গিয়ে যেই ধরেছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত পড়ে পড়েছি সরার জোরে, পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নোচ্ছার দুমাদুম গোটা দুচ্ছার, দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাকুর দে হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গ দেয়াল, দেখি এক ভিতরে শেয়াল, আরে শেয়াল কোথা ফেলোটা দাঁড়িয়ে ওঠা, দেখে যেই আটকে ওটা কুকুরও জুড়ল ছোটা, আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাটিলের সকল গোলে ঢুকি গো বুঝদের ঘরে যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কান মুলি ভাই চুরিতে আর যদি যায়, তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যাই রে ভুলা মালির ওই পিতনি গুলা, কি বলিস ফের হপ্তা তৌবা না খপ্তা। নমস্কার।
0: এমন সত্যি সত্যি ঘটেছিল নাকি?
2: হ্যাঁ, এরকম ঘটেছিল বাবু।
0: যে ছোট্ট বন্ধু আমাদের ছড়া শোনালো, তাকে জিজ্ঞেস করছি এমন কি,
1: হ্যালো,
0: বলো, এরকম কি সত্যি সত্যি হয়েছিল? আমাদের জানতে ইচ্ছে করছে তো।
1: সেটা কাজী নজরুল ইসলামই বলতে পারবে।
2: এইটা দারুণ বলেছো।
0: ছোট্ট বন্ধুদের গরমের ছুটি কেমন কাটছে, কি কি করছো, আর বিশেষ করে আজ তো জানতে চাই বই বই পড়ছো কিনা, কি পড়তে ভালোবাসো। আমাদের সঙ্গে রয়েছেন শিশু সাহিত্যিক, বিশিষ্ট শিশু সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। তোমরা টেলিফোনে এসো, আমরা শুনবো তোমাদের কথা। শুনছি নানা রকম দুষ্টুমির কথা, আর শ্রীমান বিচ্ছুর কথা তো শুনলামই আমরা, আর তার সঙ্গে সঙ্গে আরও গল্প কিন্তু আজকের অনুষ্ঠানে অপেক্ষা করছে আমাদের জন্য। হ্যালো, কে বলছো?
3: আমি শান্তনি মাইতে বলছি।
0: কোথা থেকে?
3: কোথা?
0: কোন ক্লাসে পড়ো তুমি? আচ্ছা, এখন গরমের ছুটি চলছে তো স্কুলে, কি করছো ছুটিতে?
2: আমাদের একটা ছড়া শোনাও না। আচ্ছা শোনাও।
0: শোনাও।
3: বেলুন বাড়ি শঙ্খ ঘোষ, তোমরা সবাই মাটির মানুষ, আমার আছে বেলুন বাড়ি, হে বেলুন সমস্ত দিন শূন্য বেসে দিতে পারি, তোমরা দেখো মাথার উপর কেমন করে মেঘ চলে যায়, উপর থেকে সেই মেঘকেই দেখছি আমার পায়ের তলা, একটা দেশে তোমরা পাতা আমার কৃষ্ণ হাজার হাজার, এমনি আমার বেলুন বাড়ি কোনো সীমায় থাকে না যার, তোমরা কি চাও আমার মতো থাক থাকার সঙ্গে জলের সাধু নিজে নিজের বাড়ির উপর মস্ত একটি বেলুন বাঁধল।
2: বাহ,
0: খুব সুন্দর,
2: দারুণ দারুণ।
0: তো তুমি ছড়া তো শিখছো, পড়ছো, আর কি কি পড়তে ভালো লাগে?
3: ছবি আঁকি।
0: আর গল্পের বই?
3: হ্যাঁ।
0: গল্পের বই পড়ো?
3: হ্যাঁ।
0: যেমন কি কি বই পড়লে এই ছুটিতে, কিছু পড়েছ?
3: ছোটদের মজা।
0: আচ্ছা, কি কি মজার কথা পেলে তাতে? আচ্ছা, খুব ভালো। এমন করে পড়তে থাকো আর বই। আর আমরা তো কথা বলছি বিশিষ্ট শিশু সাহিত্যিকের সঙ্গে, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় আজ রয়েছেন আমাদের অনুষ্ঠানে। তার লেখা তোমরা ছোট্ট থেকে পড়ো, পড়ছো।

0: ছোটদের নানান মজার গল্প, তাদের দুষ্টুমির কথা, তাদের জগতের কথা, এমনকি আমরা শুনছি তার ছোট্টবেলাকার কথাও। আমরা এবার আরেকবার ফিরে যাব গল্পে।
1: আচ্ছা, এই গল্পটা আবার একটু অন্যরকম, এই গল্পটাও মজার। মানে আমি আসলে এই গল্পগুলি যে এনেছি ছোটদের শোনাতে, এখানে সব গল্পেরই মূল নায়ক হচ্ছে ছোটরা, এবং ছোটদের কিছু কিছু ক্ষেত্রে ছোটদের ভালো লাগা, ছোটদের ভালোবাসা, ছোটদের আশপাশকে দেখা, যেটা আমাদের সেই চোখ এখন আস্তে আস্তে হারিয়ে গেছে। মানে আমরা যারা লেখালেখি করি, আমাদেরকে আমার বাবা বলতেন যে দেখো, তুমি যখন লিখতে বসবে তোমার সামনে যেন প্রচুর ছোটরা চারপাশে ঘিরে রয়েছে, এই যে সায়ন্তনী, সৌমা, এই যে সব ফোন করছে, এরাই কিন্তু আসল পাঠক, এবং এদের যে ভালো লাগা, ভালোবাসা, এদের দুষ্টুমি, এদের খেলাধুলো, এদের ছবি আঁকা, এদের ছড়া, এই এদের যে নিজস্ব একটা জগৎ, সেই জগৎটা আমাদের জগতের থেকে এখন আলাদা, কিন্তু আমাকে কিন্তু ওই জগতে পৌঁছতে হবে, তবেই কিন্তু আমি ওদের ভালো লাগার সঙ্গে নিজেকে কমিউনিকেট করতে পারবো একজন লেখক হিসেবে।
0: ছোটবেলা থেকে ধরে রেখে তার সঙ্গে করে চলতে হবে,
1: মানে চলতে হবে ওদের সঙ্গে, যেন আমি চলছি একই সঙ্গে পাশাপাশি ওর, মানে তবেই ও আমার লেখার সঙ্গে নিজেকে কমিউনিকেট করতে পারবে, নিজেকে মেলাতে পারবে, যে আমিও তো এমন এইভাবে দাঁতটাকে বাবার সঙ্গে দুষ্টুমি করতে পারতাম, আর বাবা আমাকে প্রাইজও দিতেন। ব্যাপারটা এই রকম। তো এই গল্পটাও, এই গল্পটা আবার একটু অন্যরকম, একটি মানে আমি আগে থেকে বলছি না, গল্পের এটা নষ্ট হয়ে যাবে,
0: নিশ্চয়ই আমরা অপেক্ষা করছি।
1: গল্পের নাম প্রাইজ। ভাই এক মিনিট, তোমার নামটা একটু বলবে? আপনি? আমি তোমার বাবার বন্ধু। তুমি বীরেন ঘোষের ছেলে তো? হ্যাঁ, কিন্তু আপনাকে তো, তুমি কি বাবার সব বন্ধুকে দেখেছো? দেখা কি সম্ভব? কত রকমের, কত বয়সের বন্ধু হয়। যাকে তোমার নামটা বলে ফেলো দেখি, খুব দরকার। শঙ্খ। কিন্তু মানে আমার নাম, আমি যে তোমায় একখানা প্রাইজ দেব, বাক্সের উপর তোমার নাম লিখে দেবো না? প্রাইজ আমায়? কেন? হ্যাঁ, তোমায় ছাড়া আর কাকেই বা দিতে পারি, তুমি হলে গিয়ে আমার বন্ধুপুত্র। তার উপর এবারে ক্লাসেও ফার্স্ট হয়ে নাইনে উঠলে, স্কুল থেকে প্রাইজ পেলে, এটাই তো প্রাইজের বই না? হ্যাঁ, রবীন্দ্রনাথের সঞ্চয়িতা। বাহ বাহ, দারুণ বই, ছোটোবেলায় কত পড়েছি, হেমর, চিত্তপূর্ণ, তীর্থে, আহ কী সব কবিতা। তো ওটা হলো গিয়ে স্কুলের প্রাইজ, আর আমি তোমায় এমন একটা প্রাইজ দেবো তুমি একেবারে লাফিয়ে উঠবে। হলফ করে বলতে পারি, এরকম একটা জিনিস পাওয়ার জন্য তোমার মন আঁকুপাকু করছে। বাবার কাছে দু একবার হয়তো আবদারও করেছো, বাবা সারা শব্দ করেনি। আপনি? হ্যাঁ দেবো, একশোবার দেবো। সত্যি কথা বলতে কি, বীরেনকে একটু শিক্ষা দেওয়া দরকার, একটা মাত্র ছেলে, তার বেলাতেও এত কিপটেমি। হ্যাঁ, কিছু মনে করো না বাবু, তোমার বাবা সব ভালো, শুধু ওই একটা রোগ, মহাচিপ্পুষ, হাত দিয়ে জল গলে না। না না, এমন করে বলবেন না, বাবা আমায় খুব ভালোবাসে, সে তো বাসবেই, তোমার মতো সোনার টুকরো ছেলে কজনের হয়। আমি হলে তো সর্বস্ব দিয়ে দিতুম, কম টাকা করি তোমার, রাস্তার উপর অত বড় ফার্নিচারের দোকান, বুকে হাত দিয়ে বলো তো শঙ্খ, কোন জিনিসটা সে সময় না চাইতেই দিয়েছে? তা বটে, মানে বাবার সব কিছুতেই প্রথমে একটু ইয়ে করে, তবে মার সঙ্গে সেসব দিয়ে পেরে ওঠে না। তাহলেই বলো ঠিক বলছি কিনা, এই জন্যই তো তোমায় প্রাইজখানা দিচ্ছি, বীরেনের চোখ ছানা বড়া হয়ে যাবে। দাঁড়াও, আগে জুত করে নামটা লিখে ফেলি। বলতে বলতে মাঝবয়সী মানুষটা কাঁধের ঝোলা থেকে একটা ছোট্ট চকচকে বাক্স বের করে তার উপর লিখতে শুরু করলো। বাক্সটা দেখেই শঙ্খ হৃৎপিণ্ড সত্যি লাফিয়ে উঠেছে। নাও ধরো, এটা আমায় দিচ্ছেন? আলবার দিচ্ছি, রোকিয়ার মোবাইল সেট তোমার জন্য আজই কিনেছি, তোমায় দিতে পারে সত্যি আমার বড্ড আনন্দ হচ্ছে। কাকু, না না না, এ কি আজকাল প্রণাম করে না, স্রেফ হ্যান্ডশেক। কাকু, আপনি কিন্তু আপনার নাম বলেননি, বাবাকে কি বলবো? বলবে তোমার বন্ধু পরিচয় কাকু দিয়েছে। আরে দেখো কাণ্ড, বীরেনকে একটা চিঠি লিখেছি, ওটাই দিতে ভুলে যাচ্ছিলাম, এই খামটা বাবাকে দেবে, কষে গালিমন্দ করেছি বুঝলে, হাজারো অনেককালের বন্ধু তো। যাকে চলি তাহলে। ঠিক আছে কাকু, থ্যাংক ইউ ভেরি মাচ, একদিন অবশ্য করে আমাদের বাড়ি আসবেন। নিশ্চয়ই যাব। দেখো না, তোমার বাবাই এবার থেকে আমায় খুঁজে বেড়াবে। শোনো, তুমি তোমার বাবাকে বলবে কালকেই সিম কার্ড ভরে তোমার মোবাইলটা চালু করে দিতে। এখন কদিন তো স্কুলে গরমের ছুটি,

0: নিজের ফোনে ছুটিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেবে, কি মজা হবে বলো তো, টাটা। মানুষটা কোন দিকে না তাকিয়ে কোনো দিকে না তাকিয়ে রাস্তা পেরিয়ে হনহন করে হেঁটে গেল। লম্বা লম্বা রোগা দড়ি পাকানো চেহারা, আধ ময়লা প্যান্ট শার্ট, কাঁধে একটা ঝোলা, ওদিকে পরপর বাস আসছিল, বোধহয় কোনো একটা উঠে পড়েছে, হাঁ হয়ে দাঁড়িয়েছিল। শঙ্কর কাছে গোটা ব্যাপারটা অবিশ্বাস্য মনে হচ্ছিল, চেনে না শোনে না অথচ বাবার বন্ধু পরিচয় দিয়ে আজ তো একখানা মোবাইল প্রেজেন্ট করে গেল। পরিচয় কাকু? না, বাবার কাছে কোনো দিন তো এই নাম শোনেনি, অথচ কত বড় মনের মানুষ, বন্ধুর ছেলেকে নতুন মোবাইল ফোন দিয়ে দিল, তাও কি না বন্ধুর কিপটেমিকে লজ্জা দিতে, এমন লোকও হয় আজকের যুগে। খাঁকাবাবু চলো, আমার দুসরা কাম ধান্দা আছে, রিক্সওয়ালার ডাকে ঘোর কাটলো শঙ্কর। ইস, খেয়ালই নেই প্যাচের অনেকক্ষণ ধরে ওর জন্য দাঁড়িয়ে আছে। কোলের উপর সব গুছিয়ে নিয়ে বসলো শঙ্খ, রঞ্চয়িতার উপর মোবাইলের বাস্ক। ওহ, আজ একখানায় আনন্দ হচ্ছে না, মনে হচ্ছে যেন সব পেয়েছি হাতের মুঠোয়। বাবা যা চমকে উঠবে, নিশ্চয়ই লজ্জাও পাবে, এতদিন ওদের কাছে পরিচয় কাকুর নাম পর্যন্ত বলেনি। দুপুরে দোকান বন্ধ থাকে, এখন বাড়িতেই নির্ঘাত আছে। এর মধ্যে শঙ্খ বাক্স খুলে দেখে নিয়েছে, চকচকে মুঠো ফোনটা, খাপে খাপে শুয়ে আছে দিব্যি। মা মা দরজা খুলো। কি রে, কি হয়েছে, চা খাচ্ছিস কেন? বাবা বাবা কোথায়? ওই তো চা খাচ্ছে। কেন রে, এবারে কি প্রাইস দিল? এই যে সঞ্চয়িতা। বাবা বাবা বল, এই বাক্সটা কিসের? তুই পরিচয় কাউকে চেনো? পরিচয় না, আশ্চর্য, চেনো না? তোমার অনেক দিনের পুরনো বন্ধু, আমি স্কুলে ফার্স্ট হয়েছি জেনে নতুন একটা মোবাইল ফোন দিয়ে গেলেন, এই দেখো। মোবাইল ফোন? হ্যাঁ, তোমায় একটা চিঠিও দিয়েছে। কি অদ্ভুত লোক গো তুমি, নিজের এমন এত বড় বন্ধুকে ভুলেও গেছো। হুম, সত্যিই অদ্ভুত, দেখি দে তো চিঠিটা, কিছুতেই মনে করতে পারছি না। অমনই হয়, পুরনো বন্ধুকে মানুষ ভুলে যায়। কাকু বলল চিঠিতে তোমায় খুব গালমন্দ করেছে। মা, ফোনটা দেখো, দারুণ না? হ্যাঁ, খুব সুন্দর, কীভাবে চালাতে হয় শিখে নিয়েছিস। ও আর শেখার কী আছে, দরকার হলে কাকুকে ফোন করে। এহ চা, কাকুর নম্বরটা নিতেই ভুলে গেছি, তোর বাবাও দেখিয়ে দিতে পারবে। ওর তো উফ উফ নচ্ছাড়, হতচ্ছাড়া, হঠাৎ দাঁত কিড়মির করতে করতে উঠে দাঁড়ালেন বীরেনবাবু। উহ, শয়তানটাকে একবার ফের পেলে। শঙ্খ, মোবাইলটা দে শিগগির। আরে খামোকা, রেগে গেলে কেন, কি হলো তোমার, কি হয়েছে? উহ, অসহ্য, পড়ো পড়ো, পড়ে দেখো কি লিখেছে নচ্ছাড়টা, দে মোবাইলটা দে। চিঠিটা ছুঁড়ে দিলেন শঙ্খর মায়ের দিকে। শঙ্খ ভয়ে ভয়ে তাকে নতুন মোবাইলটা দিতেই ছুঁড়ে মারলেন দেয়ালে, ঝনঝন করে ভেঙে চৌচির। শঙ্খ অস্ফুট কোকিয়ে উঠে চুপ করে গেল, বাবার এরকম রাগ সে জ্ঞান অবধি দেখেনি। বীরেনবাবু রাগে গজরাতে গজরাতে পাক খাচ্ছেন রুলটানা ছেঁড়া কাগজে সংক্ষিপ্ত চিঠি। মাননীয় বীরেনবাবু, কিঞ্চিত লেখাপড়া শিখেও ভাগ্যের ফেরে বর্তমানে হাত টানা পেশায় যুক্ত আছি, বড় কিছু নয়, ক্ষুদ্র ক্ষুদ্র মাল, যেমন মোবাইল, ঘড়ি, চেন ইত্যাদি আমার টার্গেট। সে আশাতেই গত পরশু আপনার দোকানে গিয়েছিলাম, দোকানে কয়েকজন কাস্টমার ছিল, তাই কাউন্টার থেকে আপনার মোবাইলটি সরাতে আমার বিশেষ সমস্যা হয়নি। সমস্যা হলো দোকানে বেচতে গিয়ে, দোকানি বললে এটি বেহদ্দ রদ্দি মাল, কোনো বোতাম কাজ করে না, তখন হাড়ে হাড়ে বুঝলুম আপনি কীরকম হাড় খেপন। এরকম মর্মান্তিক অভিজ্ঞতা আমার এই প্রথম, তখনই ঠিক করলুম এই কিপটেমির একটা প্রতিকার চাই, গাঁটের করি খরচা করে ওই অচল মালটায় নতুন কেস পড়ালাম, বাক্স কিনলাম। সুতরাং আজই আপনার ছেলেকে প্রেজেন্ট করছি, এবার আপনাকে দুটো মোবাইল কিনতে হবে, তাই না? কিপটেমি শিক্ষা পেলেন তো, এরকম ফালতু মাল আর রাখবেন না, ভবিষ্যতে বিপদে পড়তে পারেন। ইতি বিনীত পরিচয় গুপ্ত।
1: মজার, আর তার মধ্যে দিয়ে ছোট্ট একটা বার্তাও যেন রয়েছে, এটাই তো শিশু সাহিত্যের একটা বড় দিক।
0: হ্যাঁ, আমাদের আসলে নীরেন্দা একটা কথা বলতেন, বাবা যেমন বলতেন, নীরেন্দা বলতেন দেখো শিশু সাহিত্যে না ফাঁকিবাজি হয় না, আমরা বড়দের গল্প যখন বড়রা লেখে নানাবিধ এক্সপেরিমেন্ট করা যায়, হয়তো গল্পের মধ্যে গল্পের উপাদান খুব কম, কিন্তু চারিপাশের পারিপার্শ্বিকতা সব কিছু মিলিয়ে একটা গল্প শেষ অবধি খাড়া হয়ে যায়, মানে স্টোরি কন্টেন্ট সেখানে অনেক সময় প্রাধান্য না, কিন্তু ছোটদের ক্ষেত্রে গল্পের মূল যে কন্টেন্ট উপাদান সেটা খুব স্ট্রং হতে হবে, নাহলে ছোটদের মন জয় করা অসম্ভব।
1: ঠিক কথা, এবং আনন্দের মধ্যে দিয়ে দুষ্টুমির মধ্যে দিয়েও একটা শিক্ষা,
0: একটা মেসেজ থাকবে,
1: বার্তা একটা পৌঁছে দেওয়া,
0: একটা মেসেজ থাকবে। হ্যাঁ, একদমই তাই।
1: আমরা যে গল্পটি শুনছিলাম তার মধ্যে মজা রয়েছে, ভালো লাগা রয়েছে, দুষ্টুমি রয়েছে, আর তার সঙ্গে সঙ্গেই অনেক কিছু শিক্ষাও কিন্তু রয়েছে। আসলে ছোটরা দুষ্টুমির মধ্যে দিয়েও অনেক সময় অনেক ভালো কাজ কিন্তু করে ফেলে, তাদের মনটা ঠিক সেইভাবেই তৈরি থাকে সব সময়ের জন্য।
0: নিশ্চয়ই
1: অনেক দুষ্টু ছেলেই কিন্তু সমাজের অনেক ভালো ভালো কাজে নিজের অজান্তেই হয়তো ঢুকে পড়ে, করে ফেলে সেসব কাজ।

0: হ্যাঁ, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। তবে এই গানের মধ্যে দিয়েই কিন্তু আমরা এটাও দেখলাম যে আমাদের জীবনের ছোট্ট ছোট্ট যে কাজগুলো, তাতে কিন্তু ছোট্ট বন্ধুরা জুড়ে থাকে। তাদের দুষ্টুমি দিয়ে হোক, তাদের সরলতা দিয়ে হোক, তাদের সমস্তটা জুড়ে হোক। আমরা কথা বলছি বিশিষ্ট শিশু সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে। একটা কথা জানতে খুব ইচ্ছে করছে, আপনি একটু আগে যে গল্পটা বললেন আমরা শুনলাম, তাতে মোবাইলের প্রসঙ্গ রয়েছে। এটা তো এখন বর্তমান যুগের অবিচ্ছেদ্য একটা অংশ বলতে গেলে, এবং ছোটদেরও অনেক সময় সেই প্রযুক্তির ব্যবহারে আমরা পাচ্ছি, সেটা বিনোদনে হোক বা পড়াশুনোর ক্ষেত্রে হোক। তো শিশু জগৎটা তো আপনাদের ছোটবেলার যে গল্প দিয়ে আমরা শুরু করলাম, তার থেকে অনেকটা পাল্টাতে পাল্টাতে এগোচ্ছে।
1: অবশ্যই, আমাদের ছোটবেলায় এই যে মানে কমিউনিকেশন, কমিউনিকেশনের তো কোনো ব্যাপারই ছিল না। হয়তো পুরো পাড়াতে দুটো তিনটে টেলিফোন, ল্যান্ডফোন থাকতো, মানে সেখানে কাউকে যোগাযোগ করতে হলে একমাত্র চিঠি। তারপরে এলো মোবাইল, মোবাইল এখন হয়ে গেছে, সে একটা স্লোগান ছিল না, দুনিয়া কাড়লো মুঠি মেয়ে, সেই রকম হয়ে গেছে। মানে মোবাইল, একটা মোবাইল থাকলে সেখানে আমরা সিনেমা দেখতে পারবো, এখানে আমরা অডিও বুক শুনতে পারবো। মানে এখন কিন্তু শুধু ছোটরা গল্পের বই বই মাধ্যমে পড়ছে না, আমারও একাধিক গল্প তারা সেগুলি বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে তারা শুনছে, তারা শুনছে, এবং অডিও প্ল্যাটফর্মগুলো যথেষ্ট নাম করা, আমি নাম বলছি না, এবং তারা ওই আমি দেখছি যে আমাদের বাড়ির যারা বাচ্চা তারা বইও পড়ছে, আবার সন্ধেবেলায় হয়তো গরমের ছুটিতে ওই অডিও এটা চালিয়ে, চ্যানেলটা চালিয়ে ওরা নিজেরা খাওয়া দাওয়া করছে, হয়তো সন্ধেবেলায় নিজেদের মধ্যে খাওয়া দাওয়া করছে বা অন্য কোনো কাজ করছে, করতে করতে ওই গল্পটা শুনছে। তো এই বহু রকমভাবে এখন ছোটদের বিনোদন এসে গেছে। তো আমরা যদি চোখ বুজে থাকি, আমরা বলি তুমি মোবাইল দেখো না বা তুমি মোবাইলে আসক্ত হয়েও না, এটা যেরকম সত্যি কথা, আমার মোবাইলকে বাদ দিয়েও চলবে না।
0: ঠিকই,
1: একটা দুটোর মধ্যে একটা পারস্পরিক সামঞ্জস্য রাখতে হবে। এবং মোবাইল তো সত্যি সত্যি আমাদের খুব, ধরুন এই যে আজকে আমরা অনুষ্ঠান করছি, আমি আমার মতো করে সোশ্যাল মিডিয়াতে এটা জানিয়েছি, তাতে অনেক ছেলে মেয়ে বলেছে, তার বাবা বলেছে আমরা থাকবো বা শুনবো, এটা তো আগে সম্ভব হতো না। এইটা কিন্তু হচ্ছে এই প্রযুক্তির ভালো দিক। আর খারাপ দিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে যদি আমরা ওতে একেবারে নেশাচ্ছন্ন হয়ে পড়ে, ছেলেমেয়েরা নেশাচ্ছন্ন হয়ে পড়ে। আমি আজকাল দেখি যে অনেক ক্ষেত্রে বাবা মা দুজনেই অতিরিক্ত ব্যস্ত, ছেলে মেয়ে হাতে একটা মোবাইল ধরিয়ে দিয়ে তারা নিজেদের দায় সারছেন। এখনকার সময়ের যারা গার্জিয়ান, সে তারা কিন্তু ক্ষতি করছেন তাদের সন্তানের। তারা যদি, তারা নিজেরা থেকে ওকে যদি মোবাইলের সঠিক ব্যবহারটা কত, যেমন সোজাসুজি বলছি কোভিডের সময় তো লেখাপড়াটাই বন্ধ, যদি যদি মোবাইল, অফিস কাচারি সব বন্ধ, যদি ওয়ার্ক ফ্রম হোম, সেটার জন্য তো এই কমিউনিকেশন টেকনোলজি, তো এটা তো অস্বীকার করা যাবে না। এটাকে আমরা রেখে আমাদের ভালো কাজে, বিজ্ঞান সবসময়, হ্যাঁ বিজ্ঞানের দুটো ব্যবহারই আছে, খারাপ ব্যবহারই আছে। আবার যেমন পারমাণবিক শক্তি, আমরা নিউক্লিয়ার ওয়েপন হিসেবে ব্যবহার করতে পারি, আবার পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, কোনটা করব আমরা, ঠিক সেইভাবে মোবাইল কোনটা করব।
0: এবার এটা তো ধরুন একটা পড়ার দিক রইল, যে তারা অন্য মাধ্যমেও পড়তে পাচ্ছে বইয়ের পাতা ছাড়া। আর লেখার ক্ষেত্রে, শিশু সাহিত্য লেখার ক্ষেত্রে এই প্রযুক্তির কথাও সাহিত্যের মধ্যে আসছে, গল্প কবিতা
1: বারবার আসছে। এবং এটা আপনাকে একটা ইন্টারেস্টিং গল্প বলছি, সেটা হচ্ছে যে ফেলুদার প্রথম লেখা লখনৌ নিয়ে, ওনার সেই লেখাটার উপন্যাসটার নাম বলেছি, প্রথম উপন্যাসটাই ছিল বোধহয় ফেলুদার গোয়েন্দাগিরি, সেটা লখনৌ পটভূমি বোধহয় লখনৌ ছিল। সেখানে সন্দীপ রায় ওটা যখন সিনেমা করছেন সেখানে ফেলুদার কাছে উনি মোবাইল দেখিয়েছেন। এখন কারণ হচ্ছে যে যখন সত্যজিৎ রায় চলে গেছেন 1991 তখন তো মোবাইল আসেনি, কিন্তু এখন যখন ফেলুদাকে দেখাতে হচ্ছে সেখানে প্রযুক্তির ব্যবহারটাকে, সেখানে তো দেখাতে হচ্ছে যে সে ফেলুদা ল্যাপটপ নিয়ে বসে কাজ করছেন বা মোবাইলে, হয়তো ফেলুদা করছেন না, ফেলুদার সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট তো সে করছে। তো ন্যাচারালি এখন যারা লেখালেখি আমরা করছি আমাদের এই যুগের সঙ্গে তাল মিলিয়ে, আমার একটি চরিত্র আছে যোগুমামা, সেখানে সেক্ষেত্রেও আমি আমাকে আমাকে দেখাতো যখন লিখতে শুরু করেছি তখন যোগুমামা মোবাইলের কোনো ব্যাপারই ছিল না, এখন তো যোগুমামা তাকে মোবাইল রাখতে হচ্ছে, ও মোবাইলের ব্যবহার তাকে জানতে হচ্ছে, তো এটা তো দুনিয়ার নিয়ম,
0: সময়ের সঙ্গে সঙ্গে এভাবেই আর
1: শিশু সাহিত্য পাল্টে
0: পাল্টে যাচ্ছে, পাল্টে পাল্টে যাচ্ছে, এগোচ্ছে, ঠিক কথা। একটু দেখি আমাদের সঙ্গে টেলিফোনে কোন বন্ধু। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছো? অনেক উঁচু ক্লাস, বলো
2: আঙ্কেল ভালো আছো?
1: হ্যাঁ ভালো আছি, খুব ভালো লাগলো তুমি মেদিনীপুর থেকে আমাদের কথা শুনতে এসছো, খুব ভালো লাগলো। ও তোমার বাবা কি সৌমেন্দু? তোমার বাবার নাম কি গো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তার মানে পড়াশুনো লেখালেখি ছবি আঁকা এগুলো করো নাকি?
0: কি ধরনের বই পড়তে ভালো লাগে?
1: শোনাও।

Sí, lo único.

0: বাহ, খুব ভালো, খুব ভালো গেয়েছো। ছোট্ট বন্ধুদের কথা আমরা শুনলাম, তাদের ছড়া, কবিতা, নানান গপ্প, এমনকি গানও। কিন্তু ওই যে ক্ষণিকের অতিথি হয়ে আসা, সময়ে, অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, আমরা অনেক গল্প করলাম কিন্তু বাকিও রয়ে গেল অনেক গল্প, শুনতে ইচ্ছে করছে তো আরও অনেক কিছু। আর এত ভালো ভালো দুটো গল্প আমরা আজকের অনুষ্ঠানে শুনলাম। আমাদের শোনালেন সাহিত্য একাডেমির শিশু সাহিত্য পুরস্কার 2025 পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। আজকের অনুষ্ঠানে আমরা পেয়েছি তাঁকে, আর তাঁর ছোট্টবেলার গল্প, লেখালেখির কথা সবই আমরা শুনলাম। আর শুনতে ইচ্ছে করছে তো আরও অনেক কিছু, কিন্তু সময় একেবারে শেষের দিকে। তাহলে বাকিটুকু থাক অন্য দিনের জন্য। আর সবাই খুব ভালো করে পড়াশোনার পাশাপাশি আনন্দ করো, বই পড়ো, তাই তো?
1: অবশ্যই, বই ছাড়া আমাদের চলবে না। এবং বই আমাদেরকে, ছোটদেরকে এমন একটা কল্পনার জগতে নিয়ে যাবে যেটা ভবিষ্যতে তোমাদের বড় হয়ে খুব ভালো লাগবে। দেখবে তোমরা মনে হবে যে তুমি একটা, তখন এই আমাদের মতো ছোটবেলার দিকে তাকিয়ে তোমাদের মনে হবে সত্যি ভাগ্যিস বইটা পড়েছিলাম, ভাগ্যিস নালক পড়েছিলাম, ভাগ্যিস বুড়ো আংলা পড়েছিলাম, ক্ষীরের পুতুল পড়েছিলাম, এই যে বন্ধু বললো একটু আগে। তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি,
0: সত্যি তাই। আর এর কোনো বিকল্প হয় না, যে মাধ্যমেই হোক বই পড়া চলুক, এটাই আমাদের চাওয়া। আর খুব খুব ভালো থেকো তোমরা, আর অনেক আনন্দ করো ছুটির মধ্যে, সাবধানে থেকো, কেমন? খুব গরম পড়ছে, আর সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে আসি, অনেক ধন্যবাদ ত্রিদীপ বাবু আপনাকে আমাদের সঙ্গে।
1: আমারও খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে এই আকাশবাণীতে এসে, সত্যি বলছি খুব আনন্দ পেয়েছি ছোটদের সঙ্গে।
0: অনেক ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার।

0: বুদ বুদ্ধ ভুতুম ভুতুম ভুত গাছের ওপর ভুতুম পেঁচা নাচছে সুখে ফুলছে রুম
1: মিথ্যে করিস হট্টগোল তবলাতে মার লাগতো গোল।

ছুটির ঘন্টায় পর্যন্ত সঙ্গে ছিলাম হৈমন্তী দে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় পৌলমী বাগ এবং দেবজিৎ অধিকারী।

0: স্টুডিওর ঘড়ি কাটায় এখন সময় ঠিক 11:01, আর যখন সময় যুব বাণীর আজকে আমাদের স্টুডিওতে রয়েছি তো আমি তোমাদের বন্ধু দেবজিৎ এবং আমার সঙ্গে রয়েছে পৌলমী
1: একেবারে। আর এই যে আজকের আড্ডা সেটা কিন্তু মানে একটা দুর্ধর্ষ আড্ডা হতে চলেছে, তার একটা কারণ আছে। সেটা হচ্ছে আমরা প্রত্যেকবার আড্ডায় যেটা করি সেটা হচ্ছে আমরা তো দুজন বসে থাকি এবং অনেক বিষয়ে কথা হয় আপনাদের সঙ্গে তোমাদের সঙ্গে, এবং তবে আজকে তোমরা সবাই জানো যে আজকে যুবমঞ্চের দিন, তো আজকে যেহেতু যুবমঞ্চ সেই জন্য কিন্তু আমাদের সঙ্গে এখন উপস্থিত রয়েছে আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভ শুভঙ্কর দেশাই।
2: শ্রোতা বন্ধুদের স্বাগত যুবমঞ্চ অনুষ্ঠানে। তো প্রতিবারের মতো আজকেও আমরা মুখে রয়েছি যে শ্রোতা বন্ধুরা তাদের কোন কোন আবদার, কোন কোন অনুরোধ সেগুলো নিয়ে আমাদের কাছে আসবে সেটা জানার জন্য, আর কেমন হয়েছে অনুষ্ঠান সেটাও আমরা শুনব। তো যুবমঞ্চের যে আজকে যে আসর সেখানে অবশ্যই খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের মতামত জানান, আমরা অপেক্ষায় রইলাম।
1: একেবারে। আর তোমরা কীভাবে জানাবে সেটাও তোমাদের বলে দিই, তোমরা চলে আসতে পারো আমাদের ফোন লাইনে, আমাদের ফোন নাম্বার 0332213 1342, এই নাম্বারে তোমরা চলে আসতে পারো, অথবা তোমরা আসতে পারো আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতায়, সেখানে এসে আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে তার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে পারো যে তোমরা আজকে স্যারের থেকে কি জানতে চাও বা তোমরা কি বলতে চাও বা কোন প্রোগ্রাম তোমাদের ভালো লেগেছে, সেই সমস্ত কিছু প্রত্যেকটা জিনিস তোমরা যা বলতে চাও সেগুলো কিন্তু তোমরা বলতে পারো। আর অলরেডি তোমরা যেগুলো আমাদেরকে কমেন্ট করেছো এবং তার সঙ্গে আমাদেরকে মেল করেছো যুববাণী কলকাতায়, সেইগুলোও কিন্তু আজকে তোমাদের সঙ্গে কথা হবে, মানে স্যারের সঙ্গে কথা হবে, আর তোমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আচ্ছা, তো স্যার আমাদের কাছে তো প্রত্যেকবারের মতো এবারেও অনেকগুলো মেল এসেছে এবং সেখানে মানুষের অনেক জিজ্ঞাস্য, আর যেহেতু এখন অডিশন চলছে তো সেই জন্য অডিশন নিয়েও অনেক জিজ্ঞাস্য। তো আমি একটুখানি অডিশনের দিকটাতেই প্রথম আসি। আমাদের কাছে প্রশ্ন এসছে শম্ভুনাথ বাঁকুড়া থেকে আমাদেরকে আর কি মেসেজ করেছে যে এই যে ফর্ম দেওয়া হচ্ছে অডিশনের ডেট কবে দেওয়া হবে।
2: না, আগে ফর্মগুলো এখান থেকে দেওয়া হবে, তারপর ফর্ম জমা নেওয়া হবে, তারপর সেগুলো স্ক্রিনিং হবে, তারপর জানানো হবে যে কবে থেকে স্ক্রিনিংটা স্টার্ট হচ্ছে প্রেজেন্টারে। তো একদম প্রথমে জানিয়েই দিই, মানে যেটা জানানো অবশ্যই উচিত সেটা হচ্ছে যে ফর্ম দেওয়া হবে কিন্তু আগামীকাল, অর্থাৎ 26 মে পর্যন্ত। 26 মে বিকেল 3টের পর আসলে কিন্তু আর ফর্ম পাওয়া যাবে না।
0: বেশ।
2: এবং সেই ফর্ম জমা দেওয়া যাবে 29 মে পর্যন্ত। এবার এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে 28 মে পাবলিক হলিডে, ছুটি রয়েছে, ফলে শুধু

0: মাত্র 27 এবং 29 তারিখেই কিন্তু প্রার্থীরা ফর্ম জমা দিতে পারবে, এবং ফর্ম জমা দেওয়ার টাইমটা কিন্তু ওই একইভাবে বেলা 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত। ফলে ফর্ম জমা দেওয়াও কিন্তু ওই সময়ের মধ্যেই করতে হবে। ফলে একদম শেষের জন্য অপেক্ষা না করে আমার মনে হয় যে ফর্মটা এসে আগে জমা দিয়ে দিলেই ভালো হয়। আর ফর্ম তোলার সঙ্গে সঙ্গে অনেকেই প্রশ্ন করে যে ফর্ম তোলার সঙ্গে সঙ্গে কি জমা দেওয়া যাবে? হ্যাঁ যাবে, অবশ্যই যাবে, যদি প্রপার ডকুমেন্টস সঙ্গে থাকে এবং যদি ইউপিআই এর মাধ্যমে ব্যাংক ট্রান্সফার করে দেওয়া যায় বা এনইএফটি করে দেওয়া যায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই সেই চালানটা নিয়ে কিন্তু ওখানে দাঁড়িয়ে ফর্মটা তুলে সঙ্গে সঙ্গে কিন্তু ফর্মটা ফিল আপ করে জমাও দিয়ে দেওয়া যাবে সাপোর্টিং ডকুমেন্টস সহ।
1: আচ্ছা,
0: ফলে এতটাও চিন্তা করার কিছু নেই, অলরেডি অনেকে ফর্ম জমা দিয়েছে এবং শেষের দিকে একটু ভিড় তো বেশি হয়, সেই জন্য আমি অবশ্যই অনুরোধ করব যে হাতে সময় থাকতে যেন ফর্মটা তুলে জমা দিয়ে দেওয়ার ব্যবস্থা প্রার্থীরা করে
1: একেবারে। আর আপনি এক্ষুনি যেটা বলছিলেন যে এনইএফটির প্রসঙ্গটা, তো সেইটা নিয়ে একটুখানি কনফিউশন আছে। আমাদেরকে রাজেশ্বরী জিজ্ঞেস করেছে যে হচ্ছে ঠিকানা নিয়ে, মানে এই যে ফর্মের যে ঠিকানা, ওখানে অনেক সময় আমরা জানি যে আমরা এখানের এই আশেপাশের ঠিকানার কথা বলা হয়েছিল, তো সেটা ও জানতে চাইছে যে ও এখানে ভাড়া বাড়িতে থাকে, তো সেটার কি ও অ্যাড্রেস দিতে পারে?
0: হ্যাঁ, অবশ্যই দিতে পারে। আসলে বিষয়টা কি, যারা যুববাণী শুনে তারা তো সকলেই জানে, তবু বলি যে যুববাণীর যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলো তো বিভিন্ন সময় হয়। সুপ্রভাত অনুষ্ঠানটা হয় সকাল 7:10,
1: ঠিক,
0: অর্থাৎ যিনি সুপ্রভাত অনুষ্ঠান করতে আসবেন স্ক্রিনিং এ, তাকে কিন্তু অন্ততপক্ষে 1 ঘন্টা আগে এসে পৌঁছতে হবে, 6টার মধ্যে পৌঁছতে হবে তাকে। কখনো কখনো হয়তো তারও আগে আসতে হতে পারে, অর্থাৎ প্রায় 5:45 মধ্যে তাকে হয়তো অফিসে চলে আসতে হচ্ছে। ফলে কেউ যদি বীরভূম থেকে আবেদন করেন এবং তার যদি কোনো স্থানীয় ঠিকানা না থাকে, কেউ যদি মুর্শিদাবাদ থেকে আবেদন করেন তার যদি কোনো স্থানীয় ঠিকানা না থাকে যেখানে তিনি থাকতে পারবেন, তাহলে তিনি ভোর 6টার সময় এসে অনুষ্ঠান করবেন কি করে? আর অনিশ্চয়তা নিয়ে তো একটা মানে পাবলিক ব্রডকাস্টিং এর কোনো অনুষ্ঠান করা যায় না, তো সেই অনিশ্চয়তাটা কখনো কাম্যও নয়। ফলে খুব স্বাভাবিকভাবেই যারা এই অনুষ্ঠান করতে চান তাদেরকে কলকাতার আশেপাশে থাকতে হবে, যাতে তারা যে কোনো অবস্থায় এসে পৌঁছতে পারেন। অনেক সময় হয় কোনো বিশেষ অনুষ্ঠান, তার জন্য হয়তো একজন প্রেজেন্টারকে সকাল 6টা কিংবা 7টার মধ্যে দেখা যাচ্ছে যে যেখানে অনুষ্ঠানটি হচ্ছে সেখানে পৌঁছতে হচ্ছে, এবং সেটি হয়তো খুব আগে থেকে জানানো যাচ্ছে না যে এরকম একটি অনুষ্ঠান রয়েছে, যে অনুষ্ঠানটি রেকর্ড করে নিয়ে আসতে হবে, সেটা হয়তো আগের দিন জানানো গেল। কারণ যারা অনুষ্ঠান আয়োজন করেছেন তারাই হয়তো তার আগের দিন জানিয়েছেন যে আমাদের আগামীকাল একটা অনুষ্ঠান রয়েছে, আপনারা যদি এই অনুষ্ঠানটি আসেন তাহলে ভালো হয়। তো যারা প্রেজেন্টার তারা পরের দিন সকালবেলাতেই ছুটে যাচ্ছে সকাল 6টার সময় সেখানে অনুষ্ঠানটা রেকর্ড করতে। আমরা দেখেছি এরকম একাধিক অনুষ্ঠান হয়েছে, হ্যাকাথন থেকে বহু অনুষ্ঠান হয়েছে যেখানে একদম আর্লি আওয়ারে আমাদের পৌঁছে যেতে হয়েছে। তো যারা অনেক দূর থেকে আসে তারা কিভাবে
1: সমস্যা হবে?
0: ফলে স্থানীয় একটা ঠিকানা থাকা কাম্য এবং বাঞ্ছনীয়, সেটা না থাকলে কিন্তু আবেদন করা সম্ভব নয়। এবার কেউ বলতেই পারেন যে আমার বাড়ি নেই, আমি ভাড়া থাকি বা আমি মেসে থাকি বা আমি কারোর বাড়িতে থাকি, তো তাতে তো কোনো অসুবিধা নেই,
1: একদম কোনো
0: রিলেটিভের বাড়ি প্রামাণ্য, তার একটা প্রামাণ্য কোনো কিছু দিয়ে দিলেই হবে, মানে কোনো একটা ডকুমেন্টস সেটার জমা দিতে হবে যে সেই বাড়িতে থাকে। হতে পারে যার বাড়িতে রয়েছে তিনি সেটি লিখে জানাচ্ছেন যে আমার বাড়িতে থাকে, কিংবা হয়তো দেখা যাচ্ছে যে যে বাড়ি ভাড়া দেয় তার কোনো বিল রয়েছে বা কোনো এগ্রিমেন্ট রয়েছে, কিংবা হয়তো মেসে থাকে তার কোনো একটা প্রমাণপত্র রয়েছে, কিংবা হয়তো ইলেকট্রিসিটির বিল রয়েছে, কিছু না কিছু তো থাকবেই। তো সেই প্রমাণপত্রটা দেখালেই হবে, এবং যে ঠিকানাটি দেবেন স্থানীয় ঠিকানা, এখান থেকে যে চিঠি বা যা কিছু পাঠানো হবে সেই ঠিকানাতেই পাঠানো হবে।
2: বেশ
1: বেশ,
0: ফলে এরকম যদি কেউ ভাবেন যে আমি একটা কোনোরকম ঠিকানা দিয়ে দিলাম তাহলে সেটাও কিন্তু ঠিক নয়, কারণ স্ক্রিনিং এ পাশ করলে কিংবা অন্য কোনো ক্ষেত্রে সবকিছু জানানোর জন্য কিন্তু ওই ঠিকানাতেই যাবে।
1: একদম,
2: মানে ঠিকানা একেবারেই কলকাতা এবং কলকাতা কেন্দ্রিক অঞ্চলে
0: আশেপাশে সকালবেলা 6টার মধ্যে কলকাতায় ট্রাভেল করা সম্ভব এবং এসে পৌঁছানো সম্ভব ধরে নেওয়া যায় যে এটা অন্ততপক্ষে গ্রেটার কলকাতা যে অঞ্চল রয়েছে, অর্থাৎ গ্রেটার কলকাতা অঞ্চল বললে আমি একটু স্বাভাবিকভাবেই বলি, এদিকে কল্যাণী পর্যন্ত, এদিকে হচ্ছে ব্যান্ডেল পর্যন্ত, অন্যদিকে প্রায় জয়নগর পর্যন্ত, অন্য পাশে মধ্যমগ্রাম পর্যন্ত, এই যে বিস্তীর্ণ অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলটায় যারা বসবাস করেন, এই অঞ্চলের মধ্যে যারা বসবাস করেন তারা অবশ্যই আবেদন করতে পারেন, তাদের আলাদা করে কোনো ঠিকানা দিতে হবে না। কিন্তু এর বাইরে যারা থাকছেন, কেউ কেউ আসছেন যার বাড়ি হয়তো হাসনাবাদে, কেউ আসছেন যার বাড়ি হয়তো কৃষ্ণনগরে, তাদের তো একটা স্থানীয় ঠিকানা লাগবেই। কারণ যত আর্লি তিনি বাড়ি থেকে বেরোন না কেন, কৃষ্ণনগর থেকে কলকাতায় সকাল ছটার সময় নিশ্চিতভাবে এসে পৌঁছানোটা একেবারেই মানে
2: বেশ চাপের ব্যাপার,
0: একেবারেই জোর দিয়ে বলা যায় না যে সে এসে পৌঁছবেই
1: একদম। এবং সেক্ষেত্রে যদি অন্য জেলায় হয় তো সেক্ষেত্রেও তো একটা
2: সেক্ষেত্রে একই রকম সমস্যা।
0: ওই জন্যই বললাম যে বৃহত্তর কলকাতা, বৃহত্তর কলকাতার যে অঞ্চলটা রয়েছে সেখানে যারা বসবাস করেন তারা অবশ্যই এই সময়ের

0: আমাদেরকে জিজ্ঞেস করেছে যে এনইএফটি কি অনলাইনে করা যাবে।
1: এনইএফটি তো অনলাইনেই হয়, এবার বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় যে জানতে চেয়েছে যে ব্যাংকে গিয়ে করতে হবে নাকি বাড়ি থেকে করা যেতে পারে। নেসেসারি নয় যে মানে ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আমাকে এনইএফটি ওই অপশনটাই ঠিক ফলো করতে হবে। ওখানে আরটিজিএস আছে, আইএমপিএস রয়েছে, একাধিক অপশন রয়েছে, সেগুলো করলেও হবে, অনলাইন ট্রান্সফার করলে হবে, সেটা ইউপিআই এ ব্যাংক ট্রান্সফার করলেও হবে। ইউপিআই তে গিয়ে কোনো নাম্বার পাবে না যে নাম্বারে কোনো কন্ট্যাক্ট নাম্বারে ট্রান্সফার করবে বা কোনো কিউআর কোড নেই, খুব স্বাভাবিকভাবেই ওটা ব্যাংক ট্রান্সফার করতে হবে। যদি ব্যাংক ট্রান্সফার কেউ করেন তাহলে তার যে ইউটিআর নাম্বারটা রয়েছে, অর্থাৎ ইউনিক ট্রানজাকশন রেফারেন্স নাম্বার যেটা রয়েছে, সেই নাম্বারটা তাকে লিখে আনতে হবে, বা ট্রানজাকশন আইডি যেটা রয়েছে সেটা আইএমপিএস করুক, আরটিজিএস করুক বা এনইএফটি করুক, তার তো একটা ট্রানজাকশন আইডি রয়েছে, সেই আইডিটা লিখে আনতে হবে। এনইএফটির ক্ষেত্রে জার্নাল নাম্বারটা লিখে আনতে হবে, তাহলেই কিন্তু হবে।
0: বেশ বেশ ঠিক আছে। আচ্ছা,
1: মানে চালানের সঙ্গে লিখে আনতে হবে, আলাদা করে লিখে আনার প্রয়োজন নেই। এই প্রসঙ্গে আমি বলে দিই, না হলে হয়তো একটা ভুল মেসেজ যেতে পারে, যে চালানটা জমা দেবে অরিজিনাল, তার মধ্যে কিন্তু এই জার্নাল নাম্বার বা ট্রানজাকশন আইডিটা লিখে দিতে হবে।
0: বেশ, আচ্ছা, তো অডিশনের বিষয় মোটামুটি অনেকটাই ক্লিয়ার করা গেছে, এবং এরপর আমরা একটুখানি যদি অনুষ্ঠানের দিকে আসি, তো অনুষ্ঠান নিয়েও অনেকের অনেক জিজ্ঞাসা আছে, এবং বিভিন্ন অনুষ্ঠান আমাদের এমন আছে যেখানে পার্টিসিপেন্টরা থাকে, যেখানে সবাই মিলে একসঙ্গে বসে অনুষ্ঠান করা হয়, তো সেইগুলো নিয়েও অনেকের জিজ্ঞাসা আছে।
2: যেমন রত্না দত্ত বেহালা থেকে বলেছে, আমি গল্প কবিতা লিখি, সঞ্চালনা করি, কিভাবে যোগাযোগ করব, লেখা পাঠাবো, একটু যদি জানান প্লিজ।
1: না, সঞ্চালনা করে, সঞ্চালনার কিন্তু কোনো সুযোগ এখানে ওইভাবে নেই, আলাদা করে এসে করা যাবে না, কারণ এতজন যে যারা আসছেন তারা কিন্তু স্ক্রিনিং এর মধ্যে দিয়ে আসছেন, আপনাকেও যদি আসতে হয় সেই স্ক্রিনিং এর মধ্যে দিয়েই আসতে হবে, অন্য কোনো কিন্তু অপশন নেই। এবার লেখা পাঠানো, মৌলিক লেখা যদি হয় তাহলে আমাদের ওয়াইভি পোস্ট বক্স বলে একটি অনুষ্ঠান রয়েছে,
2: ঠিক
1: সেই অনুষ্ঠানে কিন্তু লেখা পাঠিয়ে দেওয়া যেতে পারে। পাঠাবেন কোন ঠিকানায়? পাঠাবেন আমাদের ইমেল আইডিতে, অর্থাৎ jubobanikolkata@gmail.com। আমি আরও একবার বলে দিচ্ছি, yuvavanikolkata@gmail.com।
2: ঠিক
1: এই ঠিকানায় আপনি আপনার লেখা পাঠিয়ে দিতে পারেন, অবশ্যই যে সাবজেক্ট রয়েছে সেখানে লিখবেন যে ওয়াইভি পোস্ট বক্স, এবং সঙ্গে দেবেন বয়সের প্রমাণপত্র এবং যোগাযোগের নম্বর।
2: বেশ
0: বেশ, এবং তার সঙ্গে বলতে চাইতেও মানে
1: বলতে চাইতেও একটি বিষয়ভিত্তিক অনুষ্ঠান, অর্থাৎ সেখানে একটা বিষয় দিয়ে দেওয়া থাকে, যেমন এই মাসের বিষয় হচ্ছে স্মৃতি মেদুর, তো এই বিষয়ে যদি কোনো লেখা তিনি লেখেন বা কোনো চিঠি যদি লিখতে চান অবশ্যই লিখতে পারেন, প্রসিডিওরটা একই।
0: হ্যাঁ,
1: এক্ষেত্রে ওয়াইভি পোস্ট বক্সের বদলে লিখে দিতে হবে বলতে চাই এবং কোন মাসের জন্য লিখছেন। ওয়াইভি পোস্ট বক্সে কোনো মাসের ব্যাপার থাকে না, লেখা আসতে পারে সেই লেখাগুলো থেকে বেছে নেওয়া হয়, এবং সারা বছরই পাঠানো যেতে পারে। বলতে চাই এর ক্ষেত্রে কিন্তু প্রতি মাসে আলাদা আলাদা বিষয় থাকে, তো সেই যদি কেউ জুনের জন্য লেখা পাঠাতে চান তাহলে লিখবেন বলতে চাই জুন, এবং একইভাবে বয়সের প্রমাণপত্র এবং যোগাযোগের নম্বর সহ পাঠিয়ে দেবেন।
0: বেশ বেশ, আচ্ছা, আমাদের কাছে জানতে চেয়েছে অর্পণ কর আন্দুল থেকে, যে গানের কম্পিটিশন বা গান গাইতে হলে সেটা কিভাবে চান্স পাওয়া যাবে আর সেটার নোটিফিকেশন কিভাবে বেরোবে।
1: গানের কম্পিটিশন,
2: হ্যাঁ,
1: সম্ভবত ওই অল ইন্ডিয়া মিউজিক কম্পিটিশন যেটা হতো সেই সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে এখানে। তো এই বিষয়টা জানতে হলে না আপনি সরাসরি আকাশবাণী কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি জানতে চাইতে পারেন। এখানে শুধুমাত্র যুব মঞ্চে যুববাণীর যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে গানের ক্ষেত্রে তো সেই একই ব্যাপার, স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে আসতে হবে। আর ওয়াইভি কমন রুম বলে একটি অনুষ্ঠান রয়েছে, যদিও সেটি কুইজের অনুষ্ঠান কিন্তু সেখানে পারফরমেন্স করার একটা সুযোগ থাকে, ফলে যদি খুব ছোট্ট একটা পারফরমেন্স করতে চায় কেউ তাহলে কিন্তু ওয়াইভি কমন রুমে সে তার ভয়েস স্যাম্পল বা যদি কোনো ইনস্ট্রুমেন্ট প্লে করে সেই ইনস্ট্রুমেন্ট তার একটা 2 মিনিটের স্যাম্পল
2: সেটা
1: বয়সের প্রমাণপত্র এবং যোগাযোগ নম্বর অবশ্যই পাঠিয়ে দেবে, এবং বয়স হতে হবে 16 থেকে 30 এর মধ্যে।
0: একেবারে বেশ, আচ্ছা,
2: অনলাইনে বন্ধু অপেক্ষা করছে,
0: বলুন অনেকক্ষণ থেকে, এবার একটুখানি বন্ধুর কথা শুনে নিন।
2: ঠিক
0: না, শোনা গেল না কোনোভাবে, খুব স্বাভাবিক ব্যাপার, মানে খুবই ব্যস্ত লাইন, একটা মানে মাসে একবারই মাত্র স্যারকে পাওয়া যায়, তো সেক্ষেত্রে অনেক প্রশ্ন থাকে,
2: অনেক অনেক অনুরোধ, অনেক জিজ্ঞাসা,
0: একেবারে
2: কিছু থেকে থাকে,
0: একেবারেই তো দেখে নি বন্ধু কি বলছে। বন্ধু কিন্তু আবার ফোন লাইনে। হ্যালো,
3: আমি মুর্শিদা পাঠিয়ে বলছি। মানে কি গ্যাস,
1: হ্যালো
0: হ্যালো, হ্যাঁ বলুন।
3: মগজ মিটারটা কোন কোন শুক্রবারে হয়?
1: মগজ মিটার, মগজ মিটার অনুষ্ঠান সম্পর্কে জানা, আপনার নাম এবং

0: নামটা আর একবার যদি বলেন।
1: আমার নাম পূর্ব।
0: আচ্ছা, মুর্শিদাবাদ থেকে ফোন করেছেন, জানতে চাইছেন যে মগজ মিটার কবে কবে হয়। প্রতি মাসে তিনটে মগজ মিটার অনুষ্ঠান হতে পারে সর্বাধিক।
2: বেশ,
0: প্রথম শুক্রবার, তৃতীয় শুক্রবার এবং কোনো মাসে যদি পাঁচটা শুক্রবার থাকে তাহলে পঞ্চম শুক্রবার। এই তিন দিন মগজ মিটার অনুষ্ঠানটা শোনা যেতে পারে। শুনতে গেলে টিউন করতে হবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ সকাল 11টা থেকে 12টার মধ্যে। তো এই তিন দিন যদি টিউন করা যায় তাহলে কিন্তু মগজ মিটার শুনতে অসুবিধা হবে না। আর মগজ মিটারের মতো আরও একটি অনুষ্ঠান রয়েছে, অনুষ্ঠানটির নাম মজারু। সেই অনুষ্ঠানটি কিন্তু হয় বৃহস্পতিবার করে FM রেনবো প্রচার তরঙ্গের দ্বিতীয় এবং তৃতীয় যে বৃহস্পতিবার, সেই দুই দিন কিন্তু মজারু অনুষ্ঠানটা শোনা যেতে পারে FM রেনবো প্রচার তরঙ্গে রাত 9টা থেকে 10টার মধ্যে।
3: একেবারে। আর আমাদের অবশ্যই মানে মজারু আর মগজ মিটার দুটো ভীষণ এঙ্গেজিং দুটো অনুষ্ঠান বলে এই নিয়ে প্রশ্ন হতেই থাকে।
0: আমি আরো বললাম কারণ দুটো অনুষ্ঠানই তো একটুখানি কুইজ বেসড অনুষ্ঠান, যেখানে শ্রোতারা সরাসরি কোনোভাবে সরাসরি যোগাযোগ করতে পারে। তো স্বাভাবিকভাবেই যারা মগজ মিটার সম্পর্কে জানতে চায় তারা কিন্তু একইভাবে মজারু সম্পর্কে জানতে চায়, এবং উল্টোটাও যারা মজারু সম্পর্কে জানতে চায় তারা একইভাবে মগজ মিটার সম্পর্কে জানতে চায়।
3: একেবারে একেবারে।
0: এইভাবে আমি দুটো অনুষ্ঠানই সেই কারণে জানালাম।
3: একেবারে। আর অনেক দিন ধরে আমাদের কাছে মানে এই প্রশ্নটাও আসছিল যে মগজ মিটার আরো বাড়ালে হয় না, তো এইটা
0: নাই আলোচনা করেছি। এবার দেখা যাক, পরে যদি কোনো পরিবর্তন আসে অবশ্যই যুবমঞ্চে সেটা আপনাদেরকে জানিয়ে দেবেন বা জানিয়ে দেওয়া হবে।
3: বেশ, তো আপাতত
2: ইতিমধ্যে আবার ফোন লাইনে বন্ধু।
3: হ্যাঁ দেখি। হ্যালো, কে বলছো, কোথা থেকে? না, শোনা গেল না। আচ্ছা, আমরা এই যে মানে আড্ডার মধ্যে রয়েছি এই সমস্ত কিছু নিয়ে, এটা মানে অসম্পূর্ণ থেকে যায় শুধুমাত্র একটা বিষয় বাদ গেলে, কি বলতো দেবজি?
2: গান, তাই তো?
3: এই তো দেবজিতের বুদ্ধি অনেক বেশি শার্প হয়ে গেছে আগের থেকে।
2: মানে তুমি কি বলতে চাইছিলে, আমি আগে বোকা ছিলাম? না,
3: আমি কিন্তু এটা বলিনি, আমি কিন্তু এরকম কিছুই বলিনি। যাকে
2: ঠিক আছে, কিন্তু আপাতত
3: নিশ্চয়ই আপাতত অনুপম রায়ের কণ্ঠে আমি জানি রইল তোমাদের জন্য। ফিরছি গানের পর সঙ্গে নিয়ে যুবমঞ্চের আড্ডা, আমাদের সঙ্গে তো স্যার রয়েইছেন এবং তোমরাও কিন্তু ফোন লাইনে আসতে থাকো, ঠিক আছে? ফিরছি গানের পরেই।

0: না পালিয়ে আমরা একেবারেই যাইনি, আবার ফিরে এসেছি। অনুপম রায় যতই বলুক না কেন পালিয়ে যাওয়ার জন্য আমাদের সঙ্গে স্যারও রয়েছেন, আমরা সবাই স্টুডিওতে রয়েছি। আর এই মুহূর্তে বোধহয় আমাদের সঙ্গে বন্ধুরাও যোগাযোগ করতে চাইছে।
1: একেবারেই বন্ধু কিন্তু ফোন লাইনে, আর সেটা আগে জেনে নেওয়াটা একটু উচিত। দেখি, হ্যালো,
2: হ্যাঁ আমি সাদগেছিয়া মেমারি থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
2: আমি একটি হাই স্কুলের পরিচালন সমিতির সঙ্গে যুক্ত।
0: হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে।
2: আচ্ছা, আমাদের বিদ্যালয় পুরনো বিদ্যালয়, আমরা শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানাতে চাই, তার আমরা কি হেডমাস্টার অথবা ওই পরিচালন সমিতির সম্পাদকের প্যাডে আবেদন করবো, না কিভাবে আবেদন করবো?
3: আমাদের একটি ইমেল আইডি রয়েছে, সেই ইমেল আইডিটা হচ্ছে যুববাণী কলকাতা@gmail.com। এই ইমেল আইডিতে আপনারা অবশ্যই এই এরকম অনুরোধ রাখতে পারেন, সেই অনুরোধটি অবশ্যই আমরা বিবেচনা করে দেখব। এবং ইমেল আইডিটা আমি আরও একবার বলে দিচ্ছি, yuvavanikolkata@gmail.com। যে কেউই অনুরোধ করতে পারেন, যিনি এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত, তিনি প্রধান শিক্ষক মহাশয় হতে পারেন বা কোনো শিক্ষক হতে পারেন, যে কেউই এই আমন্ত্রণ জানাতে পারেন, সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব সেখানে পৌঁছে যাওয়ার। এবং এই বিষয়টি যে অনুষ্ঠানের আপনাদের যে বিদ্যালয়ের যে ঐতিহ্য রয়েছে, সংস্কৃতি রয়েছে, সেটা অবশ্যই তুলে ধরার। ধন্যবাদ।
1: একেবারে। আচ্ছা দেখিনি, বন্ধু কিন্তু আবারও ফোন লাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, দেখি কি বলছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে?
3: না আমার মনে হয় যে যোগাযোগ করা সম্ভব হলো না, তো আমরা এরপর দেখা যাক যে পরের কলার কি রয়েছে।
1: হ্যাঁ,
3: তো তার কাছে চলে যাব।
1: আমাদের সঙ্গে এখন কিন্তু মানে অনেকগুলো প্রশ্নেরও আমাদের কাছে কিন্তু উত্তর জানা বাকি আছে, এবং দেখতে দেখতে বন্ধু আবারও ফোন লাইনে। হ্যালো,
3: না না, তাহলে যেহেতু পরপর দুটো কল আমরা নেওয়ার চেষ্টা করেও পেলাম না, তো বন্ধুরা যে ইমেলগুলো করেছে সেগুলো আমরা একটুখানি দেখে নিই, তারপর আবার ফিরে যাচ্ছি যারা বন্ধুরা শুনছেন এবং ফোন লাইনে আসতে চাইছেন তাদের কাছে।
1: বেশ। আচ্ছা, আমাদের মামুন দে আমাদের কাছে মেল করেছে যে আমি আবৃত্তি করি, তো কোন ইভেন্টে আমি নাম দিতে পারি, আমার বয়স 28।
3: না, আবৃত্তির কিন্তু কোনো সুযোগ আলাদা করে নেই। এই বিষয়টাই আমি আরও একবার বলতে চাই যে যুববাণীতে কিন্তু আবৃত্তির আলাদা করে কোনো অনুষ্ঠান হয় না, কোনো আলাদা করে সুযোগ নেই। যদি আবৃত্তির বিষয়ে কোনো কিছু ভাবতে হয় সেক্ষেত্রে কিন্তু অন্য আকাশবাণীর অন্য যে যে অনুষ্ঠানগুলো রয়েছে সেখানে যোগাযোগ করা যেতে পারে। এখানে শুধুমাত্র উপস্থাপনার অনুষ্ঠান হয়ে থাকে এবং বাইরে থেকে রেকর্ড করে নিয়ে আসা কিছু অনুষ্ঠান থাকে, সেগুলোর বিষয় কিন্তু তারা যোগাযোগ করতে পারে।
1: বেশ বেশ। আর আমাদের কাছে আরেকটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে যে শ্যাম আমাদেরকে কমেন্ট করেছে যে কুইজের জন্য কিভাবে যোগাযোগ করব।
3: কুইজের বলতে, কুইজের তো একাধিক অনুষ্ঠান রয়েছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে, তো কোন অনুষ্ঠানের কথা জানতে চাইছে সেটা কিন্তু একটু স্পষ্টভাবে লেখা উচিত ছিল।
1: একদম।
3: এখানে যেমন মগজ মিটার বা মজারুর মতো অনুষ্ঠান রয়েছে যেখানে সরাসরি ফোন করেই যোগাযোগ করে নেওয়া যেতে পারে, আবার একইভাবে কিন্তু ওয়াইফি কমন রুমের মতো অনুষ্ঠান রয়েছে যেখানে কিন্তু আলাদা করে আবেদন করতে হয়।
1: ঠিক।
3: তো যেহেতু ওই কুইজ অনুষ্ঠানটায় একটা পারফরমেন্সেরও জায়গা থাকে, তাহলে যে কেউ যদি কোনো পারফরমেন্সের সঙ্গে যুক্ত হয় থেকে থাকে বা এরকম যদি কোনো তার অ্যাক্টিভিটিস থেকে থাকে, তার একটা স্যাম্পেল সহ সে ওয়াইভি কমন রুমে পার্টিসিপেট করতে চায়, এই কথাটা জানিয়ে আবেদন করতে পারে। আবেদন করতে হবে আমাদের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে, অর্থাৎ যুববাণী কলকাতা@gmail.com। এই আইডিতে আবেদন করতে হবে বয়সের প্রমাণপত্র এবং যোগাযোগের নম্বর সহ।
1: বেশ।
3: এবং সাবজেক্টে অবশ্যই লিখতে হবে যে ওয়াইভি কমন রুমে আবেদন করছে।
1: যেমন
0: পর্ণালী ব্যানার্জি আবারও লিখেছে, সঞ্চালনার কাজ করতে চাই।
3: ওই একই উত্তর যে স্ক্রিনিং এর মধ্যে দিয়ে আসতে হবে এবং খুব তাড়াতাড়ি এখন কিছু করতে হবে যদি সঞ্চালনার কাজ করতে হয়, কারণ কালকেই ফর্ম তোলার লাস্ট ডেট এবং ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট 29 তারিখে, এবং তার মাঝেও কিন্তু একদিন ছুটি রয়েছে 28 মে। অর্থাৎ কালকে ফর্ম তুলে কালকে জমা দেওয়া যেতে পারে অথবা 27 কিংবা 29 শেষে জমা দেওয়া যেতে পারে, সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি।
0: তবে স্যার আর একটা প্রশ্ন এসেছে, পিয়ালি হাজরা করেছে যে এই অনুষ্ঠানটা কি পরে রেকর্ডেড ভার্সন শোনা যাবে?
3: আমি আগেও বলেছি যে একটা এসেন্স রয়েছে, একটা আলাদা তার আবেদন রয়েছে, তো সেইটা আমরা ধরে রাখতে চাই। ফলে যে লাইভ অনুষ্ঠানগুলি হচ্ছে সেগুলোকে কিন্তু লাইভই শুনতে হবে, পরে রেকর্ড করে সেগুলো কোনো একটা জায়গায় তুলে দেওয়া হবে এমনটার কিন্তু সম্ভাবনা নেই।
1: বেশ বেশ, আমাদের কাছে কিন্তু বন্ধু ফোন লাইনে, দেখে নিই বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে?
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: আমি দেবশঙ্কর মাইতি বলছি।
1: হ্যাঁ বলুন।
2: দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: আমি বলছি রবিবার যে যুববাণী কমন রুম হয় ওটা খুব সুন্দর লাগে, যেমন কালকে হয়েছিল পৌলবী এবং সৌরিশ, উনি খুব ভালোভাবে পরিচালনা করছিলেন এবং শুনতেও ভালো লেগেছিল। তা আমার মতে বলে যে এভরি সানডে করা সম্ভব কিনা, যদি হয় খুব ভালো লাগে, মানে আমরা এগুলো শুনতে খুব ভালো লাগে এবং শনিবার রবিবার হলে আরো ভালো লাগে, এইটা যদি একটু বুঝিয়ে বলেন খুব ভালো হয়।
3: আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমাদের শুধুমাত্র রবিবার দিনই ওই সময়টিতে অনুষ্ঠান রয়েছে, শনিবার এই মুহূর্তে নেই। আমরা চেষ্টা করতে পারি ভবিষ্যতে যদি শনিবার ওই সময় একটি অনুষ্ঠান করা যায়, তো সেটা আমরা চাইলেই তো হলো না, আরও অন্যান্য বিভিন্ন যে বিভাগ রয়েছে তাদের অনুষ্ঠান থাকে, তো এটি অবশ্যই কর্তৃপক্ষর কাছে জানাতে পারি আমরা বা আবেদন করতে পারি, তো সেটা পরবর্তীর বিষয়। এবার প্রথম যে অনুরোধটা ছিল সেখানে ফিরে আসি যে চার দিন অনুষ্ঠান করলেই কেমন হয়।
1: ঠিক,
3: তো এই মুহূর্তে কিন্তু আমরা দুদিনই অনুষ্ঠান করতে পারছি, কারণ বাকি দুদিন কিন্তু থাকছে সুরের ক্যানভাসে বলে একটি অনুষ্ঠান। সুরের ক্যানভাসে অনুষ্ঠানটায় এই যে এতদিন ধরে আমাদের স্ক্রিনিং হলো, কণ্ঠসঙ্গীত শিল্পী এবং যন্ত্রসঙ্গীত শিল্পীরা এলেন, তাদেরও তো অনুষ্ঠানের জন্য একটা সময় দরকার, সেই সময়টা কিন্তু প্রথম এবং দ্বিতীয় রবিবার আমরা নির্ধারিত করেছি, সেই দুটো দিন তারা তাদের অনুষ্ঠান শোনাতে পারে।
1: ঠিক,
3: এখন আমাদের যে যুব বন্ধু যারা এই মুহূর্তে সঙ্গীত শিল্পী বা কণ্ঠসঙ্গীত শিল্পী বা বাদ্যযন্ত্র শিল্পী হিসেবে রয়েছে, যন্ত্রসঙ্গীত শিল্পী হিসেবে রয়েছেন, তো তাদের সংখ্যাও তো অনেক, তাদেরও অনুষ্ঠান সম্প্রচার করার একটা জায়গা দরকার। ফলে এই মুহূর্তে কিন্তু প্রথম এবং দ্বিতীয় যে রবিবার সেইখানে কিন্তু এই ওয়াইভি কমন রুম অনুষ্ঠানটাকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তবে হয়তো পরে ওয়াইভি কমন রুম অনুষ্ঠানটাকে আরও আরও আরও আরও একটু আমরা বাড়ানোর চেষ্টা করব, তো যেটা হবে সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন এবং অবশ্যই আমরা চেষ্টা করব যে আপনাদের যে অনুরোধ রয়েছে সেটাকে পূর্ণ করার। আর একদম প্রথমে উনি মিষ্টি করে যে কথাটি বললেন যে কালকে পৌলমী এবং সৌরিকের সঞ্চালনা ওনার খুব ভালো লেগেছে, তো সেটা দেখে তো আমি অলরেডি দেখতেই পাচ্ছি যে পৌলমী অত্যন্ত খুশি এবং সৌরিকের কাছেও সেই কথাটা আমি অবশ্যই পৌঁছে দেবো।
0: আচ্ছা, একই সঙ্গে আরেকটা অনুরোধ এসেছে যে গান শোনানোর জন্য, মানে অনুরোধের গান শোনানোর জন্য কি আলাদা করে কোনো অনুষ্ঠান হয়?
3: না, অনুরোধের
0: জানিয়েছে তোমার জানা,
3: অনুরোধের গান শোনানোর জন্য কিন্তু যুববাণীতে আলাদা করে কোনো অনুষ্ঠান নেই, কিন্তু এরকম অনুরোধের আসরের মতো তো একাধিক অনুষ্ঠান আকাশবাণী সম্প্রচার করে থাকে। যুববাণীর অনুষ্ঠানটা শুধুমাত্র যুববন্ধুদের কথা ভেবে, কিন্তু তাদের যে পছন্দগুলো সেগুলোর কথা ভেবে। অনুরোধের গান যদি শুনতে হয় তাহলে বাকি যে অনুরোধের গানের অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু টিউন করতে হবে সঠিক।
1: বেশ বেশ, আর আমাদের এই যে মানে একটা ব্যাপার হচ্ছে, মানে আড্ডা হচ্ছে, এটার মধ্যে কিন্তু ফোন খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর তোমাদেরকে কিন্তু এই যে প্রশ্ন করতে হলে কিভাবে যোগাযোগ করতে হবে, তোমাদের ফোন করতে হবে আমাদের ফোন লাইন 0332213134 এই নম্বরে, তো তোমরা কিন্তু এই নম্বরে চটপট যোগাযোগ করতে পারো। এবং বলতে বলতে বন্ধু কিন্তু ফোন লাইনে চলে এসেছে, দেখে নি বন্ধু কি বলছে। হ্যালো, না শোনা যাচ্ছে না, ভীষণ ব্যস্ত একটা লাইন।
0: ঠিক এই কারণেই আমি বলছিলাম যখন লাইনটা প্রচন্ড ব্যস্ত, তাহলে তোমরা চলে যেতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, সেখানে গিয়ে আজকের অনুষ্ঠানের পোস্টারের নিচে কিন্তু তোমরা কমেন্ট করে তোমাদের বক্তব্য জানাতে পারো। অলরেডি বোধহয় বেশ কয়েকটা কমেন্ট এসেছে পৌলমি, তাই না?
1: একেবারে বেশ অনেকগুলো কমেন্টস এসেছে, তাহলে কি স্যার আমরা একটুখানি কমেন্টস গুলো দেখে
3: কি লিখছে সেটা আমরা একটু জেনে নিই।
1: হ্যাঁ হ্যাঁ, তো আমাদের কাছে কিন্তু কমেন্ট এসছে যে ভিকি সেন আমাদেরকে লিখেছে যে বেরিয়ে পড়ি অনুষ্ঠানটি আমার একটি পছন্দের অনুষ্ঠান, তো এই অনুষ্ঠানে যদি 12টি জ্যোতির্লিঙ্গের একটা সিরিজ করা যায় ধাপে ধাপে, সেটা কিরকম হয় বিস্তারিত জানালে উপকৃত হব।
3: দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নিয়ে অনুষ্ঠান করা যেতে পারে, এবার সেটা সিরিজে করা যাবে কিনা সেটা কিন্তু একটুখানি বিবেচনার বিষয়, হয়তো একদিনেতেও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এই অনুষ্ঠানটি করা যেতে পারে, তাতে অসুবিধে হওয়ার কথা নয়, কারণ এক ঘন্টা সময় থাকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার। তো খুব স্বাভাবিকভাবে সেটা করা যেতে পারে। তো এই যে অনুরোধটা করেছে ভিকেশন, সেটা অবশ্যই আমরা খেয়াল রাখবো, পরে আমরা চেষ্টা করবো এরকম একটি অনুষ্ঠান শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া।
1: বেশ, আচ্ছা, সৌভিক সরকার আমাদেরকে কমেন্ট করেছে যে এই গরমে নানা রকম অ্যালার্জি হয় এবং এই নিয়ে ডাক্তারবাবুদের কোনো অনুষ্ঠান হলে, কোনো একটা অনুষ্ঠান হলে ভালো হয়, আর ঘোরাঘুরি অনুষ্ঠানে যদি উত্তরবঙ্গ অফবিট নিয়ে আলোচনা করা হয় তাহলে সেটা খুব ভালো হয়। সত্যি মানে গরমের মধ্যে এটা ভালো।
3: সৌভিক গত মাসে কিন্তু উত্তরবঙ্গের অফবিট নিয়ে একটা অনুষ্ঠান গিয়েছে, সৌভিকের নিশ্চয়ই খেয়াল রয়েছে নিয়মিত অনুষ্ঠান শোনে। তো আর দ্বিতীয় বিষয় হলো যে অ্যালার্জি নিয়ে, হ্যাঁ অবশ্যই আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি অ্যালার্জির ওপর একটি অনুষ্ঠান করার।
0: ঠিক,
3: তো সেই অনুষ্ঠানটা আমরা পৌঁছে দেওয়ার অবশ্যই চেষ্টা করব।
1: বেশ বেশ, আচ্ছা, সৌমেন দাস কমেন্ট করেছে যে আজকে যুববাণীর যুবমঞ্চ অনুষ্ঠানে আমাদের শুভঙ্কর দে স্যারকে নমস্কার জানালাম। যুববাণীর প্রত্যেক অনুষ্ঠান আমি শুনি এবং খুব মনোযোগ সহকারে। আমার একটাই দুঃখ, প্রতিদিন কমেন্ট লিখতে বলা হয় কিন্তু পড়া হয় না।
3: এই মাই তো পড়া হলো।
1: আচ্ছা, আমাদের
3: না, উনি আরো বলেছেন হয়তো নাম প্রকাশ করা হয় না,
1: নাম প্রকাশ করা হয় না।
3: আসলে একটা বিষয় কি বলুন তো সৌমেন বাবু, সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু যে নামগুলি লেখেন সেই নামগুলি কিন্তু তার আসল নাম নয়, শুধুমাত্র একটি এক শব্দে কোনো একটা বিষয় লিখে দেওয়া হলো যে রৌদ্র বা এরকম কোনো কিছু,
1: রৌদ্র
3: জায়গার নাম লিখে কমেন্ট করেন, ফলে খুব স্বাভাবিকভাবেই সেই কমেন্টগুলো করা সম্ভব হয় না, তাদের নামগুলো পড়া সম্ভব হয় না। এবং যেহেতু সেই যারা কমেন্ট করছেন তাদের কোনো পরিচিতি নেই বা তাদের পরিচয়টা বোঝা যাচ্ছে না, কোথা থেকে লিখছেন সেই বিষয়টা তারা জানাচ্ছেন না, সেই কারণে অনেক ক্ষেত্রে কিন্তু কমেন্টস পড়া হয় না। তো যে শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন এবং চাইছেন তাদের কমেন্টস পড়া হোক, তারা অবশ্যই কিন্তু একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে কমেন্টটি সংক্ষিপ্তভাবে লিখবেন এবং অবশ্যই নিজের নাম এবং কোথা থেকে লিখছেন সেটা কিন্তু অবশ্যই লিখে দেবেন। হয়তো মনে হতে পারে যে হ্যাঁ, ফেসবুকে তো দেখলে বোঝাই যায় যে আমি কোথা থেকে লিখছি, না, এই অনুষ্ঠানের এত সীমিত সময় কিন্তু কারোর ফেসবুক প্রোফাইল ওইভাবে চেক করা সম্ভব নয়, ফলে নিজের নাম এবং ঠিকানা এই দুটো কিন্তু অবশ্যই কমেন্টের নিচে লিখতে হবে, তাহলে কিন্তু আমাদের পক্ষে সুবিধে এবং অবশ্যই আমরা সেই কমেন্টটি চেষ্টা করব পড়ার।
1: বেশ,
0: আবার কমেন্ট থেকে ফোন লাইনে ফেরা,
1: সেটা একটুখানি দেখে নিই যে বন্ধু কি বলছে, কারণ অনেকক্ষণ থেকে আমরা যখন কমেন্ট পড়ছিলাম তখন কিন্তু বন্ধু ফোন লাইনে ট্রাই করে যাচ্ছে, তো এইবার একটুখানি দেখে নিতে হবে যে বন্ধু কি বলছে। না, শোনা যাচ্ছে
3: না, যোগাযোগ হচ্ছে না, হয়তো সঠিকভাবে সময়টা হচ্ছে না, হয়তো তিনি যখন ছেড়ে দিচ্ছেন সেই সময় যোগাযোগ হচ্ছে।
0: আর অনেকে একসাথে
3: আমরা একটু অপেক্ষা করতে পারি যে কে কি বলছেন। তো তার মধ্যে ফেসবুকে আমি দেখতে পাচ্ছি আরো একটি কমেন্ট রয়েছে, তো সেই কমেন্টটি করেছেন সন্তু বসাক। সন্তু বসাকের তিনজন

0: এর কণ্ঠস্বর ভীষণ ভালো লেগেছে, তাদের তিনজনের নাম জানিয়েছে, তো আমি অবশ্যই চেষ্টা করব যে তাদের তিনজনের কাছে সন্তুর যে বার্তা রয়েছে সেই বার্তাটি অবশ্যই পৌঁছে দিতে, অনুষ্ঠান শুনতে থাকবে
1: একদম। আচ্ছা, আমাদের কার সঙ্গে ফোন লাইনে কিন্তু আবারও বন্ধু রয়েছে, শুনে নি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে? না, শোনা গেল না, কিছু একটা সমস্যা হচ্ছে আমার মনে হয়, অনেকজন একসঙ্গে ফোন করছেন বা সেই কারণে এই সমস্যাটা হচ্ছে। এটা কোনো অসুবিধার ব্যাপার না, আপনারা ফেসবুকেও কমেন্ট করতে পারেন বা তোমরা
0: ফোনে না পাওয়া গেলে আমাদের ফেসবুক খোলা রয়েছে,
1: ফেসবুক খোলা রয়েছে,
0: কমেন্ট সেকশনটা রয়েছে, সেখানে গিয়ে সরাসরি কমেন্ট করে নেওয়া যেতে পারে এবং আমরা অবশ্যই চেষ্টা করব সেই যে বিষয়টা রয়েছে সেটা উত্তর দেওয়ার বা সেই অনুরোধটা পূর্ণ করার।
2: একদম, আমরা কমেন্ট বক্সে চোখ রাখছি।
1: হ্যাঁ একদম। আর বন্ধু কিন্তু আবারও ফোন লাইনে, দেখে নি বন্ধু কি বলছে। হ্যালো হ্যালো, না বেশ ঠিক আছে, বন্ধু আবারও কিন্তু ফোন লাইনে, একবার দেখে নি বন্ধু কি বলছে।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? না, সমস্যা যেটা সেটা হচ্ছে যে রেডিও সেটটাকে কিন্তু নিজের কাছ থেকে দূরে রাখতে হবে এবং ঘন ঘন এই যে ফোন ধরার পর আমরা নিজের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি সেটা তাহলে আমরা শুনতে পাবো না, ফিডব্যাকটা আসে না। আর একবার ফোনে না পেলে ঘন ঘন সঙ্গে সঙ্গে ফোন করার দরকার নেই, একটু সময় অপেক্ষা করে আবার ফোন করা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরও একটু সুবিধে হয় এবং যিনি ফোন করছেন তারও কিন্তু শুনতে সুবিধা হবে বা পেতে সুবিধা হবে
1: একেবারে।
0: তা না হলে ফোন নাম্বারটা যেটা রয়েছে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বিজি থেকে যাবে
1: একেবারে। দেখে নি বন্ধু আবার যোগাযোগ করেছে, বন্ধু কি বলছে। হ্যালো, আচ্ছা বেশ, আমরা আরো একটুখানি প্রশ্নের দিকে যাই এবার, কারণ আমাদের কাছে কিন্তু অনেকগুলো প্রশ্ন এসেছিল। সেটা হচ্ছে যে শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানে নিজের স্কুলকে আমন্ত্রণ জানানো যেতে পারে কিনা বা কিভাবে যোগাযোগ করব।
0: একটু আগেই একটি ফোন এসেছিল, সেই ফোনে কিন্তু এই উত্তরটা দিলাম যে যদি স্কুল, হ্যাঁ অবশ্যই আমন্ত্রণ জানানো যেতে পারে এবং কিভাবে আমন্ত্রণ করতে হবে সেই উত্তরটা খানিক আগেই দিয়েছি, আশা করছি যে এই উত্তরটা পেয়ে গেছেন
1: একেবারে একেবারে। আর
2: ঝুম্পা কর লিখেছে, পেশার সন্ধান অনুষ্ঠানটা কখন শোনা যাবে, এখন কোন সময় হচ্ছে?
0: হ্যাঁ, এটা আমি আগের মাসে বলেছিলাম যুবমঞ্চে যে আমাদের কিছু অনুষ্ঠান সূচির পরিবর্তন হয়েছে, তো সেই অনুষ্ঠান সূচির পরিবর্তনটা আমি না হয় আরও একবার বলে দিই। এখন অল্প অল্প গল্প কথা অনুষ্ঠানটা তো রবিবারও হচ্ছে এবং পেশার সন্ধানে অনুষ্ঠানটা শুধুমাত্র চতুর্থ রবিবার মৈত্রী প্রচার তরঙ্গে হচ্ছে, যে সময় অল্প অল্প গল্প কথা হয় ঠিক ওই একই সময়, অর্থাৎ বেলা 12টা থেকে 12:30টা মৈত্রী প্রচার তরঙ্গে যদি কান পাতা যায় তাহলে কিন্তু পেশার সন্ধানে অনুষ্ঠানটা শোনা যাবে, আর বাকি দিনগুলো কিন্তু অল্প অল্প গল্প কথা অনুষ্ঠান শোনা যাবে। এবং আরও বেশ কিছু পরিবর্তন ছিল, যেমন আমরা মৈত্রী প্রচার তরঙ্গে মঙ্গলবার দিন, প্রথম মঙ্গলবার সন্ধে 7টা থেকে 7:30টা অজানার সন্ধানে, যেমন এতদিন ধরে শুনে আসতেন শ্রোতা বন্ধুরা সেভাবেই শুনতে পাবেন। অনাদি অতীত বলে যে অনুষ্ঠানটি ছিল সেটি কিন্তু এখন শোনা যাবে দ্বিতীয় মঙ্গলবার ওই সন্ধে 7টা থেকে 7:30টা এই সময়। তৃতীয় সপ্তাহের যে মঙ্গলবার সেখানে শোনা যাবে যুগের হাওয়া, এই অনুষ্ঠানটায় অবশ্যই বন্ধুরা যেরকম অনুষ্ঠান শুনে আসতেন সেই অনুষ্ঠানই আবার পাবেন। এবং গল্প বনি শোনো অনুষ্ঠানটি কিন্তু শোনা যাবে মৈত্রী প্রচার তরঙ্গে চতুর্থ মঙ্গলবার সন্ধে 7টা থেকে 7:30টা
1: একদম,
0: এবং পঞ্চম মঙ্গলবার এখন থেকে শোনা যাবে দিশারি। বৃহস্পতিবারেরও কিছু অনুষ্ঠান সূচির পরিবর্তন হয়েছিল, যেমন গানের সুরে এইটা কিন্তু প্রথম বৃহস্পতিবার থেকে চতুর্থ বৃহস্পতিবার পর্যন্ত সন্ধে 7টা থেকে 7:30টা পর্যন্ত থাকছে। যে যুব বন্ধুরা আমাদের প্যানেলে রয়েছেন তাদের যে যন্ত্রসঙ্গীত এবং কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান সেটি কিন্তু এখন থেকে ওই প্রতি বৃহস্পতিবার সন্ধে 7টা থেকে 7:30টা শুনতে পাওয়ার কথা।
2: বেশ,
0: এবং লোকগাথা এই অনুষ্ঠানটি কিন্তু পঞ্চম বৃহস্পতিবার সন্ধে 7টা থেকে 7:30টা শুনতে পাওয়া যাবে। এবং এই পরিবর্তনটা জুলাই মাস থেকে হওয়ার কথা, এবার জুলাই জুন মাসেতে আগের মতোই যে যে সময় যে যে অনুষ্ঠানগুলো শোনা যাচ্ছিল সেগুলো শোনার কথা এবং জুলাই মাস থেকে এই পরিবর্তনগুলো আসার কথা।
1: ঠিক, বেশ ঠিক আছে। আর আমরা অবশ্যই আরো প্রশ্নে ফিরবো এবং তার সঙ্গে বন্ধুদের আরো কমেন্টস নিয়ে ফিরবো, আরো ফোন কলস নিয়ে ফিরবো,
2: কিন্তু এখন সময় একটা গানের,
1: কিন্তু এখন সময় একটা গানের, তাই আপাতত অরিজিৎ সিং, অদিতি পাল এবং অন্তরা মিত্রের কণ্ঠে এই গানটা রইল তোমাদের জন্য। ফিরছি গানের পর আবার যুবমঞ্চের অনুষ্ঠানে।

0: হ্যাঁ, যুববাণী তোমাদের সব থেকে প্রিয় বন্ধু, তাই কাছাকাছি তো আমরা এসে গেছি। আর আমাদের আরো কাছাকাছি চলে এসেছে কোনো এক বন্ধু, এই মুহূর্তেই ফোনে রয়েছে।
1: হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
2: আমি তরুণ ভৌমিক বলছি, হাওড়া জেলার উদয়নারায়ণপুর থেকে।
0: বলুন।
2: আপনাদের যে অনুষ্ঠান হয় ভক্তিমূলক, অর্থাৎ ধর্মীয় ভগবান শ্রীকৃষ্ণের ভাগবত পাঠ কবে হয়?
3: আপনি যদি যুববাণীর অনুষ্ঠান সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার থাকে, তাহলে অবশ্যই আপনি সেখানে আপনার যা জিজ্ঞাসা রয়েছে, অনুরোধ রয়েছে, আবদার রয়েছে, সেটি আপনি অবশ্যই করতে।

0: অন্য কোনো গ্রন্থ থেকে পাঠের জন্য সেক্ষেত্রে যে অনুষ্ঠানগুলি রয়েছে আকাশবাণীর, সেই অনুষ্ঠানগুলোতে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। অর্থাৎ আকাশবাণীতে যে নির্ধারিত অনুষ্ঠান রয়েছে সেখানে এই প্রশ্নটি আপনি করতে পারেন, সেক্ষেত্রে তারা হয়তো আপনাকে আপনার যথাযথ উত্তর দিতে পারবে। এখানে শুধুমাত্র যুববাণীর যে অনুষ্ঠানগুলি হয় সেগুলো নিয়েই কিন্তু আমরা কথা বলছি। এই মুহূর্তে যুববাণীতে কিন্তু এরকম কোনো অনুষ্ঠান নেই, যদি পরে শুরু হয় সেক্ষেত্রে আমরা তার সময় অবশ্যই আপনাকে জানিয়ে দেবো।
1: বেশ, আর আমাদের সঙ্গে আবারও কে রয়েছে একটু দেখে নিই। হ্যালো, কে বলছেন কোথা থেকে?
2: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছেন কোথা থেকে?
2: হ্যাঁ, আমি হুগলি জেলার উত্তর পাড়া থেকে বলছি।
3: বলুন
1: বলুন।
2: নিখিল নস্কর।
0: বলুন।
2: বলছি যে এই যে অডিশন নেওয়া হচ্ছে, এতে আপনার কোয়ালিফিকেশন আসছে বা এটা কোয়ালিফিকেশনটা কিরকম কি লাগে?
0: উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এরকম যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। ন্যূনতম যে যোগ্যতা রাখা হয়েছে তাতে উচ্চ মাধ্যমিক পাস এটা রাখা হয়েছে, এবং এটি এই স্ক্রিনিং এর মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবে তারা যুববাণীর অনুষ্ঠান করতে পারবে। যেরকম এই মুহূর্তে যুববাণীর উপস্থাপক বন্ধুরা বা উপস্থাপিকারা যেরকম অনুষ্ঠান করে থাকেন ঠিক একইভাবে তারাও অনুষ্ঠান করতে পারবেন। এবং তাদের বয়সসীমাও একটা রয়েছে, সেটা হচ্ছে 18 থেকে 30 বছর। এবং আবেদন করার জন্য আরও একটি তথ্য আমি দিয়ে রাখি এখানে, যেটা আমরা দেখলাম যে এর আগেও একটি দুটি ভুল হয়েছে, সেটা হচ্ছে যে NEFT করতে হবে বা যে টাকাটি অনলাইন ট্রান্সফার করতে হবে সেটা হচ্ছে 118 টাকা। কোন ঠিকানায় সেটি কিন্তু আমাদের যে পেজ রয়েছে সেই পেজে গেলে দেখা যাবে যে নোটিফিকেশনটা রয়েছে, সেই নোটিফিকেশনের মধ্যেই উল্লেখ করা রয়েছে যে কোথায় আবেদন করতে হবে। তো সেটি সহ আবেদন করে নিতে পারেন, কিন্তু আবার মনে করিয়ে দিই যে আবেদনপত্র তোলার শেষ দিন অর্থাৎ ফর্ম তোলার শেষ দিন 26শে মে এবং জমা দেওয়ার শেষ দিন 29শে মে। যেহেতু 28 তারিখ ছুটি, সেহেতু 27 এবং 29ই কেবলমাত্র ফর্ম জমা নেওয়া হবে।
1: একদম,
0: তাই একদম শেষের জন্য অপেক্ষা না করে শ্রোতা বন্ধুরা কিন্তু একটু তাড়াতাড়ি চেষ্টা করবেন যে ফর্ম তুলে ফর্মটা জমা দিয়ে দেওয়ার।
1: একদম, মানে সময় থাকতে একটুখানি তাড়াতাড়ি আগে থেকে করে দিলে বিষয়টা ভালো হয়, তাহলে শেষ মুহূর্তে তাড়াহুড়ো হয় না। ফোনের ওপারে কে আছে দেখে নি। হ্যালো,
2: আমি
1: হ্যালো
2: থেকে বলছি, ওয়াকিল আহমেদ।
1: হ্যাঁ বলুন।
2: ক্রিয়াঙ্গন খেলাধুলা অনুষ্ঠান কেন মাসে
0: এই মাসে খেলাধুলার অনুষ্ঠানে কি শুনতে চান সেটা আমরা কিন্তু শুনতে পেলাম না। তবে হ্যাঁ, অবশ্যই এই মাসের যে খেলাধুলার অনুষ্ঠান রয়েছে সেখানে একাধিক বিষয় তো রয়েছেই আলোচনা করার মতো। ইস্ট বেঙ্গলের এই যে এত দিন পর ফিরে আসা এবং একটা মানে ঐতিহাসিক জয়, তার সঙ্গে IPL, IPL এর ফাইনালটাও হয়ে যাবে, তো সেক্ষেত্রে তার একটা আপডেট থাকবে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে খুব তাড়াতাড়ি ফুটবল ওয়ার্ল্ড কাপ স্টার্ট হতে চলেছে এবং সেটা নিয়ে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, তো সেই বিষয়গুলোও থাকবে। তো সেগুলোর জন্য অবশ্যই শুনতে থাকুন এবং আশা করা যায় যে সামনের মাসের খেলাধুলাও একই রকম চমক এবং ম্যাজিক নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাবে।
3: স্যার, একটা কমেন্ট এসেছে আমাদের ফেসবুকে যেটা আমার পড়তে খুব ইচ্ছে করছে। শুনছি, মুগ্ধ হচ্ছি, তোমাদের কথাবার্তা কিংবদন্তি স্মৃতিচারণকে আরও উজ্জ্বল করেছে। শোনো, চুপি চুপি বলে রাখি, আমি বৃদ্ধ, তবুও শুনছি, কাউকে বলো না, কিংবদন্তি সত্যজিৎ রায়কে নিয়ে সারা রাত গল্প ও গান শোনালেও রেডিও ছেড়ে উঠবো না। আমার শ্রদ্ধা ও প্রণাম বিখ্যাত পরিচালককে শান্তি কুমার চ্যাটার্জি লিখেছেন। মানে ওনার একটা অনুভূতি উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন,
0: এটি উনি মেল করেছেন আমাদেরকে। অবশ্যই শুনতে থাকুন, আপনার ভালো লেগেছে শুনে আমরাও অত্যন্ত আনন্দিত হলাম এবং আপ্লুত হলাম। অবশ্যই আপনাদের এই যে উৎসাহ সেটাই আমাদের এগিয়ে চলার পথেও। তো অনুষ্ঠান শুনুন এবং অবশ্যই জানান যে কেমন লাগছে।
1: একেবারে ফোনের ওপার থেকে আরো কেউ একজন এসেছেন আমাদের সঙ্গে, দেখেন শুনেন। হ্যালো, কে বলছেন কোথা থেকে? হ্যাঁ বলুন,
0: সংক্ষেপে একটু আপনার বক্তব্যটা বলবেন, কোথা থেকে বলছেন এবং কে বলছেন আগে জানাবেন।
4: হ্যাঁ, আমি কাঁচি থেকে বলছি, কাঁচি কৃষ্ণী বসন্তিয়া থেকে বলছি।
0: হ্যাঁ,
4: আমাদের মুখ্যমন্ত্রী গ্রাম থানা থেকে
0: আপনার বক্তব্যটা সংক্ষেপে আপনি জানাবেন এবং আপনার নাম।
4: বক্তব্য হচ্ছে আমার নাম হরেকৃষ্ণ দাস। আমার বক্তব্য হচ্ছে যে বর্তমান বিজেপিরা
0: না, আমার মনে হয় যে রাজনৈতিক আলোচনার জন্য কিন্তু এই মুহূর্তে এই অনুষ্ঠানটি আমরা করছি না, এই মুহূর্তে কিন্তু আমরা

0: অবশ্যই আলোচনা করতে চাইছি যে যুববাণীর অনুষ্ঠান কেমন গিয়েছে সেই বিষয় সম্পর্কে, ফলে কোনো রাজনৈতিক মতামত বা মন্তব্য যদি করার থাকে সেটি কিন্তু আপনার যে বিষয় করার রয়েছে সেখানে কিন্তু আপনি সরাসরি জানাতে পারেন। আজকে শুধুমাত্র যুববাণীর অনুষ্ঠান নিয়েই কিন্তু আপনাকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করবো।
1: একেবারে। আচ্ছা, আমাদের ফেসবুক কমেন্টের দিকে একটু নজর রাখবো। ফেসবুকে কিন্তু সন্তু বসা কমেন্ট করেছে যে, আমি নদিয়া জেলার ফুলিয়া থেকে বলছি, খেলাধুলার অনুষ্ঠানে যদি কোনো খেলোয়াড়কে নিয়ে আসা যায় তাহলে খুব ভালো হয়।
0: হ্যাঁ, অবশ্যই খুব ভালো হয়, এটা অবশ্যই সম্ভব এবং আমরা চেষ্টা করবো পরে এরকম যদি কাউকে নিয়ে আসা যায়।
1: হ্যাঁ, মানে ভালো এটা।
0: হ্যাঁ, আমরা চেষ্টা করি। আসলে মুশকিলটা কোথায় হয়ে যায়, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত এবং এই মুহূর্তে ভীষণভাবে অ্যাক্টিভ, তাদের সময় পাওয়াটা কিন্তু খুব শক্ত হয়ে যায়। বিশেষ করে আমাদের যে সময় অনুষ্ঠানের, যে 11টা থেকে 12টার সময় একজন খেলোয়াড় তাকে আমরা নিয়ে আসবো স্টুডিওতে, এটা কিন্তু আমাদের জন্য একটু শক্ত হয়ে যায়। তবুও আমরা চেষ্টার মধ্যে রয়েছি এবং চেষ্টা করছি খুব তাড়াতাড়ি কিন্তু এরকম কোনো কিছু একটা আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো অনুষ্ঠান।
1: আচ্ছা, ফোন লাইনে বন্ধু রয়েছে, দেখে নি বন্ধু কি বলছে। হ্যালো,
2: বলছি দিদি, মগজমি চারটা শুক্রবার থেকে অন্য বারে করলে ভালো হয়।
1: আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন?
2: লালগঞ্জ থেকে।
0: কেন, শুক্রবার দিনকে কি অসুবিধা হচ্ছে?
2: আছে, তার জন্য ভালো হয়।
0: আচ্ছা, শুক্রবার দিন হয়তো কাজের ব্যস্ততায় শোনা হচ্ছে না, তো খুব মানে আশা নিয়ে উনি একটা অনুরোধ করেছেন যে মগজ মিটারটা অন্য একটা দিন সরিয়ে দিলে খুব ভালো হয়। আসলে কি বলুন তো, একটা একটা বিষয় যে আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোর কিন্তু একটা মানে চাইলে আমরা কিন্তু দুম করে চেঞ্জ করে দিতে পারি না, তার একটা প্রস্তুতি থাকে, তার একটা আলাদা করে জানাতে হয় যে আমরা এই অনুষ্ঠানটি এইভাবে চেঞ্জ করতে চলেছি, সম্মতি নিতে হয়, তারপরেই আমরা এই চেঞ্জগুলো করতে পারি। তো অবশ্যই আপনি অনুরোধ করেছেন, এটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে এরকম একটি অনুরোধ এসছে, কিছু করা যায় কি না সেই বিষয় জানাতে। কিন্তু দেখুন, আরও তো অনেকে রয়েছেন যারা চান যে একদমই শুক্রবার দিন এই অনুষ্ঠানটি হোক, তো তাই এই মুহূর্তে কিন্তু কোনো কথা দিতে পারছি না। অবশ্যই শুনতে থাকুন, তবে চেষ্টা করব অবশ্যই এই অনুষ্ঠানটাকে আরও কোনো একদিন যদি করা যায় বা কোনো বিকল্প ব্যবস্থা করা যায়,
1: বেশ,
0: সে কথা নিয়ে চিন্তা ভাবনা করার।
1: বেশ। আচ্ছা, শুভশ্রী আমাদেরকে কমেন্ট করেছে যে, তারকেশ্বর থেকে কি ফর্ম তোলা যাবে?
0: তারকেশ্বর থেকে ফর্ম তোলা যাবে কি যাবে না সেটা কিন্তু আমার থেকে বেটার শুভশ্রী বলতে পারবে, কারণ শুভশ্রী এই উত্তরটা দিতে পারবে যে ও যদি কখনো এই ঠিক আমার উল্টো দিকটা এসে বসে, তাহলে এখানে ও সকাল 5:45 বা 6টার মধ্যে এসে পৌঁছতে পারবে কিনা। যদি এটার উত্তর হ্যাঁ হয় তাহলে অবশ্যই একটা চেষ্টা করা যেতে পারে, যদি এটার উত্তর হ্যাঁ না হয় সেক্ষেত্রে কিন্তু কিছু করার নেই।
1: কারণ
0: একইভাবে কিন্তু আরো একটা বিষয় রয়েছে, শুধু ওই আমি সকালের কথাটা বলছি তা নয়, রাত্রিবেলাতেও কিন্তু অনুষ্ঠান রয়েছে, এফএম এর অনুষ্ঠান, সেটা শেষ হচ্ছে রাত 10টায় এখান থেকে বেরিয়ে ধরে নেওয়া যায় যে আরো 15-20 মিনিট পর কোনো একটি পরিবহন মাধ্যমে সে তার বাড়ি পৌঁছতে পারছে কিনা, অনেক দূরে বাড়ি হলে। তো সেই বিষয়গুলো চিন্তা ভাবনা করে নিয়ে আবেদন করা যেতে পারে। মোটামুটি কলকাতা থেকে 50 কিলোমিটার এরকম একটা রেডিয়াস নিয়ে এই অঞ্চলে যারা বসবাস করে তাদের কথাই কিন্তু মূলত বলা হয়েছে। আবার বলছি আমি, কলকাতা এবং বৃহত্তর কলকাতায় যারা বসবাস করেন তাদের জন্য এবার সেই বিষয়টি খেয়াল রাখলেই কিন্তু হবে।
1: বেশ। আর সৌমেন দাস আমাদেরকে লিখেছে যে, তার আজকে যুবমঞ্চের অনুষ্ঠান খুব ভালো লেগেছে, এবং আমাদের কাছে কিন্তু অনেকগুলো মেল এসেছে যেটা এবার একটুখানি বলে দিই। আমাদের কাছে কিন্তু মেল এসেছে যে, লাস্ট কিংশুক এবং শ্রীপর্ণার যে সিনেস্কোপটা হয়েছিল সেইটা কিন্তু তার খুব ভালো লেগেছে, এটা কমেন্ট করেছে সুমিতা রায়। এরপর চিঠি পড়ার অনুষ্ঠান অর্থাৎ পোস্ট বক্সে কিন্তু মেল এসেছে সৈকত এবং মৌলি, 17 মে যে পোস্ট বক্স ছিল সেখানে একটা মেল এসেছে। তিনি লিখেছেন যে, সবার চিঠি এত সুন্দর করে পড়ছো, ভালো লাগছে, অভিনন্দন জানালাম।
0: বেশ
1: বেশ। আচ্ছা, আমাদের কাছে কিন্তু আরও লেখা এসেছে যে, মনপাড়া জাংশন খুব ভালো লেগেছে, শিল্পা নন্দী লিখেছে।
0: আচ্ছা,
1: আর আর এসছে যে, মিতিশা দাস আমাদেরকে লিখেছে যে, উনি নিয়মিত শ্রোতা যুববাণীর, এবং সাম্প্রতিক সময়ে যে উপস্থাপক উপস্থাপিকারা যে প্যানেল তৈরির বিজ্ঞাপন দেখে আবেদন করতে চেয়েছে উনি, এবং কিন্তু উনি চিকিৎসার জন্য এখন বাইরে রয়েছেন, তো উনি পরে কোনোভাবে যদি যোগাযোগ করতে পারেন।
0: অবশ্যই, ঠিক আছে। তো আমাদের কাছে যে মেলগুলো এসছে সেগুলো আমরা শুনলাম, যাদের যাদের অনুষ্ঠান ভালো লেগেছে তাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে যে তাদের অনুষ্ঠান শ্রোতা বন্ধুদের পছন্দ হয়েছে এবং এরকম অনুষ্ঠান তারা আরও শুনতে চাইছে।

0: এবং আমরা চেষ্টা করব যে আপনাদের পছন্দের অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো সময় তো বোধহয় প্রায় শেষের দিকে, তো একবার দেখে নেব যে ফোনের ওপারে আর কোন শ্রোতা বন্ধু রয়েছেন এবং শেষ ফোন কলের জন্য আমরা একবার যাব।
1: আমাদের সঙ্গে এই মুহূর্তে কে রয়েছেন দেখে নি। হ্যালো,
2: হ্যালো,
3: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: না, রেডিও সেটটা একদম ফোনের কাছে নিয়ে রেডিও সেটে শুনে আপনি যদি ভাবেন যে আমাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে, সেটা হবে না, কারণ এটা বেসিক ফিজিক্স। আমার কথাটাই কিন্তু আমি আবার শুনতে পাবো, তো এবং এটা একটা লুপের মধ্যে চলে যায়। আপনিও যেখান থেকে শুনছেন আপনি বুঝতে পেরেছেন, ফলে রেডিও সেটটাকে দূরে রাখতে হবে, রেখে ফোন করতে হবে, তাহলেই একমাত্র আমাদের পক্ষে শোনা সম্ভব হবে।
1: ঠিক আছে, লাস্ট ফোন কল দেখে নি কে রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে?
2: হ্যাঁ, আমি সব্যসাচী কর্মকার বলছি, বাঁকুড়া জেলার জগদলা গ্রাম থেকে।
0: আচ্ছা,
2: বলুন। প্রতিবন্ধী, আমার প্রতিবন্ধীর জন্য যে যুবমণি আমাদের একটা বড় মাধ্যম হতে পারে, আমি দেখেছি যে প্রতিবন্ধীদের অনুষ্ঠান হয়, হয় কিন্তু প্রতিবন্ধীদের যে সুযোগ সুবিধা, লোন বা কোনো ব্যবসা বা তাদের যে চাকরির যে এখন রিসেন্টলি যে চাকরির আবেদন চলছে, এরকম কিছু প্রোগ্রাম হলে খুব ভালো হয়।
0: বেশ বেশ বেশ, খুব সুন্দর একটি অনুরোধ আমরা পেয়েছি। এখন বিষয়টি যেটা, আমরা অবশ্যই চেষ্টা করব এরকম একটি অনুষ্ঠান পৌঁছে দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে যে তারা কি কি সুবিধা পেতে পারেন বা কোথায় কোথায় গেলে কোন চাকরির সুযোগ রয়েছে বা কি করা যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে একটা অনুষ্ঠানের জন্য অনুরোধ করেছেন। অবশ্যই এটি একটি খুব সুন্দর প্রস্তাব এবং আমরা চেষ্টা করব এই প্রস্তাবটি পূর্ণ করার এবং খুব তাড়াতাড়ি এরকম কোনো যদি অনুষ্ঠান শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে আমাদের সেই আমরা নিজেরাও অত্যন্ত খুশি হব এবং অত্যন্ত আনন্দিত হব। অনুষ্ঠান শুনতে থাকুন এবং আপনাদের মতামত জানাতে থাকুন, কিন্তু আজ মনে হয় এই পর্যন্তই।
1: একদম,
0: আমাদের আর খুব বেশি হাতে সময় নেই, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়।
1: একদম, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়।
3: ততক্ষণ শুনতে থাকো যুববাণী, আমাদের সঙ্গে থাকো, জুড়ে থাকো এভাবেই যেমন আজকে তোমরা ছিলে।
1: আর যেতে যেতে তোমাদের জন্য রইল রূপঙ্কর বাগচি এবং অন্বেষার কণ্ঠে এই গানটা। ভালো থেকো সবাই।

যুববাণীর অনুষ্ঠান এখানে শেষ হল। উপস্থাপনায় ছিলেন পৌলমী বাগ এবং দেবজিৎ অধিকারী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.7 মেগা হার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন আধুনিক গান শুনবেন সুস্মিতা দাস সরকারের কণ্ঠে।

কণ্ঠে শুনলেন আধুনিক গান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন লোকগীতে শিল্পী সংহিতা ভট্টাচার্য।

এখন গ্রামীণ সংবাদ। আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 2024 31 ডিসেম্বরের পরে যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে যারা ধরা পড়েছিল বা বন্দী ছিল, যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে,

0: তাদেরও সেখানে রাখা যাবে। স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা সব জেলা শাসক, পুলিশ সুপার, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা সহ সব পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে। জেলা শাসকদের অবিলম্বে এই সেন্টারগুলি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি চাকরির পরীক্ষায় নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। নবান্নে আগামী 6 জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে এই বৈঠক হবে। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনের মতো রাজ্যের সমস্ত সরকারি চাকরির নিয়ামক ও আয়োজক সংস্থাকে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পরীক্ষার্থীদের হাতে ওএমআর শিটের কার্বন কপি দেওয়া, মৌখিক পরীক্ষায় ন্যূনতম নম্বর ধার্য করা ইত্যাদি বিষয় নিয়ে রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশনে নিয়োগ সংক্রান্ত নতুন আইন আনা হবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্র সমেত 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতরাতে স্বরূপপুর ছাতিমতলা এলাকা থেকে ওই 2 যুবককে পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 1টি দেশি পিস্তল ও 2টি কার্তুজ। ধৃত সাবির আলী বিশ্বাস গজনীপুর এলাকার এবং সেলিম রেজা মিস্ত্রি পাথরঘাটা এলাকার বাসিন্দা। গতকাল তাদের আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার ভরতগড় গ্রাম পঞ্চায়েতের মান্নাপাড়া এলাকায় মাছের ভেড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল স্থানীয়রা বস্তাবন্দী আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। উদ্ধার হয়েছে 3টি বন্দুক, 24 রাউন্ড কার্তুজ এবং বোমা তৈরির মশলা। পুলিশ ঘটনার তদন্ত করছে। হুগলির জাঙ্গিপাড়ায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপির উদ্যোগে জাঙ্গিপাড়া নগর ও কলেজ ইউনিটের ছাত্রছাত্রীদের নিয়ে গতকাল একদিনের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম এবং ছাত্র সমাজের বিভিন্ন বিষয়কে সামনে রেখেই এই শিবির আয়োজিত হয়। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং সংগঠনের কার্যক্রম নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে 2022 সালের একটি খুনের মামলায় প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা আব্দুর রহিম মোল্লা ওরফে রহিম মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি বলে জানা গেছে। তার স্ত্রী গাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আজ অভিযুক্ত রহিম মাস্টারকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হচ্ছে। পূর্ব বর্ধমানের গোলসিতে জাহির আব্বাস মণ্ডল নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2021 সালের ভোট পরবর্তী হিংসা তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গতকাল তার 2 দিনের পুলিশ হেফাজত হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্তর 85তম প্রয়াণবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। শরীরচর্চা, সত্যনিষ্ঠা, অধ্যবসায়, সংযম, মাতৃভাষার প্রতি ভালোবাসাকে পাথেয় করে তার ঐকান্তিক উদ্যোগে ব্রতচারী আন্দোলন জনজীবনে বিপুল উৎসাহের সঞ্চার ঘটিয়েছিল। ব্রিটিশ শাসিত পরাধীন ভারতে উচ্চপদস্থ আমলা হিসেবে কাজ করলেও তৎকালীন ব্রিটিশ শাসনের অনৈতিক নির্দেশের বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। তৎকালীন পল্লী উন্নয়ন ও সমাজসেবার কাজও করেছেন গুরুসদয় দত্ত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও 27 তারিখ থেকে তা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
1: মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলো বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এক জায়গায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হওয়ার সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দমকা হওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে।
0: দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত রাতে ঝড়ের সমন্ডি থেকে বংশীহারি পর্যন্ত শতাধিক গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। এর জেরে বুনিয়াদপুর রায়গঞ্জ রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। বালুরঘাট শিলিগুড়িগামী বহু দূরপাল্লার বাস মাঝ রাস্তায় আটকে পড়ে। তবে কোনো প্রাণহানি ঘটেনি। বংশীহারি থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গাছ সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর বেলা 12:50।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোথাও কোথাও, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের

পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কৃষিজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও উষ্ণ, আর্দ্র, অস্বস্তিকর আবহাওয়া থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের জেলাগুলিতে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে উনো জমির দুনো ফসল। উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক।

উনো জমির দুনো ফসল, সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কেমন আছেন বন্ধুরা? এই সোমবার হলেই এই দুপুরবেলার উনো জমির দুনো ফসলে আপনাদের সঙ্গে আমার কথা, তাই শুরুতেই শুভেচ্ছা বিনিময় তো অবশ্যই দরকার, তাই না? সকলে ভালো থাকুন আর শুনতে থাকুন আজকে যে বন্ধুরা আমাদের এই আসরে অনুরোধ করে পাঠিয়েছেন তাদের পছন্দের গান। সরাসরি চলে যাই গানে। আজকে প্রথমেই যে গানটি অনুরোধ করেছেন একেবারেই আমাদের নতুন বন্ধু জগদল্লা বাঁকুড়া থেকে, বন্ধু সভ্যসাচী কর্মকার, এবং এমন সুন্দর একটি গান শুনতে চেয়েছেন যে গানটি শুনলেই কিন্তু হ্যাঁ, বাইরে ভীষণ ভ্যাপসা গরম কিন্তু তবুও মন ভালো হয়ে যায়। তাহলে শুনে নি হ্যাঁ, শিল্পী অনুপ ঘোষালের এই গানটি বন্ধুর জন্য।

হ্যাঁ, আনন্দ আনন্দ কিন্তু আমাদের রোজ একটু একটু করে খুঁজে নিতেই হয়, তাই না বন্ধু? আজকের এই গানের আসরের শুরুতেই এই প্রথম গানটি কিন্তু তাই সত্যি মন ভালো করে দিল একেবারে সকলের আমাদের। পরের গানে যাব। পরের গানটির অনুরোধ করেছেন ফুলিয়া মাঠপাড়া নদিয়া থেকে শান্তনু বসাক, সুচিত্রা, সুজয়, সোমা, সুপেন ও রসিকা বসাক। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী নির্মলা মিশ্রের এই গানটি।

এরপরের অনুরোধটি করেছেন গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে আমাদের নিয়মিত শ্রোতাবন্ধু দীপঙ্কর মাল, সুব্রত, রিকি ও দেবাশিস মাল। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী কিশোর কুমারের এই গানটি।

শুনছিলেন প্রার্থনা ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে গানটি। আজকে আমাদের যে বন্ধুরা আমাদেরকে চিঠি লেখেন তাদের অনুরোধ তো আমরা অবশ্যই শুনিয়ে দিই, কিন্তু আজকে মূলত যে গানগুলি আমি শোনাচ্ছি পরপর আমাদের ইমেল এসেছিল, তার মানে বুঝতেই পারছেন প্রচুর বন্ধু এখন আমাদেরকে ইমেলও করছে। তাহলে ইমেলের ঠিকানাটা আরও একবার বলে দিই বন্ধুদেরকে, airkolagri অর্থাৎ aircolagri@gmail.com। আর হ্যাঁ, অবশ্যই চিঠি যে বন্ধুরা লেখেন তাদেরকে তো আমরা ভুলতে পারি না, তাই চিঠির ঠিকানাটা আরও একবার, উনজমির দুন ফসল কৃষি বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন ইটন গার্ডেন্স কলকাতা 700001। চিঠিও চাই, ইমেলও চাই, সব চাই। আর এর সাথে সাথে নিশ্চয়ই পরের অনুরোধের গান হাওড়া কদমতলা থেকে অঙ্কিতা রায়, কাকলি রায় ও চন্দন রায়, আপনাদের পছন্দের শিল্পী এবং পছন্দের গান। পছন্দের শিল্পী আশা ভোঁসলে, আর গানটি শুনে নিন তাহলে।

হ্যাঁ, দেখতে দেখতে সময়টা কিন্তু একেবারেই শেষ হয়ে এলো। আর একটি মাত্র গান আজকে শোনাতে পারবো, এবং আজকের শেষ যে অনুরোধের গানটি রয়েছে সেই গানটি অনুরোধ করেছেন সুকান্তপল্লী নিশ্চিন্তপুর রামপুরহাট বীরভূম থেকে আমাদের একেবারে নতুন বন্ধু অলোক দত্ত। আপনি শুনতে চেয়েছেন শ্যামল মিত্রের কণ্ঠে গানটি, আপনার জন্য গানটি।

আজকের সময় একেবারেই শেষ, বিদায় নিচ্ছি। আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কথা হবে আবারও আগামী সোমবার উনজমের দোনো ফসলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: উনো জমিতে উনো ফসল অনুষ্ঠানটি এখানে শেষ হলো। উপস্থাপনায় ছিলেন স্বাগতা মণ্ডল মল্লিক।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এখন শুনবেন অল ইন্ডিয়া রেডিও নামকরণের 90 বছর উপলক্ষে নির্মিত বিশেষ রূপক অনুষ্ঠান অনন্য আকাশবাণী।

0: মহুতা নদীর দুই তীরে যেমন গড়ে ওঠে উর্বর কৃষিভূমি, সমৃদ্ধ জনপদ, আকাশবাণী তেমনি আপামর মানুষকে বছরের পর বছর ধরে নিরন্তর মানসিক পুষ্টি যোগাচ্ছে, তাদের ঋদ্ধ করছে। মানুষের রুচিবোধ গড়ে তোলার ক্ষেত্রে, সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার ক্ষেত্রে আকাশবাণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং করছে। আর সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসারে আকাশবাণীর অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বরাবর থেকেছে সাহিত্য ও বাচিক শিল্প তথা আবৃত্তি বিষয়ক সম্প্রচার। স্বনামধন্য শিল্পী সাহিত্যিকদের অনুষ্ঠান কিংবা অনামী প্রতিভাবানদের প্রতিভা স্ফুরণের সুযোগ দেওয়া, উভয় ক্ষেত্রেই আকাশবাণী ব্যতিক্রমী অনন্য হয়ে থেকেছে। আর সাহিত্য সংস্কৃতির সঙ্গে শ্রোতাদের খুব অল্প বয়স থেকেই নিবিড় পরিচয় ঘটানোর কাজ আকাশবাণী প্রথম থেকেই করে এসেছে, বলছেন প্রাক্তন সহকারী নির্দেশক কার্যক্রম কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত।
1: আকাশবাণী তার শ্রোতাদের সঙ্গে সাহিত্যের যে একটা সেতু বেঁধে দেয়, প্রতিবার যদি সে কাজটা শুরু হয় শ্রোতা যখন একেবারে ছোট, সেই শিশুকাল থেকে, মানে আমরা যাকে বলি ক্যাকডেমিয়া, সেই রকম যে ছোট্ট ছেলেটি বা মেয়েটি শিশুমহল বা গল্পদাদুর আসো শুনছে বা সেখানে অনুষ্ঠান করতে আসছে, তারা কি শুনছে? গান, কবিতা, গল্পই তো। যারা স্টুডিওতে রয়েছে তারাও সেই গান করছে, কবিতা বলছে, গল্প শুনছে বা বলছে, তার মানে কান তৈরি হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি একদম ছোটবেলা থেকে।
0: শুধু শৈশবে কান তৈরি হওয়াই নয়, জীবনের প্রতিটি পর্বেই আকাশবাণীর উপস্থিতি, এমনটাই বললেন বিশিষ্ট বাচিক শিল্পী উর্মিমালা বসু।
2: আমাদের জীবনের প্রত্যেকটি যে পর্ব, সেখানে না আকাশবাণী খুব প্রত্যক্ষ ভাবে জড়িয়ে আছে বা জুড়ে আছে। আমাদের বিনোদন বলো, আমাদের শিক্ষা বলো, আমাদের গুরু শিক্ষা বলো, সমস্ত কিছুর আসল জায়গাটাই আকাশবাণী। সেই কারণে আমি মনে করি সাহিত্য বোধ তৈরি হওয়ার ব্যাপারেও আকাশবাণীর একটি আশ্চর্য ভূমিকা আছে। সে ভূমিকাটা কিরকম? এই যে একটা গপ্প বলার ভঙ্গি ইন্দিরাদি শিশু করতেন এবং সেখান থেকে একটা গপ্প বলার ভঙ্গি হচ্ছে না, ছোট সোনা বন্ধুরা ভাই আদর আর ভালোবাসে না শুরু মুখরা, এবং তারপর থেকে আজকে যেটা হবে, এই যে একটা বেবি টক করার, কার সঙ্গে আমি কি কথা বলছি, কি বয়স, কেমন করে বলতে হবে, এর একটা পাঠ কথা বলার।
3: তোমাদের ইন্দিরাদি বলছি, ছোট্ট সোনা বন্ধুরা ভাই আদর আর ভালোবাসে নাও, কি ভালো আছে তো সব? আচ্ছা শোনো, বলছিলাম কি বলছিলাম বলো তো, বলছিলাম প্যাঁচা কয় প্যাঁচানি, তারপর বলছিলাম সন্দেশের গন্ধে বুঝি দৌড়ে এলো মাছি, তারপর বলছিলাম শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। আচ্ছা এইসব কথাগুলো খুব চেনা চেনা মনে হচ্ছে না? হ্যাঁ, আমিও তাই বলছিলাম যে এই কথার জাদুকর কে বলতো, কে বলতো তোমরা, তুমি বলো।
4: সুকুমার রায়।
3: হ্যাঁ ঠিক হয়েছে, আজকে এই সুকুমার রায়ের ছড়া নিয়ে এরা সব মিষ্টি ছড়ার বৃষ্টি তোমাদের শোনাবে।
2: কিছু বড় হয়ে আমরা গল্পদাদুর আসরে জয়ন্তী চৌধুরীকে পেয়েছি, ওই

0: আচরণ ভঙ্গি এত শিক্ষণীয়, এবং ওই যে কিরকম একটা ইন্টিমেসি ছিল ওনার বলার মধ্যে, যেটা মানে রেডিও শুনছি কিন্তু মনে হচ্ছে জন্তুরা পাশে বসে আছে, মানে স্বাভাবিকতার মাপটা কি হতে পারে।
1: শুধু বাচিক শিল্পের প্রতি আকর্ষণ তৈরি হওয়াই নয়, আকাশবাণী নবীনদের উৎসাহিত করেছে স্বরচিত রচনায়, বলেছেন কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত।
2: ছোটরাই একটু বড় হয়ে আবার যুববাণী শুনছে বা সেখানে অনুষ্ঠান করতে আসছে। এবার শুধু আর অন্যের লেখা পড়া বা পাঠ করা আবৃত্তি করা সেটা নয়, তারা এবার স্বরচিত গল্প কবিতা পড়ছে, বলছে, সাহিত্য নিয়ে আলোচনা করছে।
1: তরুণ প্রতিভাকে স্বীকৃতি দিতেও পিছিয়ে থাকেনি এই প্রতিষ্ঠান। আকাশবাণীর সহকারী কেন্দ্র অধিকর্তা এবং দূরদর্শনের নির্দেশক জগন্নাথ বসুর কথায় তারই প্রতিফলন।
3: যুববাণী যখন শুরু হলো তখন প্রত্যেক দিন একটা অনুষ্ঠান আমরা করতাম তরুণ কণ্ঠে নাম দিয়ে, অনুষ্ঠানটার নামই ছিল তরুণ কণ্ঠে। কবিতা সিংহ প্রধান দায়িত্বে ছিলেন আর আমিও সহকারী ছিলাম, আবৃত্তি হতো সেখানে। এখন যারা অনেক পরে নাম জাস করেছেন তাদের অনেকেরই হাতে খড়ি কিন্তু ওই যুববাণীর তরুণ কণ্ঠে দিয়ে হয়েছে। প্রতিদিন ভেবে দেখো, প্রত্যেক দিন একটি করে আবৃত্তির অনুষ্ঠান, অন্তত 20-30 মিনিট করে আবৃত্তিকে এত এগিয়ে যাওয়ার চেষ্টা আকাশবাণী ছাড়া আর কেউ কোনো মাধ্যম দিতে পারেনি, আকাশবাণী করেছে।
1: সেদিনের সেই তরুণ প্রতিভাদের অন্যতম আজকের সময়ের বিশিষ্ট বাচিক শিল্পী অলোক রায়ঘটকের সংযোজন।
4: আকাশবাণীর যে ভূমিকা বাংলা সাহিত্যের কবিতা এবং সাহিত্য উপন্যাস গল্প এগুলোর প্রচারের যে দায়িত্ব আকাশবাণী নিয়েছিল, সেটা একটা সামগ্রিক সময় কাটাবার পরে আজকে খুব পরিষ্কার করে স্বচ্ছভাবে ছবিটা আমার কাছে আসে। আমার নিজের আকাশবাণীর সম্পর্কে যেখান থেকে অভিজ্ঞতা শুরু, যুববাণী, এইখানে আমরা যখন পৌঁছই তখন অডিশনের মাধ্যমে অবশ্যই সেখানে দেখতে পাই কবি ও তার কবিতা বলে একটি অনুষ্ঠান আমাদের করতে হতো। শুরুতে কবি সম্পর্কে একটা ছোট্ট কয়েক মিনিট কিছু বলে নিয়ে তার কাব্য সম্পর্কে তারপর একটা কবিতা বলতে হতো একটা দুটো ওই সময়ের মধ্যে। তারপর একটা সময় এলো যখন এই প্রযোজনার দায়িত্বে ছিলেন প্রদীপ মিত্র, এবং সম্ভবত আগের প্যাটার্নটি শুরু হয়েছিল কবিতা সিংহর সময় থেকে। তিনি এসে আবৃত্তির আসর শুরু করলেন, একদল ছেলে মেয়েকে এক জায়গায় এনে এক একটি আসর, একজন পরিচালক থাকতো। সেখানে আমরা অনেক রকম কবির আবৃত্তি করার কবিতা আবৃত্তি করার সুযোগ যেমন পেয়েছি, আবার নিয়ন্ত্রণ থাকার কারণে যেমন রয়্যালটির প্রশ্ন থাকায় আমরা যে কোনো কবিতা নিতে পারতাম না, সেখানে কিছু বিধি নিষেধ ছিল। কিন্তু সেখান থেকে কবিতা খোঁজা, স্ক্রিপ্ট তৈরি করা, এই যে আমাদের মধ্যে একটা জ্বালানোর চেষ্টা হয়েছিল। আরেকটা কথা বলি যে আবৃত্তির মধ্য দিয়ে আমরা কিভাবে চিনতে শুরু করলাম বা আবৃত্তি করার উৎসাহ পেতে শুরু করলাম, সেটা আমরা খুব ভালো দেখতে পেয়েছি যে যখন সব মহান আবৃত্তি শিল্পীদের কবিতা আমরা রেডিওর মাধ্যমে শুনতাম, সবার ঘরে ঘরে রেকর্ড প্লেয়ার ছিল না, শোনার সুযোগ ছিল না, শোনার সুযোগ করে দিত আকাশবাণী কলকাতা। সেখানে কখনো বিশেষ বিশেষ অনুষ্ঠান যাকে বলে স্পেশাল প্রোগ্রাম সেখানে তো ছিলই, কবিকণ্ঠে কবিতা বলে 25শে বৈশাখ রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি আমরা শুনতে পেতাম তার কণ্ঠে। এছাড়া আমরা অনেক কবিদের কণ্ঠে রেকর্ডেড কবিতা শুনেছি, আকাশবাণী রেকর্ড করে রেখে আমাদের শুনিয়েছে। আবার আমরা আকাশবাণী রেকর্ডে এবং বাইরের স্টুডিও রেকর্ড, গ্রামোফোন রেকর্ড, এইরকম রেকর্ড থেকে আমরা পেয়েছি শুভমিত্র, কাজী সব্যসাচী, প্রীতিমিত্র, প্রদীপ ঘোষ, সবিতাব্রত দত্ত প্রমুখ এদের কবিতা শোনা। ওই শুনতে শুনতে কবিতা খোঁজার মন তৈরি হয়ে যাচ্ছে আমাদের, তার মানে একটা সেতুর কাজ তো করছেই, শুধু কবিতা পৌঁছচ্ছে না, কবিতার জন্য একটা অনুসন্ধিচ্ছা আমাদের মনে তৈরি করে দিচ্ছে আকাশবাণী।
1: শ্রুতির মাধ্যমে উৎসাহ, উদ্দীপনা এবং অনুসন্ধিৎসা তৈরির অন্যতম সেরা কারিগর শম্ভুমিত্র।
5: আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কার ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় সর পাশ ওগলায় মাঠের ভিতরে।
1: আবৃত্তি শিল্পের প্রচার এবং প্রসারে আকাশবাণীর ভূমিকা সম্পর্কে আরো বিস্তারিত জানা গেল প্রাক্তন বার্তা সম্পাদক ভবেশ দাসের কাছ থেকে।
6: বলতে গেলে শুরু থেকে কলকাতা বেতারের আদিকাল।

থেকেই উপস্থাপক উপস্থাপিকারা শ্রোতাদের বহু আবৃত্তি শুনিয়েছেন। প্রায় দু তিন দিন পরপরই কত আবৃত্তির অনুষ্ঠান হয়েছে, কারা করেছেন সেই সব আবৃত্তি? বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, ইন্দুভূষণ সাহা, নীলিমা সান্যাল, নাজির আহমেদ, সুনীল দাশগুপ্ত, এরা সব। যেমন দৃষ্টান্ত দিয়ে বলি, 1943-1944 সাল দুটোই ধরা যাক। 1943-এ 2রা সেপ্টেম্বর বীরেন্দ্র

রবীন্দ্রনাথের আমার শেষ পারাঙের কড়ি, আমারে কে নিবি ভাই। গান তো প্রথমত কবিতা, সেই গানকে কবিতা হিসেবে আবৃত্তির ঘরানো তো তখনই তৈরি হয়ে গেছে। তিনি আবার আবৃত্তি করছেন 4 নভেম্বর শাখারি নামের কবিতা, তার সঙ্গে ছিল নেপথ্যে যন্ত্রসঙ্গীতের মূর্ছনাও। 2 নভেম্বর রাতেও তারই আবৃত্তির অনুষ্ঠান রাত 6টায়। ঠিক তার আগের দিন ইন্দুভূষণ সাহা আবৃত্তি করছেন রবীন্দ্রনাথের অভিসার ব্রাহ্মণ। 10 নভেম্বর তিনি করছেন এবার ফিরাও মোড়ে। সেই বছরেই গোড়ার দিকে 10 মার্চ অভিনেতা জহর গাঙ্গুলি আবৃত্তি করছেন সোনারতরী থেকে। পরের বছর 1944 দেখুন 3রা সেপ্টেম্বর নীলিমা সান্যাল ও নাজির আহমেদ উপস্থাপন করছেন আবৃত্তির একটি অনুষ্ঠান বর্ষা শেষ। তার আগের দিন সুনীল দাশগুপ্ত শ্রোতাদের শোনাচ্ছেন লহ লহ অঞ্জলি। এছাড়া রবীন্দ্রনাথ, নাট্যাচার্য শিশির ভাদুড়ি, নির্মলেন্দু লাহিড়ীদের আবৃত্তির রেকর্ড তো নিয়মিতই বাজানো হয়েছে। নিয়মিত আলেখ্য উপস্থাপনার মধ্যেও তো থেকে যাচ্ছে আবৃত্তির স্বাদ। 1944 21শে জানুয়ারি দেবতার গ্রাস উপস্থাপিত হল। এর বেতার রূপ দিয়েছিলেন ইন্দিরা দেবী, পাঠে অংশ নিয়েছিলেন সুনীল দাশগুপ্ত, ইন্দু সাহা, নাজির আহমেদ। সাল তারিখ দিয়ে বলতে গেলে তালিকা দীর্ঘ হয়ে যাবে, তাছাড়া আমি একটু ছেড়ে ছেড়েও বলছি। এই 2 বছরের কিছু নমুনা থেকে আমরা আন্দাজ করতে পারি যে আবৃত্তি ছিল বেতারের নিয়মিত অনুষ্ঠান। সেই সময়কার বেতার জগৎ পত্রিকা একটু নাড়াচাড়া করার সুযোগ থাকলেই অনেকেই বুঝতে পারবেন শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা ছিল বলেই এই অনুষ্ঠানের বিশেষ দাবি ছিল। আবৃত্তিকার হিসেবে বীরেন্দ্র কৃষ্ণের সুনাম তো তখন সর্বত্র। শনিবারের চিঠি থেকে বিভিন্ন পত্রিকার আড্ডাতেই তাকে আবৃত্তি শোনানোর আড্ডা শুনতে হতো। নাজির আহমেদ ছিলেন কলকাতা বেতারের বড় মাপের ঘোষক। স্বাধীনতার অল্প আগেই তিনি ওপারে গিয়ে ঢাকা রেডিওতে যোগ দিয়েছিলেন। নাজিরের গলায় গলায় আর এক বন্ধু ইন্দুভূষণ সাহা শ্রোতাদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয়। নীলিমা সান্যাল তখনকার সময় শুধু একজন উপস্থাপিকাই নন, বেতারের সুগায়িকা সুঅভিনেত্রী, কিন্তু সংবাদ পরিবেশক হিসেবে তিনি আমাদের কাছে বেশি পরিচিত। সুনীল দাশগুপ্তও ছিলেন সুকণ্ঠের অধিকারী, ঘোষক এবং অভিনেতা। আমি 40শের দশকের 1-2 বছরের দৃষ্টান্ত দিলাম, তার মানে এই নয় যে 30শের দশকে আবৃত্তির উপস্থাপনা ছিল না, অবশ্যই ছিল। তার মধ্যে একটা দিন তো আবার বিশেষ স্মরণীয়, 1936-এর 23শে জুন। ওই দিনটা সম্রাট অষ্টম এডওয়ার্ডের জন্মদিন। ব্রিটিশ ভারতে সম্রাটকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য কলকাতা বেতারকে অনুষ্ঠান সাজাতে হয়েছিল। সেই দিনও আবৃত্তির অনুষ্ঠান ছিল ছোটদের বৈঠকে। সেই জুন মাসটা অবশ্য ছিল অল ইন্ডিয়া রেডিও নামকরণেরও মাস। আমার কিরকম একটু মনে হয় যে রেডিওতে আবৃত্তি সম্প্রচারের অভিঘাত বোধহয় কম ছিল না। ধরা যাক দেশটা যখন স্বাধীন হচ্ছে, সেই সময় প্রতি সকালেই বেতারে অধিবেশন শুরুর পরে পরেই আবৃত্তির সম্প্রচার হয়েছে। সেই আবৃত্তি শিশির ভাদুড়ী, নির্মলেন্দু লাহিড়ী, প্রবোধ সান্যালদের কণ্ঠে শুনেছেন মানুষ। সেখানে দেশাত্মবোধক কবিতাই বেশি বাছাই করা হয়েছে। এখন যেমন সকালে সুভাষিত অনুষ্ঠানে মনীষীদের রচনা পাঠ করা হয়, তখন কিছুকাল চলেছে আবৃত্তি। যদি অনেকটা এগিয়ে আমরা আসি বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়ে, যে সময়টা মুক্তিযোদ্ধাদের পাশে শব্দ সৈনিকের ভূমিকা নিয়েছিল আকাশবাণী, সেই সময় প্রতি রাত্রে যে 5 মিনিটের সংবাদ পরিক্রমা প্রচারিত হতো, সেই কথিকাতেও তো থাকত এপার ওপার বাংলার কত কবিদের কবিতা। দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, তরুণ চক্রবর্তী, গৌতম বসুদের কণ্ঠে সেই আবৃত্তি ছাড়া কি সেটা অন্য কিছু বলবো তাকে? একটা সময় শিশু মহলে কোনো কোনো দিন লক্ষ্য করেছি যে ইন্দ্রাদি ছোট্ট সোনা বন্ধুদের কবিতা শোনার পর বলতেন, খুব ভালো হয়েছে তোমার আবৃত্তি, কিন্তু ওই দুটো শব্দ একটু যদি ঠিক ঠিক করে উচ্চারণ করো তাহলে খুব ভালো হয়, কেমন? মনে পড়ে গেল পুরনো দিনের ছোটদের আসরে একাধবার কাজী নজরুল আবৃত্তি করেছেন। বিদ্যার্থী মন্ডলের অনুষ্ঠানে শিশির ভাদুড়ী যখন শেক্সপিয়ার নিয়ে আলোচনা করেছেন, তখন বাংলায় আলোচনা করলেও ইংরেজিতে শেক্সপিয়ারও আবৃত্তি করেছেন তিনি। হ্যাঁ, কেউ অবশ্য বলতেই পারেন যে সঙ্গীত শিক্ষার বা ইংরেজি হিন্দি শিক্ষার আসর যে ছিল তার মতো তো আবৃত্তি

0: আবৃত্তিকে ফিলার হিসেবে ব্যবহার করা হতো। 10-15 সেকেন্ডের ফিলার নয়, লাইভ অনুষ্ঠানের যুগে কোনো নির্ধারিত শিল্পী হয়তো আসেননি, তখন উপস্থাপকদের তর্জনী সেই শূন্যস্থান পূরণ করতে হতো আবৃত্তি দিয়ে, অবশ্যই তা আগের এবং পরের অনুষ্ঠানের মেজাজের সঙ্গে সঙ্গতি রেখে। আরেকটা গল্প মনে পড়ছে, এখন তো নির্বাচনে ভোট দিতে হয় ইভিএম মেশিনে, কিন্তু এই কিছুকাল আগেই তো, বেশ খানিকটা কয়েক বছর আগেই বলতে পারি আমরা, যে ব্যালটে ভোট দেওয়ার ব্যাপার ছিল, সেই ভোট যখন গণনা হয়েছে সময় লেগে যেত টানা দিন রাত, হয়তো দুদিন। রাত জেগে আগ্রহী শ্রোতারা ভোটের ফলের জন্য রেডিওতে কান পেতে থাকতেন, কিন্তু ব্যালটের গোনা তো ইভিএম মেশিনের মতো অত দ্রুত নয়। আবার এখনই একটা ফলাফলের প্রবণতার খবর দিলেই পরক্ষণেই নতুন খবর কি থাকবে তখন। এইরকম অবকাশে বেশিরভাগ সময় আবৃত্তি রেকর্ড চালানো হতো, সেও ছিল শ্রোতাদের আরেক রকম প্রাপ্তি। সুতরাং আমার যেন মনে হয় যে স্বাদে গন্ধে মেজাজে আবৃত্তি তেমনি বেতারের প্রাত্যহিক সম্প্রচারের সঙ্গেই লগ্ন হয়ে আছে।
1: সাহিত্যের প্রচার এবং প্রসারে আকাশবাণীর কথিকা বিভাগের কথা না বললেই নয়। দীর্ঘদিন এই বিভাগের দায়িত্ব সামলেছেন কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত।
2: কথিকা বিভাগের আবার দুটো ভাগ, একটা দিককে যদি পুরোদস্তুর সাহিত্য ধরি, তাহলে অন্য দিকটাতে আছে কথিকা সাক্ষাৎকার, আলোচনা বা বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, এরকম কথিকাও, যেটাকে আমরা লেখার ভাষায় বলতে গেলে প্রবন্ধ বলব। মানে যদি ধরি যে কোনো মৌলিক রচনাই সাহিত্য, তাহলে কথিকাও সাহিত্য। তাছাড়া এই যে সাক্ষাৎকার, সেখানেও তো বহু বিশিষ্ট মানুষের, বিশিষ্ট সাহিত্যিকের সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, হচ্ছে। আর সেই সঙ্গে যেটা আছে, সেই আমাদের শ্রুতি পত্রিকা শ্রবণী। বহু আগে যখন কবিতা সিংহ এই শ্রবণী করতেন আকাশবাণীতে আসারও অনেক আগে থেকে সেই অনুষ্ঠান শুনতাম, তখন উনি মনে আছে ওই কাগজে পত্রিকার পাতা উল্টানোর মতো একটা শব্দ করতেন, যেটা খুব একটা অন্যরকম লাগতো। আর তার সঙ্গে বলতেন, দেখা যাক এবারে সূচিপত্রে কি আছে, এবারে তাহলে গল্প লিখেছেন অমুক বা ওর কবিতা ছাপা হয়েছে, এইরকম। ঠিক যেন একটা পত্রিকা যেভাবে আমরা পড়ি সেইভাবে, এটার একটা চমক ছিল।
3: শ্রবণী প্রথম বর্ষ প্রথম সংখ্যা, 23 মে 1972। সম্পাদনা কবিতা সিংহ।
4: পশ্চিমবাংলার অজস্র পত্রপত্রিকার সঙ্গে যুক্ত হল আরেকটি নাম, শ্রবণী। কিন্তু শ্রবণী অনন্য, অনন্য অন্তত এই কারণে যে শ্রবণী বাংলা সাহিত্যের প্রথম ও একমাত্র শ্রুতি পত্রিকা।
3: দেখি সূচিপত্রটা। প্রথমেই দেখছি সম্পাদকীয়, এরা নাম দিয়েছে বক্তব্য। সোনার ফ্রেমে, এরা দেখছি সোনার ফ্রেমে ধরেছে রবীন্দ্রনাথের একটি কবিতাকে। ব্যক্তিত্বের আলোয়ে সন্তোষ কুমার ঘোষ। ছোট গল্প নী বনফুল। আমার ছবিতে কলকাতা সত্যজিৎ রায়। আমার চোখে আজকের বাংলা কবিতা ডক্টর লোথার লুৎজে। সেকালে যাত্রা সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। কবিতা কলকাতা সুনীল গঙ্গোপাধ্যায়। জীবনের আয়নায় সৈয়দ মুস্তাফা সিরাজ। এছাড়া দেখছি নানান টুকরো লেখা, সংকলন, বিজ্ঞাপন, প্রাপ্তি স্বীকার, সাহিত্যের খবর, আর ছড়ার তো ছড়াছড়ি। শ্রবণীর যাত্রা শুরু হলো চিরকালের কবি রবীন্দ্রনাথের একটি চিরকালের কবিতা দিয়ে।
5: রবি প্রদক্ষিণ পথে জন্মদিবসের আবর্তন হয়ে আসে সমাপন, আমার রুদ্রের মালা রুদ্রাক্ষের অন্তিম গ্রন্থিতে এসে ঠেকে, রৌদ্রদগ্ধ দিনগুলি গেঁথে একে একে, হে তপস্বী প্রসারিত করো।

0: ভাবো পানি লহো মালাখানি।
1: এই শ্রবণী যেটার মাঝে নাম হয়েছিল অভিজ্ঞান, এটা একদম পুরোদস্তুর একটা সাহিত্য পত্রিকা যেখানে গল্প কবিতা প্রবন্ধ এগুলো তো থাকে, আলোচনাও থাকে, অনেক সময় সাক্ষাৎকারও জুড়ে দেওয়া হয় যেহেতু অডিও পত্রিকা, শ্রুতি পত্রিকা। যখন FM এলো 95-96 সালে তখন একেবারে গোড়ায় না হলেও কয়েক কিছুদিন পরেই আর কি তাতেও সাহিত্যের অনুষ্ঠান যোগ হয়েছিল। সাহিত্যিকা বলে একটি লাইভ অনুষ্ঠান হতো, তাতে যেহেতু এটা ফোন ইনের ব্যাপার সুবিধাটাও ছিল, সেখানে সাহিত্য নিয়ে আলোচনা বা পাঠ এসব ছাড়াও সরাসরি ফোনেও অনেক সময় সাহিত্যিকদের যোগাযোগ করা হতো, শ্রোতারাও তাদের মতামত দিতেন, তারাও কিছু ছোটখাটো জিনিস বলতেন পড়তেন। এই এইভাবে একটা লাইভ পত্রিকা FM চালু করেছিল। এই মূলধারা সাহিত্যের সঙ্গে যে কথাটা আকাশবাণীর ক্ষেত্রে বলতেই হবে সেটা হচ্ছে পত্র সাহিত্যের কথা। আকাশবাণীর পত্র সাহিত্য বলতে প্রথমেই যে অনুষ্ঠানটির কথা বলতে হবে সেটা 1980 সালে শুরু হওয়া প্রাত্যহিকে। প্রাত্যহিকে যা আমরা শুনেছি যে শুরু হয়েছিল এক মর্নিং ইনফরমেশন প্রোগ্রাম হিসেবে, তবে তার সঙ্গে মানে একদম শুধু শুকনো তথ্যের সঙ্গে একটু সরস করার জন্য বা একটু প্রাণ যোগ করার জন্য তাতে শ্রোতাদের বিষয় নির্ভর চিঠি যোগ হয় এরপর, এবং ক্রমশ এই ব্যাপারটা অসাধারণ হয়ে ওঠে। মানে এখানে এই যে যারা চিঠি লিখছেন উনিরা, তবে এরা কিন্তু কেউ সাহিত্যিক নন। আমরা শহর গ্রাম মফস্বল থেকে বহু চিঠি পেয়েছি পাই, তার মান এত সুন্দর এত ভালো যেগুলো বলে বোঝাবার নয়। আমরা সেই যারা চিঠি লেখেন তাদের সেরা চিঠি বাছাই করে তাদের উৎসাহ দেওয়ার জন্য তাদের স্টুডিওতে ডাকা হয়, তারা কথা বলেন। পত্র সাহিত্য যদি বলতে হয় এই দীর্ঘ এত বছর ধরে এই অনুষ্ঠানটি কিন্তু সেটাকে একটা উচ্চতায় তুলে নিয়েছে। এখন অবশ্য বহু অনুষ্ঠানেই, অন্য আরো বহু অনুষ্ঠানেই বিষয় নির্ভর চিঠিপত্র লেখা হয়, তবে মনে হয় এই সমস্ত ব্যাপারটা সূচনাই প্রাত্যহিকে থেকে। আকাশবাণীর স্থানীয় কেন্দ্রে যেমন স্থানীয় ভাষায় সাহিত্যের অনুষ্ঠান হয়, তেমনি দিল্লি থেকে স্বাধীনতার পরে শুরু হয়েছিল সর্বভাষা কবি সম্মেলন, যেখানে সমস্ত স্বীকৃত ভাষার কবিরা আমন্ত্রিত হন। প্রত্যেকটি কেন্দ্র তারা যাকে বেছে, কোনো একজন কবিকে বেছে তাকে পাঠানো হয়, তিনি প্রতিনিধিত্ব করেন সেই ভাষার এবং সেই রাজ্যে। 25 জানুয়ারি যেটা ব্রডকাস্ট, এবং তারা প্রথমে নিজের ভাষায় কবিতাটি পড়েন এবং তারপর তার অনুবাদ শোনানো হয়। এর মাধ্যমে আমাদের সমস্ত রাজ্যের কবিতার সঙ্গে একটা যোগ সাধনের এই যে একটা চেষ্টা, এটাও একটা কবিতাকে প্রমোট করার জন্য, সাহিত্যের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আকাশবাণীর একটা বিশেষ উদ্যোগ।
2: সাহিত্যের প্রচারে আকাশবাণীর নাটক বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেতারের বহু নাটকে অভিনয় করেছেন অলোক রায় ঘটক।
3: নাটক বিভাগ তখন নতুন তৈরি আকাশবাণী, স্বাধীনতা উত্তর কাল, সেখানে যে বিশিষ্ট মানুষটি ছিল যাকে আমরা বাণী কুমার বলে চিনতাম বা চিনি আজও, বৈদ্যনাথ ভট্টাচার্য, তিনি মনে করলেন যে বাংলা সাহিত্যের যে মহা সম্পদ তা ঘরে ঘরে কি করে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেওয়া যায়। মানুষ তো আমাদের বাঙালির সমাজে তখনও বহু মানুষ অক্ষর পরিচয় হয়নি এবং সবাই শিক্ষিত হয়ে উঠতে পারেননি, সাহিত্য পড়ার মতো বুক তৈরি হয়নি। তিনি সাহিত্য থেকে নাটক করে করে মানুষের দরবারে পৌঁছতে শুরু করলেন। রেডিওর পরম আকর্ষণীয় ক্ষমতার জন্য মানুষ শুনতে থাকলো। তারা পেল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের নাটক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রবীন্দ্রনাথ, এইসব কথা সাহিত্যিকদের উপন্যাসগুলো রেডিও নাটকের মধ্যে দিয়ে তাদের কাছে পৌঁছে গেল। অর্থাৎ এইভাবে সাহিত্য সম্প্রচারিত হতে লাগলো। আমি যেমন ব্যক্তিগতভাবে মনে করতে পারি গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী ও যুগলাঙ্গুলি, এই মুহূর্তে মনে করতে পারছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিরাজবৌ। আরো যদি একটু পরের সময় চলে আসি তখন দেখতে পাচ্ছি কালকুট, অর্থাৎ সমরেশ বসুর কোথায় পাবো তারে, অভেদকুণ্ঠের সন্তানে, বিভূতিভূষণের আরণ্য, বৃষ্টি প্রদীপ, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদা নদী মাঝি, বেশ মনে পড়ে যাচ্ছে এগুলো, পুতুল নাচের রীতি কথা, এই সমস্ত শুনছি এবং তৎক্ষণাৎ মনে হচ্ছে নাটকটা একটা ছোট স্প্যানের মধ্যে ধরে রাখা আছে, 55 মিনিট, 54 মিনিট, 56 মিনিট, বা আরো ছোট গল্পগুলোকে নিয়ে এগুলো পড়তে হবে, এগুলো জানতে হবে মূল উপন্যাসটা। এইভাবে আমাদের কাছে পৌঁছচ্ছে ছোট গল্প অবলম্বনে যে কত নাটক, সেখানে প্রেমেন্দ্র মিত্র, নারায়ণ গঙ্গোপাধ্যায়, বিমল কর, সুবোধ ঘোষ এবং সমরেশ বসু তো আছেন, এবং আরো আরো বাংলার সম্পদের তো শেষ নেই।

0: বাংলা সাহিত্যের এই অশেষ সম্পদ শ্রোতাদের কাছে আকর্ষণীয় করে পৌঁছে দিতে বহু পরীক্ষামূলক প্রযোজনাও করেছে নাটক বিভাগ, বলছিলেন কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত।
1: মহেশ করেছিলেন সমরের দা, মানে শরৎচন্দ্রের মহেশ। মহেশের চরিত্র তো মানুষ নয়, আজ তাকে নিয়ে সেই হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার, মানে পুরো একজন হরবোলাকে নির্ভর করে একটা গল্প।
2: কি হলো, কি দাঁড়িয়ে বললি যে, কি বললি? না আমি কষ্ট পাই, কষ্ট পাইনি রে, বলছি তো তোর চোখের সামনেই তো আমাকে মারলো, দেখলি তো আমি কাঁদিনি, বাড়ি এসে গেছে বুঝতে পেরেছিস, বাড়ির কাছে এসে আনন্দে লাফানো হচ্ছে। বেশি টানাটানি করিস নি, বাবলার কাছে দড়িটা ফাঁদতে দে। আমি না এখনো পানি নিয়ে ফেরিনি রে। তুই হ্যাঁ, তুই এক কাজ কর, এই খড় শিবতে থাক, আমি না ফিরলেই আমি তোরে খেতে দো। আমি না ডালাতে পারছি না মহেশ, আমি দাওয়া একটু শুয়ে নি বাপ।
0: শুধু শ্রুতি মাধ্যমেই নয়, সাহিত্যের প্রসারে আকাশবাণী থেকে প্রকাশিত বেতার জগৎ পত্রিকার কথা আজও মনে রেখেছেন শ্রোতারা, বলেছেন জগন্নাথ বসু।
3: বেতার জগৎ তো একটা এমন না বই যে বইয়ের জন্য লোকে হা করে চেয়ে থাকতো, এক পক্ষে কালে একবার করে বেরোতো ওই বইটা, এবং এত জনপ্রিয় ছিল ভাবতে পারবে না। তখন প্রত্যেকটা শিল্পীর ছবি আমরা কোথাও ওখানেই দেখতে পেতাম, কেন যাদের আমরা কোনোদিন দেখতে পাই না তাদের আমরা ওই ছবির মধ্যে দিয়ে দেখতাম, তারা অমুক দিন অমুকের অনুষ্ঠান আছে, অমুক দিন অমুকের অনুষ্ঠান আছে। আর তখন রেডিওর একটা মানে দারুণ সাংস্কৃতিক দিক থেকে বাংলার ঐতিহ্যকে ধরে রাখার সবচেয়ে বড় মাধ্যম ছিল আকাশবাণী। আকাশবাণী এমন অনেক কিছুতে নেতৃত্ব দিয়েছে বাংলা সাহিত্যের যার কোনো তুলনা হয় না, যার কাছে আমাদের বাংলা সাহিত্যের অনুরাগী যারা, বাংলা কবিতার অনুরাগী যারা, তাদেরকে ঋণী হয়ে থাকার কথা।
0: জগন্নাথ বসুর কথার রেশ ধরেই বলতে ইচ্ছে করে, হ্যাঁ এভাবেই অন্যান্য গণমাধ্যমের থেকে চিন্তায় ও আদর্শে আকাশবাণী স্বতন্ত্র, সাংস্কৃতিক সুচেতনা ও শুভবোধের আলো ছড়িয়ে দিতে আকাশবাণী সতত সচেতন, মানুষের জীবনে জীবন যোগ করার ক্ষেত্রে সে আজও অপ্রতিদ্বন্দ্বী, অনন্য।

শুনলেন অল ইন্ডিয়া রেডিও নামকরণের 90 বছর উপলক্ষে নির্মিত বিশেষ রূপক অনুষ্ঠান অনন্য আকাশবাণী। সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, রচনা গ্রন্থনা ও প্রযোজনা সুতপা চট্টোপাধ্যায়।

আকাশবাণী খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখে চলতে হবে। মার্কিন

0: বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আগামীকাল নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি তার প্রতিনিধিদের ইরানের সঙ্গে কোনো চুক্তিতে তাড়াহুড়ো করতে বারণ করেছেন। আদিবাসী সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় আনা হবে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 66 জনকে পদ্ম পুরস্কার দেবেন। ঈদ উল আজহার পরিবর্তিত ছুটির দিন ঘোষণার কারণে 28 মের NTA বিশ্ববিদ্যালয়ের ভর্তির অভিন্ন পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। উত্তর ভারতের বিস্তৃত এলাকায় তাপপ্রবাহের কমলা সতর্কতা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। ঠিক এই কারণেই সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিহীন করা এবং বিশ্বের সামনে আরও অধিক বিকল্পের সুযোগ উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে উভয় দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের কথা উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন এই সফর বর্তমান প্রেক্ষাপটে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্বকেই বিশেষভাবে তুলে ধরে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হবে। এছাড়াও অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভারত মণ্ডপমে আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে ফোন করেন। তিনি বলেন দুই দেশের সম্পর্ক এর আগে কখনোই এত ঘনিষ্ঠ ছিল না। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত বলে উল্লেখ করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি তার প্রতিনিধিদের তড়িঘড়ি করে ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে মানা করেছেন, কারণ তার প্রশাসন 3 মাসের পুরনো উপসাগরীয় যুদ্ধে এখনই অবসান হওয়ার ব্যাপারে আশাবাদী নন। ট্রাম্প আরও বলেছেন তার প্রশাসনের সঙ্গে ইরানের ভবিষ্যৎ কোনো চুক্তিতে কোনো আর্থিক ছাড় দেওয়া হবে না এবং ওবামার সময় যে চুক্তি হয়েছিল মূলগতভাবে তা পৃথক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন সব আদিবাসী সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতি সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন UCC-র কারণে আদিবাসীদের কোনো অধিকার ক্ষুণ্ণ হবে না। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নিজেদের জমি ও বনের ওপর আদিবাসীদের মালিকানা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এও বলেন বর্তমানে আদিবাসী কল্যাণ বাজেট 28,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,50,000 কোটি টাকা করা হয়েছে।
1: नरेंद्र मोदी सरकार के गृह मंत्री के नाते स्पष्ट कर देना चाहता हूँ, UCC की कोई पाबंदी वनवासी जगत पर, वनवासी व्यक्ति पर लगने वाली नहीं। UCC से कोई वनवासी अधिकारों का अतिक्रमण नहीं होने वाला है।
0: অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 2024-এর 31শে ডিসেম্বরের পরে যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে আটক ব্যক্তিরা যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে তাদেরও সেখানে রাখা যাবে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ সংক্রান্ত একটি নির্দেশিকা সব জেলাশাসক পুলিশ সুপারদের পাঠানো হয়েছে। অবিলম্বে এই সেন্টারগুলি গড়ে তোলার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় উদ্যোগ নেবারও নির্দেশ দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতি মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন।

2026 সালের মোট 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে দ্বিতীয় পর্বে পুরস্কৃত করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রস্তাবিত সিকিম সফরকালে নাথুলা যাওয়ার রাস্তায় যাত্রী চলাচল নিয়ন্ত্রিত করা হবে। আগামীকাল থেকে 28 তারিখ পর্যন্ত রাষ্ট্রপতি সিকিম সফরের কথা। ছাঙ্গু লেকে যাওয়ার জন্য 26 থেকে 28 মে পর্যন্ত কোনো ভ্রমণ পাস ইস্যু করা হবে না। পশ্চিম এশিয়ায় উত্তেজনার মাঝেই আজ থেকে শুরু হচ্ছে 5 দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 600,000-এরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে তাদের যাত্রা শুরু করে সৌদি আরবের তাবুর শহর মিনায় সমবেত হচ্ছেন। তারা সেখানে রাত্রি যাপন করবেন এবং আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের হজ তীর্থযাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশগ্রহণ করেছেন। পেট্রোলের দাম লিটার প্রতি 2.61 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে 2.71 টাকা বৃদ্ধি করা হয়েছে। গত সপ্তাহে এটি চতুর্থবারের মতো মূল্যবৃদ্ধি। এর ফলে দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়াবে লিটার প্রতি 102.12 টাকা এবং ডিজেলের দাম হবে প্রতি লিটারে 95.20 টাকা। তুরস্কের একটি আদালত সেদেশের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির নেতা আজগুর ওজেলকে পদচ্যুত করায় তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। পুলিশ সিএইচপির একটি অস্থায়ী ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করলে তুমুল সংঘর্ষ শুরু হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার তুরস্কের একটি আদালত অনিয়মের অভিযোগে 2023 সালের দলীয় নির্বাচনের ফল বাতিল করে সিএইচপি নেতা আজগুর ওজেলকে পদচ্যুত করে। নিট পরীক্ষায় কর্তৃপক্ষের গাফিলতির খবরে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করে বলেছে, আগেকার প্রশ্ন ফাঁস বিতর্ক থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কোনো শিক্ষাই নেয়নি। বিচারপতি পিএস নরসিমহা এবং অলোক আরাধের বেঞ্চ এনটিএর পরিবর্তে এই পরীক্ষা পরিচালনার জন্য অন্য একটি সংস্থার দাবিতে কেন্দ্র এনটিএ এবং সিবিআই এর কাছ থেকে উত্তর চেয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আগামী 28 মে তারিখে নির্ধারিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট সিইউইটি ইউজি 2026 পরীক্ষা স্থগিত করেছে। এনটিএ জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ঈদুজ্জোহার ছুটির তারিখ পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা আরও জানিয়েছে, পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। এনটিএ পরীক্ষার্থীদের নিয়মিত nta.ac.in ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের কিছু অংশে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং তেলেঙ্গানায় বিভিন্ন অংশেও আজ তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও আবহাওয়া দপ্তর আজ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, কেরল, মাহে, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। জম্মু ও কাশ্মীর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, মেঘালয়, বিহার, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং লক্ষদ্বীপের বিভিন্ন স্থানে আজ বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগিররা 1টি সোনা, 2টি রুপো এবং 3টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। ভিয়েতনামের দানাংয়ে পুরুষদের গ্রেকো রোমান বিভাগে সুমিত দালাল 63 কেজি ওজনের ফাইনাল ম্যাচে উজবেকিস্তানের ওজোদবেক খালিমোবায়েককে 12-2 ব্যবধানে হারিয়ে সোনা জয় করেন। 55 কেজি বিভাগে নিরাজ প্যাটেল ব্রোঞ্জ পদক ম্যাচে কাজাকিস্তানের রাউওয়ান বেকিমোভকে 8-0 ব্যবধানে হারিয়ে দেন। অন্যদিকে 87 কেজি বিভাগে রোহিত বোরা কিরগিজস্তানের খেলোয়াড়কে 9-0 ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখে চলতে হবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আগামীকাল নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার প্রতিনিধিদের ইরানের সঙ্গে কোনো চুক্তিতে তাড়াহুড়ো করতে বারণ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবারে নাগরিকদের বিভিন্ন

অভাব অভিযোগ শুনেছেন। রাজ্য সরকার সমীক্ষা ও যাচাই পর্ব শেষ না হওয়া পর্যন্ত পাড়ায় সমাধান প্রকল্প স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠকে বসেছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরে বাদ যাওয়া নাম পুনর্বিবেচনার জন্য গঠিত অ্যাপিল ট্রাইব্যুনালগুলি এখনও পর্যন্ত 6,500-এর বেশি মামলা নিষ্পত্তি করেছে। সুপ্রিম কোর্ট ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এর আগের প্রশ্ন ফাঁস বিতর্ক থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কোনো শিক্ষাই নেয়নি। নির্ধারিত সময়ের আগেই চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের গার্ডার স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবারে উপস্থিত থেকে জনগণের অভাব অভিযোগ শোনেন। সেখানে উপস্থিত থেকে নিজেদের দাবি দেওয়ার কথা তুলে ধরেন রাজ্যের বিভিন্ন এলাকার বিভিন্ন পেশার মানুষ। মুখ্যমন্ত্রীকে যোগ্যতার ভিত্তিতে চাকরি ফেরানোর আর্জি জানান 26,000 বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রতিনিধিরা। কয়েকশো চাকরি প্রার্থী আজ সকাল থেকে সেখানে ভিড় জমান। রাজ্যে আগামী 100 দিনের মধ্যে নতুন জমি নীতি আনা হবে বলে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন। কলকাতায় আজ বণিক সভা ভারত চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে তিনি বলেন, নতুন জমি নীতি ছাড়া রাজ্যে কোনো কর্মসংস্থান এগোতে পারে না। রাজ্য সভাপতি বলেন, দল ও সরকারের মধ্যে বিভাজন রেখা বজায় রেখেই কাজ করা হবে, তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকার এই নতুন জমি নীতি ঘোষণা করবে। বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বৈঠকে বসেছেন। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিকরা সেখানেই উপস্থিত রয়েছেন। এদিকে জেলা সফরে মুখ্যমন্ত্রী আগামীকাল নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করবেন। কল্যাণীর এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে এই বৈঠকে হুগলি, নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরে বাদ যাওয়া নাম পুনর্বিবেচনার জন্য গঠিত অ্যাপিল ট্রাইব্যুনালগুলি এখনও পর্যন্ত 6,500-এর বেশি মামলার নিষ্পত্তি করেছে। এর মধ্যে প্রায় 4,200 জনের নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। নিষ্পত্তি হওয়া মামলার 61%-এরও বেশি ক্ষেত্রে আবেদনকারীদের পক্ষেই রায় দিয়েছে ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের নির্দেশে গত 20 মার্চ 19টি অ্যাপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়। বর্তমানে এর মধ্যে 12টি ট্রাইব্যুনাল সক্রিয়ভাবে কাজ করছে। এখনও পর্যন্ত প্রায় 25 লক্ষ আবেদন জমা পড়েছে। রাজ্য সরকার নতুন করে সমীক্ষা ও যাচাই পর্ব শেষ না হওয়া পর্যন্ত পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের পাড়ায় সমাধান প্রকল্প আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। পুরসভা এলাকায় তৃণমূল কংগ্রেস সরকারের আমলে শুরু হওয়া রাস্তা, নিকাশি, পানীয় জল, বাতিস্তম্ভের মতো একাধিক প্রকল্পের কাজও আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এমন বহু প্রকল্পও বাতিল করা হয়েছে। ভোটের আগে হওয়া কাজের বিল মেটানোর ক্ষেত্রেও শুরু হয়েছে অডিট ও ফিজিক্যাল ভেরিফিকেশন। প্রকল্পের প্রয়োজনীয়তা, টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা খতিয়ে দেখার পরে নতুন করে দরপত্র দেওয়া হবে। সরকারি হাসপাতালে দালাল চক্র বন্ধ করা, অনুপ্রবেশ আটকানোর মতো বিভিন্ন দুর্নীতি বন্ধ করতে রাজ্য সরকার প্রথম ধাপে কলকাতার 5টি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ পরিচয়পত্র চালু করেছে। চিকিৎসক, ল্যাবরেটরি কর্মী, অধ্যাপক, চতুর্থ শ্রেণীর কর্মী, সাফাই কর্মীর মতো প্রত্যেক বিভাগে কর্মরত কর্মীদের জন্য আলাদা রঙের পরিচয়পত্র তৈরি করা হয়েছে। এই কাজের সমন্বয় এবং তদারকির জন্য প্রতিটি হাসপাতালে একজন করে নোডাল আধিকারিক নিয়োগ করা হয়েছে। আজ থেকে নতুন পরিচয়পত্রের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী বুধবারের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে বলে স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির প্রশ্ন ফাঁস কাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এর আগের প্রশ্ন ফাঁস বিতর্ক থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কোনো শিক্ষাই নেয়নি। বিচারপতি পি এস নরসিমহা এবং অলোক আরাধের বেঞ্চ আজ এ সংক্রান্ত মামলার শুনানিতে এনটিএর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এই পরীক্ষা পরিচালনার দায়িত্ব অন্য কোনো সংস্থাকে দেওয়ার যে দাবি উঠেছে সে বিষয়ে কেন্দ্র, এনটিএ এবং সিবিআই এর বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মের বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা স্থগিত রেখেছে। এনটিএ জানিয়েছে, ঈদ উল আজহা বা বকরি ঈদের ছুটি সরকার পরিবর্তন করায় পরীক্ষা স্থগিত রাখা হল। পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। এনটিএ

0: পরীক্ষার্থীদের নিয়মিত তাদের ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে। প্রয়োজনে পরীক্ষার্থীরা cuet@ugiinta.ac.in এ মেল করতে পারেন। নির্ধারিত সময়ের আগেই আজ চিংড়িঘাটায় গার্ডার স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতায় তা সম্ভব হয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। পূর্বতন সরকার দীর্ঘদিন মেট্রো রেলের চিংড়িঘাটা ক্রসিংয়ের এই কাজটি নানা কারণে আটকে রেখেছিল। পরপর দু সপ্তাহে যান চলাচল নিয়ন্ত্রণ করে এই কাজ সম্পন্ন হয়। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিপ্লবী রাসবিহারী বসুর 140তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। দেশকে ব্রিটিশ শাসন মুক্ত করতে আজীবন লড়াই সংগ্রাম করেছেন রাসবিহারী বসু। পরাধীনতার হাত থেকে দেশকে মুক্ত করতে সিঙ্গাপুরে তিনি গঠন করেছিলেন আজাদ হিন্দ ফৌজ। হুগলির চন্দননগর কলেজের সামনে রাসবিহারী বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। রাসবিহারী বসুর মামার বাড়ি ভদ্রেশ্বরের বিঘাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পালারা গ্রামে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষাবিদ, আইনজীবী, বিচারক, গণিতজ্ঞ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের 102তম প্রয়াণ বার্ষিকীতে তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা হচ্ছে। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের তেজস্বী, দৃঢ়চেতা মনোভাবের জন্য তাকে বাংলার বাঘ বলা হত। কলকাতার হেস্টিংস থানা এলাকায় বাতিস্তম্ভের আলো ভেঙে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে ওই বাতিস্তম্ভের নিচে বসে খেলার সময় এলাকারই বাসিন্দা 6 বছরের গুড়িয়া খাতুনের মাথায় 10 কেজি ওজনের আলো ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকন্যাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রক্ষণাবেক্ষণের অভাবের জেরেই এই দুর্ঘটনা বলে স্থানীয়দের দাবি। কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরোজ এডুলজি প্রয়াত, বয়স হয়েছিল 70 বছর। দীর্ঘদিন লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। কামদুনি আরজিকর মামলার সঙ্গে যুক্ত ছিলেন এই আইনজীবী। বিজয় সিংহল মামলাতেও তাঁর সওয়ালের প্রেক্ষিতে তৎকালীন হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম CBI তদন্তের নির্দেশ দেন। এছাড়াও ইডির হয়ে অনেক মামলা লড়েছেন ফিরোজ এডুলজি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রস্তাবিত সিকিম সফরকালে নাথুলা যাওয়ার রাস্তায় যাত্রী চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আগামীকাল থেকে 28 তারিখ পর্যন্ত রাষ্ট্রপতির সিকিম সফরের কথা। ছাঙ্গুলেকে যাওয়ার জন্য 26 থেকে 28 মে পর্যন্ত কোনো ভ্রমণ পাস ইস্যু করা হবে না। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্র সমেত 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতরাতে শরবপুর ছাতিমতলা এলাকা থেকে ওই 2 যুবককে পাকড়াও করা হয়। ধৃত সাবির আলী বিশ্বাস এবং সেলিম রেজা মিস্ত্রির কাছ থেকে উদ্ধার হয়েছে 1টি দেশি পিস্তল ও 2টি কার্তুজ। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে দেশে পেট্রোল ও ডিজেলের দাম ফের বাড়িয়েছে তেল সংস্থাগুলি। কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু 2.87 টাকা বেড়ে হয়েছে 113.51 টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার পিছু 2.80 টাকা বেড়ে হয়েছে 99.82 টাকা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে। তবে তার আগে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতেও বেশি থাকবে তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও 27 তারিখ থেকে তা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গতরাতে শতাধিক গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে যায়। এর জেরে বুনিয়াদপুর রায়গঞ্জ রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। বালুরঘাট শিলিগুড়িগামী বহু দূরপাল্লার বাস মাঝরাস্তায় আটকে পড়ে, তবে প্রাণহানির কোনো খবর নেই। বংশীহারি থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গাছ সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিঘ্নিত হয় পরিষেবা। এদিকে কালবৈশাখীর তাণ্ডবে জলপাইগুড়ির মালবাজার সহ পার্শ্ববর্তী এলাকা ক্ষতিগ্রস্ত। একাধিক এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় পরিষেবা ব্যাহত হয়। যদিও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তৎপরতার সঙ্গে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবারে নাগরিকদের অভাব অভিযোগ শুনেছেন। রাজ্য সরকার সমীক্ষা ও যাচাই পর্ব শেষ না হওয়া পর্যন্ত পাড়ায় সমাধান প্রকল্প স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বৈঠকে বসেছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR এ বাদ যাওয়া নাম পুনর্বিবেচনার জন্য গঠিত অ্যাপিল ট্রাইব্যুনালগুলি এখনও পর্যন্ত 6,500-এর বেশি মামলা নিষ্পত্তি করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: ওয়ার্ক ফ্রম হোম, হাই স্যালারি, শুধু একটাই ক্লিকে, আরে বাস,
3: অন্য ফাঁদে।
4: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: অলিভ

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম,
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় সৌমিলি রায়।

0: আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। বলছি কাজী নজরুল ইসলামের কথা, যাকে আমরা বিদ্রোহী কবি হিসেবে বেশি করে চিনি, কিন্তু আজকে তুলে ধরবো তার আরেকটি বিশেষ রূপ, প্রেমিক নজরুল। কবির জীবনে প্রেম এসেছিল বারবার, যার প্রভাব পড়েছিল তার রচনাতেও। আজকে তার জীবনে আসা সেই প্রেমের কথা যেমন আমরা শুনব, তেমনি তাঁর রচনায় প্রেমের সুর, সেই সুর কখনো পূর্ণতা পেয়েছে, আবার কখনো বা বিরহের বাঁশি বাজিয়েছে, সেই বিষয়ে আমরা জানবো আজকে শিক্ষিকা সুজাতা মণ্ডলের কাছ থেকে। নমস্কার দিদি।
1: নমস্কার।
0: আজকে বিষয়টা একদম অন্যরকমই বলবো এবং খুব গুরুত্বপূর্ণ তো বটেই, কারণ আমাদের কবি কাজী নজরুল ইসলামের 24শে মে তার জন্মদিন।
1: অনেক সময় আমরা যেমন ইংরাজিতে লিপ ইয়ার দেখি, কিছু কিছু বছরে বাংলা মাসে আষাঢ় মাসটা 32শে শেষ হয়, 30 দিনের জায়গায় 32শে হওয়ার কারণে এরকম আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনের তারিখটাও 24শের জায়গায় 25 হয়ে যায়, কখনো বা সেটা পিছিয়েও যেতে পারে। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটাও অনেক সময় 9 মেতে হয়ে থাকে, একটা দিনের কারণের হেরফেরের জন্য জন্মদিনটাও অনেক সময় হেরফের ঘটে থাকে।
0: একদমই তাই। তো আজকে যেহেতু আমরা কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কথা বলবো, আর আমি প্রথমে শুরুটাই করলাম যে কবির জীবনে প্রেম বারবার এসেছে, কিন্তু কবিকে আমরা বিদ্রোহী কবি, সবসময় নজরুল ইসলামের কথা বললেই আমরা বলি যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, মানে তার কবিতায় বিদ্রোহের সুর তো এসেই চাই, সেটা তো আমরা জানি, কিন্তু প্রেমের সুরও, মানে প্রেমের মাসেও যে শোনা গেছে তার রচনাতে, ভিন্ন রচনাতে। প্রথমেই যেটা জানবো আপনার কাছ থেকে যে বিদ্রোহী কবি এই পরিচয়টা ছোট থেকে বড়, যারা আবৃত্তি শিখছে বা যারা গান শিখছে, প্রত্যেকে, মানে নজরুল বললে একেবারে বিদ্রোহী কবি, তো এটা কারোর অজানা নয়। সেখানে প্রেমিক নজরুল কোথাও সেইভাবে আমরা শুনতে পাইনি, মানে ধরা পড়েনি, এই অধোয়াটা কেন আপনি কি মনে করেন?
1: দেখো, বিদ্রোহী কবি নজরুল ইসলাম তার প্রেমকে শুধুমাত্র কেবল হৃদয়ের আবেগ হিসেবে দেখেননি, তিনি তার প্রেমকে দেখেছিলেন মানবতার মুক্তি অথবা আত্মার আকাঙ্ক্ষা এবং জীবনের গভীর সত্য হিসাবে। তাই তার বিভিন্ন রচনায়, তার কখনো গান কখনো কবিতার মধ্যে প্রেমের যে রূপ সেটা কখনো উন্মত্ত হিসাবেও দেখা দিয়েছে, কখনো বা পূজার মতন পবিত্র হিসাবেও আমাদের কাছে ধরা দিয়েছে। আবার তার জীবনে প্রেম বিরহ বিচ্ছেদের যন্ত্রণায় কখনো নিঃসঙ্গ রাতের দীর্ঘশ্বাস হিসাবেও ধরা পড়েছে। আসলে যদি আমরা তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে দেখব যে কবি কাজী নজরুল ইসলামের পরিচয় শুধু বিদ্রোহী কবি হিসেবে নন, কারণ তার ব্যক্তিগত জীবন সত্যি বিভিন্ন সংগ্রামে পরিপূর্ণ ছিল, তেমনি তার প্রেম জীবনও ছিল ভীষণ গভীর এবং আবেগ বেদনাময় বা মানবিক টানাপোড়েনের এক

0: অনন্য অধ্যায়। বিভিন্ন সময়ে তার জীবনে বিভিন্ন নারীরা লেখনীতে, তার মননে বা তার সৃষ্টিশীলতাকে আমরা বলতে পারি প্রভাবিত করেছিল অবশ্যই। তো এই সম্পর্কগুলো শুধুমাত্র তার ব্যক্তিগত প্রেমের হিসেবে নয়, বরং তার এক শিল্পী সত্তার এক গুরুত্বপূর্ণ উৎস হিসাবে আমাদের সকলেরই কাছে সেটা ধরা দেয়।
1: একদম একদমই তাই। এবার আমরা তাহলে এই যে ব্যক্তিগত জীবনে যখন আপনি প্রবেশ করলেন, যখন বলছেন তার ব্যক্তিগত জীবনে বহুবার ভালোবাসার নারীরা এসেছে,
0: হ্যাঁ বিভিন্ন সময়ে
1: একদম তার মনকে ছুঁয়েছে, কখনো তিনি নিজে ভালোবেসেছেন, কখনো বা ভালোবাসায় তিনি প্রত্যাখ্যান পেয়েছেন, তো সেই বিষয়টা মানে তার সেই ব্যক্তিগত জীবনটা বরং একটু প্রথমে জেনে নিই।
0: নজরুলের যদি ব্যক্তিগত জীবনটা আমরা পর্যালোচনা করি বা দেখি, তাহলে আমরা দেখব তার জীবনে প্রথম আলোচিত প্রেম ছিল সৈয়দা খাতুন বা নার্গিস, যার সঙ্গে তার মন ওতপ্রোত ভাবে জড়িত হয়েছিল। কিন্তু সেই প্রাথমিক জীবনের প্রেম সেটা আবেগে পরিপূর্ণ হলেও জীবনে তা পরিণত লাভ করতে পারেনি। তার বিয়ের আসর থেকে নানা সামাজিক বা পারিবারিক বিভিন্ন কারণে এই প্রথম জীবনের প্রেমটা তার একেবারেই ভেঙে যায়, এবং তার ফলে কবি নজরুল ইসলাম সত্যি বিচ্ছেদের যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন। তার সেই এই বিচ্ছেদের যন্ত্রণা বিভিন্ন কবিতার মধ্যে দেখতে পাওয়া গিয়েছিল। তার এই প্রেমের যে অভিমান বা আকুলতা বা বিয়াহ, আমরা যেটাই বলি না কেন, বিচ্ছেদের রূপ যেখানে ধরা পড়ে সেটা কবির লেখনীতে প্রকাশ পায়। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ।
1: একদম
0: এই কবিতায় কবি আমাদেরকে দেখিয়েছেন তার গভীর স্মৃতি বা মানসিক আবেদন, যেখানে তার যে প্রিয়জন, সেই প্রিয়জনের প্রতি তার যে একটা মুগ্ধতা বা তাকে হারানোর যে বেদনা, সেটা সবটাই যেন মিলেমিশে কোথায় একত্রীভূত হয়ে গেছে। এবং আমরা পরবর্তীকালে তার জীবন সঙ্গিনী প্রমীলা দেবী, ধর্মীয় বা সামাজিক বাধাকে তিনি অতিক্রম করেছিলেন, করে এক সাহসী পদক্ষেপ হিসাবে তাকে জীবন সঙ্গিনী রূপে জীবনে গ্রহণ করেন। কিন্তু প্রমীলা দেবী শুধুমাত্র তার জীবনে যে শুধু একজন তার স্ত্রী ছিলেন শুধু বলা যেতে পারে না, তিনি তার সত্যি তার জীবনে সুখের সাথী, দুর্দিনেরও সাথী বলা যেতে পারে। কারণ আমরা যদি নজরুলের জীবনটা দেখি, তাহলে দেখব যে সত্যি বিভিন্ন সময় কবি বিভিন্ন রকম ভাবে আর্থিক কষ্ট পেয়েছিলেন, মানসিক যন্ত্রণাও লাভ করেছিলেন, বিভিন্ন সময় অসুস্থও হয়ে পড়েছিলেন। সেই অসুস্থ অবস্থায় বা তার সংকটাপন্ন অবস্থায় কিন্তু প্রমীলা দেবী তাকে ছেড়ে চলে যাননি, বরং তাকে আগলে রেখেছিলেন। তাই নজরুলের বহু প্রেমের গান বা তার কবিতায় এই ধরনের কোমল আবেগময় রচনায় প্রমীলা দেবীর যে ভালোবাসার ছোঁয়া তিনি পেয়েছিলেন সেটাও কিন্তু সেখানে প্রকাশিত হয়েছিল। এই ধরনের দোলন চাপা কবিতায় আমরা দেখেছিলাম যে কবি লিখেছিলেন, মোর প্রিয়া হবে ঈশ্বরানী দেব খোঁপায় তারার ফুল, সেখানেও তিনি তার প্রিয়াকে রানীর আসনে বসিয়েছিলেন। এবং তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য তার কাছে ছিল যেন এক অতুলনীয়, সেই সৌন্দর্যকে তিনি সেখানে মহিমান্বিত করে তুলেছিলেন। প্রকাশ করেননি প্রমীলা দেবীর নামটাকে দোলন চাপা দিয়ে, কিন্তু তার রচনার মধ্যে দিয়ে আমরা পাঠক সমাজ বা আমরা পাঠক কুল সেটাকে সেইভাবে আমরা ধরে নিতে পারি। তার সৌন্দর্যকে তিনি রানী হিসাবে যেভাবে ব্যক্ত করেছেন সেই কবিতার মধ্যে দিয়ে তা সত্যি অভূতপূর্ব। এছাড়াও কবির জীবনে বিভিন্ন সময় আরো অনেক নারীরা এসেছিলেন, যারা তার চেতনাকে, সাহিত্য চেতনাকে বলা যেতে পারে, সমৃদ্ধ করে তুলেছিলেন। কেউ কেউ ছিলেন কবির সহানুভূতির প্রতীক, আবার কেউ বা কবির মানসিক অনুপ্রেরণার উৎস। তো আমরা সেই অর্থে বলতে পারি যে নজরুলের রচনার মধ্যে দিয়ে নারীকে তিনি শুধু কেবল প্রেমিকা হিসেবে দেখেননি, তিনি অনেক সময় কখনো নারীকে দেখেছেন মা হিসাবে, কখনো বা শক্তিদায়িনী হিসাবে, কখনো বা মানবতার প্রতিচ্ছবি হিসাবে।
1: মানে এই যে

0: প্রমীলা দেবীর প্রতি তাঁর যে ভালোবাসা বা তাঁদের দুজনের মধ্যে যে সুন্দর মধুর সম্পর্ক, সেই সম্পর্কের কথা তো আমরা দোলন চাঁপা কাব্যগ্রন্থের কবিতায় পেয়েছি, আপনি বললেনও, এবং তার পাশাপাশি তার পরবর্তী জীবনে আবার আরেকজন নারী এসেছিলেন যাকে তিনি ভালোবেসেছিলেন, কিন্তু কোথাও সেই প্রেমটা পূর্ণতা পায়নি, বরং বিরহ।
1: কবি নজরুল ইসলামের তার জীবনে তৃতীয় আরেকজন নারী এসেছিলেন, যিনি তার প্রত্যাখ্যানের রূঢ় রূপটিকে কবিকে খুব ভালোভাবে চিনিয়ে দিয়েছিলেন। তার নাম হচ্ছে ফজিলাতুন্নেসা। কবির জীবনের উত্তাল হৃদয়ে কিভাবে তিনি যে তাকে প্রত্যাখ্যান করেছিলেন এবং কবির ভালোবাসাকেও তিনি ততটা মর্যাদা দেননি, কবির দিকে তিনি একবারে ফিরেও তাকাননি, বরং বারবার কবিকে ব্যঙ্গ বিদ্রুপে ক্ষত বিক্ষত করেছিলেন কবির কোমল হৃদয়কে। কবি নজরুল ইসলাম এতে অত্যন্ত মর্মাহত হয়ে উঠেছিলেন। তার এই মর্মান্তিক হৃদয় যন্ত্রণা বা বেদনা এবং বারবার এইভাবে তিনি আঘাত পাওয়ার ফলে বিভিন্ন সময়ে তিনি তার বিভিন্ন কবিতার মধ্যে দিয়ে সেই দুঃখটিকেও তিনি তুলে ধরেছিলেন। তাই তো কবি লিখতে পেরেছিলেন, পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেল। অর্থাৎ কবি তার এই কবিতার লাইনের মধ্যে দিয়ে যুগের হুজুগে বা কালের আহ্বানে তিনি ইতিহাসের ডাকে বার বার সাড়া দিয়েছেন। সবকিছুর মধ্যে দিয়ে তিনি ব্যঙ্গবিদ্রুপে জর্জরিত, মানসিকভাবে বিধ্বস্ত, কিন্তু তবুও তার লেখনী কিন্তু থেমে থাকেনি। তিনি সবকিছুকেই তার লেখনীর মধ্যে দিয়ে দুঃখ যন্ত্রণা আনন্দ বিরহ বেদনা সবটাকে প্রকাশ করেছিলেন।
0: একদমই তাই। এবং এই যে কখনো নিজে প্রেম প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যান হওয়া অথবা তার প্রেমিকা হওয়া এবং তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করা, তার জীবনে সেটা হয়েছে। এবং যেটা নিয়ে আপনি বললেন যে বহু কবিতাতে কাব্যগ্রন্থে নানান কবিতাতে আমরা সেটা পড়েওছি, ঠিক একইভাবে আমরা গানেও কিন্তু সেই রকমই সেই প্রেমের প্রভাব আমাদের কিন্তু স্পষ্ট, আমরা সেটা দেখেছি, আমরা সেটা পড়েছি।
1: কবি নজরুল ইসলামের এরকমই তার বিখ্যাত কিছু গানের লাইনেও আমরা কবিকে দেখতে পাই যে তার বিরহ যন্ত্রণা, তার প্রেম সবটাই তিনি প্রকাশ করেন। তো তার ছায়ানট কাব্যগ্রন্থে সেখানেও কিন্তু তিনি এইভাবে সঙ্গীতের মতো হৃদয়কে পূর্ণ করে তুলেছিলেন। তিনি দেখিয়েছিলেন সেই গানের সুর আসিলে কে অতিথি সাজে ধরিল প্রাণ গানে, সেখানে তিনি প্রেমের সুরটাকে সঙ্গীতের লয়ের সঙ্গে তুলনা করে সঙ্গীতের মতো মনে করেছিলেন তার প্রেমের সুর যেন প্রভুমানতায় পরিপূর্ণ, সেই প্রকৃতির রূপ সেটা যেন কবির প্রেমকে এক নান্দনিক রূপ প্রদান করতে সক্ষম হয়েছিল। আর একটা আমরা যদি দেখি, সেখানে যখন প্রমীলা দেবীর বিরহ যন্ত্রণায় কবি একেবারে কাতর হয়ে পড়েছিলেন, তার জীবনে মনে হয়েছিল যে তার জীবনে আর সেইভাবে বেঁচে থাকার আর কোনো মানে তিনি খুঁজে পাচ্ছিলেন না, সেই সময় কবি লিখলেন, যখন প্রমীলা দেবী প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিলেন তখন কবি হৃদয় প্রমীলা দেবীর জন্য তার হৃদয় এক বিশেষ দুঃখ বেদনা সঞ্চারিত হয়, কারণ প্রমীলা দেবীকে তিনি শুধু স্ত্রী হিসাবে যে ভালোবেসেছিলেন তা নয়, তিনি ছিলেন তার জীবনের আর এক অন্যতম সঙ্গী। তাই যখন তার বিরহ যন্ত্রণা অর্থাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন, সেই সময় কবি তাকে নিয়ে লিখলেন, আমার যাবার সময় হলো দাও বিদায়, অর্থাৎ তার বিচ্ছেদ, তার অনিত্যতা, গভীর আবেগ এই গানের মধ্যে দিয়ে কবি সুন্দরভাবে প্রকাশ করেছিলেন।
0: একদমই তাই। আমার আরেকটি গান মনে পড়ছে যেটা আমাদের খুব প্রিয় একটি গান, যে গুল বাগিচায় বুলবুলি আমি, এটাও একটা কিন্তু প্রেমের গান, কবি নিজেকে সেখানে প্রেমিক হিসেবেই তুলে ধরেছেন। গুল বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গেসল,
1: এই গানটায় যে গোলাপের বাগানে বুলবুলির আগমন এবং তার মিষ্টি গানের ছোঁয়ায় গোলাপের যে কলি ফোটার যে একটা বিশেষ আকুতি, সেই আকুতিটা প্রকাশ পেয়েছে। তাই তো কবি তার লেখনীতে সেইভাবেই বলছেন যে গুল বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল, অনুরাগের লাল সারা মোর আঁখি ঝলে জল।

0: একদম একদম তাই।
1: আর একটা আমরা দেখতে পাই কবির আরো একটি বিশেষ গান, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল, আজও তার ফুল কলিদের ঘুম টোটেনি তন্দ্রে তেবিল। কবি সেখানেও সেই বাগিচায় অর্থাৎ বাগানে ফুলের গুণীদের ফুল ফোটার যে আহ্বান, সেখানে তার মধ্যে দিয়েও সেই প্রেম, কিন্তু সেখানে তার বিশেষ প্রেমের আকুতি প্রকাশিত হয়। এছাড়াও তার প্রেমিক হৃদয়ের বেদনাও প্রকাশিত হয় আরো একটি লাইনে, আমরা দেখতে পাই চোখ গেল কেন ডাকিস রে। অর্থাৎ এখানে কবি ওই যে আমরা তার চক্রবাক যে কাব্যগ্রন্থটা ছিল সেই চক্রবাক কাব্যগ্রন্থে সেখানে সেই বিচ্ছেদ এবং বিরহের যে প্রেম, সেটাকে সেই চক্রবাক পাখির প্রতীক হিসাবে তিনি সেটাকে ব্যবহার করেছিলেন। প্রেমিক এবং প্রেমিকার মধ্যে যে দূরত্ব, বিরহের দূরত্বের যে বেদনা, সেই বেদনাকে তিনি সেভাবে সেখানে তুলে ধরেন।
0: আমার এই যে কবিতার কথা আমরা আবার কাব্যে ফিরে এলাম, তো আমার একটা মনে পড়ছে, সেটা হচ্ছে যে পিছু ডাক কবিতায় কবি সেখানে প্রেয়সীকে আরাধনা করেছেন, তিনি প্রেম নিবেদন করেছেন যে সখী নতুন ঘরে গিয়ে আমায় পড়বে কি আর মনে, সেথায় তোমার নতুন পূজা নতুন আয়োজনে। শেষ প্রার্থনা কবিতাতেও আমরা দেখেছি যে নজরুলের প্রেমিকের একটা প্রেমিক যে হৃদয়, সেই হৃদয়ের কোথাও কোনো আশা আকাঙ্ক্ষা উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে, মানে এরকম বহু বহু রচনাতেই একদম তার প্রেমের যে প্রভাবটা,
1: তার প্রেমের বিভিন্ন রূপ ধরা যায়। কোথাও আধ্যাত্মিক প্রেম, কোথাও শ্যামা সঙ্গীতে গিয়ে আমরা দেখি তার মাতৃপ্রেম,
0: একদম একদম একদম
1: তার ইসলামী সাহিত্য গুলোতেও সেখানেও কিন্তু আমরা দেখি ঈশ্বরের প্রতি যে একটা ভক্তি, রমজান মাসে তারা যে একটা ভক্তি প্রদর্শন করে সেই প্রেমও কিন্তু তার ইসলামী সাহিত্যের মধ্যে দিয়েও সেখানেও কিন্তু প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য যে গান যেটা রমজানের ওই রোজার শেষে
0: ঈদের যে কথা বলছে,
1: ওই গানটাতে ঈদের আনন্দের পাশাপাশি মানে ঈশ্বরের প্রতি অর্থাৎ আল্লাহর প্রতি তিনি একটা কিন্তু বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
0: একদমই তাই, মানে তার প্রেমটা নানান ভাবে ধরা দিয়েছে, সেটা শুধুমাত্র যে নারী তাই নয়,
1: না না তাই নয়, তিনি সেখানে আধ্যাত্মিক প্রেম চেতনা, মাতৃপ্রেম চেতনা, কখনো রোমান্টিক প্রেম, সবকিছু মিলেমিশে তার লেখনীর মধ্যে দিয়ে একেবারে একাকার হয়ে গেছে আমাদের কাছে, যেটা আমরা অনেকেই সেই বিষয়টা সত্যি আমরা জানি না। তাকে শুধুমাত্র বিদ্রোহী কবি হিসাবেই তার পরিচয় আমাদের কাছে একটা ছোট থেকে একটা ধারণা দেওয়া হয়েছিল যে নজরুল বিদ্রোহী কবি, তার যে আরো একটা সত্তা রয়েছে সেই সত্তাটাকে পুরোপুরি অবদমিত করে রাখা হয়েছিল।
0: সবসময় বিদ্রোহের সুরই নয়, প্রেমের সুর শোনা গেছে তার রচনাতে এবং সেই প্রেমটা নানান রূপে ধরা দিয়েছে। তো এই নজরুলের বিদ্রোহী হয়ে ওঠার সঙ্গে ব্যক্তিগত জীবনের নারীর ক্ষেত্রে প্রেমে প্রত্যাখ্যান বা বিষাদ, বা বিদ্রোহটার সঙ্গে কি বিষাদের কোনো যোগসূত্র রয়েছে কিনা আপনি কি মনে করেন একজন শিক্ষিকা হিসেবে?
1: আমার কাছে যদি একজন শিক্ষিকা হিসেবে এই প্রশ্নটাকে রাখা হয় তো আমি সেক্ষেত্রে বলতে পারি যে কাজী নজরুল ইসলামের এই বিদ্রোহী হয়ে ওঠার পেছনে একজন শুধুমাত্র রাজনৈতিক কারণ যে আছে তা কিন্তু বলা যায় না। সেক্ষেত্রে রাজনৈতিক বা সামাজিক দুটো অবিচারই যে তার জীবনে শুধুমাত্র এই বিদ্রোহাত্মক মনোভাব তার জীবনে তৈরি করেছিল তা নয়, তার ব্যক্তিগত জীবনের যে বেদনা বা প্রেমের ক্ষেত্রে যখন তিনি প্রত্যাখ্যাত হয়েছিলেন তার ফলে তার যে একটা মানসিক আঘাত বা যন্ত্রণা, সেটাও কিন্তু তার তার বিদ্রোহাত্মক মনোভাব গড়ে তোলার পিছনে এক বিশেষ ভূমিকা পালন করেছিল। কারণ নজরুলকে আমরা বিদ্রোহী হিসাবে তার পরিচয় আমাদের কাছে একদম ছোট থেকে আমাদের মনে গেঁথে দেওয়া হয়েছিল, কিন্তু নজরুল যে আমাদের সকলেরই মতন একজন সংবেদনশীল মানুষ সেটা আমরা ছোট থেকে সেই শিক্ষাটা পাইনি বা সেই ধারণাটা আমাদের মধ্যে দেওয়া হয়নি। আমরা যখন স্কুলেও পড়েছি সেখানেও দেখা গেছে আমাদের কাছে তার বিদ্রোহী মনোভাবটাই আমাদের কাছে প্রচার করা হয়েছিল, জানানো হয়েছিল। তো সেক্ষেত্রে তিনিও একজন সংবেদনশীল মানুষ, তার জীবনেও যে সাধারণ মানুষের মতন প্রেম বিচ্ছেদ বিরহ সবটাই থাকতে পারে সেই রূপটা আমাদের কাছে একেবারে আড়াল থেকে যায়। তার জীবনেও প্রেম গভীর আবেগ এনেছিল এবং সেই প্রেম কখনো তার জীবনে পূর্ণতাও লাভ করতে সক্ষম হলেও অপূর্ণতা তার জীবনকে অত্যন্ত আহত করে। যদি আমরা তার প্রেমের জীবনের যে আলোচনাগুলো একটু আগেই আমরা করলাম, সেই ক্ষেত্রে দেখি যে

সেই সমস্ত সম্পর্ক, যেমন নার্গিসের সঙ্গে সম্পর্ক, যেটা তার মনে সত্যি ভীষণ ক্ষত সৃষ্টি করে। জীবনের এই ধরনের ব্যক্তিগত বেদনা তার বিভিন্ন কবিতা, বিভিন্ন গান প্রভৃতির মধ্যে দিয়ে তার মনের যে একটা অস্থির চেতনা, অস্থিরতার ভাব, যেটা তাকে প্রতিবাদের সুরে ধ্বনিত করে। তো আমরা সেই ক্ষেত্রে বলতে পারি, নজরুলের বিদ্রোহ শুধুমাত্র প্রেমের ব্যর্থতার ফল ছিল তা নয়, কিন্তু বিদ্রোহ ছিল বহুমাত্রিক। অর্থাৎ সমাজের অসাম্য, ঔপনিবেশিক শাসনের যে অত্যাচার, অথবা ধর্মীয় সংকীর্ণতা, বা সেই সময় বা তৎকালীন সমাজের প্রতি তাকালে আমরা দেখি যে মানুষের প্রতি যেভাবে অবিচার করা হয়েছিল ঔপনিবেশিক শাসন।

0: দিয়েছিলেন সেটা তার অন্তরকে আহত করেছিল ঠিকই, কিন্তু তাকে একেবারে ভেঙে দিতে পারেনি, এটা আমরা কিন্তু বলতেই পারি। বিভিন্ন সময় তিনি খুঁজতে পড়েছিলেন, অন্তরে দগ্ধ হয়েছিলেন, কিন্তু তবুও মনকে করেছিলেন অনেক শক্ত। তাই তো তিনি সেইভাবে আমাদের সকলের কাছে আজও শ্রেষ্ঠ কবি হিসাবে পরিচিতি লাভ করেছেন। মানুষের দুঃখ বঞ্চনার সঙ্গে তিনি নিজের কষ্টটাকেও একেবারে মিলিয়ে নিয়েছিলেন, আর তাই জন্যই তিনি হয়ে উঠতে পেরেছিলেন যুগের বিদ্রোহী কণ্ঠস্বরপূর্ণ বিদ্রোহী কবি।
1: তিনি ছিলেন প্রেমের পূজারি, তিনি ছিলেন সুন্দরের পূজারি, তাই কোন রকম অন্যায় দেখলে, কোন রকম বৈষম্যতা কিছু দেখলে তিনি কিন্তু তার সেই বিদ্রোহী সুরটা শোনাই যেত।
0: হ্যাঁ, সেই কারণেই আমরা তার বিদ্রোহী কবিতার মধ্যে দিয়েও আমরা দেখি যে সেখানেও কিন্তু তার যে শুধু বিদ্রোহী কবিতায় বিদ্রোহ রূপটাই যে প্রকাশ পেয়েছে তা কিন্তু না, বিদ্রোহী কবিতায় প্রেমের কোমল রূপটাকেও তিনি প্রকাশ করেছিলেন। এই কবিতায় একটি লাইন, বিশেষ লাইন বলা যেতে পারে, আমি চিরপ্রেমী চির অভিমানী। অর্থাৎ এই কবিতায় তিনি প্রেম, আর আমরা যদি খুব হৃদয় দিয়ে উপলব্ধি করি তাহলে দেখব মানবতার গভীর সুরটাও কিন্তু বিদ্রোহী কবিতায় ধরা পড়েছে।
1: একদমই তাই। তাই নজরুল ইসলামের রচনা নিয়ে যদি আলোচনা করি, শুধুমাত্র বিদ্রোহ নয়, এবং এই প্রেমের রচনা নিয়ে আলোচনা করলেও কিন্তু সেটা এই কম সময়ের মধ্যে তার শেষ হবে না, তার জন্য অনেক অনেক সময় প্রয়োজন,
0: সম্ভব নয়,
1: একটা দীর্ঘ আলোচনা, এবং তার প্রচুর রচনা, প্রচুর রচনায় আমরা এই প্রেমের প্রভাব দেখতে পাই। কিন্তু আজকে এই ক্ষণিক সময়ের মধ্যে যতটা আপনি আমাদেরকে জানালেন তাতে আমরা সত্যি খুব আপ্লুত এবং কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ জানাই আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলার জন্য।
0: আপনাকেও অনেক ধন্যবাদ।
2: অনেক ছিল বলার যদি সেদিন ভালোবাসতে, পথ ছিল গো চলার যদি দুদিন আগে আসতে। আজকে মহাসাগর স্রোতে চলেছে দূর পারের পথে, ঝরা পাতা হারায় যথা সেই আঁধারে ভাসতে, যাই সেই আঁধারে ভাসতে। কাজী নজরুল ইসলামের প্রেম, বিরহ, অভিমান, অনুরাগ যা কিছু নিয়েই আলোচনা করি না কেন, তাই ক্ষণিক সময়ের মধ্যে কখনোই সব জেনে ওঠা বা বলা সম্ভব নয়। নজরুল ইসলাম তার লেখনীতে আমাদের মনের মধ্যে বিদ্রোহের চেতনা, প্রতিবাদ করবার সাহসিকতা যেমন বাড়িয়েছিলেন, ঠিক তেমনি তাঁর বহু লেখা আমাদের হৃদয় বিরহ না পাওয়ার যন্ত্রণায় ক্ষত বিক্ষত হয়েছে। কবির লেখনীতে ঈশ্বরের প্রতি আকুলতা, ভক্তিও বারবার প্রকাশ পেয়েছে। তাই কাজী নজরুল ইসলাম তাঁর নিজের ভাবনায়, রচনায়, গানে, নানান কালজয়ী সৃষ্টিতে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন আমাদের মনের মণিকোঠায়। তাঁকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আজকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন শিক্ষিকা সুজাতা মণ্ডল। একটি নজরুল গীতি শুনতে শুনতে আমরা আজকে বিদায় জানাব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।

0: over the rest districts of sub-Himalayan West Bengal, Birbhum, Murshidabad, Nodia, East Bardhaman, West Bardhaman, Purulia, Bankura, Jharkhand, West Midnapur, East Midnapur districts of Kanchetik, West Bengal and Bihar. Light rain or thundershower is also likely at one or two places over the rest districts of Kanchetik, West Bengal, Jharkhand and Odisha. Weather warning for the next 48 hours says, heavy rainfall of 7 to 11 centimeters is likely at one or two places over Sikkim, Bihar, Jalpaiguri, Alipurduwar and Kochbihar districts of sub-Himalayan West Bengal. Thunderstorm with gusty wind of around with a speed of 50 to 60 km per hour and lightning is likely at one or two places over Bihar and Jharkhand. Thunderstorm with gusty wind with a speed of 40 to 50 km per hour is likely over Odisha and all the districts of sub-Himalayan West Bengal, Birbhum, Murshidabad, Nadia, East Bardhaman, West Bardhaman, Purulia, Bankura, Jharkhand, East Midnapur, West Midnapur districts of Kanchetik, West Bengal. And thunderstorm with gusty wind with a speed of 30 to 40 km per hour is likely over Andaman and Nicobar Islands. Heat wave is very likely at one or two places over Jharkhand and Odisha. Hot and humid conditions are likely to prevail at one or two places over Purulia, Bankura, West Bardhaman, Jharkhand and West Midnapur districts of Kanchetik, West Bengal. And warm night conditions are likely to prevail at one or two places over Odisha. Forecast for Kolkata neighborhood says, partly cloudy sky with possibility of development of thunder lightning is possible. Maximum temperature will be around 36 degrees Celsius and minimum temperature will be around 29 degrees Celsius. There is no weather warning for the fishermen of West Bengal coast and also no weather warning for the fishermen of Andaman and Nicobar coast. However, with swell waves possibility, please, the boats are to ply with utmost vigilance and recreation is to take place with due care. And here we conclude today's midday weather bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি পশ্চিমবঙ্গ সিকিম উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি আজ সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী গত 24 ঘণ্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, দুই একটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে, মাঝারি বৃষ্টি হয়েছে উড়িষ্যার দুই একটি জায়গায়, সিকিমের বেশিরভাগ জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, খুব হালকা থেকে হালকা বৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায় এবং ঝাড়খণ্ডের দু একটি জায়গায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এবং বিহারের দু একটি জায়গায়। তাপপ্রবাহ বয়ে গেছে উড়িষ্যা এবং বিহারের দু একটি জায়গায়। ঝোড়ো হাওয়া বয়ে গেছে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার দুই একটি জায়গার উপর দিয়ে। গতকালই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সমতল ভূমির উড়িষ্যার তিতলাগড়ে 45.8 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য অঞ্চল সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের তাদংয়ে 27.7 ডিগ্রি সেলসিয়াস বৃষ্টি হয়েছে। বহরমপুর আমতলাতে 2 সেন্টিমিটার করে, সুরি 1 সেন্টিমিটার, বারসই 3 সেন্টিমিটার, জালালগড় 1 সেন্টিমিটার করে। আগামী 48 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমের বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলার কিছু জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বিহারে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলার দু একটি জায়গায়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যায়। আগামী তিন দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেমন পরিবর্তন না হলেও এরপর 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পেতে পারে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে। আগামী দুদিনের আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী বৃষ্টি, 7-11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং সিকিমে দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। উড়িষ্যার দু একটি জায়গার উপর দিয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া।

ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে বিহার, ঝাড়খণ্ড এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলার উপর দিয়ে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার উপর দিয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার উপর দিয়ে বয়ে যেতে পারে। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দু একটি জায়গায়। উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায়। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে অংশত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামীকাল আংশিক মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। যারা পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে তেমন কোনো সতর্কবার্তা নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে তেমন কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এবারে জানিয়ে দিচ্ছি আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। 2:30 ছায়াছবির গান, বিকেল 5:00 শুনবেন হ্যালো ক্রীড়াঙ্গন, চিঠিপত্রের উত্তর শ্রোতাদের দরবারে, প্রযোজনায় সৌর্য চৌধুরী, উপস্থাপনায় শুভজিৎ সরকার, 5:30 বিদ্যার্থীদের জন্য প্রশ্নোত্তরে পড়াশুনো, অষ্টম শ্রেণী জীবন বিজ্ঞান বেথুন কলেজের স্কুলের শিক্ষিকা অনুরাধা ভট্টাচার্যের সাথে তিনজন ছাত্রী, 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি গুরু হাঁসদা ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন ক্রীড়া অনুষ্ঠান, গ্রামীণ ক্লাবগুলির ভূমিকা ও ক্রীড়া প্রতিভাদের উন্নীত করা, বলবেন অজয় মান্ডি, এরপর শুনবেন লোকগীতি রবীন্দ্রনাথ হাঁসদা, স্বর্ণময়ী টুডু, শ্যামচরণ মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষি কথার আসর, কৃষি স্থায়িত্ব বৃদ্ধিতে উন্নীত বীজ উৎপাদন ও প্রক্রিয়াকরণ সাক্ষাৎকার, ডক্টর সুদেশনা পাঁজার সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক। আটারি কি ও কেন এ বিষয়ে সাক্ষাৎকার, ডক্টর প্রদীপ দে সঙ্গে রামরঞ্জন দাস রায়। 7:30 সমীক্ষা, রাত 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, তামাক সেবন কতটা বিপজ্জনক। অতিথি ডাক্তার শুভদীপ পাল, সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, ক্ল্যারিওনেট তপন নট্ট। 9:30 নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য পিয়াসী নজরুল, অংশগ্রহণে ডক্টর বাঁধন সেনগুপ্ত ও অনন্যা মজুমদার বাগচি, সঞ্চালনায় সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা বাংলা কথিকা বিভাগ। শুনবেন প্রথম পর্ব, রাত 10:00 ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রিয়া চট্টোপাধ্যায়, 10:45 নজরুল গীতি, শিল্পী সোহিনী বসু, 11:00 আধুনিক গান, সুস্মিতা দাস সরকার, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি এবং দাদরা, শিল্পী সুনন্দা মুখোপাধ্যায়।

সঞ্চিত প্রচার তরঙ্গে 2:30 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শিল্পী মধুমিতা চট্টোপাধ্যায় বিকেল 5টায় রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত অসামরিক পদক প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু কর্তৃক পদ্ম পুরস্কার 2025 প্রদান অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার শুনবেন দিল্লি কেন্দ্র থেকে। শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এবং সঞ্চিতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: এখন শুনবেন ছায়াছবির গান, শিল্পী গীতা দত্ত, ছবির নাম স্বরলিপি।

শিল্পী আরতি মুখোপাধ্যায় ও সুবীর সেনের দ্বৈত কণ্ঠে। এরপর এই গান শুনবেন কলঙ্ক ছায়াছবি থেকে।

শুনলেন ছায়া ছবির গান আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 20 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন অনুষ্ঠান হ্যালো।

0: no llueve.
1: ফরাসি ওপেন গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ জেভেরভ, প্রথম রাউন্ডে পরাজিত টেলর ফ্রিজ, মহিলা সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে মীরা অ্যান্ড্রিভা। মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে আইপিএল প্লে অফ নিশ্চিত করল রাজস্থান রয়্যালস। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে অবনমন এড়াল টটেনহাম, 14 বছর পর অবনমন ঘটল ওয়েস্টহ্যামের। ম্যানেজার পেপ গুয়ার্দিওলা, ফুটবলার মোহাম্মদ সালহার বিদায় ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে। স্যাপ মহিলা ফুটবলের প্রথম ম্যাচে আজ ভারত খেলবে মালদ্বীপের বিরুদ্ধে। জাতীয় সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় পোল ভল্টে যুগ্মভাবে জাতীয় রেকর্ড দেব মিনা ও কুলদীপ পুরোহিতের। কানাডিয়ান গ্রাঁপি জিতলেন কিমি আন্তোলি।

0: নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। খেলার দুনিয়ার অনেক খবরাখবর, তথ্য বিশ্লেষণ, পরিসংখ্যান নিয়ে আমাদের প্রতিদিনকার ক্রীড়াঙ্গনের আসর। কেমন লাগছে আমাদের ক্রীড়াঙ্গন অনুষ্ঠান? অবশ্যই ইমেল করে আমাদের জানাবেন। আমাদের ইমেল আইডি aircolkatasports@gmail.com। আপনারা চিঠিও লিখতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। ক্রীড়াঙ্গন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001 এই ঠিকানায়। আজ সোমবার, এবং সোমবার মানেই আমাদের হ্যালো ক্রীড়াঙ্গনের আসর। অবশ্য আজ মাসের শেষ অর্থাৎ চতুর্থ সোমবার, সুতরাং আজকের হ্যালো ক্রীড়াঙ্গনের আসরে আপনাদের চিঠিপত্র নিয়ে আলোচনা এবং খেলার দুনিয়ার একেবারে এই মুহূর্তের কিছু ঘটনাবলি বা ভবিষ্যৎ কিছু ঘটনাবলি তা নিয়ে আলোচনা। তবে সবার আগে যেটি বলার, এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন ক্রীড়াঙ্গন প্রযোজক সূর্য চৌধুরী। সূর্যকে স্বাগত জানাই ক্রীড়াঙ্গনের অনুষ্ঠানে। সূর্য, আজ এমন একটা দিনে আমরা কথা বলছি, 25শে মে। আজ 25শে মে আন্তর্জাতিক ফুটবল দিবস। বিশ্বের সবচেয়ে একটা জনপ্রিয় খেলা, ফুটবলের ইতিহাস ও তাৎপর্য উদযাপনের জন্য জাতিসংঘ এই দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করেছে। আসলে 1924 সালের 25শে মে প্যারিস অলিম্পিক্সে প্রথমবার বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলগুলিকে নিয়ে একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই 25শে মে দিনটিকে নির্ধারণ করা হয়েছে আন্তর্জাতিক ফুটবল দিবস হিসেবে। তো আন্তর্জাতিক ফুটবল দিবসের সঙ্গে সঙ্গেই আগামী বিশ্বকাপ ফুটবল, যেটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয়তম খেলা, তো একটু আগে বলছিলাম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল, আর সেই ফুটবলের এক মহাযজ্ঞ আয়োজিত হতে চলেছে আগামী মাসেই, তা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব অন্যরকমভাবে। তার আগে আপনাদের চিঠিপত্র নিয়ে কথা বলি। সূর্য, চিঠি প্রথমে শুরু করি।
1: না, তার আগে একটা কথা বলিনি, আজকে আমি কিন্তু ফোনেও আপনাদের মতামত নেব প্রোগ্রাম নিয়ে, এবং খেলাধুলোর অন্য বিষয় নিয়েও কিন্তু আপনারা আলোচনা করতে পারেন। যেমন শুভজিৎদা বললেন, আজকে বিশ্ব ফুটবল দিবস, এই নিয়েও যদি আপনাদের কোনো মতামত থাকে, যেহেতু আজকে হ্যালো ক্রীড়াঙ্গন, আমরা কিন্তু ফোনেও কথা বলবো, শুধু চিঠিপত্র নয়।
0: ঠিক, 2213-1342-তে আপনারা চলে আসতে পারেন। চলে আসি প্রথম চিঠি, আজকে হুগলির সৌরাশিস, তিনি লিখেছেন, আমি ক্রীড়াঙ্গনে নিয়মিত শ্রোতা হলেও গত কয়েক সপ্তাহ বিভিন্ন কারণে শুনতে পাইনি। কিছুদিন আগে থেকেই শুনতে শুরু করে দেখলাম যে বিশ্বকাপের গ্রুপ পর্ব নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। আমি প্রথমে কয়েকটা গ্রুপ শুনতে পাইনি, আজ শুনলাম এফ আর জি সম্পর্কে। আপনাদের অনুষ্ঠানের মান বেশ ভালোই হয়, উপস্থাপকদের বলার ধরন মনোগ্রাহী করে তোলে, অনেকের গলা চিনেওছি। আজকে অঙ্কুর কুণ্ডুর উপস্থাপনা শুনে আরও একবার বুঝলাম আপনাদের গবেষণা খুব ভালো। সাম্প্রতিক সময়ে শুধু নয়, আগের বছরগুলো নিয়ে সাবলীল ও নিখুঁত আলোচনা, প্রতিটি চেনা অচেনা দলের সকল খুঁটিনাটি এমন করে জানানোর জন্য উপস্থাপক ও কর্তৃপক্ষকে ধন্যবাদ।
1: হ্যাঁ, তো সৌরাশিসবাবুকে ধন্যবাদ, তিনি আগেও চিঠি লিখেছেন, এবং তার যে ভাল লাগছে যে আমরা বিশ্বকাপের কাউন্টডাউন এখানে শুরু করতে সক্ষম হয়েছি, প্রতিটি গ্রুপের দিকে তাকাচ্ছি, অন্যান্য খবরও যা যা আমরা পাচ্ছি বিশ্বকাপের সেগুলো আপনাদের সামনে নিয়ে আসছি। এবং আজকে আমরা বিশ্বকাপ নিয়ে একটা নাতি দীর্ঘ আলোচনা করব কিছুক্ষণ পরেই, আমি এবং শুভজিৎদা, কারণ অবশ্যই বিশ্বকাপের যে একটা গুরুত্ব সেটা অপরিসীম। আমাদের যে মেজর যেগুলো ক্রীড়া উৎসব এবং প্রতিযোগিতা, যেমন অলিম্পিক্স হোক, উইম্বলডন হোক ইত্যাদি, তার মধ্যেও কিন্তু একটা স্বতন্ত্র জায়গা ফুটবল বিশ্বকাপ, একটি খেলার একটি প্রতিযোগিতা। অলিম্পিক্সকেও তারা মাঝে মাঝে হারিয়ে দেয় ভিউয়ার কাউন্টে, পপুলারিটিতে, কারণ ফুটবলের এটাই একটা মাধুর্য, মাহাত্ম্য। এবং ফুটবল বিশ্বকাপকে যেহেতু আমরা অনেক আলোকবর্ষ দূরে এই মুহূর্তে, মানে ভারতীয় হিসেবে, ভারতীয় ফুটবল দল যারা 136 বোধহয় এখন আমাদের র্যাঙ্কিং, এতটাই ওঠানামা করে আমিও শিওর থাকি না। আগের বছর যখন ফুটবল বিশ্বকাপের ফুটবল দিবসে আমরা অনুষ্ঠান করেছিলাম, 127-128 ছিলাম, আরও আমরা পড়ে গেছি।
0: হ্যাঁ,
1: কিন্তু আমরা

0: দূরে থাকা সত্ত্বেও আমাদের ভালোবাসা রয়েছে, অপরিসীম ভালোবাসা রয়েছে ফুটবলের জন্য, ফুটবল বিশ্বকাপের জন্য। আমরা সবাই একটি দল বেছে নিই ছোটোবেলা থেকে এবং আমরা অপেক্ষা করি সেই দলটি ভালো করবে বা খারাপ করবে এবং তখন আমরা কীরকমভাবে রিয়্যাক্ট করবো। কারণ খেলাধুলো হচ্ছে একটা যাকে বলে একটা ক্যাথার্টিক মোমেন্ট, যেটাকে বলা হয় গ্রিক দর্শনে, যেখানে আমাদের যে নিজেদের যে ভেতরের অনুভূতিগুলো সেটি প্রকাশ আমরা করতে পারি খেলার মাঠে কী ঘটছে তার মাধ্যমে। এবং ফুটবলের এই ব্যাপারে কোনো জুড়ি নেই, এই 90 মিনিটে যে উন্মাদনা, আশা নিরাশার যে দোলাচল, যে উত্তেজনা এবং যে নান্দনিকতা, একটা খুব সিম্পল খেলা, কিন্তু
1: সবচেয়ে সহজ খেলা।
0: হ্যাঁ, তেমন কিছু লাগে না, একটা বল তো আপনি বানিয়েও নিতে পারেন, মানে ফুটবলই কিনতে হবে তা নয়, কিন্তু ওই যে ফুটবলে লাথি মেরে তা নিজের অভিষ্টে পৌঁছনো, অনেকজনকে পরাজিত করে, এটা একটা জীবনের গাথা যেন বয়ে নিয়ে যায়। এবং তাই জন্য এতটা আমাদের উত্তেজনা থাকে এবং আমরা আশা করবো যে এই ফুটবল বিশ্বকাপের একটা অনুষ্ঠান একবার আমরা করবো, যেখানে ভবিষ্যতে যেখানে ভারতের কথা উল্লেখিত হবে। ধন্যবাদ সৌরাশিসবাবুকে, আমরা একটা ফোনও নিয়ে নিতে পারি এই মাসে, চিঠি এবং ফোন মিলিয়ে আমরা করি, সেটাই সবসময় করে থাকি প্রতি মাসেই, এ মাসেও সেটা যেন কোনো অন্যথা না হয়।
1: হ্যাঁ, টেলিফোনে দেখি কেউ আছেন।
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ নমস্কার, আমি দেবশঙ্কর মাইতি বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: বলুন দেবশঙ্কর বাবু।
2: বলছি ফিফা বিশ্বকাপ যে খেলাগুলো হবে এটা কি ভারতীয় সময় মানে কিরম ভাবে হবে একটু যদি বলেন একটু, যে ভারতের সময়টা কিরম হবে, মানে আনুমানিক সময়টা কিরম হতে পারে, এবং আমাদের ভারতে খেলা এই ফুটবল খেলা বিশ্বকাপে কোনো চান্স মানে কেন হয় না সেটা যদি একটু ব্যাখ্যা করেন তাহলে খুব ভালো লাগে।
1: ধন্যবাদ।
0: দুটো প্রশ্নই ভীষণই রেলেভেন্ট মানে এই মুহূর্তে দাঁড়িয়ে। প্রথম কথা হচ্ছে কিছুটা সময় নিয়ে সমস্যা থাকছে, কারণ খেলাটি কিন্তু হচ্ছে এবারে বিশ্বকাপ ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং ক্যানাডাতে, এই তিনটি দেশই নর্থ আমেরিকা, উত্তর আমেরিকায় আমাদের থেকে প্রবল দূরে এই দেশগুলি বেশ করে টাইম জোনের ক্ষেত্রে। এনে কিছু খেলা রাত্রি 9:30-এর মধ্যে হলেও অনেক খেলায় কিন্তু প্রচুর দেরিতে হবে, ভোরের দিকে হবে, 3:30-4:30 খেলা রয়েছে ভোরবেলা, আপনি ধরে রাখুন 9:30-এ হয়তো কিছু খেলা পাবেন আপনি, এরপর 10:30-তে কিছু খেলা পাবেন, এগুলো আমাদের পক্ষে দেখা সহজ, কিন্তু এরপরে খেলাগুলো 12:30-1:30-3:00 মানে ভোরবেলার কথা বলছি, কিন্তু 4:30-6:30-7:30 তো আপনারা ফুটবল ভালোবাসলে এগুলো দেখবেন নিশ্চয়ই, এবং আমরা সবাই দেখার চেষ্টা করবো ভালো খেলাগুলি, কিন্তু আমাদের সময়ের সঙ্গে খুব একটা মানে ইয়ে থাকছে না, মানে সিঙ্ক থাকছে না এই ক্ষেত্রে, কারণ স্বাভাবিকভাবে এত দূরে। এবং এই নিয়ে কিন্তু কিছুটা এই সম্প্রচারে জটিলতাও সৃষ্টি হয়েছে, যে মানুষ কতটা দেখবেন টিভিতে স্ট্রিমিংয়ে, এখনও কিন্তু আমরা ক্লিয়ারলি জানতে পারিনি ভারতে কারা দেখাতে চলেছেন, শুনছি খুব শীঘ্রই এই সমস্যাটা কিন্তু এই জ্বরটা কাটানো সম্ভব, আমরা জানতে পারবো কোথায় দেখতে পাচ্ছি, কিন্তু এরকম একটা উদ্ভট সময় ভারতীয়দের জন্য, বেশিরভাগ খেলা থাকবে।
1: তবে ফুটবল প্রেমী যারা তারা ওই রাত, আমরা তো রাত জেগে খেলা দেখতে
0: ভোরে, এখন তুমি আমাদের ঠিক করতে হবে আমরা রাতে আগে শুয়ে পড়ে ভোরে উঠবো কিনা কিছু খেলার জন্য নাকি জেগেই থাকবো, এগুলোর এই পরিকল্পনাগুলো করা খুব গুরুত্বপূর্ণ ফুটবল ভক্ত হিসেবে, যে কোন সময় কিভাবে আমরা নিজেদের অ্যাভেলেবেল রাখছি, নিজেদের কাজকর্ম করে নিজেদের জীবনটা স্বাভাবিকভাবে যাপন করেও আমরা ফুটবলের জন্য কীভাবে সময় বার করছি, এটা আমাদেরও কিন্তু একটা চর্চার বিষয়। দ্বিতীয় প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ, ভারতকে কেন আমরা বিশ্বকাপ মঞ্চে দেখি না, এবং এই প্রশ্ন নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি,
1: অনেক বিশেষজ্ঞ এবং বিশেষজ্ঞরা করেছেন,
0: আমি তো বিশেষজ্ঞ, আমি নিজেকে বলবো না আমি এই বিষয়ে বিশেষজ্ঞ, কিন্তু আপনার আমার মতো, আপনার এবং শুভজিৎদার মতো এবং অনেকের মতোই আমাদের শ্রোতাদের মতো, আমিও ফুটবল ভালোবাসি এবং কাছ থেকে দেখার আমার একটা সৌভাগ্য হয়েছে ফুটবল বহু বছর কাজের সূত্রে। এবং এই যে 48 দলের বিশ্বকাপ হতে চলেছে, একটা আশা জেগেছিল যে এশিয়ার এই জায়গাটায় পৌঁছে গেলে ভারত কিন্তু বিশ্বকাপের মঞ্চে চলে যাবে। আপনারা যদি খেয়াল করেন মহিলাদের দল কিন্তু ভালোই কাছাকাছি গেছে,
1: একদম কাছাকাছি,
0: এফসি কাপের মারফত তারা মানে আন্ডার 17 এবং সিনিয়র দলও কিন্তু মহিলা বিশ্বকাপের বেশ কাছে গিয়ে তারপর পরাজিত হয়েছে, পুরুষ দল কিন্তু ধারে কাছেও যেতে পারেনি এখন অবধি। বেসিক্যালি
1: পুরুষ দল অনূর্ধ্ব 17 বিশ্বকাপ খেলেছে, সেটাও
0: আয়োজক হিসেবে, এবার অনূর্ধ্ব 17 মহিলাদের বিশ্বকাপ আমরা কোয়ালিফাই করার একটা সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু আমরা হেরে গেলাম চায়নার কাছে, ওটা জিতলেই কিন্তু আমরা উঠে যেতে পারতাম, যেটা একটা বিশাল বড় ব্যাপার হতে পারতো, হয়নি, মহিলারা কাছে রয়েছেন এখনও, এটা ভালো ব্যাপার, কিন্তু পুরুষ দল নিয়ে আমরা কথা বলছি, কিন্তু পুরুষদের বিশ্বকাপ নিয়ে মুহূর্তে কথা হচ্ছে, সেই ক্ষেত্রে 48 দলের যে কম্পিটিশন সেখানে এশিয়া থেকে যারা যাচ্ছে তাদের প্রথম একটা গ্রুপ পর্যায়ে পেরোতে হয়, সেখানে প্রথম দুটো দলে থাকতে হতো, সেখানে আমরা তৃতীয় হয়েছিলাম এবার।

এবং খুব খারাপ ফল করেছিলাম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং মানে হংকংয়ের সঙ্গে বোধ হয় জয় পেয়েছিলাম, কাতারের সঙ্গে একটু যেন হেরে গেছিলাম। এই কাতারদের লেভেলে পৌঁছতে পারলে পরের রাউন্ডে যেতে পারবো আমরা কাতারদের কাছে। কাতারের সঙ্গে আমরা মাঝে মাঝে কিন্তু আজকাল খেলে থাকি, তারপরে আরও লড়াই হবে আরও এশিয়ার আরও কঠিন দলগুলির সঙ্গে। তাহলে আমরা কিন্তু, এবং আরেকটা উদাহরণ আপনাদের দিচ্ছি, আমাদের এশিয়া যে কম্পিটিশন হয় এএফসি কাপ, তারও দুটো স্তর হয়। আমরা কিন্তু আমাদের চ্যাম্পিয়ন দলও স্তর সেকেন্ড

0: আইএসএলে আমরা শিফট করেছি, আমাদের আশা ছিল আইএসএল থেকে এই দলটি তৈরি হবে যারা ভারতকে বিশ্ব মঞ্চে নিয়ে যেতে পারবে। আইএসএলের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তা, আইএসএলে কারা খেলবে সেটা নিয়ে অনিশ্চয়তা, আইএসএল কবে শুরু হবে সেটা নিয়ে আবার অনিশ্চয়তা হয়েছে, আইএসএলের থেকে আমরা কী পাচ্ছি, আইএসএল রেভিনিউ মডেলটা স্ট্রং কি না এটা নিয়ে অনিশ্চয়তা। প্রথম সমস্যা এটা হয়েছিল আইএসএলে কিছু আর্টিফিশিয়াল দল আমরা তৈরি করে নামিয়েছিলাম, এটার আমি বিরোধী ছিলাম, কারণ ক্লাব ফুটবলে একটা ঐতিহ্য রয়েছে সারা পৃথিবীতে, অর্গ্যানিক্যালি যে দলগুলো জন্মেছে তারাই কিন্তু তাদের কিন্তু মানুষ ফলো করে থাকে। এটিকে যখন সাফল্য পেত, কলকাতার কত মানুষ এটিকে সাপোর্ট করতেন, কত মানুষ মোহনবান ইস্টবেঙ্গলকে সাপোর্ট করতেন, কারণ সেটা ভেতর থেকে আসছিল। তাই জন্যই মোহনবান ইস্টবেঙ্গলকে ঢোকানো, এটিকে নামের অপসারণ, এটিকে ব্যাপারটাই মোহনবানে ঢুকে গেল এবং ভালো ফুটবল আমরা পেয়েছি মাঝে সাঝে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আইএসএল থেকে ভারতীয় ফুটবলের জন্য কত প্লেয়ার আমরা পাচ্ছি, প্রথম দিকে হয়তো আমরা পেয়েছি কিছু প্লেয়ারকে, তারাই এখনও খেলছেন। স্ট্রাইকারের একটা মারাত্মক সমস্যা, বিশেষ করে আমি বলবো যেখানে বিদেশি স্ট্রাইকারই ডমিনেট করছে। আপনারা দেখুন এজেজারি এবার টপ গোলস করে রয়েছে, বাইরে থেকে এসেছেন, ম্যাকলারেন ভালো খেলেন, কামিংস ভালো খেলেন, সুনীল ছেত্রীর পর এখনও সেই একজন ফ্রন্টলাইন স্ট্রাইকার নেই যে গোল পাবে, আর ফুটবলে গোল ছাড়া হবে না। এরপর আমি বলবো যে আমাদের মানে গ্রাসরুট থেকে ডেভেলপমেন্ট, একটা ফানেলে কিন্তু চলে যে কোনো খেলাই, এই মুহূর্তে পেশাদারি লেভেলে গেতে গেলে ভালো খেলতে গেলে ফানেল চলে। ক্রিকেটে আমাদের ফানেলটা খুব ভালো, একদম ছোটো বাজে ভাই বা সূর্যবংশীর মতো প্লেয়ার উঠে আসেনি এত কম বয়সে ভারতের হয়ে খেলার জন্য একেবারে তৈরি, এটা ফুটবলে আমরা এই ফানেলটা এখনও ভালো করে তৈরি করতে পারিনি। এরপর তো প্রশ্ন আসবে আমরা কতটা প্রতিভা আছে, প্রতিভা নিশ্চয়ই আছে ভারতীয়দের, কতটা ফিজিক্যালি আমরা কন্ডিশন হচ্ছি, একটা ছেলে সাত আট বছর বয়সে থেকেই তাকে তৈরি করা হচ্ছে, হ্যাঁ এ কিন্তু একদিন ভারতের হয়ে খেলবে, এবং ফিজিক্যালি ট্যালেন্ট ওয়াইজ তার কোথায় খামতি রয়েছে সেগুলোকে অ্যাপ্রোচ করে তার যে স্কুলিংটা সেটাও কিন্তু ফুটবলের সঙ্গে রিলেটেড হয়ে হতে হবে, এরকম একাডেমি হতে হবে, তারপর এজ গ্রুপগুলো ক্রিয়ে হতে হবে। আরেকটা কথা আমি বলে শেষ করবো, এত বিশাল আলোচনা, সেটা হচ্ছে যে পিরামিড, পিরামিড মানে কি, ডিভিশন টু ডিভিশন টু ডিভিশন। ইংল্যান্ডে দেখুন কত বড় পিরামিড, আটটা ডিভিশন আছে, একদম ক্লিয়ার মানে ট্রান্সপারেন্টলি প্রমোশন রেলিগেশন হয়। এখনও আইএসএল থেকে আই লিগ, যেটা এখন নতুন নাম হচ্ছে ইন্ডিয়ান ফুটবল লিগ, আই লিগ টু, আই লিগ থ্রি, এই পিরামিডটাই আমাদের কাছে এখনও পরিষ্কার নয়। ক্লাবেরা আসে যায়, ক্লাবেরা বলে আমরা নাম তুলে নেব, আর ক্লাব ফুটবল স্ট্রং না হলে আপনি ইন্টারন্যাশনাল দল কিন্তু স্ট্রং করতে পারবেন না। তাদের ভালো একাডেমি হতে হবে, তারা প্লেয়ার তৈরি করবে, তারা মেজর স্টেজে খেলবে, সেই প্লেয়াররা অনেক বছর ধরে একটা গ্রুপ হয়ে খেলবে। অনেক সময় দেখবেন এজ গ্রুপে ভারত ভালো খেলছে কিন্তু প্লেয়ারগুলো তারপর হারিয়ে যাচ্ছে, কারণ তাদের ভবিষ্যৎটাও পরিষ্কার হচ্ছে না। আইএসএল একটা ছোটো লিগ, কয়েকটা ক্লাব এবার তারও ছোটো হয়েছে, অনেক সমস্যা, মানে এই সমস্যার একটা লিস্ট নিয়ে আমরা বসতে পারি। আমি বলবো না এটা প্রতিভার বা ফিজিক্যাল ফিটনেসের ইস্যু, এটা হচ্ছে তৈরি হওয়ার ইস্যু রয়ে গেছে। হ্যাঁ, অনেক কিছু বলে ফেললাম, পরের চিঠিতে বোধহয় আমরা যেতে পারি।
1: হ্যাঁ, পরের চিঠিতে যাব, তার আগে কি কোনো টেলিফোন,
0: হ্যাঁ নিতে পারি অবশ্যই, অনেক ফোন আসছেন, অনেকে ফোনে আসছেন বলবো, অনেক শ্রোতা বন্ধু আসছেন আমাদের সঙ্গে যুক্ত হতে। হ্যাঁ
1: হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
2: আমি নদিয়া জেলার শান্তিপুরের জয়দেব বিশ্বাস বলছি।
1: জয়দেব বাবু বলুন,
2: আরোটা যে গ্রুপ হবে এখান থেকে একটা করে দল নেওয়া হবে, অর্থাৎ প্রি কোয়ার্টার ফাইনাল, ফাইনাল প্রি কোয়ার্টার খেলার জন্য, এবারে আর চারটে দল কিভাবে নেওয়া হবে? আর একটা প্রশ্ন, যে খেলাগুলো হবে তা এর কোনো অন্তর্পক্ষে সেমিফাইনাল ফাইনাল এগুলো কি ধারাবাহিক দেওয়া সম্ভব হবে? কারণ আমি একটা জিনিস শুনেছি, বাংলাদেশ ওরা কিন্তু বাংলায় ধারা বিবরণ দেয়, টিভি টেলিভিশন থেকে থেকে বাংলায় ধারা বিবরণ দেয়, আমাদের অন্তর্পক্ষে আকাশবাণী থেকে, আপনি যদি হাত নেই এরকম কিন্তু অন্তত আকাশবাণী থেকে এটা কি সম্ভব যে কিছু খেলা ধারা বিবরণ দেওয়া?
0: আমি সবটা বুঝতে পারিনি, বেসরকারি চ্যানেলে বাংলা ধারাবিবরণী বিশ্বকাপের দেওয়া হয়েছে এটা বলছেন বোধহয় আগের বারে। হ্যাঁ, সেটা
1: বেসরকারি চ্যানেলে না, উনি বলছেন মানে বাংলাদেশের কথা বলছেন, বাংলাদেশে, বাংলাদেশে এটা হয়, টিভি দেখেই ওরা ধারাবিবরণী দেয়।
0: আচ্ছা, এটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। প্রথমত আমি একটা প্রশ্ন ছিল, একটা কথা অ্যাড করে দিই যে যখনই ইউরোপে বিশ্বকাপ হয়, যে টাইমিং নিয়ে কথা হচ্ছিলো, ইউরোপে বিশ্বকাপ হলে আমরা 12:30 খেলা দেখতে অভ্যস্ত না, ভোর রাতে আমরা খুব একটা দেখিনি, কোপা আমেরিকা দেখতে হলে আমাদের ভোর রাতে যাক,
1: কোপা আমেরিকা
0: আমি সেটাই বলছিলাম, 12:30 খেলাগুলো আমরা দেখেছি, 12:30-1:30 এগুলো আমরা অভ্যস্ত, কারণ ইউরোপে যখন খেলা হয়েছে তখন বিশেষ করে ইভেন ল্যাটিন আমেরিকায় গেলে আস্তে আস্তে দূরে হতে থাকে,
1: দূরে হতে,
0: ইউরোপীয় বিশ্বকাপগুলো আমাদের জন্য একটু সহজ ব্যাপারটা,
1: কারণ আমরা যে চ্যাম্পিয়ন্স লিগের খেলা দেখি, এই চ্যাম্পিয়ন্স লিগের খেলা তো তোমার 12:30-3:00 মধ্যে শেষ হয়ে যায়,
0: ইউরোপে হলে বিশ্বকাপ মোটামুটি হবে, অন্য দেশেও কিন্তু অ্যাডজাস্ট করা হয়, কাতারেও কিন্তু সময়টা ভালোভাবে অ্যাডজাস্ট করেছে যাতে সব দেশের লোকই দেখতে পায়, যত বেশি দূরে চলে যাচ্ছি

0: সমস্যা হচ্ছে, এটা নিয়ে একটা কথা বলার ছিল প্রথম কথা। দ্বিতীয়ত, যখন সাউথ কোরিয়া জাপানে হয়েছিল, টাইমগুলো আমাদের সঙ্গে ম্যাচ করেছিল, কিন্তু সেখানেও অনেক সময় সরানো হয়েছে ইউরোপীয়, যেহেতু ইউরোপের দেশটাই বেশি গেছে বা ল্যাটিন আমেরিকা খেলছে, তাদেরও একটু দেখতে হবে এই টাইমগুলো কিন্তু ঠিক করে গ্লোবাল অডিয়েন্সের জন্য, ভারতের জন্য নয়। আচ্ছা, একটা প্রশ্ন ছিল ফরম্যাট নিয়ে, 48টি দল, সেটি 12টি গ্রুপ, 4টে দলে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকে 3টি করে খেলা খেলবে, নকআউটে প্রত্যেকটা দল গ্রুপ থেকেই কিন্তু 2টি টিম উঠে যাচ্ছে, অর্থাৎ 12টি গ্রুপ থেকে 24টি দল সেকেন্ড রাউন্ড পরের রাউন্ডে উঠে যাচ্ছে। তারপর 8টা বেস্ট থার্ড প্লেস টিম ও কিন্তু পরের রাউন্ডে যাচ্ছে, অর্থাৎ 48 থেকে 32টি দল কিন্তু পরের রাউন্ডে উঠে যাচ্ছে। তারপর একটা নতুন রাউন্ড আমরা পাচ্ছি, সেকেন্ড রাউন্ড এখন হয়ে গেছে 32টি দলের, আগে সেকেন্ড রাউন্ড 16টি দলের হতো, এবং তারপর স্ট্রেট নকআউট চলছে, রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, থার্ড প্লেস প্লেস সবসময় হয় এবং একটা ফাইনাল। তাহলে বোঝা গেল, যেটা নিয়ে সংশয় ছিল সেটা হচ্ছে 12টি গ্রুপ হবে 4টি দলের এবং সেখান থেকে 2টি দল অটোমেটিক্যালি উঠবে, 24টি পেলাম, এবং থার্ড প্লেসের যে দলগুলি 8টা উঠে 32টা কমপ্লিট করবে। হয়ে গেল, এটা এটা ক্লিয়ার হলো আশা করছি শ্রোতাদের জন্য। সম্প্রচার ধারাভাষ্যের, আচ্ছা আপনি বোধহয় হয়তো খবরে এটা দেখছেন যে ভারতে এখনও সম্প্রচার স্বত্ব বিক্রি নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছে, এবং একটা সময় দূরদর্শনে দেখানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, আমার ধারণা এই মুহূর্তে সেখানে কিন্তু দূরদর্শন হয়তো জায়গাটা নিয়ে, আমার এই মুহূর্তে কিছু বলা উচিত হবে না, আমি ক্লিয়ার নই এখনও কে দেখাবে, ব্যাপারটা কী বলুন তো দাদা। এটা আমি অনেকবার ক্রীড়াঙ্গনের অনুষ্ঠানে বলেছি, আমরা আবেগ নিয়ে ভাবি যে বাংলায় আমরা ধারাভাষ্য শুনবো, আমিও চাই বাংলায় ধারাভাষ্য শুনতে, কিন্তু আমরা সত্যটা একটা বিপুল পরিমাণ টাকায় বিক্রি হয়, যখন বাংলা সেটা একটা অ্যাড অন হয় হিসেবে কাজ করে, আরও টাকা দিতে হয়, এবং এটা লোকালি আকাশবাণী কলকাতা কোনো দিন করতে পারে না সত্যটা, মানে ইন্টারন্যাশনাল একটা খেলা সত্যভাবে, প্রথমত আকাশবাণী কলকাতার এটা নয়, এটা আকাশবাণী নিলে তার সঙ্গে বাংলা অ্যাড অন হতে পারে, প্রথমত আকাশবাণীতে সত্য পাওয়া হচ্ছে কিনা আমরা এই বিষয়ে এই মুহূর্তে আমাদের কাছে কোনো ক্ল্যারিটি নেই, এবং এটা খুব কঠিন এই সত্য পাওয়াটা, সবাই চেষ্টা করেন, প্রচুর টাকার খেলা চলে এর মধ্যে, কতটা মুনাফা হচ্ছে, কতটা খরচ করে আমরা লাভ পাচ্ছি, আগের যুগ আর নেই। এবার বাংলাদেশ কী করছে, প্রথম প্রশ্ন, আমি জানি না বাংলাদেশ কীভাবে সত্য পায়, আমি দেখেছি আমার কিছু চেনা পরিচিত আছেন যেন ওখানে কমেন্ট্রি করেন, তারা কিন্তু এফসি কাপে বাংলায় ধারাভাষ্য দিচ্ছেন মাঠে, গিয়ে সত্য কিনেই দিচ্ছেন মনে হয়। এই ক্ষেত্রে একটা কথা আপনাকে বলবো, বাংলাই কিন্তু এই দেশের একমাত্র ভাষা, ওরা করলে বাংলাতেই করবে, হ্যাঁ এখানে তফাৎটা বুঝবে, আমাদের এখানে বাংলা হচ্ছে আঞ্চলিক ভাষা, এইখানে একটা আমরা সমস্যায় পড়লাম, ওরা সত্য কিনলে বাংলাতেই কিনবে, এবার ওরা টিভিতে দেখে সত্য কিনে কিনা আমি জানি, অফ টিভিও আমরাও করে থাকি, আমি বিশ্বকাপের কয়েকটা সম্প্রচারের অঙ্গ ছিলাম ক্রিকেটের, যেখানে আমাদের সত্য ছিল, আমি মাঠ থেকেও করেছি আকাশবাণীর হয়ে প্রযোজক হিসেবে, এই বিশ্বকাপই করেছি যেটা ভারত জিতল, এবং আবার স্টুডিও থেকেও করেছি, এখানে টিভিতে দেখানো হচ্ছে। তো প্রশ্নটা যে সত্যটা কীভাবে কেনা হচ্ছে, কতটা ভায়াবল হচ্ছে, কতটা সম্ভব হচ্ছে, এবং বাংলাদেশ সঙ্গে তুলনা করা উচিত হবে না, কারণ বাংলাদেশের একটি ভাষাতেই সম্প্রচার হবে, ভারত এলে একটা লেয়ার অফ কমপ্লেক্সিটি আমরা অ্যাড করলাম, যেখানে হয়তো অরিজিনাল চয়েসটা হবে আমাদের ইংরেজি হিন্দিতে আকাশবাণী যদি করে, তারপর বাংলাটা অ্যাড অন হিসেবে কাজ হবে, এইগুলো হচ্ছে মূল সমস্যা, এবং এটা বিপুল পরিমাণ টাকার একটা অঙ্ক তো অবশ্যই এখানে ইনভলভ, অডিও রাইটসের আলাদা টাকা হবে আমার ধারণা, এটাই হচ্ছে সংক্ষিপ্ত উত্তর, হয়তো আমি একটা বড় উত্তর দিয়ে ফেললাম, বাট ব্যাপারটা এটাই।
1: এবার একটু চিঠিতে যাই, কলকাতা 8 শিলপাড়া থেকে শিশির বিন্দুপাল লিখেছেন, উনি দুটো চিঠি,
0: দুটো চিঠি তুমি কম্বাইন করতে পারো, অনেকদিন পর শিশির বাবু আমাদের প্রোগ্রাম, ওনার ভালো লেগেছে শুনে আমার খুব ভালো লাগলো, কারণ আমারও হয়তো এটা শেষ এই অনুষ্ঠান যাকে বলে, আপনাদের আমি বলে থাকি শ্রোতাদের দরবারে, এবং শ্রোতাদের দরবারে রয়েছি, এটা হয়তো আমার শেষ অ্যাপিয়ারেন্স এখানে, ভালো লাগলো শিশিবিন্দুবাবু চিঠি পাঠিয়েছেন বলে।
1: সায়ন্তনী মহাপাত্র, এনার সঙ্গে প্রচারিত সাক্ষাৎকারটা বড্ড ভালো লাগলো, এরকম সাক্ষাৎকার আরও শুনতে চাই। আর এরপরে আজকে ক্রীড়াঙ্গন খুব ভালো লাগলো, সব থেকে ভালো লাগলো গুগলি অনুষ্ঠানের বিজয়িনী হাফিজা দিদি ভাইয়ের সাক্ষাৎকার, ইউরোপিয়ান ফুটবলের ওই রুদ্ধশ্বাস ম্যাচটির আলোচনাও খুব ভালো লাগলো, ISL প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল আর ওড়িশা FC ম্যাচের আলোচনাটিও খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ শিশির বিন্দুপাল, শিলপাড়া, কলকাতা 8। আমি হাফিজা, এই অনুষ্ঠানটিতে আমি ছিলাম উপস্থাপনায়, এবং ওই চ্যাম্পিয়ন্স লিগের আর্সেনাল এবং PSG যে প্রথম লেগে যে 5-4 গোল ওটি উনি লিখেছেন রুদ্ধশ্বাস আলোচনা, মানে ওটার একটা
0: বায়ার্ন মিউনিখ বোধহয়, আমরা কিছু নাম নির্বাচিত করেছিলাম, যেমন নেমার কে ব্রাজিলে ফেরত পাচ্ছি আমরা, আবার তুমি লামিনিয়ামালের কথা বললে স্পেনের হয়ে।

0: আমার মেসি রোনাল্ডো শেষ বিশ্বকাপ,
1: মেসি রোনাল্ডো অবশ্যই মনে হয় ধোনির মতো তারা ফিরে আসবেন কিন্তু আমরা জানি না, এবং ইংল্যান্ড থেকে হ্যারি কেনের কথা কিন্তু খুব একটা আলোচনা করতে পারলাম। একটা ফোন রয়েছে, বরং নিয়ে নি, একদমই সময় পাইনি, দুটো ফোন নিতে পারবো।
2: নমস্কার, কল্যাণী সুমন বাবু কথা বলছি আপনার। সত্য বাবু আপনি আকাশবাণী থাকছেন না বোধহয়, এটা খারাপ লাগছে শুনি। এই যে শ্রীকান্ত বাবু আর অজয় সময় এই ইন্টারভিউটা কবে নেবেন কাইন্ডলি বলবেন। আর দ্বিতীয় হচ্ছে যে আমার নির্মেদা বা নির্মেদাটা তো এখানকার চেয়ারম্যান ছিল বললাম, নির্মেদা থাকছে না এখানে পরিবর্তন থাকার বসি আমাদের।
1: ব্যবস্থা অবশ্যই আমি করে যাচ্ছি, এবার কবে সম্প্রচারিত হবে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। সুমনবাবুকে ধন্যবাদ। শেষ একটা ফোন কি আমরা নিয়ে আজকে অনুষ্ঠানটি শেষ করব? এখন এক মিনিট আছে আমাদের হাতে।
0: হ্যাঁ, এক মিনিট আছে সময়। হ্যাঁ, নিতেই পারি।
1: নিয়ে নি,
0: আসলে অনেক বন্ধুই অপেক্ষা করছেন টেলিফোন।
1: আমি বেশি
3: বড়বড়াতে গোপাল দত্ত বলছি, মানে ভবিষ্যতে নতুন তারকা সম্পর্কে একটু আলোচনা করুন, যারা নতুন তারকা হতে পারে বিশ্বকাপে।
0: বেশ, তারকা ভবিষ্যতে নতুন তারকা আমার কাছে এবারে বিশ্বকাপে আমি একজনকে দেখছি, নতুন তারকা তো হঠাৎ হঠাৎ জন্ম নেয়, মানে আগে থেকে বলা যায় না, তবে আমার কাছে রাইস, ডেকলান রাইস,
1: ডেকলান রাইস
0: এবং অলিসে, এই দুজনকে আমার মানে চ্যাম্পিয়ন্স লীগের খেলা দেখে ভালো লেগেছে।
1: আমার মনে হয় হল্যান্ড একটা বড় ভূমিকা পালন করতে পারেন, যাকে আমরা বিশ্বকাপে দেখিনি, লামিন ইয়ামালকে, যিনি অবশ্যই তারকা হয়ে গেছেন কিন্তু বিশ্বমঞ্চে তিনি কি করেন একেবারে বিশ্বকাপে, এটা দেখতে আমি আগ্রহী থাকব ব্যক্তিগতভাবে। ধন্যবাদ।
0: ঠিক, তাহলে বন্ধুরা আজকের ক্রীড়াঙ্গন এই পর্যন্তই। আসলে আজ ছিল হ্যালো ক্রীড়াঙ্গন, মানে শ্রোতাদের চিঠিপত্রের উত্তর এবং তার সঙ্গে সঙ্গেই শ্রোতাদের কাছ থেকে টেলিফোন। আজ ক্রীড়াঙ্গন তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং রোজ ক্রীড়াঙ্গনে কান পাতবেন। নমস্কার।

শুনলেন হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনায় শুভজিৎ সরকার, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শাহুন খান, ঠিকানা গ্রাম দক্ষিণ রামচন্দ্র খালি, থানা বাসন্তী, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী আলফা খান গড়ন মাঝারি, বয়স ১৪ বছর, উচ্চতা ৫ ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিকানা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা ৭০০০২৭ থেকে জানাচ্ছেন শ্রী প্রসেনজিৎ ঘোষ ওরফে খোকা গড়ন স্বাভাবিক, বয়স ৩৬ বছর, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, গত ২ মে ২০২৬ তারিখ বটতলা পূর্ব দুর্গানগর ডাকঘর ফতেপুর থানা ফলতা ডায়মন্ড হারবার জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী বাসুদেব সামন্ত, ঠিকানা গ্রাম চুইনাভি, ডাকঘর নৌভাঙা, সেক্টর ৫, সল্টলেক, থানা বিধাননগর, কলকাতা ৭০০০১০৫ থেকে জানাচ্ছেন যে শ্রীমতী পদ্মাবতী মাইতি গড়ন রোগাটে, বয়স ২৩ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী গোপাল জানা, ঠিকানা ১১৫ দত্তাবাজ, সেক্টর ৩, সল্টলেক, থানা দক্ষিণ বিধাননগর, কলকাতা ৭০০০০৬৪ থেকে জানাচ্ছেন যে শ্রীমতী মম হালদার ওরফে দলুই, বয়স ৩৪ বছর, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা, গত ৭ মে ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী সমরেশ সরকার, ঠিকানা গ্রাম রমাপুর, থানা হিঙ্গলগঞ্জ, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী বর্ষা সরকার গড়ন মাঝারি, বয়স ১৭ বছর, উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রীমতী শাহিম পারভিন, ঠিকানা ১৬৬ H/৭৫ কেশবচন্দ্র সেন স্ট্রিট, থানা অমর স্ট্রিট, কলকাতা ৯ থেকে জানাচ্ছেন যে শ্রীমতী শায়েস্তা পারভিন গড়ন স্বাস্থ্যবতী, বয়স ৪১ বছর, উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা হিন্দি।

গত 30শে মার্চ 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, মিসিং পার্সনস স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। শুনলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন অষ্টম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে প্রশ্নোত্তরে পড়াশোনা। সঙ্গে আছেন বেথুন কলেজের স্কুলের শিক্ষিকা অনুরাধা ভট্টাচার্য ও তিন শিক্ষার্থী।
1: নমস্কার, আমার তিন ছাত্রী আছে, যারা নিজেদের পরিচয় দেবেন। প্রথম হচ্ছে,
2: আমার নাম শুভমিতা ঘোষ।
3: আমার নাম খুশবু সাউ।
4: আমার নাম পথশ্রী দে।
1: তাহলে আমরা পরিবেশ ও বিজ্ঞানের জীব জগতের যে নানান ধরনের বৈশিষ্ট্য, তাদের পরিকাঠামো, আর একটা পৃথিবীতে বসবাস করার জন্যে জীবন বিজ্ঞানে কি কি নিয়ে গঠিত সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর তার ভিত্তিক আমরা প্রশ্ন উত্তরে পড়ব আমরা শুরু করব। কিন্তু তার আগে আমরা দেখে নিই যে তোমাদের এইটে কি কি চ্যাপ্টার আছে, আর সেগুলোকে নিয়ে আমরা একটুখানি আলোচনা করি। প্রথমে যেমনি প্রথম চ্যাপ্টার হচ্ছে তোমাদের কি, জীবদেহের গঠন। এবার জীবদেহের গঠনের মধ্যে আমরা কি জানি যে দেহের ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। আর তারপরে সেই কোষের বিভিন্ন কোষীয় অঙ্গাণু, সেই কোষগুলোকে দেখার জন্য বিভিন্ন ধরনের অণুবীক্ষণ যন্ত্র কি কি আমরা ব্যবহার করতে পারি, তারপর জীব জগৎকে কটা শ্রেণীবিন্যাসে আমরা ভাগ করতে পারি জীব দেহের গঠনের মধ্যে উপস্থিত, তারপর বিভিন্ন ধরনের অণুজীব তারা কি কি রোগ সৃষ্টি করে, তারা কিভাবে মানুষের ক্ষেত্রে তারা উপকারী না তারা ক্ষতিকারক, সেগুলোকে নিয়ে আমরা জানতে পারবো এই নতুন নতুন বিষয়গুলো। তারপর হচ্ছে যে মানুষের খাদ্য, আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য থেকে আমরা কিভাবে শক্তি পাই, কি পুষ্টি প্রদান করে আমাদের মধ্যে, কিভাবে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এগুলো দেহের মধ্যে কিভাবে আমরা খাদ্যের মাধ্যমে পাই, আর দেহের মধ্যে যদি এই ভিটামিন খাদ্য এগুলোর অভাব যদি হয় তাহলে কি রোগ দেখতে পাওয়া যায়, আর সেই রোগকে নিরাময় কিভাবে করা যায় সেগুলোকে নিয়েও আমরা ক্লাস এইটে পড়ব। তাছাড়া তার পরবর্তী আছে একটা নতুন বিষয় যার নাম হচ্ছে কি, অন্তঃক্ষরা গ্রন্থি, যেখান থেকে বিভিন্ন ধরনের হরমোন উৎসেচক ক্ষরণ হয়। এবং এই যে তোমাদের যে বয়স সন্ধিটা আছে যেখানে বিভিন্ন ধরনের হরমোন ক্ষরণ হয়, সেই হরমোনগুলোর কি ভূমিকা আছে আমাদের দেহের মধ্যে, তারা কিভাবে আমাদের বিভিন্ন ধরনের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে, সেগুলো সব আমরা জানতে পারবো। তারপর এছাড়াও জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্য হচ্ছে কি, যে আমাদের চারিপাশের যে জগৎ সেখানে বিভিন্ন ধরনের যে উদ্ভিদ প্রাণী, এরা আমরা এদেরকে ছাড়া বাঁচতেই পারবো না, কিভাবে এদের ভূমিকা আছে, যে কিছু আছে বিভিন্ন ধরনের যেমনি ঔষধি গুণ আছে কিছু যে উদ্ভিদের মধ্যে, আর কিছু বিপন্ন প্রাণী আছে যারা পৃথিবী থেকে আগামী 10 বছরের মধ্যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে, তো তাদেরকে আমরা কিভাবে সংরক্ষিত করে রাখব, এই নানান দিক আমরা জানতে পারবো। তাছাড়া আমাদের নানা দৈনন্দিন জীবনে কিছু উদ্ভিদ আছে, যেমনি নিশ্চয়ই তোমরা নাম শুনেছ, হলুদ, লবঙ্গ, দালচিনি, এলাচ, তারপর হিং, তো এইগুলো আমরা কিভাবে পাই, উদ্ভিদের কোন অংশ থেকে পাই, এইগুলোর বিষয়ে আমরা জানতে পারবো, আর এদের কোনো কি ঔষধি গুণ আছে কিনা, ক্যান্সার রোগ নিরাময় করার জন্য কোনো এর গুণ আছে কিনা সেগুলো জানতে পারবো। এই যে বিভিন্ন

0: জীব জগতের দিকগুলো আমি হালকা ভূমিকার মতন করে বললাম, সেটার একটা প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা শুরু করছি, ঠিক আছে? এবার প্রথম রাউন্ড যেটা, সে প্রথম রাউন্ডে প্রথম প্রশ্ন শুভমিতার জন্য রইল, একজন স্বাভাবিক মানুষের দেহে কোষে কটি ক্রোমোজোম সংখ্যা থাকে?
1: 46টি।
0: ভেরি গুড। তারপরে আমার প্রথম রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন রয়েছে খুশবুর জন্য, দই তৈরি করতে সাহায্য করে?
1: ব্যাকটেরিয়া।
0: খুব ভালো। তারপর আমার প্রথম রাউন্ডের তিন নম্বর প্রশ্ন হচ্ছে পতত্রী জন্য, পিসি কালচার কাকে বলে?
1: মাছ চাষকে।
0: ভেরি গুড। তো পতত্রী খুব ভালো উত্তর দিয়েছে। এরপর দ্বিতীয় পর্ব আমরা শুরু করব, সেখানে তোমরা নিশ্চয়ই ম্যানগ্রুভ ফরেস্টের নাম শুনেছো। শুনেছো তো ম্যানগ্রুভ ফরেস্ট আমরা কোথায় পাই? সুন্দরবনে, তাই তো? এবার এই সুন্দরবন হচ্ছে অন্যান্য যে বিভিন্ন ধরনের উদ্ভিদ বা বৃক্ষ আছে তাদের থেকে সম্পূর্ণভাবে আলাদা। কেন? কেন কি এরা অতিরিক্ত লবণযুক্ত মাটিতে জন্মায়। তো এবার প্রথম প্রশ্ন হচ্ছে, পতত্রীর কাছে চলে আসছি, যে মানুষের দেহ, মানুষ হচ্ছে এক ধরনের প্রজাতি, তো সেই মানুষের দেহে সবচেয়ে দীর্ঘতম কোষকে বলতে পারবে? কোনটি?
1: স্নায়ু কোষ।
0: বাহ, ভেরি গুড, স্নায়ু কোষ। তো এই স্নায়ু কোষ কি করে? স্নায়ু কোষ হচ্ছে যে বাইরে যে বিভিন্ন ধরনের উদ্দীপনা গ্রহণ করে আর সেখান থেকে সাড়া প্রদান আমরা বাইরের পরিবেশে প্রদান করি। তারপর দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার খুশবুর জন্য, তার আগে আমি একটুখানি বলি যে পৃথিবীতে আমাদের যে এত বেশি উষ্ণায়ন বেড়ে গেছে, যে চারিদিকে আমাদের উষ্ণায়নের জন্য এই যে পরিবেশের যে পরিবর্তন, বৃষ্টি ঝড় সব পরিবর্তন হয়ে গেছে, তো এই যে বিশ্ব উষ্ণায়নের জন্য একটি অন্যতম দায়ী গ্যাস কে, কোনটা হতে পারে বলো তো?
1: CO2।
0: বাহ, ভেরি গুড। এবার তৃতীয় প্রশ্ন আবার আমি শুভমিতার জন্য, শ্বাসমূল, শ্বাসমূল দেখা যায় একটি উদ্ভিদের নাম বলো?
1: সুন্দরী গাছ।
0: বাহ, ভেরি গুড। তো সুন্দরী গাছ হচ্ছে এমন একটি গাছ যেখানে শ্বাসমূল দেখা যায়, কেন কি এরা অতিরিক্ত লবণযুক্ত মাটিতে জন্মায়, তো অক্সিজেনের প্রয়োজনে শ্বাসমূল এখানে দেখতে পাওয়া যায়, অন্যান্য বৃক্ষে বা উদ্ভিদের মধ্যে আমরা সেটা পাই না। দ্বিতীয় রাউন্ড এখানেই শেষ হলো, এরপর তৃতীয় রাউন্ড আমাদের শুরু হবে। পতত্রীকে আমি একটি প্রশ্ন করব, যে বিপন্ন জীব, বিপন্ন জীব কাদেরকে বলা হচ্ছে? যে যেই জীবগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে চলেছে। কেন হয়ে যেতে চলেছে? কেন কি তাদের জনসংখ্যা এত ক্রমশ কমে যাচ্ছে আর প্রজননের মাধ্যমেও তাদের জনসংখ্যা বৃদ্ধি করা যায় না, তো কিছু পৃথিবীতে বিপন্ন জীব আছে যাদেরকে সুরক্ষিত করে রাখার প্রয়োজন আছে। তাহলে দেখি তো তুমি এই প্রশ্নের উত্তরটা বলতে পারো কিনা। IUCN নামক সংস্থা প্রকাশিত বিপন্ন জীবদের তালিকাকে কি বলা হয়?
1: রেড ডেটা বুক।
0: বাহ, খুব ভালো বলেছো, রেড ডাটা বুক, একদম ঠিক উত্তর। এই রেড ডাটা বুক হচ্ছে এমনি একটি বুক যার মধ্যে পৃথিবীতে বিভিন্ন ধরনের যে বিপন্ন জীব আছে তাদের নামের একটি তালিকা আছে, যাতে তাদেরকে আমরা বিভিন্নভাবে সুরক্ষিত করে রাখতে পারি, সেই সুরক্ষিত ইনসিটু বা এক্সিটু দুটো মাধ্যমে যাতে করতে পারি। এবার দ্বিতীয় প্রশ্ন আমি করছি খুশবুকে, কিন্তু তার আগে খুশবু তুমি বলো তো যে তোমার বয়স কত?
1: আমার বয়স 14 বছর।
0: হ্যাঁ, তাহলে তুমি এখন কোন জীবনকালের মধ্যে দিয়ে প্রবেশ করছো? বয়ঃসন্ধিকাল। তো এই বয়ঃসন্ধিকালের মধ্যে বিভিন্ন ধরনের হরমোন খরিত হয়, কিন্তু আমাদের এখন ভারতবর্ষের জনসংখ্যার মধ্যে একটি খুব কমন রোগ আছে যার নাম হচ্ছে ডায়াবেটিস। তো তুমি কি বলতে পারবে যে কোন হরমোনের কম ক্ষরণে ডায়াবেটিস রোগ ঘটে?
1: ইনসুলিন।
0: খুব ভালো হয়েছে। এরপরে আমি আবার শুভমিতার কাছে আসছি, যে মানুষের খাদ্যের জন্য আমরা দেখি যে চাষিরা বিভিন্ন ধরনের ফসল চাষ করে, তাই তো? তো তুমি কয়েকটি ফসলের নাম কি বলতে পারবে যে সারা বছর যেটা চাষিরা চাষ করে?
1: ধান, আলু, গম।
0: একদম ঠিক। তো আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে যে এমন একটি রাজ্য যেখানে সব থেকে বেশি ধান চাষ করা হয়। তো এবার বলো তো তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারো কিনা, যে বিজ্ঞানীরা যে গোল্ডেন রাইস ধানটিকে তৈরি করেছেন কোন ভিটামিনের চাহিদা মেটানোর জন্য?
1: ভিটামিন এ।
0: খুব ভালো উত্তর। আমাদের এই তৃতীয় রাউন্ড পর্ব শেষ হলো, এরপর চতুর্থ রাউন্ডের মধ্যে আমি আবার শুভমিতার কাছেই ফিরে আসব। তো ম্যালেরিয়া রোগের জীবাণুটির নাম কি বলতে পারবে তুমি?
1: প্লাজমোডিয়াম।
0: বাহ, ভেরি গুড। এবার দ্বিতীয় প্রশ্ন খুশবু, তার আগে আবার আমরা সেই অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যেই আবার ফিরে আসছি, যে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে যখন

0: তুমি আইসক্রিম, পিজা, বিরিয়ানি এগুলো দেখো, তো তখন তোমার মুখের ভেতরটা কেমন হয়?
1: লালা চলে আসে।
0: একদম ঠিক। তাহলে একটি বহির্ঘরা গ্রন্থির নাম কি একটি উদাহরণ বলতে পারবে?
1: লালা গ্রন্থি।
0: হ্যাঁ, তো এই লালা গ্রন্থি থেকে কি হয়, লালাক্ষরণ হয়। কখন হয়? যখন তুমি ফুচকা, আইসক্রিম, বিরিয়ানি এগুলো দেখতে পাও, তখন লালা গ্রন্থি থেকে, এই বহির্ঘরা গ্রন্থি থেকে আমরা উৎপন্ন হয়, দেখতে পাই। তারপর চতুর্থ রাউন্ডের তৃতীয় প্রশ্নের জন্য আমি পদ্মত্রীর কাছে চলে আসছি। তুমি কি কিছু অন্য ফসলের নাম বলতে পারবে, যে যেখান থেকে আমরা তন্তু তৈরি হয় এরকম ফসল?
1: পাট।
0: একদম ঠিক। তো এই পাট চাষে জানো চাষিরা কিভাবে পাট চাষ করে? মাঠে যখন পাট যে গাছগুলি আছে সেগুলো যখন 7 ফুট এর 6 ফুট বা 7 ফুট হয়ে যায়, তখন চাষিরা এগুলো আশেপাশে যে পুকুরগুলো থাকে সেই জলের মধ্যে চুবিয়ে রেখে দেয়। তাহলে কি হবে যে এই গাছগুলো থেকে যখন পচন হয় আর তন্তুগুলো বার করতে সুবিধে হয়, যে পরবর্তীকালে সেগুলো আমরা দেখি যে এই তন্তুগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের মানুষ ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বস্তু তৈরি করতে সাহায্য হয় এই তন্তুগুলি। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে 5 নম্বর রাউন্ডে আবার পদ্মত্রীর কাছেই আসছি। কিছু প্রাণীদের নাম বলতে পারবে, যে যেগুলো তোমার সমুদ্রের ধারে দেখতে পেয়েছো?
1: শামুক, ঝিনুক, স্টারফিস।
0: হ্যাঁ, একদম ঠিক। তাহলে ওর উপর ভিত্তি করে আমি তোমাকে একটা প্রশ্ন করি, যে নালীপথ কোন প্রাণীর গমন অঙ্গ বলতে পারবে?
1: তারা মাছ।
0: হ্যাঁ, একদম ঠিক। তো এই তারা মাছ আমরা কোথায় পাই? সমুদ্রের ধারে পাই। আর এই তারা মাছের কটি অঙ্গ থাকে বা বাহু থাকে?
1: 5টা।
0: হ্যাঁ, বাহ, ভেরি গুড। এবার দ্বিতীয় প্রশ্নের জন্য আমি খুশবুর কাছে আসব। তোমাদের বাড়িতে কি পুজো পার্বণ কিছু হয়? সেই পুজো পার্বণে একটা সুন্দর গন্ধ বেরোয়, সেটা কিসের জন্য হয় কি বলতে পারবে?
1: ধূপের জন্য, ধূপ ধুনো এইসবের জন্য।
0: একদম ঠিক। তাহলে ধুনো ধূপ তৈরি করার জন্য কোন গাছের আটা ব্যবহার করা হয় সেটা কি বলতে পারবে তুমি?
1: শাল গাছের।
0: বাহ, একদম ঠিক উত্তর। তাহলে এরপরে যদি তুমি কোথাও শাল গাছ দেখো, তাহলে তুমি দেখবে যে এই ধুনো ধূপের যে ধুনো যেটা, সেটা কোথায় থেকে খড়িত হয়? যে কোনো একটা, যে তোমার ডাক্ট থাকে বৃক্ষের কাণ্ডের মধ্যে, সেখান থেকে এই ধুনো ধূপের যে পুক্ষার যেটা, সেটা ওখান থেকে খড়িত হয়। দিয়ে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে ধুনো তৈরি হয় বা ধুনো জাতীয় যে ধূপগুলি সেগুলো তৈরি হয় শিল্প আকারে। আচ্ছা, তারপরে 5 নম্বর রাউন্ডের তৃতীয় প্রশ্নের জন্য আমি শুভমিতার কাছে চলে আসছি। এবার শুভমিতাকে আমার প্রশ্ন থাকছে যে তোমার সব থেকে পছন্দের ফুল কি বলতে পারবে?
1: গোলাপ।
0: গোলাপ। আর ভারতের যে জাতীয় ফুল?
1: পদ্ম।
0: তো এখান থেকে আমার প্রশ্ন তোমার জন্য রয়েছে, যে এই বিভিন্ন ফুল আর ফলের বর্ণ ধারণ করার জন্য কোন ধরনের প্লাস্টিড ব্যবহার হয়?
1: ক্রোমোপ্লাস্টিড।
0: হ্যাঁ, বাহ, ক্রোমোপ্লাস্টিড হচ্ছে এক ধরনের প্লাস্টিড, যার জন্য আমাদের যে উদ্ভিদের বিভিন্ন ফুলের রং বা বর্ণের রং আমরা দেখতে পাই, কোনোটা লাল, কোনোটা হলুদ, কোনোটা গোলাপি, এইগুলো। যেরকম গাছের পাতা সবুজ হয় কিসের জন্য? ক্লোরোপ্লাস্ট থাকার জন্য। আর ফুল আর ফর্ণের বর্ণের জন্য দায়ী হচ্ছে কে? ক্রোমোপ্লাস্টিড। আচ্ছা, এরপর 6 নম্বর রাউন্ডের জন্য আবার আমি শুভমিতার কাছেই যাব। তার মধ্যে থেকে শুভমিতাকে জিজ্ঞেস করব যে তোমার প্রাণী জাতীয় খাদ্য কি কি পছন্দ, সেটা একটুখানি বলো তো।
1: মাংস, ডিম, দুধ।
0: হ্যাঁ, তো এবার এই মাংস, ডিম, দুধ এগুলোর মধ্যে তুমি কি বলতে পারবে, যে ডিম তো মুরগি, হাঁস, হ্যাঁ, তো তার মধ্যে কোন জাতের মুরগিকে শুধুমাত্র ডিম উৎপাদন করার জন্য প্রতিপালন করা হয়?
1: লেগহর্ন।
0: বাহ, ভেরি গুড। লেগহর্ন হচ্ছে একদম ঠিক উত্তর। যে বিভিন্ন ধরনের মুরগির জাত দেখতে পাবো আমরা, সেই কিছু জাত হচ্ছে শুধুমাত্র ডিম উৎপাদন করার জন্য আছে, কিছু জাত আছে যে মাংসের জন্য উৎপাদন করা হয়, আবার কিছু জাত আছে যেখান থেকে মাংস আর ডিম দুটোই উৎপাদন করার জন্য পালন করা হয়। এই মুরগি পালনকে কি বলা হয় তাই জন্যে? পোলট্রি। তারপরে দ্বিতীয় প্রশ্নের জন্যে খুশবুর কাছে আসবো। এমন কি কিছু পরিস্থিতি আছে যেখানে তোমার রাগ ধরে, কান্না পায়, আবেগ এমন হয় যে সেটাকে তোমার মনে হয় যে তুমি সেটাকে নিয়ন্ত্রিত করতে পারছো না? কখন হয়? যখন বাবা মা বকে? আচ্ছা, তো তারপর কিছুক্ষণ পর তুমি আবার স্বাভাবিক হয়ে যাও। তো এই যে তোমার দেহের মধ্যে একটি আপাতকালীন পরিস্থিতি তৈরি হয়, তার জন্য কোন হরমোন দায়ী?
1: অ্যাড্রিনালিন হরমোন।
0: বাহ, খুব ভালো। তো তাহলে এই যে আপাতকালীন পরিস্থিতি মানুষের দেহ তৈরি হয়, যেরকম হসপিটালে আমরা দেখেছি যে এমার্জেন্সি হয়, তো হ্যাঁ, যে বিভিন্ন ধরনের রোগীরা এমার্জেন্সিতে ভর্তি হয়, ঠিক সেরকম আমাদের দেহের মধ্যেও কিছু আপাতকালীন পরিস্থিতি তৈরি হয়, যে রাগ, দুঃখ, ভয়, কান্না। তো সেটার সাথে আমি যাতে সেটাকে সহজেই কাটিয়ে নিতে পারি, সেই জন্য দেহের মধ্যে অ্যাড্রিনালিন হরমোন সেটাকে সাহায্য করে। এরপর আমরা 3 নম্বর প্রশ্নের জন্য পত্রিকার কাছে চলে আসছি। সুন্দরবন তুমি কি কোনোদিন গেছো?
1: না,
0: যাওনি। আচ্ছা, তো সুন্দরবনের বাঘের কথা কি নিশ্চয়ই তোমরা শুনেছো, তাই না? সুন্দরবনে কি থাকে? বাঘকে সুরক্ষিত করে রাখা হয়, তাই তো? তো এবার এই সুন্দরবন ছাড়া আর কি কি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে জানো? যেমনি চাপড়ামারি, গরুমরা আর সজনেখালি, এইগুলো। তাহলে তুমি কি বলতে পারবে যে পশ্চিমবঙ্গে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?
1: সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ,
0: তাই তো? আমাদের রাজ্যের মধ্যে একটি মাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, সেটা তুমি দেখতে চাইছো। কেন? সুন্দরবনে কি আছে, কি দেখার জন্যে?
1: বাঘ
0: দেখার জন্য। 7 নম্বর রাউন্ডের জন্য আবার আমরা পদত্রিক কাছে যাব। বন জঙ্গল কি তোমরা দেখেছো কোথাও? কি বাবা মায়ের সাথে কোনোদিন কোথাও ঘুরতে গেছো? কোথায় গেছো বলো?
1: জলদাপাড়া অভয়ারণ্য।
0: তো সেই বন জঙ্গলে বিভিন্ন ধরনের বন্য প্রাণীও নিশ্চয়ই দেখেছো, তাই তো? তো তুমি কি বলতে পারবে যে আন্তর্জাতিক বনবর্ষ কোন সালকে বলা হয়?
1: 2011 সালকে।
0: বাহ, দ্বিতীয় প্রশ্নের জন্য আমি খুশবুর কাছে চলে আসছি। সমুদ্রে তো গেছো, কিন্তু সমুদ্রের তলের নিচে যে তোমার স্থলটা, সেটা কেমন তুমি কি জানো?
1: না।
0: হ্যাঁ, তো সেখানেও বিভিন্ন ধরনের উদ্ভিদ আর প্রাণীরা থাকে, তার মধ্যে কিছু সামুদ্রিক শেওলাও থাকে, যারা কি করে, জলের তলায় যে উদ্ভিদরা আছে তাদের জন্য শালক সংশ্লেষ করে বা অক্সিজেন সরবরাহ করে। তো সামুদ্রিক শেওলাকে কি বলা হয় বলতে পারবে?
1: কেল্প।
0: খুব ভালো উত্তর, সামুদ্রিক শেওলাকে কেল্প বলা হয়। আর কেল্প ছাড়াও ডিনোফ্লাইট, ফ্ল্যাজিলেট, স্কুইড, ডায়াটম, এগুলোও আমরা সমুদ্রের বিভিন্ন জলের স্তরের মধ্যে দেখতে পাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর 3 নম্বর প্রশ্নের জন্য আমি আবার শুভমিতার কাছে আসছি। তার আগে, মানুষের জনসংখ্যার মধ্যে কিছু কমন রোগ বা সাধারণ রোগ আছে, যার মধ্যে এখন চিন্তার বিষয় হচ্ছে যে ক্যান্সার, যে ক্যান্সারের জন্য বিভিন্ন ধরনের কেমোথেরাপি সেন্টার খুলেছে বা মানুষরা সেটাকে নিয়ে একটু বেশি সচেতন হতে চলেছে। তো এবার এই ক্যান্সার তো রোগের চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের আধুনিক চিকিৎসা তৈরি হয়েছে, কিন্তু কিছু উদ্ভিদরা আছে যারা তোমার যেমনি ব্লাড ক্যান্সারের মতন মানন রোগকে নিরাময় করতে সাহায্য করে। তাহলে এই ব্লাড ক্যান্সারের চিকিৎসার জন্য কোন উদ্ভিদের উপক্ষার ব্যবহার করা হয় তুমি কি বলতে পারবে?
1: নয়নতারা।
0: একদম ঠিক উত্তর, নয়নতারা হচ্ছে এমন একটি উদ্ভিদ যেখানকার উপক্ষারের মাধ্যমে ব্লাড ক্যান্সার জাতীয় রোগের চিকিৎসা করা হয়, যেটা আয়ুর্বেদিক যে চিকিৎসা বিজ্ঞানটা আছে, আয়ুর্বেদিকের মাধ্যমে এই ব্লাড ক্যান্সার রোগটাকেও সারানোর গবেষণা করা হচ্ছে। তারপরে 8 নম্বর রাউন্ডের জন্য আমি আবার শুভমিতার কাছেই আসবো। কোষ কত ধরনের পড়েছ?
1: 2 ধরনের, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ।
0: বাহ, তো এবার এই কোষের মধ্যে কি থাকে? বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু। তো এবার তুমি কি একটি কোষীয় অঙ্গাণুর নাম বলতে পারবে যেটি প্রাণী কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না?
1: সেন্ট্রোসোম।
0: খুব ভালো, ঠিক সেরকম ভাবেই, যেরকম উদ্ভিদ কোষে একটি কোষ অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট কিন্তু সেটা প্রাণী কোষে থাকে না, ঠিক একইভাবে প্রাণী কোষে সেন্ট্রোসোম থাকে যেটা উদ্ভিদ কোষে আমরা পাবো না। এবার দ্বিতীয় প্রশ্নের জন্য আমি খুশবুর কাছে যাব। আমাদের যে বিভিন্ন ধরনের সেন্সরি অর্গান থাকে, তাই তো, সেইগুলো তুমি বলতে পারবে?
1: কান, চোখ, নাক, মুখ, জিভ,
0: ত্বক। হ্যাঁ, এবার সেখান থেকে চোখ হচ্ছে এমন একটি অঙ্গ যার সাহায্যে আমরা কি করি, দেখি। আর যদি চোখে যদি কিছু ক্ষতি হয় তাহলে আমাদের চারিপাশটা কি হয়ে যাবে, পুরোপুরি অন্ধকার, তাই তো? তো এবার তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা দেখি তো, যে চোখের রেটিনাতে উপস্থিত মৃদু আলো শোষণে সক্ষম কোন কোষ?
1: রড কোষ।
0: ঠিক আছে, একদম ঠিক উত্তর। এরপরে আমি আবার পত্রিকাতে চলে আসছি পরবর্তী প্রশ্নের জন্য। তো তার মধ্যে থেকে আমি পত্রিকাতে প্রাণী খাদ্যের মধ্যে কি কি খেতে ভালো লাগে?
1: দুধ, ডিম, মাংস
0: আর
1: মাখন, মাছ।
0: হ্যাঁ, তো এরপর মাছেদের মধ্যে তোমার কোনটা প্রিয়?
1: ভেটকি মাছ।
0: তো ঠিক সেরকমই আরো অনেক ধরনের মাছ হয়, যেমনি রুই, কাতলা, সিলভার কার্প, কালবোশ। তো তার মধ্যে কিছু বহিরাগত কার্প থাকে আর কিছু মেজর কার্প বা দেশি কার্প থাকে। তো একটি বহিরাগত কার্পের নাম বলতে পারবে?
1: সিলভার কার্প।
0: বাহ, খুব ভালো উত্তর। এখানেই আমাদের 8 নম্বর।

0: রাউন্ড শেষ হলো। 9 নম্বর রাউন্ডের জন্য আবার আমি পত্রিক কাছেই যাব। বতরটি যেহেতু জলদাপাড়া বনভূমি ঘুরে এসেছে, বিভিন্ন ধরনের বন্যপ্রাণী দেখে এসেছে, তার মধ্যে তুমি একটি বন্যপ্রাণীর নাম বলতে পারবে যে উত্তরবঙ্গে যেটা সংকট এখন বিপন্ন হতে চলেছে, এমনি একটি প্রাণী?
1: একশৃঙ্গ গন্ডার।
0: বাহ, খুব ভালো। তুমি কি একশৃঙ্গ গন্ডার দেখেছো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তাহলে এবার দ্বিতীয় প্রশ্নের জন্য খুশবুর কাছে যাচ্ছি, যে মশলা রান্নাঘরে কি কোনোদিন দেখেছো যে মা কি কি মশলা ব্যবহার করে? কয়েকটি মশলার নাম বলো তো।
1: হলুদ, লবঙ্গ, গোলমরিচ, লঙ্কা।
0: আচ্ছা, তো এই লবঙ্গ মশলা জানো তো একটি উদ্ভিদ থেকে পাওয়া যায়। হ্যাঁ, তো এবার সেই উদ্ভিদের কোন অংশ থেকে লবঙ্গ পাওয়া যায় বলতে পারবে?
1: পুষ্পমুকুল থেকে।
0: বাহ, খুব ভালো। তো এই যে লবঙ্গ একটি ফুলের মতন দেখতে একটা ছোট্ট কালো রঙের যে অংশ, সেটা হচ্ছে আসলে একটি পুষ্পমুকুল। ঠিক যেরকম ধরো এলাচ, এলাচ একটা বীজের মতন অংশ, ঠিক সেরকমই। তারপর যেমনি হলুদ, হলুদ হচ্ছে কি? হলুদ হচ্ছে একটি কন্দ, তাই তো? ঠিক সেরকমই লবঙ্গ হচ্ছে একটি পুষ্পমুকুল। আচ্ছা, পরবর্তী প্রশ্নের জন্য আমি আবার শুভমিতার কাছে যাব। মরুভূমি, যখন মরুভূমি শব্দটা বলি শুভমিতা, তখন তোমার চোখের সামনে কি ভাসে?
1: উটের ছবি।
0: উটের ছবি, তো উট হচ্ছে একটা মরুভূমির প্রাণী। তো ঠিক সেরকমই আমি কিছু উদ্ভিদের নাম বলবো, সেখান থেকে তুমি আমাকে বলবে যে কোন উদ্ভিদটি মরুভূমি অঞ্চলে পাওয়া যায় না। গরান, মেসকুইড, সাগুয়ারা আর ক্যাকটাস।
1: গরান।
0: হ্যাঁ, একদম ঠিক উত্তর। মরুভূমি উদ্ভিদ কি কি নাম হতে পারে বলো, কি কি দেখেছো তুমি মরুভূমি উদ্ভিদের নাম রূপে?
1: ক্যাকটাস।
0: ক্যাকটাস, একদম ঠিক, যে সবথেকে কমন নাম হচ্ছে কি? ক্যাকটাস। পরবর্তী প্রশ্নের জন্য আমি আবার শুভমিতার কাছেই যাব। আমাদের দেহের মধ্যে বিভিন্ন ধরনের জৈবানিক প্রক্রিয়া ঘটে, তো সেই জৈবানিক প্রক্রিয়াগুলি বিভিন্ন অঙ্গের সাহায্যে ঘটে। খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আউতিকরণ, এই কাজগুলির জন্য কোন প্রক্রিয়া দায়ী সেটা বলতে পারবে?
1: পুষ্টি।
0: একদম ঠিক উত্তর। পুষ্টির মাধ্যমে আমরা খাদ্য গ্রহণ করি, আর খাদ্যের মধ্যে যে সঞ্চিত শক্তি থাকে সেটা আমরা গ্রহণ করি, আর দৈনন্দিন জীবনকালে বিভিন্ন কাজ আমরা সম্পূর্ণ করি। আচ্ছা, তারপর 10 নম্বর রাউন্ডের দ্বিতীয় প্রশ্নের জন্য আমি আবার খুশবুর কাছে আসছি। অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে এমন একটি যন্ত্র যার মাধ্যমে আমরা কিছু অণুজীব পাবো অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, যেমনি ব্যাকটেরিয়া, ভাইরাস। তো তুমি কি বলতে পারবে যে ভাইরাস অণুজীবকে দেখার জন্য কোন ধরনের অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়?
1: ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র।
0: হ্যাঁ, একদম ঠিক উত্তর। তো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা ভাইরাস দেখতে পাই, আর এই ভাইরাস হচ্ছে কি ধরনের অণুজীব? যেখানে দু ধরনের বৈশিষ্ট্যই আমরা দেখতে পাবো, কিছু জীবিত মানুষের যে বৈশিষ্ট্যগুলো থাকে জীবিত প্রাণীর, আর কিছু মৃত জীবের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো আমরা ভাইরাসের মধ্যে দেখতে পাই। তা এবার আমার পরের প্রশ্নের জন্য আমি পত্রটির কাছে যাচ্ছি। ভাইরাস, এই যে আমরা এক্ষুনি পড়লাম যে ভাইরাসকে আমরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পাবো, তো এই ভাইরাস ঘটিত বিভিন্ন ধরনের তো রোগ আছে, তো HIV ভাইরাস কোন মারণ রোগ ভাইরাসের জন্য দায়ী বলতে পারবে?
1: এইডস।
0: হ্যাঁ, একদম ঠিক উত্তর। তো এইডস হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ, তো এই ভাইরাস ঘটিত রোগের জন্য দায়ী হচ্ছে কে? HIV। ঠিক আছে। আচ্ছা, এরপর আমার 11 নম্বর রাউন্ডের জন্য, আর তার জন্য আমি শুভমিতাকে জিজ্ঞেস করব, প্রথম প্রশ্ন, কোন ধরনের প্রাণীকলা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং সাড়া প্রদান করে?
1: স্নায়ুকলা।
0: একদম ঠিক উত্তর। তো স্নায়ুকলা হচ্ছে কি? এক ধরনের কলা যেটা প্রাণী দেহে পাওয়া যাবে, এছাড়াও আমরা আবরণী কলা, পেশী কলা, যোগ কলা সবই আমাদের দেহেও এই বিভিন্ন ধরনের কলা নিয়ে গঠিত। এরপরে দ্বিতীয় প্রশ্নের জন্য আমি খুশবুর কাছে যাব। তোমার কি টক জাতীয় খাবার খেতে ভালো লাগে?
1: হ্যাঁ।
0: তো এবার এই টক জাতীয় খাদ্য যে তুমি গ্রহণ করো, তো সেখানে কি কোনো ধরনের পুষ্টি আছে তুমি কি জানো? বলতে পারবে যে আমলকি থেকে আমরা কোন ধরনের ভিটামিন পাই?
1: ভিটামিন সি।
0: হ্যাঁ, একদম ঠিক। তাহলে এরপর থেকে তুমি একটু বেশি করে ফুচকা খাবে, তাই তো? যে আমলকি থেকে ভিটামিন সি পাওয়া যায়, তো টক জাতীয় খাদ্য থেকেই আমরা ভিটামিন সি পাবো। আমার 3 নম্বর প্রশ্নের জন্য আমি আবার পত্রিকার কাছে চলে যাচ্ছি। এই যে চাষ জমিতে যে উর্বরতা থাকে, যে বিভিন্ন ধরনের আমরা জৈব উপাদান দেখতে পাই, যেমনি ডাল জাতীয় যে উদ্ভিদগুলি আছে, সে তার মূলের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে যারা বসবাস করে এবং উদ্ভিদকে

0: নাইট্রোজেন সরবরাহ করে। তো তুমি কি বলতে পারবে এমনি একটি ব্যাকটেরিয়ার নাম?
1: রাইজোবিয়াম।
0: হ্যাঁ, একদম ঠিক। তো রাইজোবিয়াম হচ্ছে, জানো, এমন ধরনের একটি মিথজীবী ব্যাকটেরিয়া যে ডাল জাতীয় মূলের বসবাস করে এবং মাটির মধ্যে যে নাইট্রোজেনতে থাকে তাকে সরবরাহ করে, আর এর মাধ্যমে চাষ জমির যে উর্বরতাটা বজায় থাকে। পরবর্তী প্রশ্নের জন্য আমি আবার খুশবুর কাছে চলে যাচ্ছি। আলেকজান্ডার ফ্লেমিং বলে একজন বিজ্ঞানী, ইনি প্রথম কোন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন?
1: পেনিসিলিন।
0: একদম ঠিক। তো পেনিসিলিন হচ্ছে এমন একটি অ্যান্টিবায়োটিক যেটা তোমার বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের মধ্যে একটি। পরবর্তী প্রশ্নের জন্য আমি আবার শুভমিতার কাছে চলে যাচ্ছি। কোন ধরনের জীবেদের বৃদ্ধির জন্যে সমুদ্রের জলে অ্যালগাল ব্লুম দেখা যায়?
1: ফাইটোপ্ল্যাঙ্কটন।
0: খুব ভালো। তো ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে এমন ধরনের জীব যার মাধ্যমে সমুদ্রের জলে অ্যালগাল ব্লুম হয়। আর জানো তো যে এই অ্যালগাল ব্লুমের ব্লুম সৃষ্টি হওয়ার মাধ্যমে কি হয়, যে বিভিন্ন আরো যে তোমার জলজ জীব যারা আছে তারা অক্সিজেনের একটি অভাব দেখতে পায়। তো সেই অ্যালগাল ব্লুমটা জলজ প্রাণী বা জলজ উদ্ভিদের জন্য কিন্তু খুব একটা লাভবান জিনিস নয়, ঘটনা এটা, একটা বিক্রিয়া বা প্রক্রিয়া বলো, সেটা কিন্তু লাভবান নয়, এটা জলজ প্রাণী বা উদ্ভিদের জন্য একটি ক্ষতিকর প্রক্রিয়া। ঠিক আছে, এর পরের প্রশ্নের জন্য আমি আবার খুশবুর কাছেই আসব, যে বিভিন্ন ধরনের অণুজীব, বিভিন্ন ধরনের অণুজীব যে তাদের নামগুলো বলতে পারবে, কত ধরনের অণুজীব হয়, প্রকারগুলো এক্ষুনি আমরা আলোচনা করছিলাম।
1: ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, মোনেরা।
0: হ্যাঁ, মোনেরা। তো এবার তুমি বলতে পারবে যে ব্যাকটেরিয়া কোন গোষ্ঠীর অন্তর্গত?
1: মোনেরা।
0: হ্যাঁ, একদম ঠিক। তো বিভিন্ন ধরনের যে অণুজীবরা আছে তাদেরকে আমরা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ভাগ করেছি, শ্রেণী ভাগ করেছি, তার মধ্যে হচ্ছে মোনেরা রাজ্যের মধ্যে ব্যাকটেরিয়া হচ্ছে অন্তর্গত। আচ্ছা, এর পরের প্রশ্ন আমি পদার্থবিদ্যার কাছে চলে যাব। বিজ্ঞানী এডওয়ার্ড, এনার নাম শুনেছো পদার্থবিদ্যার? তো ইনি কিছু রোগের টিকা আবিষ্কার করেছিলেন। তো প্রথম যে রোগের টিকা আবিষ্কার করেছিলেন তার নাম বলতে পারবে?
1: গুটি বসন্ত।
0: একদম ঠিক। তো এই যে গুটি বসন্ত রোগ আছে এটার টিকা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী এডওয়ার্ড। এরপরে আমাদের পরবর্তী রাউন্ড শুরু হওয়ার আগে আমি একটুখানি বলি যে চাষ জমির ক্ষেত্রে যে আমাদের যে বিভিন্ন ধরনের সবজি তোমরা বাজারে দেখতে পাও, তো সেইগুলো কোথা থেকে উৎপন্ন হয়?
1: চাষ জমি থেকে।
0: হ্যাঁ, চাষ জমি থেকে। তো এই চাষ জমিতে যখন কোন একটা উদ্ভিদ বাজারে আসে তার আগে কি হচ্ছে যে সেই চাষ জমিতে সেই বীজটাকে বপন বয়া হয়, দিয়ে তারপর তাকে জল দিয়ে আস্তে আস্তে ছোট ছোট করে বড় করা হয়, তার চারিপাশে আগাছা জন্মায়, সেই আগাছাগুলোকে আবার বাদ দিয়ে দেওয়া হয় বিভিন্ন আগাছা নাশকের মাধ্যমে, তারপর বিভিন্ন ধরনের কীটনাশক দেওয়া হয় যাতে বিভিন্ন কীট পতঙ্গের মাধ্যমে শস্য যেটা, ফসল যেটা, সেটাকে নষ্ট না করে দেওয়া হয়। তাহলে এইগুলোর জন্য বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়। তো চাষ জমি থেকে আগাছা তুলে ফেলার জন্য কোন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়?
1: নিড়ানি।
0: একদম ঠিক। তো আগাছাগুলি যদি ফসল জমিতে থাকে তাহলে কি হবে, প্রয়োজনীয় ফসল, সেটা ধান গাছ হতে পারে, চা হতে পারে, বিভিন্ন ধরনের ডাল হতে পারে, তার ফলন যাতে ভালো হয় তার জন্য আগাছাগুলোকে চাষ জমি থেকে তুলে ফেলা হয়। ঠিক আছে, তাহলে এরপরে পরবর্তী প্রশ্নের জন্য আমি খুশবুর কাছে আসব, যে বিভিন্ন কোষীয় অঙ্গাণুর নামগুলো তো তোমরা জানোই, যে এগুলো উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায়, যেমনি মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এই জাতীয়। তো কিন্তু একটি ক্যান্সার আক্রান্ত কোষে কোন কোষ অঙ্গাণু সক্রিয়তা বৃদ্ধি পায় বলতে পারবে?
1: লাইসোজোম।
0: হ্যাঁ, একদম ঠিক। তো লাইসোজোমকে কি বলা হয়? আত্মঘাতী থলি। হ্যাঁ, তো এবার ক্যান্সার আক্রান্ত কোষ অন্যান্য স্বাভাবিক কোষের থেকে আলাদা, কেন কি ক্যান্সার আক্রান্ত কোষ কি হয়, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে। তো সেই জন্যে ক্যান্সার আক্রান্ত কোষের মধ্যে আমরা লাইসোজোমের সক্রিয়তা অনেক বেশি দেখতে পাবো, কেন কি লাইসোজোম কি করে, যে বিভিন্ন ধরনের যে জীবাণু যেগুলো আছে তাকে ধ্বংস করার জন্য সে আত্মহত্যা করে, সেই জন্যই তাকে আত্মঘাতী থলি বলা হয়। এবার পরবর্তী প্রশ্নের জন্য আমি শুভমিতার কাছে যাব। উদ্ভিদের মধ্যে মাস ফ্লাওয়ারিং দেখা যায় বলতে পারবে?
1: বাঁশ গাছে।
0: একদম ঠিক। তো এই মাস ফ্লাওয়ারিং হচ্ছে কি, যে বাঁশ গাছে প্রতি বছর ফুল ফোটে না, তো এরপর কয়েক বছর পর পর ফুল ফোটে। তো সেই জন্য যখন ফুল ফোটে বাঁশ গাছে তখন পরিমাণে অনেক বেশি এদের মূলের কাছাকাছি ফুলটা ফোটে, তো সেই জন্যই তাকে বলা হয় মাস ফ্লাওয়ারিং।

0: ঠিক আছে, আমাদের প্রশ্ন উত্তর পর্ব এখানে শেষ হলো।
1: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন অষ্টম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে প্রশ্নোত্তরে পড়াশোনা। সঙ্গে ছিলেন বেথুন কলেজের স্কুলের শিক্ষিকা অনুরাধা ভট্টাচার্য ও তিন শিক্ষার্থী।
2: শুনলেন বিদ্যার্থীদের জন্য আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন একটি ঘোষণা। 136তম ডাক আদালত মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17/6/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 700012 তে বেলা 11:30 গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তা সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1/6/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা atpgcow@gmail.com বা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সাথে টেলিফোন নম্বর 0332210250 অথবা 0332210612 অথবা 0332210500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আবহাওয়ার শান্তকালীন বিজ্ঞপ্তি। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ৩০.০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ৮৬% এবং সর্বনিম্ন পরিমাণ ৬৪%। বৃষ্টি হয়নি। মৎস্যজীবীদের জন্য তেমন কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার শান্তকালীন বিজ্ঞপ্তি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন জানিয়ে দিয়ে পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। ৬:০৫ শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, ৬:১৫ শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান। এরপর শুনবেন গ্রামীণ ক্লাবগুলির ভূমিকা ও ক্রীড়া প্রতিভাদের উন্নীত করা, এই বিষয়ে বলবেন অজয় মান্ডি। এরপর শুনবেন লোকগীতি, রবীন্দ্রনাথ হাঁসদা, স্বর্ণময়ী টুডু, শ্যামচরণ মান্ডি ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। ৬:৪০ কৃষিকথার আসরে শুনবেন কৃষি স্থায়িত্ব বৃদ্ধিতে উন্নত বীজ উৎপাদন ও প্রক্রিয়াকরণ, সাক্ষাৎকার ড. সুদেশনা পাঁজার সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক। এরপর শুনবেন আটারি কি ও কেন, সাক্ষাৎকার ড. প্রদীপ দে সঙ্গে রামরঞ্জন দাস রায়। ৭:৩০ সমীক্ষা, ৮:০০ স্বাস্থ্য জিজ্ঞাসা, তামাক সেবন কতটা বিপজ্জনক। অতিথি ডাক্তার শুভদীপ পাল, সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। ৯:০০ শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ক্ল্যারিওনেট তপন নট্ট। ৯:৩০ নজরুল জয়ন্তী।

উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য পিয়াসী নজরুল অংশগ্রহণে ডক্টর বাঁধন সেনগুপ্ত ও অনন্যা মজুমদার বাগচি, সঞ্চালনায় সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা বাংলা কথিকা বিভাগ। শুনবেন প্রথম পর্ব। রাত ১০টায় ছায়াছবির গান, ১০:৩০ রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রিয়া চট্টোপাধ্যায়, ১০:৪৫ নজরুল গীতি, শিল্পী সোহিনী বসু, ১১:০০ আধুনিক গান, শিল্পী সুস্মিতা দাস সরকার, ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি এবং দাদরা, শিল্পী সুনন্দা মুখোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে বিকেল ৬:১০ শুনবেন হিন্দি বার্তা, প্লাস্টিক মুক্ত ভারত উপস্থাপনায় প্রীতি মোরারকা, ৬:৩০ গুলগুলশান উপস্থাপনায় প্রীতি মোরারকা, ৭:১০ শিল্প সংলাপ, শিল্পক্ষেত্রে মহিলাদের সময় ব্যবস্থাপনা। অতিথি ঝিলম বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যকর্মী, সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটোব্যাল। ৭:৩০ দর্পণ উপস্থাপনায় প্রীতি মোরারকা, ৮:০০ ছায়াছবির গান, ৮:১৫ নানা রঙের গান, ৯:১৬ স্পটলাইট, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন কণ্ঠসঙ্গীত প্রিয়াঙ্কা শর্মা, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, ১১:১০ হিন্দি ছায়াছবির গান। শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: স্বর্ণময়ী টুডু আর সাঁওতেন দং সেরিং পে আজম কে তাবনা সেরিন রে দই তাহে কানা স্বর্ণময়ী টুডু নিত আজম তাবন পে খেলোডিও কো উদ্গৌ লাগিতে আতো টলা রেনা গাঁওতা কো কামি হরা নোয়া সাতাম বাবতে থুতি থুতি দেয় অজয় মান্ডি।
1: আবো মানমা হপন দো সমাজতে তল জীব কানাবন যাহা দো আর এটা জীব জিয়েলি দো বানু আকাদা মানমা হপন দো মিঠেন গট কাতে বেনাও কাদাবন আতো টোলা বেনাও কাদাবন সাহার নাগার বেনাও কাদাবন মজগে ওড়া দুয়ার মেনা তাবনা রুয়া হাসুরে রান রেহেদ মেনা কতাবনা বঙ্গাবুরু উনকু বঙ্গাবুরু ঠেন দিল দাড়েবন খোঁজা আবোয়া বঙ্গা তালাতে যেলেকা বাহা সহরায় আরহো আয়মা সেদতে নোয়া যে আবো মিঠেন গড় কাতে মেনা বোনা নোয়া দো আডি নাপায় আবোয়া আতো দিশম নাপায় দহ লাগিদতে সানাম আতোরে লাগতি তাবনা গাঁওতা চেদাগ বাংসে গাঁওতাগে একমাত্র আগু দাড়েয় আয়া আতো রেনা জমিদ দাড়ে যাহা দো মানুয়া সমাজ রেনা খাম খুন্টি কানা মিটটাং ওড়া যেমন মজতে তিঙ্গু দহয়ায় খাম খুন্টি অনকাগে আতো সে আতো টোলা রেনা জমিদ দাড়ে দো নাপায়তে দহয়ায় গাঁওতা আডি সুমন নিয়েল কানা পোন মড়ে গোটাং আতোরে বেনাও কাট গাঁওতা নাসে কই যে খাপরি তেবন দুড়ুজ ইদিদা গাঁওতা আদো খান যত কিছুই খোঁজ কানা নাপায় নাপায় জিনিস বন রাপুট গিডিকাগ কানা মিট বার হরতে চেদাগ গাঁওতা করেন কামিহরা আডি আডি লাঠু কামিহরা মেনা আকাদা যাহা কদো কামিহরা দো একেন আতো টোলার দো বাং দিশম খন দিশম ধরতি জাকাত নিতুম পাসনাও লেকানা কামিহরা কো মেনাগা যাহা দো গাঁওতারেন জুয়ান কুড়ি কোয়া নাপায়তে ডারহাও লেনখান নাপায় অর্জ্য কো নামা সমাজ রে তিনাগ গান কামিহরা মেনা আকাদা গাঁওতা যদি নাপায় সে কেটেজ তাহেনা যাহা লেকাকে আনাট কামি জাঙ্গি দারামায় গাঁওতা মেনতে একেন গেড এনেজ টামাক তুমদা রসিকা রাসকে দো বাং কানা গাঁওতা দো সমাজ রেনা সানামা কামি নিয়েল দারামায় যেলেকা আতোরে রুয়া বাং বিহে বাপলা বাহা সরহায় আর মুরুখ হড়কো সাহায্য দুগরে পায়রা বাড়াইকান উঙ্কু হসাব রাকাব কো হইউয়া হুডিন হুডিন মই বাবু খন ফেট কাতে কলেজ পড়া সে আর হো চেতান সেট পড়াও কো যথাত ডাহার তেবন লাহা দাড়িয়াগ মা পানতে নাম দাড়িয়াগ মা কো আপকো কোয়া জুয়ান ঢুঙ্গা যাহা দো লৌড়িয়ে কাতে নাপায়তে ডয়লং দাড়িয়াগ মা কো আতো টোলা রেনা গাঁওতা হয়ে কাতে চিকেতেবন উদ্গাউ কোয়া আবরেন খেলোডিয়ে নোয়া লাগিদ গাঁওতা চেদ কামিহরায় হাতাও লেখান নাপায় অর্জন নামক দাঁড়িয়ে আবরেনা কামিহরা খাটো মাছাতেন বাড়াই হচেদ বোনা খেলোডিয়ে লেখান খেলোডিয়ে তেয়ার করতে গেলে যেমন মারাং মারাং বল এনেজ গোডা দন লাগিদ জায়গা পায়রা লাগিদ সুইপিং পুল আরহো আডি আডি গান জিনিস লাগা নুনাগ দো চিকেতেবন নামা আর চিকেতেবন জুতা আর কাউডিগে ওকারবন নামা নোয়া দো আডি আনাট গিয়া তাহলে কি বামবন দাঁড়িয়ে আবো কোয়া কাটিজ কাটিজ গাঁওতাতে দাঁড়িয়ে বন।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলাকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে আপাতত গোটা রাজ্যে ভিবিজি রামজি আইন কার্যকর হচ্ছে। নবান্নে আজ বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত সরকারের আমলে ওই দুই জেলায় মনরেগা প্রকল্পে একশো দিনের কাজে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্ত চলায় আপাতত ওই দুই জেলায় নতুন এই প্রকল্প চালু করা হচ্ছে না বলে জানা গেছে। বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্র ও রাজ্য 50% করে খরচ বহন করবে। কেন্দ্রের কর্মসূচির আওতাতেই এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যে কর্মসংস্কৃতি এবং বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বৈঠকে বসেন। নবান্ন সংলগ্ন সভাঘরে আয়োজিত এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়া বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু জানানো না হলেও মূলত নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে সব প্রকল্পকে রূপায়ণের উপর জোর দেওয়া হয়েছে। সরকারি নির্দেশ মেনে সঠিক সময়ে অফিসে আসার কথা বলা হয়েছে। আগের সরকারের সময় স্কুলের ইউনিফর্ম তৈরি নিয়ে যে দুর্নীতি হয়েছিল তা নিয়ে মুখ্যমন্ত্রী সোচ্চার হন। আগামী মাসে নীতি আয়োগের বৈঠক নিয়ে আজ কথা হয়েছে। বিধানসভায় চলতি অর্থ বছরের বাকি আট মাসের জন্য বাজেট পেশের আগে প্রতিটি দপ্তরকে জুনের 10 তারিখের মধ্যে রিপোর্ট পেশ করার কথা বলা হয়েছে। আগামী 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরের সচিবদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরের সচিব ও আমলাদের মধ্যে যোগাযোগ এবং সমন্বয় বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী আজ সন্ধ্যায় আলিপুরের সৌজন্য অডিটোরিয়ামে তাদের সঙ্গে নৈশভোজে মিলিত হবেন বলে জানা গেছে। রাজ্যে আগামী 100 দিনের মধ্যে নতুন জমি নীতি আনা হবে বলে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন। কলকাতায় আজ বণিক সভা ভারত চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে তিনি বলেন, এই মুহূর্তে রাজ্যে জমি নীতি এবং ডেটা পলিসির প্রয়োজন। আধুনিক বিশ্বে বিনিয়োগ, বাণিজ্য বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য কিছু নীতিগত পরিবর্তন করতে হবে, আনতে হবে নতুন জমি নীতি। রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন নীলম মিনা। 1998 ব্যাচের আইএএস আধিকারিক নীলম মিনা মনোজ কুমার আগরওয়াল স্থলাভিষিক্ত হলেন। নির্বাচন কমিশন আজ নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি জারি করে তাকে অবিলম্বে দায়িত্ব নিতে বলেছে। এর আগে রাজ্য

0: সরকারের তরফে তিনজন আইএএস আধিকারিকের নাম কমিশনের কাছে পাঠানো হয়েছিল। সেই তালিকায় ছিলেন নীলম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু। শেষ পর্যন্ত নীলম মিনার নামে সিলমোহর দিল নির্বাচন কমিশন। শিলিগুড়ি দার্জিলিং মোড়ের পুর নিগমের উদ্যোগে তৈরি হওয়া বিশ্ব বাংলার লোগো ভেঙে ফেলা হল আজ। এই লোগোটি আজ সকালে প্রশাসনের উপস্থিতিতে ভাঙা হয়। শিলিগুড়ি পুর নিগমের মেয়র পরিষদ শোভা সুব্বা জানান, রাজ্য সরকারের সিদ্ধান্ত মেনেই বিশ্ব বাংলা লোগোটি ভেঙে ফেলা হয়েছে। উত্তর দিনাজপুরের ডালখোলায় এক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ দুই মহিলাকে আটক করে তল্লাশি চালালে তাদের ব্যাগ থেকে 11 কেজি গাঁজা উদ্ধার হয়। ওই দুই মহিলা শিলিগুড়ি থেকে ডালখোলার দিকে আসছিল। পুলিশ সূত্রের দাবি, উদ্ধার হওয়া ওই মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হবার সম্ভাবনা। সোনাছুরি হাটের মূল বাজার এলাকায় চার চাকা গাড়ির প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করতে বন দপ্তরের কর্মী ও আধিকারিকরা জঙ্গলের সীমানা ঘেঁষে খাল কেটে রাস্তা বন্ধ করল। পাশাপাশি হোটেল রিসর্টের বিজ্ঞাপনের সাইনবোর্ডও উপড়ে ফেলা হয়। বিভাগীয় বন আধিকারিক রাহুল কুমার বলেন, জঙ্গলে গাড়ি ঢোকার আটকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আরও কি কি পদক্ষেপ নিলে জঙ্গল বাঁচানো যাবে তাও ভেবে দেখা হচ্ছে। মালদার আমের বাজারে সুযোগ বৃদ্ধির লক্ষ্যে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ APEDA ও CISHKVK-র যৌথ উদ্যোগে মালদার ইংলিশ বাজারে একটি কর্মশালার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল আম চাষী ও রপ্তানিকারকদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ বৃদ্ধি করা এবং আমের বিপণন ও মূল্য শৃঙ্খল উন্নয়নের চ্যালেঞ্জগুলো সমাধানের উপায় নিয়ে আলোচনা করা। এই আলোচনা সভায় কৃষক, রপ্তানিকারক এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জলপাইগুড়ির মাল ব্লকের ওদলাবাড়ি বিধানপল্লী ও হাসপাতাল পাড়া এলাকায় পাগলাগরুর তাণ্ডবে 5 মহিলা সহ অন্তত 8 থেকে 10 জন জখম হয়েছেন। গুরুতর অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বিধানপল্লীর বাসিন্দা শিখা দে সরকারের একটি গরু কয়েকদিন ধরেই অসুস্থ ছিল। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, গরুটিকে সম্ভবত কোনো পাগলা কুকুরে কামড়েছিল। গত শনিবার সন্ধ্যার পর আচমকাই গোয়ালঘর থেকে বেরিয়ে পড়লে এই বিপত্তি ঘটে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। গ্রামীণ সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধে 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলার কিছু জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 2-1টি জায়গায়। আগামী 3 দিনে সর্বোচ্চ তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন না হলেও পরবর্তী 2 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় জানানো হয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার হারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলারই 2-1টি জায়গার উপর দিয়ে উষ্ণ আর্দ্র আবহাওয়ার থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার 2-1টি জায়গায়। শুনলেন আবহাওয়ার খবর। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন কৃষি কথার আসর।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আর হ্যাঁ, ভালো আমাদের সব সময় থাকতেই হবে, অন্তত থাকার চেষ্টা তো করতেই হবে। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি এই সময়ে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, আমাদের কিন্তু দিন দিন জনসংখ্যার হার বেড়ে যাচ্ছে, সেই অনুপাতে কৃষি জমি কমে আসছে, এবং তার সঙ্গে আরও একটি বিষয়ের যোগ হয়েছে, সেটা হচ্ছে পরিবর্তিত জলবায়ু। এই সমস্ত কিছু কিন্তু হয়তো আমাদের কিছুটা হলেও খাদ্য সংকটের দিকে নিয়ে

0: যাচ্ছে। তাহলে এই খাদ্য সংকট কি করে আমরা কাটিয়ে উঠতে পারি, কি করে আমাদের ভবিষ্যৎকে খাদ্যের সম্পদে সুনিশ্চিত করতে পারি, সেই নিয়ে আজকে কথা বলবো। আর এই সব কিছুর সঙ্গে যেটা জড়িত সেটা হচ্ছে উন্নত মানের বীজ। আজ তাই আমরা কথা বলবো কৃষির স্থায়িত্ব বৃদ্ধিতে উন্নত বীজ উৎপাদন এবং সংরক্ষণ। এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্ভিদ প্রজনন বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সুদেষ্ণা পাঁজা, আর সঙ্গে রয়েছি অবশ্যই আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। আমরা প্রথমেই আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই ডক্টর সুদেষ্ণা পাঁজাকে।
1: ধন্যবাদ
0: ডক্টর পাঁজা। আমার যে যখন এই অনুষ্ঠানটি নিয়ে আজকে কথা বলবো ভাবছিলাম, তখন ঠিক এই কথাগুলোই মনে হচ্ছিল যেগুলো আমি বললাম যে ক্রমশ আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, চাষের জমি কমে যাচ্ছে, তো এই যে সমস্ত বিষয়গুলো, এই বিষয়গুলোর নিরিখে বীজ উৎপাদন, এই বীজ উৎপাদন কতটা গুরুত্বপূর্ণ, বা বীজ উৎপাদন বলতে আমরা আলাদা করে মানে শস্যের উৎপাদন তো একটা বড় ব্যাপার, কিন্তু তার পাশাপাশি বীজ উৎপাদন এইটাকে আমরা আলাদা করে ঠিক কি বুঝছি, সেটা যদি একটু সহজ করে আমার বন্ধুদের বুঝিয়ে বলেন।
1: যে কোনো ফসলের মূল ভিত্তি হচ্ছে বীজ। বীজ যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু ফসল কোনোভাবেই ভালো হবে না। এবার আপনি যে কথাটা বললেন পরিবর্তিত জলবায়ু, আমরা এটা এখন ভীষণ ভাবে মানে অনুভব করছি। যখন আমরা দেখছি যে গ্রীষ্মকালে আমরা দেখছি আমাদের তাপমাত্রা 40 ডিগ্রির বেশি পেরিয়ে যাচ্ছে, 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। আবার আমরা ঠিক গ্রীষ্মকালের আগে এই রবি মরশুমটা শেষ হওয়ার মুহূর্তে যেটা আমরা বলি গরম, ওই সময়টা আমরা দেখছি মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আবার আমরা শীতকালে দেখছি হঠাৎ করে কিছুদিন প্রচণ্ড শীত পড়ছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে শীতের পরিমাণটা কম হচ্ছে, বা শীতের যে দিনটা বা সময়টা সেটা কম হচ্ছে। এই ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে ঠিক এই পরিবর্তিত জলবায়ুতে যে সব ফসলের জাত সেগুলো হচ্ছে এই পরিবর্তিত জলবায়ুতে ঠিক নিজেদেরকে মানিয়ে নিতে পারবে সেই রকম জাতকেই কিন্তু আমাদের হচ্ছে চাষ করা উচিত। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, রবির পরেই গরমের সময় যখন মুগ, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনাতে এই বছর করা হয়েছিল মুগ চাষ, মেনলি ওটা মূলত ওটা করা হয়েছিল বীজ উৎপাদনের জন্যই। মুগ যখন করা হয়েছে তখন দেখা যাচ্ছে বীজ বপন করার কিছুদিন পর থেকেই বৃষ্টি শুরু হয়ে যায়। তো কিছু কিছু এলাকা আছে যেমন মথুরাপুর 1-2 বা হচ্ছে আপনার পাথর প্রতিমার এই যে কিছু জায়গা রয়েছে, এইগুলোতে এত জল জমে যাওয়ার জন্য কি হয়েছে, বীজ তো নষ্ট হয়েছে, সাথে সাথে ফসল যারা করেছিলেন সেটাও নষ্ট হয়েছে। সেই ক্ষেত্রে আমরা যদি এমন একটা জাত, যেমন আমরা এবছর করেছি হীরা বলে একটি জাত, সেই জাতটি হচ্ছে মোটামুটি 60-65 দিনের জাত, সেই জাতটি যদি আমরা একটু জানুয়ারির দিকে একদম প্রথম যদি বপন করতে পারতাম, তাহলে মোটামুটি মার্চ এই বৃষ্টিটা যখন থেকে ভীষণ ভাবে শুরু হয়েছে তার আগেই কিন্তু আমরা ফসলটা ঠিক কেটে নিতে পারতাম। এইটি হচ্ছে জাত নির্ধারণ। তারপর আমাকে দেখতে হবে যে এই জাতের সঠিক বীজ, গুণগত বীজ আমি কোথায় পাচ্ছি, তার জন্য কি করতে হবে, তার জন্য যে নিকটবর্তী আমাদের এডিএ যে অফিস রয়েছে, তারপর যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ে বা কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে এই বীজ পাওয়ার জন্য। আরেকটা হচ্ছে চাষিরা নিজেরাও কিন্তু গুণগত বীজ উৎপাদন নিজেরা করতে পারেন, তার জন্য কি কিছু বৈজ্ঞানিক পদ্ধতি আছে। কারণ বীজ যদি ভালো না হয়, বীজের গুণগত মান যদি ভালো না হয়, তখন যেটা হয় সেটা হচ্ছে অঙ্কুরোদ্গমের হার কমে যায়। সেক্ষেত্রে কি যতগুলো গাছ পাওয়ার কথা ছিল আমরা ঠিক ততগুলো গাছ পাবো না। আবার অনেক সময় কি হয় চারার হচ্ছে পুষ্টতা ভালো হয় না, তো সেক্ষেত্রে কি হবে কিছু গাছ মরে যেতে পারে পরবর্তীকালে, তো তখনও কি হয় এর পরিমাণটা, ফসলের পরিমাণ বা বীজের পরিমাণটাও কম হয়ে যেতে পারে। তো এই যে দিকগুলো রয়েছে, আবার বিশুদ্ধতা, গুণগত মানের মধ্যে একটা পরে বিশুদ্ধতা, যেটা বাহ্যিক বিশুদ্ধতা, ধরুন 10টা বীজের মধ্যে 5টা বীজ দেখা গেল আগাছার বীজ রয়েছে, সেক্ষেত্রে কি চাষির একটা ক্ষতি হয়ে গেল, 5টা বীজ হচ্ছে সে যে মেন যে গাছ আছে তার পেলো, যে জাতটি রয়েছে বাকি 5টি বীজ হচ্ছে আগাছার, তো সেক্ষেত্রে কি হয় ফসলের পরিমাণটা অনেকটা কমে যায়, ক্ষতি হয় চাষিদের ক্ষেত্রে। তাই গুণগত বীজ হচ্ছে মূল, যে কোনো ফসলের মূল হচ্ছে গুণগত বীজ।
0: অর্থাৎ বীজ উৎপাদন বলতে আমরা এটা বুঝছি যে একটা ভালো স্বাস্থ্যকর বীজ তৈরি করা, এবং সেটা তৈরি করার সময় আমাকে এটাও

0: মাথায় রাখা যে আমি কোন জলবায়ুর অধ্যুষিত এলাকাতে রয়েছি, সেই এলাকা অনুযায়ী আমার সেই বীজ নির্বাচন করে সেইটিকে উৎপাদনের দিকে বিশেষ দৃষ্টিভঙ্গি দিতে হবে, এই সমস্ত বিষয়গুলো আমাদের জানতে হবে, তাই তো? এবং আসবো আমি এগুলো পরপর প্রত্যেকটার মধ্যেই প্রবেশ করার চেষ্টা করব। কিন্তু তার আগে যেটা আমি জানতে চাইবো যে এই সাধারণ শস্য উৎপাদন, মানে ধরুন আমরা রোজকার দৈনন্দিন যে শস্য উৎপাদন করছি বা প্রথাগত চাষ যেটা করছি, সেইটার সঙ্গে বীজ উৎপাদনের পার্থক্যটা কোথায়?
1: সাধারণভাবে আমরা যে শস্য উৎপাদন করছি সেটা কিন্তু আমরা কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে করছি না। বীজ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু কিছু বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে যেটা আমরা সাধারণ শস্যের ক্ষেত্রে কিন্তু করি না। সাধারণ শস্যের ক্ষেত্রে কি, আমরা বীজ নিই, একটা বীজের হার আছে। যেমন ধরুন যদি আমি ধান ধরি, 4-5 কেজি ধান আমরা, ধানের বীজ আমরা 1 বিঘে জমিতে বপন করলাম। এবার কখনো চাষিদেরকে দেখা যায় 3 কেজিও করছেন, কখনো দেখা যায় 6 কেজি করছেন, কিন্তু বীজ উৎপাদনের ক্ষেত্রে ওই হারটা কিন্তু 4 কেজিই হবে যদি আমরা খারিফ মরশুমের জন্য করি। আবার যদি বোরো মরশুমের জন্য করি তখন কিন্তু 5 কেজি 1 বিঘে জমির জন্য, এর বাইরে কিন্তু নজর হবে না। এইটি একটি হলো। দ্বিতীয়ত বীজ শোধন, যেটা আমরা যখন সাধারণভাবে ফসল উৎপাদন করি তখন কিন্তু আমরা এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখি না।
0: না, কিন্তু সাধারণভাবে ফসল উৎপাদনের ক্ষেত্রেও তো আমরা বারবারই, মানে আমাদের যে চাষি ভাই বা কৃষক ভাইরা রয়েছেন তাদেরকে পরামর্শ দেওয়া হয় যে ভালো ফসল পেতে গেলে বীজ শোধন করাটা খুব প্রয়োজন।
1: হ্যাঁ, সেটা তো দরকারই, কিন্তু বীজ উৎপাদন অনেক সময় ফসল উৎপাদনের ক্ষেত্রে চাষি ভাইরা করেন, আবার অনেক সময় করেন না, কিন্তু বীজ উৎপাদনের ক্ষেত্রে এটা করতেই হবে।
0: আচ্ছা,
1: দ্বিতীয়ত হচ্ছে মাঠ নির্বাচনের ক্ষেত্রে, কি রকম জমিতে আমরা বীজ উৎপাদন করব, তার সেচ ব্যবস্থা ভালো আছে কিনা সেইগুলো দেখা, আশেপাশে আগাছা আছে কিনা, এই জিনিসগুলো। দ্বিতীয়ত হচ্ছে একটা দূরত্ব দেওয়া। ধরুন আমি ধানের 2টো জাত করছি, এবার 2টো জাত আমি মাঠে পাশাপাশি 2 জায়গায় লাগাতে পারবো না, তার মধ্যে মোটামুটি 3 মিটার করে চারিদিক থেকে আমাকে একটা দূরত্ব বজায় রাখতে হবে, এইটা করা। দ্বিতীয়ত হচ্ছে যেটাকে আমরা বলি রোগিং, আগাছা, কোন রকম যদি আগাছা হয় বা অন্য কোনো জাতের যদি গাছ থেকে থাকে বা কোনো রোগাক্রান্ত যদি গাছ থেকে থাকে সেগুলোকে ঠিকঠাক সময় উপড়ে ফেলে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু ফসল আমরা যে সাধারণভাবে উৎপাদন করি এগুলো কিন্তু আমরা লক্ষ্য নজর করা হয় না। কিন্তু বীজ উৎপাদনের ক্ষেত্রে এই যে বৈজ্ঞানিক পদ্ধতিগুলি আছে এগুলো কিন্তু ভীষণভাবে লক্ষ্য নজর করা দরকার।
0: হ্যাঁ ডক্টর পাজে, আমার আপনার কথা শুনে যেটা মনে হলো যে মানে মা যখন অন্তঃসত্ত্বা হন তখন যেমন তার সেই গর্ভস্থ সন্তানটিকে একটি বিশেষ নজর দেওয়ার কথা আমরা ভাবি, তাকে ঠিক ঠিক সময় প্রতিষেধক দেওয়া বা মায়ের বেশি করে যত্ন করা যাতে তার গর্ভস্থ সন্তানটি সুস্থ জন্মায়, ঠিক তেমনভাবেই যখন আমরা কোনো বীজ উৎপাদনের কথা ভাববো, শস্য উৎপাদনের ক্ষেত্রেও যত্ন করতেই হয়, নানান রকম যত্নের কথা বিশেষজ্ঞরা বলেন, কিন্তু যখন আমার লক্ষ্য থাকবে যে আমি বীজ উৎপাদন করব সেই ক্ষেত্রে কিন্তু আরও একটু বেশি নজরদারি, বেশি বৈজ্ঞানিকভাবে সেটাকে মেনে চলতে হবে।
1: একদমই, কারণ একদম ছোট্ট শিশুর মতো আপনি ঠিকই বলেছেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের এই সমস্ত জিনিসগুলি মেনে চলতে হবে। আর দ্বিতীয়ত আরেকটি খুব মূল বিষয় সেটা হচ্ছে সংরক্ষণ, ঠিক সময়ে আমি ফসলটা কাটছি কিনা। ফসল উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখে থাকি 90% বা 95% যখন ফসল পাকবে তখন গিয়ে চাষিরা একদম দেখেন যে ধানের শেষ শীষ অবধি যদি পাকে তখন গিয়ে ওনারা হচ্ছে ফসলটা কাটতে যান, কিন্তু বীজ উৎপাদনের ক্ষেত্রে ওই একদম শীষের শেষ ভাগের যে দানাটা আছে ওই দানাটা অবধি, মানে দানাটা পুষ্ট হওয়া অবধি কিন্তু অপেক্ষা করলে চলবে না। মোটামুটি যখন 85% ফসল মোটামুটি পেকে যাবে তখনই কিন্তু কেটে নিতে হবে, অতদিন অবধি অপেক্ষা করা যাবে না, কারণ তার মাঝেই যদি একবার বৃষ্টি চলে আসে, হঠাৎ করে বৃষ্টি আসলেই যেটা কি হবে, ওখানে অঙ্কুরোদ্গম হয়ে যায়। অনেক ক্ষেত্রে হয়েছে, আমাদের কাছে এসেওছে গোসাবা থেকে, মথুরাপুর থেকে আমাদের কাছে অনেক কমপ্লেন এসেছে যে এইভাবে অঙ্কুরোদ্গম হয়ে গিয়েছে। তো সেটা কি অতিরিক্ত পরিপক্ক হয়ে যাওয়ার জন্য যখনই জল পড়েছে তো ঠিক অঙ্কুরোদ্গম হয়ে গিয়েছে মাঠেতেই, একদম গাছের মধ্যে। তো তখন কি হলো, সেই বীজের গুণগত মান আর থাকলো না। আবার অনেক সময় যেটা হয়, বীজের রং নষ্ট হয়ে যায়, যখন অতিরিক্ত পরিপক্ক হয়ে গেলে ওই সময় যদি একটা বৃষ্টি হয়ে যায় বীজের রং নষ্ট হয়ে গেল। এই জন্য বলা হয় 85% যখন মোটামুটি ফসল পেকে গিয়েছে তখনই বীজ কেটে নেওয়া, ভালো করে হচ্ছে শুকোনো, বীজকে শুকোতে হবে যাতে তাতে কোনো রকম আর্দ্রতা না থাকে। প্রত্যেকটা ফসলের বীজের জন্য কিন্তু আর্দ্রতার একটা পরিমাপ আছে, যেমন ধানের ক্ষেত্রে মোটামুটি বলা হয় 12%। কীভাবে বুঝবো, যখন

0: আমরা দানাটাকে দাঁতে নিয়ে ভাঙবো, একটা কট করে আওয়াজ হবে, যাতে দাঁতে দু দাঁতে চেপে না যায় দানাটা, তখন আমরা মোটামুটি বুঝবো যে হ্যাঁ এটা আর্দ্রতা ঠিকঠাক আর্দ্রতা আছে। এইবার আমরা এটাকে কি করি, বস্তাবন্দি করে আমরা সংরক্ষণ করতে পারি।
1: তো বারবারই যে কথাটা উঠে আসে সেটা হচ্ছে যে বীজের গুণগত মান এবং তার বিশুদ্ধতা, এই গুণগত মান কিভাবে বজায় রাখা যাবে এবং বিশুদ্ধতা সেটাই বা আমরা কি করে বুঝবো যে কতটা বিশুদ্ধ বীজটা বা বিশুদ্ধতা বজায় রাখবো কি করে?
0: বীজের গুণগত মান বজায় রাখার জন্য প্রথমেই আমি যেটা আগেই বললাম যে ফসল ঠিক সময় কেটে নিতে হবে, ঠিক 85% ফসল পেকে যাবে তখনই কিন্তু ফসলটিকে কেটে নিতে হবে। কেটে যেটা করতে হবে, খুব ভালো করে শুকোতে হবে, রোদে শুকিয়ে দেখতে হবে যে আর্দ্রতার পরিমাণ কতটা আছে। যেমন ধানের ক্ষেত্রে মোটামুটি 12% আমাদের বলা হয় আর্দ্রতা থাকতে হবে, আবার যদি আমরা ডাল শস্য ক্ষেত্রে দেখি তখন কিন্তু 9% বলা হয় আর্দ্রতা থাকতে হবে। তো সেটা কিভাবে বুঝবো, দাঁতে আমরা যখন ভাঙবো একটা কি দুটো বীজকে নিয়ে তখনই বোঝা যাবে, যদি একটা আওয়াজ হয়, খট করে একটা আওয়াজ হবে, দাঁতে ভাঙলেই বোঝা যায় ওটা, তো তখনই আমাদেরকে বুঝে নিতে হবে যে ঠিক আছে। তারপর আমাদেরকে কিন্তু জুটের বস্তা, যেটা পাটের বস্তা আমরা বলি, কোন রকমই পলিমারের বা পলিথিনের বস্তা নয়, পাটের বস্তাতে কোনো ঠান্ডা জায়গাতে আমাদেরকে কিন্তু সংরক্ষণ করতে হবে বীজকে, তাহলে কিন্তু বীজ অনেক দিন থাকবে। বাইরের বাতাস যেন কোনো রকম ভাবে বীজে না লাগে, যেখান থেকে বীজ নষ্ট হয় সেটা হচ্ছে আর্দ্রতা থেকে। এই আর্দ্রতা থাকলে কিন্তু বিভিন্ন ছত্রাক ওখানে আক্রমণ করে, বিভিন্ন পোকার আক্রমণ হয়, এই জন্য আর্দ্রতা আমাদেরকে কিন্তু সব সময় কম রাখতে হবে। এবার বেশিরভাগ বীজ যখন উৎপাদন করে চাষিরা, উৎপাদন করে মোটামুটি বিক্রি হয়ে যায় তারপরে, এবার কেউ যদি বেশি দিনের জন্য সংরক্ষণ করতে পারেন, মাঝে 2 মাস অন্তর বা 3 মাস অন্তর কিন্তু একটু রোদে শুকিয়ে নিতে হবে।
1: আচ্ছা, আর বিশুদ্ধতার কথা বলছিলেন আপনি।
0: হ্যাঁ, বিশুদ্ধতা হচ্ছে বীজের দু রকম বিশুদ্ধতা হয়, এক রকম হচ্ছে জিনগত বিশুদ্ধতা, আরেক রকম হচ্ছে বাহ্যিক বিশুদ্ধতা। এবার জিনগত বিশুদ্ধতা আমরা কিভাবে বজায় রাখবো, তার জন্যই হচ্ছে যখন মাঠ পর্যায়ে আমরা বীজ উৎপাদন করি সেখানে ওই যে দূরত্ব বললাম, ধরুন আমি 2 থেকে 3 রকম জাত আমি চাষ করছি, পাশাপাশি কিন্তু আমি করতে পারবো না, যদি পাশাপাশি করিও তখন কি করতে হবে, প্রত্যেক ফসলের জন্য কিন্তু তার ওই দূরত্বর একটা পরিমাপ আছে। যেমন ধানের ক্ষেত্রে 3 মিটার করে পরিমাপ রয়েছে, তো চারিদিক থেকে 3 মিটার আমাকে ছেড়ে তারপর আরেকটি জাত আমাকে কিন্তু মাঠে লাগাতে হবে। আবার যদি আমি ডাল শস্য ধরি, ডাল শস্যের ক্ষেত্রে আবার 9 মিটারের আমাদেরকে একটা দূরত্ব দিতে হয়, তো এই দূরত্বটা বজায় রাখতে হবে, যাতে কি হয় ফুলের যে পরাগ রেণু আছে এই রেণুটা একটা জাতের থেকে অন্য জাতে গিয়ে যাতে মিশে না যায়, এইটা দেখতে হবে। এখান থেকে কিন্তু জিনগত বিশুদ্ধতা নষ্ট হয়। দ্বিতীয় আরেকটাও হয়, সেটা যদি আমরা থুইঞ্চে লাগাতে পারি চারিদিকে, তাহলে ধৈঞ্চিতে কি হবে, আমার যে সবুজ সার এটাও পেয়ে যাব, আবার কি এই যে মাঝখানের যে দূরত্বটা ওতে কি হবে, বাতাসে কি ধৈঞ্চেটা একটা গার্ডের মতো দাঁড়িয়ে থাকে, একটা দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকে, তো কি হবে সেক্ষেত্রে রেণু কিন্তু এদিক ওদিক হতে পারে না, দ্বিতীয় এটা একটা। আর তৃতীয় হচ্ছে আমাদেরকে সময়ের একটা ব্যবধান যদি আমরা দিতে পারি, ধরুন দুটোই 120 দিনের জাত, সেক্ষেত্রে একটা জাতকে যদি আমি 15 দিন আগে লাগাই, আরেকটা জাতকে যদি 15 দিন পরে লাগাই, তাহলে দুটো ফুল কিন্তু একসময় দুটো জাতের আসবে না, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই হচ্ছে ওই পরাগ মিলন, এর পরাগ গিয়ে ওই জাতে বা ওই জাতের পরাগ এই জাতে কিন্তু মিশে যাবে না, তো এইখান থেকে কিন্তু জিনগত বিশুদ্ধতা বজায় রাখা। আর বাহ্যিক বিশুদ্ধতা বজায় রাখার হচ্ছে যেটা আগাছা একদম মাঠ থেকে পরিষ্কার রাখতে হবে, আগাছার বীজ যাতে ওতে না মেশে। দ্বিতীয়ত কখনো দেখা যায় অন্য জাতের গাছ হয়তো চলে এসেছে, সেক্ষেত্রে কিন্তু ওই গাছগুলিকে কেটে দিতে হবে, চিহ্নিত করতে হবে আর কেটে দিতে হবে। প্রত্যেক জাতের গাছেরই কিন্তু নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলোর বাইরে যদি কোনো গাছ থাকে সেগুলোকে কেটে ফেলতে হবে। কখন কাটতে হবে, ধরুন যখন তার হচ্ছে ডালপালা যখন হচ্ছে, বা ধানের ক্ষেত্রে যখন পাশ কাঠি ছাড়ছে
1: চারিদিক থেকে, চারিদিক থেকে ডালপালা বেরিয়ে আসছে,
0: তখন কিন্তু ওই গাছটিকে কেটে ফেলতে হবে। বা ফুলের সময় যদি দেখা যায় কোনো গাছের উচ্চতা বেশি হয়ে গিয়েছে, একটা পুরো গাছের ধরুন 100-200টা গাছের মধ্যে হঠাৎ করে দেখা গেল একটা গাছের উচ্চতা বেশি, তখন সেই গাছটিকে কিন্তু কেটে ফেলে দিতে হবে। তো এইভাবে চিহ্নিতকরণ করে কিন্তু এই গাছগুলোকে যদি ফেলে দিতে পারি, তাহলে কিন্তু বাহ্যিক বিশুদ্ধতা ওই মাঠ থেকে কিন্তু বজায় থাকবে। আর আরেকটা হচ্ছে ফসল যখন কাটা হবে, ফসল কাটার সময় খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, আগে একটি জাতকে কেটে তারপর আমি আরেকটা জাত কাটবো, সেখানে কিন্তু মেশানো যাবে না দুটো জাতকে,

0: এখান থেকে বা যখন আমরা ফসল ঝাড়বো, ঝাড়ার সময় কিন্তু যখন যেই আমরা মেশিনে ঝাড়ছি সেই মেশিনটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো রকম ভাবে কোনো বীজ অন্য জাতের বা সাথে মিশে না যায়।
1: পুরো বিষয়টাই হচ্ছে ভীষণভাবে নজরে রাখানো
0: একদম,
1: এবং মাঠ থেকে যখন শস্যটা উঠে আসছে, যখন তাকে গোলা যতন করা হচ্ছে, ঝাড়াই মারাই করা হচ্ছে, প্রত্যেকটা পদক্ষেপে আমাদের খুব ভালোভাবে নজর দিতে হবে যেন একটা জাতের সঙ্গে আর একটা জাত কোনোভাবেই যেন মিলে না যায়।
0: হ্যাঁ,
1: এরপরে যে প্রশ্নটায় আসবো সেটা হচ্ছে যে বীজের তো বিভিন্ন শ্রেণী বিভাগ থাকে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: সেই শ্রেণী বিভাগটা কি করে বোঝা যাবে এবং তার মধ্যে কি কি পার্থক্য থাকে সেটা একটু যদি বলেন।
0: বীজের মূলত পাঁচ রকম শ্রেণী থাকে। এক হচ্ছে যেটাকে বলা হয় নিউক্লিয়ার সিড বা মাতৃবীজ, যেটি হচ্ছে মূল বীজ। এই যে বীজের শ্রেণী যেগুলি রয়েছে এইগুলো মোটামুটি ঠিক করা হয় যে ধাপ, ঠিক আছে, বীজ উৎপাদনের ধাপ হচ্ছে এই বীজের শ্রেণী। কারণ আমি যখন একজন বাজারজাতকরণ যখন আমি করব, তখন তো আর আমি 500 গ্রাম বা 1 কেজি বাজারজাতকরণ করব না, তখন আমরা টন টন আমরা হচ্ছে বাজারজাতকরণ করি। তো সেখানে যদি নিউক্লিয়াস যে বীজ একদম যে মাতৃবীজ তার পরিমাণ ধরুন 500 গ্রাম আছে, সেই 500 গ্রাম থেকে তো হুট করে আমি 5000 গ্রাম পাবো, 5000 টন তো পাবো না। তো এই যে 5000 টন করতে গিয়ে এই যে বীজের পরিমাণটাকে বাড়ানো, তার যে বিভিন্ন ধাপ, তার বিভিন্ন ধাপ হচ্ছে এক একটি শ্রেণী। তো তার প্রথম শ্রেণী হচ্ছে নিউক্লিয়ার সিড বা যেটা মাতৃবীজ, এইটা কিন্তু সবাই করতে পারবে না। বীজ উৎপাদন নিউক্লিয়ার সিড একমাত্র তারাই করতে পারবে যেই সংস্থা থেকে এই জাতটি তৈরি হয়েছে, সেই সংস্থাই কিন্তু করতে পারবে। যেমন ধরুন শতাব্দী, শতাব্দী তৈরি হয়েছে এই জাতটি ধানের, চুচুড়া রাইস রিসার্চ যে স্টেশন আছে, ধান্য গবেষণা কেন্দ্র, ওখান থেকে হয়েছে। তো তারাই কিন্তু, তাদের কাছেই এই নিউক্লিয়াস বীজ থাকবে, তারাই কিন্তু এই নিউক্লিয়াস বীজের উৎপাদন করতে পারবে, বাকি কিন্তু কেউ করতে পারবে না। এই নিউক্লিয়াস বীজের বিশুদ্ধতাও হচ্ছে কিন্তু জিনগত আর বাহ্যিক 100% হয়। এই নিউক্লিয়াস বীজ থেকে তৈরি হয় ব্রিডার সিড, দ্বিতীয় ধাপ হচ্ছে ব্রিডার সিড বা প্রজনন বীজ। এই প্রজনন বীজও কিন্তু তৈরি করবে যে সংস্থা বা যে গবেষণাগার থেকে এই জাতটি তৈরি হয়েছে, আর যে প্রজননবিদের থেকে এই জাতটি তৈরি হয়েছে তার তত্ত্বাবধানে কিন্তু এই প্রজনন যে বীজ রয়েছে এই বীজ কিন্তু বা ব্রিডার সিড তারাই কিন্তু উৎপাদন করতে পারবে, এর বিশুদ্ধতাও কিন্তু 100%। এইবার এই ব্রিডার সিড বা প্রজনন যে বীজ রয়েছে এখান থেকে আসবে ফাউন্ডেশন সিড, তৃতীয় ধাপ বা যেটাকে বলা হয় ভিত্তি বীজ। ভিত্তি বীজ কিন্তু আবার যে কোনো সরকারি সংস্থান কিন্তু করতে পারবে, এরকম নয় যে যে গবেষণাগার যারা জাতটি তৈরি করেছে তারা তো করতেই পারবে, উপরন্তু বাকি যেসব, যেমন কৃষি বিজ্ঞান কেন্দ্র বলুন বা বিভিন্ন কৃষি সংস্থা বলুন বা ধরুন কোনো হচ্ছে প্রাইভেট যে সংস্থা আছে, তারাও কিন্তু করতে পারে ফাউন্ডেশন সিড। তাদেরকে কি করতে হয়, একটা ইন্ডেন্ট দিতে হয় ব্রিডার সিডের জন্য এই গবেষণাগারগুলিতে। তো সেখান থেকে ওই ব্রিডার তারা নিয়ে আসেন, কিনে নেন, কিনে তারপর সেখান থেকে তারা ফাউন্ডেশন সিড তৈরি করেন, যেটাকে বলা হয় হচ্ছে ভিত্তি বীজ। এর কিন্তু বিশুদ্ধতা মোটামুটি 99% থেকে 100% অবধি বিশুদ্ধতা থাকতে হয়। এইবার সর্বশেষ আসছে সার্টিফাইড সিড বা যেটাকে আমরা বলি প্রত্যয়িত বীজ। এই সার্টিফাইড সিড কিন্তু সবাই তৈরি করতে পারে, আর হচ্ছে এই সার্টিফাইড সিডটাই কিন্তু বাজারজাত হয়। কৃষকরা কিন্তু,
1: কৃষক যে বীজটা নিয়ে আসছে সেটা হচ্ছে এই সার্টিফাইড বা সংশিত বীজ যাকে আমরা বলছি,
0: বা প্রত্যয়িত বীজ। কারণ এই সার্টিফাইড সিড হচ্ছে আমাদের যে বিভিন্ন প্রত্যয়ন সংস্থা আছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট সিড সার্টিফিকেশন এজেন্সি, তারা কিন্তু প্রত্যয়ন করেন, তারা একটা শংসাপত্র দেন তার বিভিন্ন গুণগত মান দেখে, তবে গিয়েই কিন্তু সেটা আমরা বাজারে বিক্রি করতে পারবো। আরেকটি বীজ আছে, সেটা হচ্ছে ট্রুথফুলি লেবেলড সিড, যেটার জন্য কিন্তু কোনো রকম শংসাপত্র কিছু লাগে না, এটা হচ্ছে স্বঘোষিত, মানে যে কোনো কোম্পানি, অনেক কোম্পানি আছে, অনেকে রয়েছে যারা কি করে নিজেরাই শুধু রেজিস্ট্রেশনটুকু করে এই বীজ উৎপাদনের জন্য, কিন্তু পরবর্তীকালে এই বাইরের কোনো সংস্থা দ্বারা, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট সিড সার্টিফিকেশন এজেন্সি, এদের দ্বারা কিন্তু কোনো রকম শংসাপত্র দরকার পড়ে না, এটা হচ্ছে স্বঘোষিত বীজ, ট্রুথফুলি লেবেল সিড। এইরকম সিডও কিন্তু, বীজও কিন্তু বাজারে বিক্রি হয়।
1: আচ্ছা, এবারে যদি আমি আসি একজন কৃষক, সে তো সংশিত বীজটা নিয়ে আসছে এবং সেটা নিয়ে চাষ করছে, কিন্তু সে যে সংশিত বীজটা নিয়ে আসলেন তার যে মান, সেই মানটা যে

0: কতটা ঠিক আছে কি ঠিক নেই সেইটা সে চিনবেন কি করে?
1: প্রত্যেকটা এই যে সংশিত বীজ, তারপর ভিত্তি বীজ বা হচ্ছে আমাদের প্রজনন বীজ, এইগুলোর এক একটা না ট্যাগ থাকে। প্রত্যেকটা বীজের ব্যাগে এক এক রকম ট্যাগ থাকে। যেমন প্রজনন বীজের ক্ষেত্রে ট্যাগের রংটা হয় হলুদ, আবার ভিত্তি বীজের ক্ষেত্রে ট্যাগের রং হয় সাদা, আবার এই প্রত্যয়িত বীজ বা সংশিত বীজ এর ক্ষেত্রে ট্যাগের রং হয় কিন্তু নীল। তো সবার প্রথম চাষিদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওই যে প্যাকেটের গায়ে ট্যাগ রয়েছে কিনা, আবার এই ট্রুথফুলি লেবেল যে আমরা বীজটা বলছি এর ক্ষেত্রে কিন্তু ট্যাগের রংটা হয় ওপাল গ্রিন বা একটু সবুজ।
0: আচ্ছা,
1: কোন রঙের ট্যাগ রয়েছে, নীল রঙের ট্যাগ রয়েছে না সবুজ রঙের ট্যাগ রয়েছে? যদি দেখা যায় নীল রঙের ট্যাগ রয়েছে, তাহলে সেখানে দেখতে হবে যে কোন সালে এই বীজটা উৎপাদন করা হয়েছে, কখন এই বীজ মানে ফসল যদি আমরা ধরি তাহলে কখন কাটা হয়েছে, তারপর তার হচ্ছে এক্সপায়ারি ডেট দেখতে হবে, অঙ্কুরোদ্গমের হার, সব ওই ট্যাগে লেখা থাকে। বিশুদ্ধতার কতটা পার্সেন্ট বিশুদ্ধতা রয়েছে সেটাও কিন্তু ওই ট্যাগে লেখা থাকে। এইগুলো সব কিন্তু দেখতে হবে, সেটা সংশিত বীজের ক্ষেত্রেই হোক বা ট্রুথফুলি লেবেল বীজের ক্ষেত্রেই হোক।
0: তাহলে এবারে আমরা একটুখানি জেনে নেব যে এই বীজের গুণগত মান বা বীজটা কত রকমের হয়, এসব তো আমরা মোটামুটি বুঝলাম, কিন্তু ভালো একটা বীজ সেটাকে আমরা কিভাবে সংরক্ষণ করব, সেটা কি করে নষ্ট হবে না, সেটা কি করে করা যাবে সেটা একটু বলুন।
1: বীজ সংরক্ষণ করার মূল বা মূল চাবিকাঠি হলো তার আর্দ্রতাটাকে বজায় রাখা, মেইন হচ্ছে আর্দ্রতা। বীজের আর্দ্রতা ভালো করে বীজকে শুকোতে হবে, খুব ভালো করে শুকিয়ে, যেটা আগেও আমি বললাম যে আর্দ্রতা হচ্ছে ওই দাঁতে দিয়ে দেখতে হবে যে আর্দ্রতা ওই 12% বা 9% বা 8% এইরকম রয়েছে কিনা, এই আর্দ্রতাটা কিন্তু বজায় রাখতে হবে। বীজকে কোনোভাবেই খোলা বাতাসে এমনি রেখে দিলাম এইরকম রাখলে কিন্তু হবে না, ভালো করে আগে শুকিয়ে বীজকে, তার সাথে আমরা যদি কিছু কীটনাশক বা ছত্রাকনাশক মিশিয়ে বীজকে যদি আমরা রাখতে পারি তাহলে আরো ভালো হয়। মূলত হচ্ছে ওই পাটের যে বস্তা রয়েছে, পাটের বস্তায় ভালো করে এই বীজ কোনো কীটনাশক বা ছত্রাকনাশক মিশিয়ে আমরা যদি পাটের বস্তার মধ্যে ভালো করে মুখ বন্ধ করে কোনো ঠান্ডা জায়গায় যদি রেখে দিই বীজ,
0: সেক্ষেত্রে কি কোনো টেম্পারেচার নির্দিষ্ট করা আছে?
1: টেম্পারেচার সাধারণত বলা হয় যে মোটামুটি 20 বা 25 ডিগ্রি এরকম বলা হয়, কোনো দরকার হয় না, একদম ঠান্ডা, যেরকম মাটির ঘর হয় ওই রকম ঠান্ডা খড়ের চাল দেওয়া মাটির ঘরে আপনি রেখে দেবেন, কোনো অসুবিধা হবে না, অনেক দিন বীজ থাকবে। শুধু মাঝে মাঝে বের করে একটু বীজকে রোদ দিয়ে দিতে হবে। কিন্তু বীজ কি হচ্ছে, বীজ তো বিক্রি হয়েই যায়, বেশি দিন রাখতেও লাগে না, বীজ কিন্তু বিক্রি হয়ে যায়। ধরুন আপনি বীজ কেটে নিয়ে এলেন, আপনি কোনো যদি সরকারি সংস্থা থাকে তারা বীজ কিনে নেয়, অনেক সময় যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে তারা বীজ কিনে নেয়, বা যে প্রাইভেট সংস্থা আছে তাদের সাথে যদি কোনো রকম কন্ট্রাক্ট যদি করা হয় তারাও কিন্তু সঙ্গে সঙ্গে বীজ কিনে নেন।
0: আচ্ছা, এখান থেকে আমি জানতে চাইবো যে শস্য চাষ, সাধারণ শস্য চাষ, তার তুলনায় বীজ উৎপাদনের ক্ষেত্রে কি কৃষকের আয় বৃদ্ধি পায়?
1: ভীষণভাবে।
0: কিভাবে?
1: ভীষণভাবে কৃষকের আয় বৃদ্ধি পায়। তার কারণ আমরা যখন শস্য চাষ করছি, আমি ধরুন উদাহরণ দিচ্ছি ধান, ধানের মিনিমাম সাপোর্ট প্রাইস MSP হচ্ছে 2300 টাকা প্রতি কুইন্টাল। আমি যদি এমনিও বিক্রি করি বাজারে 30 থেকে 32 টাকা প্রতি কেজি, 2300 টাকা প্রতি কুইন্টাল মানে 23 টাকা প্রতি কেজি, 30 থেকে 32 টাকা প্রতি কেজির বেশি কিন্তু বীজ বিক্রি করা যায় না, বীজের দাম, ঠিক আছে? কিন্তু এটা ফসলের ক্ষেত্রে আমি বলছি, কিন্তু যখনই আমি বীজ উৎপাদন করছি তখন কিন্তু 50 থেকে 100 টাকা প্রতি কেজি বিক্রি হয়। যেমন আমরাই কৃষি বিজ্ঞান কেন্দ্র, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমরাই বীজ উৎপাদন করি, আমরা যখন ধানের বীজ বিক্রি করছি তখন কিন্তু আমরা 50 টাকা প্রতি কেজিতে বিক্রি করি। আবার যখন ধরুন এই মসুর ডালের ক্ষেত্রে, মসুর ডালের ক্ষেত্রে 67 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে, মানে ফসল যদি হয় 67 টাকার বেশি হয় না, 67 থেকে কখনো কখনো 70, কিন্তু আপনি যখন বীজ হিসেবে বিক্রি করবেন সেটা 80 টাকা 100 টাকা অবধিও কিন্তু হয়। তো এই জন্য লাভের পরিমাণটা অনেক বেশি থাকে।
0: তাহলে একজন প্রান্তিক বা একজন ছোট কৃষক এই বীজ উৎপাদনের সঙ্গে যদি তারা যুক্ত হন তারা কিভাবে লাভবান হতে পারেন?
1: দেখুন, বীজ উৎপাদন কিন্তু এককভাবে হবে না, বীজ উৎপাদন সমষ্টিগতভাবে আপনাকে করতে হবে। তার জন্য যেটা করতে হবে, আপনাকে পার্শ্ববর্তী যে কৃষি আধিকারিক রয়েছে ব্লকে, বিশ্ববিদ্যালয় রয়েছে বা কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, তাদের সাথে যোগাযোগ করতে হবে, তাদের সাথে যোগাযোগ করে

0: যখন নিতে হবে বীজ উৎপাদনের, প্লাস হচ্ছে বীজ তার সোর্স কোথা থেকে বীজ পাবো, একটা শুধু তো বীজ উৎপাদন করব বললেই হবে না, তার লাইসেন্স দরকার বীজের, এইসবগুলো কিন্তু তাদেরকে আগে এই কৃষি আধিকারিক বা কৃষি বিজ্ঞান কেন্দ্র বা বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় এদের সাথে কিন্তু যোগাযোগ করে প্রশিক্ষণ নিয়ে কথা বলে কিন্তু তাদেরকে এগোতে হবে। আর সমষ্টিগতভাবে করলে ফসল উৎপাদনের থেকে কিন্তু বীজ উৎপাদন অনেক অনেক বেশি লাভজনক।
1: বেশ, আজকে আমাদের সময় প্রায় একদমই শেষ হয়ে এসেছে এবং ইচ্ছে থাকলেও অনেকগুলো বিষয় আজকে আমাদের অধরা রয়ে গেল। বন্ধুরা, আজ আমরা কথা বললাম কৃষির স্থায়িত্ব বৃদ্ধিতে উন্নত বীজ উৎপাদন এবং সংরক্ষণ, এবং এই বিষয় নিয়ে আমার সঙ্গে স্টুডিওতে এতক্ষণ ধরে যিনি এত সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে বললেন, তিনি হলেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্ভিদ প্রজনন বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সুদেষ্ণা পাঁজা। ডক্টর পাঁজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর করে পুরো বিষয়টা আমাদের কাছে তুলে ধরার জন্য।
0: ধন্যবাদ আপনাকেও।
1: এই বলেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমিও বিদায় নিচ্ছি, আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক, নমস্কার।
2: বন্ধুরা, রাম ভাই বলছি। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা মাটির কণ্ঠস্বর তুলে ধরার চেষ্টা করি, মাটির সোদা গন্ধের মধ্য দিয়ে উদ্ভাবনের ছোঁয়া রেখে এবং পরিবর্তনের শক্তি মার্গ দেখিয়ে। আজকের অনুষ্ঠানে আমরা চলেছি পূর্ব ভারতের প্রাণকেন্দ্র ICAR আটারি কলকাতার দিকে, যা কৃষি প্রযুক্তি সম্প্রসারণে একটি আলোকবর্তিকা। এই প্রতিষ্ঠানটি কিভাবে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্র বা KVK গুলোকে পথ প্রদর্শন করছে তা জানব আমরা। আদিবাসী জীবিকা উন্নয়ন বলুন কিংবা জলবায়ু সহনশীল চাষ, প্রযুক্তি নির্ভর কৃষি বা গ্রামীণ উদ্যোক্তাদের সহায়তা, এসবই রয়েছে তাদের নিরলস প্রয়াসে। চলুন শুনি বিজ্ঞান কিভাবে মাটির সঙ্গে মিলে মিশে গড়ে তুলেছে এই টেকসই ও অন্তর্ভুক্তিমূলক কৃষি ভবিষ্যৎ। আমাদের মধ্যে রয়েছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত আটারি অর্থাৎ এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট কলকাতা শাখার অধিকর্তা ডক্টর প্রদীপ দে। ডক্টর দে, অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
3: নমস্কার, সমস্ত শ্রোতা বন্ধুকেও আমি স্বাগত জানাচ্ছি।
2: প্রথমেই আপনার কাছে জানতে চাইব, এই যে বলছি আটারি কলকাতা, এর ভূমিকা কি বা পূর্ব ভারতে কৃষি উন্নয়নের লক্ষ্যে এর মূল উদ্দেশ্য কি?
3: এই যে প্রতিষ্ঠানটা কৃষি প্রযুক্তি প্রয়োগ গবেষণা প্রতিষ্ঠান কলকাতা, এটা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ নতুন দিল্লির একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের 59টা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাথে এদের কাজের পরিকল্পনা, সমন্বয় এবং তদারকির কাজ করে। 59,
2: আচ্ছা।
3: এই প্রতিষ্ঠান মূলত নতুন কৃষি প্রযুক্তি, বিজ্ঞান ভিত্তিক চাষাবাদের পদ্ধতি, উন্নত জাতের ফসলের প্রচার করে কৃষকের হাতে পৌঁছে দেওয়ার চাষ করে, সাথে সাথে নতুন ফসলের জাত, কৃষির পদ্ধতির প্রদর্শনী, কৃষকদের প্রশিক্ষণ, এছাড়া মাটি পরীক্ষা, পুষ্টি বাগান, এই সব সংক্রান্ত কাজ করে। সার কথা বলতে আটারি কলকাতা এটা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কৃষকদের পাশে থেকে কৃষির এবং কৃষকের উন্নয়নের সেতু বন্ধনের কাজ করে চলেছে। এবং এই প্রতিষ্ঠান এক হিসেবে শুরু হয় 1979 সালে, তখন জোনাল সমন্বয় ইউনিট নামে পরিচিত ছিল। ধীরে ধীরে এটা পথ চলা শুরু হওয়ার পরে বিভিন্ন জায়গায়, প্রথমে এটা শুরু হয় মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, তারপরে এটা ভেটেরিনারি ক্লিনিক্যাল কমপ্লেক্স বেলগাছাতে আসে, সেটা হচ্ছে 1989 সালে, তারপরে 1996 সালে সল্ট লেকে এখানে এই দিকে এটা আসার পরিকল্পনা গ্রহণ করা হয়। 1909 সালে নতুন ভবন, যেটা 2013 সালে উদ্বোধন হয়, সেইটা শুরু হয়, তখনও জোনাল প্রকল্প অধিদপ্তর হিসেবে কাজ করত। তারপরে এটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউটের হিসেবে নাম পরিবর্তন করে আটারি কলকাতা 2015 সালে, যেটা জোন 5 নামে পরিচিত, এবং

0: 2017 সালে জুন পাঁচের যে পরিকল্পনা করা হয় তাতে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং আন্ডামান নিকোবর দ্বীপপুঞ্জের 59টা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাহায্যে এই কাজটা চলছে। এবং এর সাথে আর একটা জিনিস যোগ করব খুব সংক্ষেপে, সেটা হচ্ছে এই কৃষি বিজ্ঞান কেন্দ্র এটা শুরু হয় প্রথম পুদুচেরিতে 21 মার্চ 1974 সালে। এরপরে এটা বৃত্তিমূলক প্রতিষ্ঠান হিসেবে শুরু হয় 1987 সাল পর্যন্ত, সেটাই চলে। তারপরে খামারে পরীক্ষার কাজ শুরু হয়, সেটা 10 বছর চলে 1997 সাল পর্যন্ত। এরপরে প্রযুক্তি মূল্যায়ন এবং পরিমার্জন এই কাজটা শুরু হয় এবং সেটা 2015 সাল পর্যন্ত চলে। তারপরে এই প্রযুক্তি মূল্যায়নের সাথে যোগ হয় প্রদর্শন এবং ক্ষমতা উন্নয়ন, সেই কাজটা 2021 থেকে 2026 যে প্ল্যানটা এখন আমরা আছি পঞ্চবার্ষিক পরিকল্পনা সেইটাতে চলছে। এবং আমরা 2047 সাল যেটাকে বলা হয় এই 2022 থেকে 2047 এই 25 বছরকে যেটাকে বলা হয় অমৃতকাল, এই সময়ে আমরা একক জানলা জ্ঞান সিঙ্গেল উইন্ডো নলেজ সিস্টেম হিসেবে এবং প্রদর্শন এবং ক্ষমতা উন্নয়নের কাজ করব বলে ঠিক করা হয়েছে। সাথে সাথে পণ্যের বিপণন কেন্দ্র যেগুলো ক্লাস্টার ভিত্তিক প্রতিষ্ঠান সিবিবিওর মাধ্যমে, ই কমার্সের মাধ্যমে এবং এই যে দ্বিতীয় কৃষি যেটা বলা হয় সেকেন্ডারি এগ্রিকালচার সেটাকে এবং চক্রবত কৃষি বলতে পারেন যেটা সার্কুলার ইকোনমি সেটাকে, এই সবগুলোকে নিয়ে কাজ করার পরিকল্পনা করা হয়েছে এই 59টা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে।
1: তা বেশ, কিন্তু আজকে এটা বুঝতে পারা গেল যে 18 কলকাতার যে বিশাল পরিকল্পনা কাজ রূপায়ণ হচ্ছে, কিন্তু আজকের দিনের যা কথা কৃষিক্ষেত্রে আমরা দেখতে পাই তা হচ্ছে জলবায়ু পরিবর্তন। তা জলবায়ু সহনশীল ও টেকসই কৃষিকে উৎসাহিত করতে গিয়ে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোর মাধ্যমে 18 কলকাতা ঠিক কীভাবে কাজ করছে?
0: সময়োপযোগী প্রশ্ন এটা, কারণ জলবায়ু পরিবর্তন এখন একটা ফ্যাক্ট, এখন এটা সত্য। এই পর্যায়ে 18 যে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোর মাধ্যমে যে কাজগুলো করছে তার মধ্যে একটা হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জলবায়ু সহনশীল যে জাতগুলো সেগুলোর আমি বলবো যে ওগুলো কোন কোন জাতগুলো ভালো কাজ করছে জলবায়ু সহনশীল হিসেবে সেইগুলোর ব্যবস্থা করা, এছাড়া খরা লবণাক্ততা বন্যা এই সমস্ত চাপ যেগুলো স্ট্রেস সেগুলো সহ্য করার জন্যে কাজ করছে। কাস্টমাইজিং সেন্টার করা হয়েছে কিছু জায়গায় যেখানে বড় বড় কৃষি যন্ত্র খুব কম ভাড়ার মাধ্যমে কৃষকরা নিতে পারে সেইগুলোর ব্যবস্থা করা হচ্ছে। এর সাথে সাথে ভূমি গঠন প্রযুক্তির কিছু কাজ হয়েছে যেটা আমাদের নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র করেছে, যেখানে হচ্ছে একটা আমরা বলি ল্যান্ড শেপিং টেকনোলজি, সেখানে নিচে ধান এবং ওপরে সবজির ফসল করা হয় এবং এখানে পুরো বছর ধরে কি কি কার্যকলাপ করা হবে তার পুরো একটা রূপরেখা তৈরি করা হয়েছে, যেখানে ধরুন মে জুন মাসে যখন আমাদের কালবৈশাখী জলটা সংগ্রহ করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত ওই যে আইল সেখানে আমরা করলার ফসল আর নিচে ধানের ফসল নিতে পারি, সেপ্টেম্বরে যে হচ্ছে বেগুন ঢেঁড়স শিম এগুলো নিতে পারি ওপরে, সাথে সাথে ধান নিচে হতে থাকবে। এর সাথে অক্টোবরে আমাদের ধান কাটা হয়ে গেলে নভেম্বরে প্রয়োজন মতো রবি ফসলের বপন এইটার ব্যবস্থা করা যেতে পারে। এইভাবে নিরবিচ্ছিন্নভাবে ফসলের যদি আমরা একটা পরিকল্পনা যেটা করেছি তাতে আমরা দেখতে পেয়েছি যে ভূমিপৃষ্ঠে যে তাপমান সেটা বেশ খানিকটা কমে যায়, প্রায় 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কম হয়। এছাড়া লবণের চলাচল যেটা সেটাও কিন্তু মাটির ওপরে অনেক কম হয় এবং আমরা সবজির ফসল নিতে পারি। এছাড়া একটা দক্ষিণ এশিয়ার জন্যে যেটা খাদ্য শস্য পদ্ধতি উদ্যোগ বলা হয় এটা একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের মাধ্যমে আমরা ফসলের অবশেষগুলোকে কিভাবে কাজে লাগিয়ে মাটির উর্বরা শক্তি বাড়ানোর সাথে সাথে এর সাথে সাথে জল সংরক্ষণের ব্যবস্থা মাটিতে তার জল ধারণের ক্ষমতা বাড়িয়ে কিভাবে ভুট্টা এবং গমের জিরো টিলেজ করতে পারি সেটাও প্রায় 5000 হেক্টরে এই আমাদের জোনে আমরা এটা করেছি। এইভাবে আমরা বিভিন্ন কাজ করে এই জলবায়ু পরিবর্তনের ব্যাপারটাকে ওভারকাম করা যায় বা ওটাকে আমরা নিজাত পেতে পারি তার ব্যবস্থা করা হয়েছে। সাথে সাথে ড্রোনেরও কিন্তু একটা

হয়েছে সেই ড্রোনের কাজে। আমাদের এই যে 7টা বিভিন্ন জেলায় এটা করা হয়েছে ড্রোনের ব্যবহার, 8টা উড়িষ্যায়, 8টা পশ্চিমবঙ্গে, 1টা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এই মুহূর্তে প্রায় 9টা 8টা 16টা 17টা জায়গায় আমরা এটা 3000-এর বেশি হেক্টর জমিতে এই প্রদর্শনী করা হয়েছে।

0: রাসায়নিক গুলো কম মাত্রায় প্রয়োগ করা যায় সেটার ব্যবস্থা আমরা করতে পেরেছি।
1: ডক্টর দে, আপনার কাছে জানতে চাইব, এই যে সারা বছর ধরে নিরবচ্ছিন্ন ভাবে একটা মাটির উপর কাভারিং রাখতে চাইছেন এবং সারা বছর ধরে মাটিকে নিংড়ে শস্য উৎপাদনের কথা ভাবছেন, তো সেক্ষেত্রে মাটির স্বাস্থ্য ও টেকসই কৃষিকে আপনারা কিভাবে প্রভাবিত করছেন?
0: খুব সত্যি কথা, যখনই আমরা ফসল চক্রের সংখ্যা বৃদ্ধি করব একটা জায়গায়, তখন মাটি থেকেই তো নেবে পুষ্টিগুলো, সেই জন্য মাটির স্বাস্থ্য বজায় রাখা খুব দরকার। এর জন্য আমরা যেটা কৃষিবিজ্ঞান কেন্দ্র আটারি মাধ্যমে করছে, সেটা হচ্ছে মাটি পরীক্ষা, এবং মাটি পরীক্ষা ভিত্তিক মাটির স্বাস্থ্য কার্ড তৈরি করা, বিতরণ করা এবং প্রশিক্ষণ দেওয়া, এই কাজটা করছে। এবং 59টা কৃষিবিজ্ঞান কেন্দ্র কিন্তু সবাই এই কাজটা করে কম বেশি, এবং একটা আমি মোটামুটি গত বছর প্রায় 10,000-এর বেশি মাটির স্বাস্থ্য কার্ড কৃষিবিজ্ঞান কেন্দ্রের থ্রু দিয়ে দেওয়া হয়েছে, এবং এর সাথে সাথে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এর সাথে আরেকটা কাজ আমরা করছি, সেটা হচ্ছে প্রাকৃতিক কৃষি, যেটা আরেকটা দিক, সেটাকেও কিন্তু আমরা বাড়ানোর জন্য চেষ্টা করছি, যাতে এই যে চারটে প্রাকৃতিক কৃষি স্তম্ভ, জীবামৃত, বীজামৃত, আচ্ছাদন আর ওয়াপসা বলা হয়, এইগুলোর মাধ্যমে জাতীয় প্রাকৃতিক কৃষি মিশনের মাধ্যমে এখন আমরা এই কাজটা বিভিন্ন কৃষিবিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে করছি। এছাড়া আরেকটা আপনাকে সময়ে বলে দিতে চাই, সেটা হচ্ছে বিকশিত ভারত সংকল্প যাত্রা, যেটা ভারত সরকারের একটা বড় পরিকল্পনা, তাতে কিন্তু উপজাতীয় জেলা এবং সাধারণ জেলা, এতে মূল বিষয় ছিল প্রাকৃতিক কৃষি এবং মাটির স্বাস্থ্য। এখানে অনেক লেকচার দেওয়া হয়েছে, এবং এই বিভিন্ন পঞ্চায়েতে প্রায় 2,000-2,500 পঞ্চায়েতে এই কাজগুলো করা হয়েছে, এবং কৃষকদের জাগরুকতা এদের মধ্যে বৃদ্ধি করা হয়েছে।
1: আপনার কাছে একটু জানতে চাইব, আজকাল একটা কথা চালু হচ্ছে পুষ্টি সংবেদনশীল কৃষি, এই ব্যাপারে আটারি কলকাতা কিভাবে কৃষিকে উৎসাহিত করছে?
0: দেখুন, পুষ্টির ব্যাপারটা তো একটা খুব বড় জিনিস, এখানে স্টান্টিং, ওয়েস্টিং, আন্ডারওয়েট, ওভারওয়েট সব আসে। তো এই যে এই জন্যে ভারত সরকার, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ একটা প্রজেক্ট করেছে, সেটা হচ্ছে নিউট্রি সেন্সিটিভ এগ্রিকালচারাল রিসোর্স অ্যান্ড ইনোভেশন, সংক্ষেপে নারি বলা হয়, সেটা হচ্ছে বাংলা করলে দাঁড়ায় পুষ্টি সংবেদনশীল কৃষি সম্পদ এবং উদ্ভাবন। এইটাতে জুন 5 আমাদের 42টা গ্রামে 97টা যেটা স্মার্ট গার্ডেন, পুষ্টিকর স্মার্ট গার্ডেন, সেটা বাগান বানানো হয়েছে, যেগুলো পোষণ বাটিকা বলা হয়। এছাড়াও জৈব সুরক্ষিত জাত, এইগুলোর ব্যবস্থা করা হয়েছে, যেমন সিআর ধান 310-311, এছাড়া ভুট্টা, মিষ্টি আলু, এছাড়া রঙিন ফুলকপি। দেখুন, এমনিতে আর্টিফিশিয়াল কালার খুব ক্ষতিকর, সেটা ক্যান্সার তৈরি করে, কিন্তু প্রাকৃতিকভাবে যেগুলো কালার সেগুলো আমাদের পুষ্টি যোগায়, সেইগুলোর ব্যবস্থা করা হয়েছে। এবং এই পুষ্টি বাগান, মূল্য সংযোজন, জৈব সুরক্ষিত ফসল এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে 5,000-এর বেশি পরিবারকে কৃষিবিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে এরা উপকৃত হয়েছেন, এবং এই ব্যবস্থাটা করা হয়েছে। এছাড়াও আমরা আরেকটা কাজ করছি, আপনি জানেন যে ক্যালোরি সিকিউরিটিটা তো আমরা পার্লামেন্টের মাধ্যমে করেছি, সেটা হচ্ছে কে কতটা আনাজ পাবে, কিন্তু ডালের এবং তৈলবীজের আমাদের এখনো ঘাটতি আছে। সেই জন্য এই যে ক্লাস্টার প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে এই যে আমাদের ডাল জাতীয় ফসল এবং তৈলবীজ, এই দুটোরই উন্নত প্রযুক্তি কিভাবে ছড়ানো যায় তার ব্যবস্থা করা হয়েছে। এবং ডালের বীজ হাব, যেটা একটা এক লোকালি যে সিডের অ্যাভেলেবিলিটিকে সুনিশ্চিত করার জন্য এইটাও করা হয়েছে। এইগুলোর মাধ্যমে আমরা যেটা করার চেষ্টা করছি সেগুলো হচ্ছে এই যে প্রোটিন সুরক্ষা এবং খাদ্য তেলের সুরক্ষা, সেটাকেও ব্যবস্থা করা হচ্ছে।
1: একটা কথা জানতে ভীষণ ইচ্ছা করছে আপনার কাছে, যে আজকে যদি আমরা গ্রাম বাংলার দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাই যে কৃষকের ছেলে কৃষি কাজে অনীহা প্রকাশ করছে এবং তারা অন্য কোনো পেশা বেছে নিচ্ছে, ফলত কৃষিক্ষেত্রে উৎপাদনের বাড়ানোর কথা কিভাবে ভাববো? এই অবস্থাতে গ্রামীণ যে যুব সম্প্রদায়, তাদের ক্ষমতায়ন

0: কৃষি উদ্যোগের ক্ষেত্রে আটারি কলকাতা কেভিকেগুলোর মাধ্যমে কি ভূমিকা নিচ্ছে বা নিতে পারছে বলে আপনি মনে করেন?
1: খুব সত্যি কথা, আজকের দিনে এই যুবক যুবতীদের এরা যাতে কৃষিতে আকর্ষিত হয় তার জন্য একটা তো জিনিস ভারত সরকার করেছে, আমি বলেছি আগেই যে ড্রোনের উদ্ভাবন এবং প্রয়োগ, তাতে যেমন ড্রোন দিদির তাদেরও নিয়ে আসা হয়েছে কৃষির দিকে। এছাড়াও গ্রামীণ কৃষি উদ্যোগ কেন্দ্র, মহিলা স্বনির্ভর গোষ্ঠী, এইগুলোরও গঠন করা হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে। এছাড়াও একটা আর্যা প্রোগ্রাম, যেটা অ্যাট্রাক্টিং অ্যান্ড রিটেনিং ইয়ুথ ইন এগ্রিকালচার, এটা একটা অ্যাট্রাক্টিং অ্যান্ড রিটেনিং ইয়ুথ ইন এগ্রিকালচার আরিয়া সংক্ষেপে, এইটা বাংলা করলে দাঁড়ায় কৃষিতে যুবক শক্তিকে আকর্ষণ এবং অনুপ্রাণিত করা। এইটা আমরা 9টা কৃষি বিজ্ঞান কেন্দ্র, 4টে পশ্চিমবঙ্গে আর 5টা উড়িষ্যাতে, তাতে আমরা বিভিন্ন যেগুলো এন্টারপ্রাইজ, যেমন আপনার মৌমাছি পালন, ব্যাকইয়ার্ড পোলট্রি, মুরগি হাঁস পালন, ফিশারিস, তারপরে ব্ল্যাক বেঙ্গল গোট যে ছাগল পালন, হর্টিকালচারের, ল্যাকের, মাশরুমের, ভার্মিকম্পোস্ট প্রোডাকশন, এইগুলোর কাজ এর মাধ্যমে করা হচ্ছে। এছাড়াও তফসিলি জাতি এবং উপজাতি পরিযোজনার মাধ্যমেও আমরা তফসিলি জাতি এবং উপজাতি, যাতে রিচিং দ্য আনরিচ অ্যান্ড সার্ভিং দ্য আনসার্ভ, যেটা একটা কথা আছে, যারা দূর দূরান্তে আছে তাদের কাছে পৌঁছানো এবং তাদের সেবা পৌঁছে দেওয়া, সেই কাজটাও করা হচ্ছে এর মাধ্যমে। এছাড়াও কৃষি কল্যাণ অভিযান একটা পর্যায় তিনের মাধ্যমে প্রশিক্ষণও চালানো হচ্ছে আমাদের এখানে, সেগুলোও কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে চালানো হয়। তাতেও কিন্তু এই যুবক যুবতীদের এই যে কৃষিতে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যে নতুন নতুন কৃষি প্রযুক্তি বোঝানো এবং তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও আমার গ্রাম আমার গৌরব, যেটা হিন্দিতে আপনি শুনে থাকবেন মেরা গাঁও মেরা গৌরব, একটা আমাদের কেন্দ্র সরকারের একটা বড় প্রকল্প, সেটার মাধ্যমেও কিন্তু আমরা ওই কৃষি প্রযুক্তিগুলো গ্রামের যুবক যুবতীদের কাছে এবং কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছে।
0: একটু যদি বুঝিয়ে বলেন এক্ষেত্রে যে কৃষকের অংশগ্রহণের কথা দরকার এবং প্রযুক্তি উন্নয়নে তাদের যে ভূমিকা সেটা ঠিক কিরকম?
1: একদম কৃষকদের অংশগ্রহণ এবং প্রযুক্তির উন্নয়নে যদি কৃষকদের যোগাযোগ না করতে পারি আমরা, তাহলে তো কোনোদিনই কৃষি ব্যবস্থার উন্নতি হবে না। এর জন্য একটা বিশেষ পরিকল্পনা করা হয়েছে, সেটা হচ্ছে ফার্মার ফার্স্ট প্রোগ্রাম বলা হয়। এই প্রোগ্রামটাতে কৃষকের খামার উদ্ভাবন সম্পদ বিজ্ঞান এবং প্রযুক্তি এগুলো ডেমনস্ট্রেট করা হয়। এই কাজটা কিন্তু আমরা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের বিভিন্ন ইনস্টিটিউট এবং কৃষি যেগুলো কৃষিতে আমাদের যেগুলো ইউনিভার্সিটি আছে তাদের মাধ্যমে এটা করা হচ্ছে। এছাড়াও ভারত সরকারের কৃষি দপ্তরের ক্ষমতা দক্ষতা পরিষদের দক্ষতা উন্নয়ন কার্যক্রম এবং ফার্মার প্রডিউসার কোম্পানিগুলো সেগুলোর প্রশিক্ষণের আয়োজন করে ক্লাস্টার ভিত্তিক ব্যবসায়িক সংগঠন হিসেবে কৃষক উৎপাদনকারী সংগঠন তৈরি করা এবং তাদের সদস্যদের অর্থনৈতিক কার্যকলাপে সহায়তা দেয়া, এই কাজগুলো করা হচ্ছে।
0: এবারে আসব কৃষিক্ষেত্রে আমরা দেখেছি যে সম্প্রসারণ পরিষেবার কথা যদি ভাবি তাহলে সেখানে কিন্তু তথ্য প্রযুক্তি নির্ভর এগ্রিকালচারাল টেকনোলজির ক্ষেত্রে ICT ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তো তার প্রয়োগ সম্পর্কে আপনারা ঠিক কি ভাবছেন?
1: ঠিক কথা, সম্প্রসারণ পরিষেবার জন্য যে ডিজিটাল উদ্যোগগুলো নেওয়া হয়েছে তার মধ্যে প্রথমত তো একটা হচ্ছে সেটা আমাদের ICR এর তরফ থেকে কিষাণ সারথি বলে একটা আমাদের অনলাইন পোর্টাল আছে, সেখানে 2.5 লক্ষ বেশি বিভিন্ন কৃষক নিবন্ধিত আছে এবং আমাদের জোনে 12 লাখের বেশি কৃষক কিষাণ সারথি পোর্টালে আছেন। এছাড়াও ই পরামর্শ যেগুলো কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো রিলায়েন্স ফাউন্ডেশনের থ্রু দিয়ে করা হচ্ছে, যেমন একটা আমি বলছি দানা সাইক্লোন যখন এসেছিল 24 অক্টোবর 2024, তখন আমরা আটারি কলকাতা শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং রিলায়েন্স ফাউন্ডেশনের মাধ্যমে এই ই পরামর্শ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এই ধরনের কাজগুলো করা হচ্ছে। এছাড়াও কিষাণ 2.0 মানে 2.0, এতে 300-র বেশি কৃষি অ্যাপ এক জায়গায় রাখা হয়েছে, যেখানে এই অ্যাপগুলো যে কোনো কেউ ডাউনলোড করে এগুলোর প্রয়োগ করতে পারে। এছাড়া শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান

0: কেন্দ্রের নিজস্ব একটা মোবাইল অ্যাপ আছে, সেটাকেও দক্ষিণ চব্বিশ পরগনার কৃষকরা ব্যবহার করতে পারেন। এইভাবে বিভিন্ন পণ্যভিত্তিক ব্যবসায়ী মডেল যেগুলো হয়েছে এবং পণ্যের বিভিন্ন যে FSSAI দ্বারা যেগুলো সার্টিফিকেশন হয়েছে সেগুলোরও আমরা এই সব অ্যাপের থ্রু দিয়ে আমরা করছি।
1: এবারে আপনার কাছে জানতে চাইব যে আটারি কলকাতার অধিকর্তা হিসেবে আপনি কি মনে করেন যে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোর মাধ্যমে রাজ্য সরকার, বেসরকারি সংস্থা, জিও ও কর্পোরেটের মধ্যে সমন্বয় সাধন করে কিভাবে আপনারা কৃষি উন্নয়ন বা বিকাশে সহযোগিতা করছেন?
0: ঠিক কথা, আজকের এই দিনটা হচ্ছে, আজকের যুগটা হচ্ছে PPP মডেলের যুগ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল। ইনপুট মার্কেট ভ্যালু চেন এগুলো তো আমাদের ব্যবস্থা করতেই হবে, আর তার জন্য যৌথ কর্ম পরিকল্পনা এবং সমঝোতা স্মারক যেটা বলা হয় MOU সেটা করা হয়েছে। এর মধ্যে আমরা ওয়েবেলের সাথে করেছি, ইনহানা অর্গ্যানিক রিসার্চ ফাউন্ডেশন, গ্লোবাল গ্রেনস এদের সাথে, NIH ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির সাথে আটারি কলকাতা করেছে। একটা সাকসেস স্টোরি আপনাকে বলবো এই সময়, আমরা ইনহানা সাথে যেটা মৌ করেছিলাম তার ভিত্তিতে নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রথম কৃষি বিজ্ঞান কেন্দ্র যেটা নেট জিরো কৃষি বিজ্ঞান কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়ে।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন সমীক্ষা।
3: আকাশবাণী কলকাতা সমীক্ষা, আজকের শিরোনাম বিশ্বভরা প্রাণ, লিখেছেন রঞ্জন সেন। জীবের বৈচিত্র্য পৃথিবীকে একটা আলাদা সৌন্দর্য দিয়েছে, বাড়িয়েছে তার বিস্ময়। বিশ্বভরা প্রাণ দেখে কবির কণ্ঠে জেগে উঠেছে গান। পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় এখন স্থানীয় বা আঞ্চলিক পরিপ্রেক্ষিতটা বেশি গুরুত্ব পাচ্ছে। 22 মে এবারের আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবসের থিম বা মূল ভাবনা ছিল বিশ্বব্যাপী প্রভাবের জন্য স্থানীয়ভাবে কাজ করা, অর্থাৎ জীব বৈচিত্র্য রক্ষার কাজ শুরু করতে হবে একেবারে স্থানীয় স্তর থেকে। স্থানীয় উদ্যোগ বা প্রচেষ্টাগুলিকে যুক্ত করতে হবে বৈশ্বিক লক্ষ্যের সঙ্গে, অনেকটা সেই চ্যারিটি বিগিনস অ্যাট হোমের মতো ব্যাপার। এটা শুধু কথার কথা নয়, এই দৃষ্টিভঙ্গির একটা বড় প্রেক্ষিত রয়েছে। তা থেকে সরে গেলে জীব বৈচিত্র্য সংরক্ষণের সমস্যার গোড়ায় পৌঁছানো যাবে না। স্থানীয় স্তরে এলাকার মানুষদের সঙ্গে নিয়েই করতে হবে কাজ। ভারত বিশ্বের 17টি মেগা জীব বৈচিত্র্য সমৃদ্ধ দেশগুলির মধ্যে অন্যতম। বিশ্বজুড়ে স্বীকৃত 34টি জীব বৈচিত্র্য হটস্পটের 4টি ভারতে। হিমালয়, ইন্দোবার্মা অঞ্চল, পশ্চিমঘাট পর্বতমালা এবং সুন্দারল্যান্ড, যার মধ্যে নিকোবর দ্বীপপুঞ্জ অন্তর্ভুক্ত। এছাড়াও বিশ্বের জীব বৈচিত্র্যের 7-8% রয়েছে আমাদের দেশে। ভারতে প্রায় 91,000-এরও বেশি প্রজাতির প্রাণী রয়েছে। বিশ্বের এশিয়াটিক সিংহ এবং 75% বাঘ ভারতেই বাস করে। এক্ষেত্রে কুনমিন মন্ট্রিল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্কের 23টি বৈশ্বিক লক্ষ্য অর্জনে স্থানীয় উদ্যোগ, আদিবাসী সম্প্রদায়, শহর এবং যুবগোষ্ঠীর ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জীব বৈচিত্র্য হ্রাস রোখার জন্য এতে জোর দেওয়া হয়েছে সামগ্রিক সামাজিক প্রচেষ্টার ওপর, কারণ মানুষ সচেতন না হলে জীব বৈচিত্র্য রক্ষা করা যাবে না, তা কমতেই থাকবে। বিশেষজ্ঞদের মতে শুধু সচেতনতা গড়ে তোলা নয়, এ ব্যাপারে আন্তর্জাতিক লক্ষ্য অর্জনের জন্য এগোতে হলে একেবারে প্রাথমিক পর্যায়ে আমাদের দৃষ্টিভঙ্গির কিছু পরিবর্তন আনতে হবে। স্থানীয় স্তরে যতটা তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে কাজ, তা না হলে হোল অফ সোসাইটি অ্যাকশন কথাটার কোনো অর্থই থাকবে না। তারা খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন, অর্থবহ এবং কার্যকরী পরিবর্তন আনাটাই একমাত্র লক্ষ্য, না হলে প্রকৃত পরিবর্তন অধরা থেকে যাবে। তাঁদের মতে প্রকৃতি, পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষার প্রতিটি উদ্যোগেই স্থানীয় পরিপ্রেক্ষিতটা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। 2030 সালের মধ্যে জীববৈচিত্র্যের ক্ষতি রোধ করা এবং প্রকৃতি সংরক্ষণে স্থানীয় উদ্যোগগুলিকে উৎসাহিত করাই এর লক্ষ্য। এটা শুধু কিছু বিশেষজ্ঞ এবং বন্যপ্রাণ ভালোবাসা মানুষের কাজ নয়, স্থানীয় ভূমিপুত্রদের তাদের নিজেদের স্বার্থেই এই উদ্যোগের সঙ্গে যুক্ত করতে হবে।

0: স্থানীয় মানুষজন, সরকার, নারী ও যুব সংগঠন সবাইকেই এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত করতে না পারলে জীব বৈচিত্র্য সংরক্ষণ ব্যাপারটা শুধু কথার কথাই থেকে যাবে। সরকারকে বুঝতে হবে আঞ্চলিক স্তর থেকে শুরু করাই এই উদ্যোগের প্রকৃত শক্তি। সরকারি কর্মসূচির পাশাপাশি স্থানীয় মানুষদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া এ কাজে সাফল্য আসবে না। পরিপ্রেক্ষিতটা বিশাল। আজ আমরা বিশ্বে যে জীব বৈচিত্র্য দেখি তা 450 কোটি বছরের বিবর্তনের ফল। জীব বৈচিত্র্য বিশ্ব জুড়ে জীবনের সেই আন্তঃসম্পর্ক তৈরি করে যার উপর আমাদের খাদ্য, জল, আর্থিক বিকাশ, স্থিতিস্থাপকতা সবকিছুই নির্ভরশীল। অথচ বহু মানুষই মনে করেন এটা শুধু বন্যপ্রাণ বিশেষজ্ঞ বা অরণ্য সংলগ্ন এলাকার মানুষের সমস্যা। গুরুত্বপূর্ণ ভেষজ ও ঔষধি গাছগুলি রক্ষার পাশাপাশি জীব বৈচিত্র্য রক্ষার কাজকে গুরুত্ব দিতে হবে আমাদের। পরিবেশ রক্ষার পাশাপাশি এর একটা অর্থনৈতিক তাৎপর্যও রয়েছে। মনে রাখতে হবে এই পৃথিবী তাদেরও বাসস্থান। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন রঞ্জন সেন।
1: শুনলেন সমীক্ষা।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে বিশিষ্ট ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেছেন। মোট 131 জন প্রাপকের মধ্যে আজ 66 জনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন তা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার, এনটিএ এবং সিবিআই এর কাছে জবাব তলব করেছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীর বৈঠক আগামীকাল থেকে নতুন দিল্লিতে শুরু হবে। উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। দেশে বাণিজ্যিক ও গৃহস্থের প্রয়োজনে ব্যবহৃত এলপিজি গ্যাসের সরবরাহের কোনো ঘাটতি নেই। দৈনিক উৎপাদনের পরিমাণ 50,000 টন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। ইবোলা রোগ প্রতিরোধে ও নজরদারি আরও দৃঢ় করতে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এবছরের জন্য 66 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে ভূষিত করেছেন। দুজনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। অভিনেতা স্ত্রী এবং লোকসভার সাংসদ হেমা মালিনী এই পুরস্কার গ্রহণ করেন। ভারতের কিংবদন্তি বেহালা বাদক ডক্টর এন রাজমকেও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। পদ্মভূষণ বিভাগে জনসেবা বা জনজীবন ক্ষেত্রে অবদানের জন্য উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এছাড়া শিল্পক্ষেত্রে অবদানের জন্য ডক্টর আর গণেশ, বাণিজ্য শিল্পক্ষেত্রে অবদানের জন্য শিল্পপতি উদয় সুরেশ কুমার কোটাক এবং চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডক্টর কাল্লিপাত্তি রামাস্বামী পালাইস্বামীকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। যেসব বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ভুল্লার এবং বিশিষ্ট তবলা শিল্পী কুমার বোস। অনুষ্ঠান চলাকালীন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 2026 সালের জন্য রাষ্ট্রপতি মোট 131 পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছেন, যার মধ্যে রয়েছে 5 পদ্মবিভূষণ, 13 পদ্মভূষণ এবং 113 পদ্মশ্রী পুরস্কার। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। সুপ্রিম কোর্ট আজ নিট পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে বারবার ঘটে চলা ত্রুটি বিচ্যুতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আদালত মন্তব্য করেছে যে এটি অত্যন্ত দুঃখজনক যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আগের প্রশ্নপত্র ফাঁসের বিতর্ক থেকে কোনো শিক্ষাই গ্রহণ করেনি। বিচারপতি পি এস নরসীমা এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকার, এনটিএ এবং সিবিআই এর কাছে এ ব্যাপারে জবাব তলব করেছে। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর এনটিএ কে সরিয়ে অন্য কোনো শক্তিশালী

0: স্বশাসিত সংস্থা গঠন করার উদ্দেশ্যে সম্প্রতি সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলা করা হয়েছিল। শুনানি চলাকালীন আদালত এনটিএকে নির্দেশ দিয়েছে যেন তারা আগামী বৃহস্পতিবারের মধ্যে এ নিয়ে হলফনামা দাখিল করে। ওই হলফনামায় এজেন্সির কার্যপদ্ধতির আমূল সংস্কারের লক্ষ্যে গত বছর ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত একটি কমিটি যেসব সুপারিশ করেছিল সেগুলোর কতটুকু বাস্তবায়ন করা হয়েছে তার বিস্তারিত বিবরণ থাকতে হবে। পিটিশনগুলোতে অভিযোগ করা হয়েছে যে বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা 22 লক্ষেরও বেশি শিক্ষার্থীর অধিকারকে ক্ষুণ্ণ করেছে। মামলাগুলিতে আগামী পরীক্ষাগুলোর তদারকির জন্য সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পর্যবেক্ষণ কমিটি গঠনেরও দাবি জানানো হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা স্থগিত রেখেছে। এনটিএ জানিয়েছে ঈদ উল আজহা বা বকরি ঈদের ছুটি সরকার পরিবর্তন করায় পরীক্ষা স্থগিত রাখা হল। পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করা হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়া সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজি সংশোধনাগার উৎপাদন দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। গত মার্চ মাস থেকে 8 লক্ষেরও বেশি পিএনজি সংযোগে গ্যাস সরবরাহ চালু করা হয়েছে এবং আরও 2,87,000 সংযোগের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। তিনি এও উল্লেখ করেন, গত 4 দিনে সারা দেশে প্রায় 1,72,00,000 গার্হস্থ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে।
1: রিফাইনারি প্রোডাকশন এলপিজি কা ইনক্রিজ কিয়া গয়া হ্যায় এন্ড ইট ইজ টচিং অ্যারাউন্ড 50,000 টন পার ডে নাও। এলপিজি ঘরেলু কুকিং গ্যাস কি সাপ্লাই কে লিয়ে লগভগ পিছলে 4 দিনো মে 1.72 করোড় সিলিন্ডার্স কি ডিলিভারি কি গই হ্যায় 95% জো ডিলিভারি হুই হ্যায় ডিলিভারি অথেন্টিকেশন কোড কে সাথ কি গই হ্যায়। 5 কিলো কে সিলিন্ডার পিছলে 4 দিনো মে লগভগ 1,96,000 সেল হুয়ে হ্যায়।
0: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান যে বিদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের সার্বিক মঙ্গল ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনসুলেটগুলো তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে বিপুল সংখ্যক ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন, তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে মন্ত্রক। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ হিমাচল প্রদেশের 1,947 কিলোমিটার দীর্ঘ জাতীয় মহাসড়ক প্রকল্পগুলোর গুণমান এবং রক্ষণাবেক্ষণের অগ্রগতির পর্যালোচনা করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গড়করি প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা, গুণমান পর্যবেক্ষণ জোরদার করা এবং পরিকাঠামো স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে আধুনিক নির্মাণ পদ্ধতি অবলম্বনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি মহাসড়কে যাতায়াতের অভিজ্ঞতা বা রাইডিং কোয়ালিটি উন্নত করা এবং গুরুত্বপূর্ণ করিডোরগুলোতে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উগান্ডায় আরও 2 ইবোলা আক্রান্তের সন্ধান মিলেছে। এই নিয়ে আক্রান্তের সংখ্যা হল 7। কঙ্গোতে ইবোলা সংক্রমণের বাড়বাড়ন্তের ফলে প্রতিবেশী এই দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে উগান্ডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা আক্রান্তের সংখ্যা 900 পেরিয়েছে। সেদেশের যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত 119 জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ নতুন দিল্লিতে ইবোলা ভাইরাস রোগ প্রতিরোধের লক্ষ্যে গৃহীত প্রস্তুতি ও নজরদারি ব্যবস্থা পর্যালোচনা করেছেন। মন্ত্রকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শ্রী নাড্ডা নির্দেশ দেন, বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং স্থল সীমান্ত ক্রসিং সহ দেশের সমস্ত প্রবেশপথে ইবোলা শনাক্তকরণের ব্যবস্থা চালু করতে হবে। তিনি সবাইকে সম্পূর্ণ সতর্ক তৎপর থাকারও নির্দেশ দেন। মন্ত্রী ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলকে নির্দেশ দিয়েছেন যেন রোগ শনাক্তকরণ, পরীক্ষা এবং নজরদারির জন্য প্রয়োজন সমস্ত ব্যবস্থা সর্বদা প্রস্তুত রাখা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ইবোলা সংক্রমণের কোনো ঘটনা রিপোর্ট করা হয়নি। 2024 সালে দিল্লির যন্তর মন্ত্রে

0: একটি বিক্ষোভ চলাকালীন পুলিশ কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় দিল্লির একটি আদালত আজ কংগ্রেস নেত্রী অলকা লাম্বাকে দোষী সাব্যস্ত করেছে। অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানওয়ার লাম্বাকে দোষী ঘোষণা করেন। আগামী 5 জুন তাকে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য পেশ করতে বলা হয়েছে। তামিলনাড়ুতে বিরোধী দল AIADMK এর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি আজ এক নাটকীয় মোড় নিয়েছে। দলের প্রবীণ নেতা SP ভেলুমানের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর 3 জন বিধায়ক বিধানসভা থেকে পদত্যাগ করে ক্ষমতাসীন দল তামিলগা ভেত্রী কাজাকাম TVK-তে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ নতুন দিল্লিতে নকশাল সন্ত্রাস পরাজিত শীর্ষক একটি বইয়ের উদ্বোধন করেন। বইটি লিখেছেন বিজেপি নেতা তুহিন এ সিনহা। অনুষ্ঠানে মন্ত্রী নকশালপন্থী হিংসার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের বিষয়টি তুলে ধরেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের বেশ কিছু অংশে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার বিভিন্ন অংশেও আজ তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, বর্তমানের সংঘাত অবসানের বিষয়টিকে কেন্দ্র করেই মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোচ্ছে। তিনি আরও বলেন, পারমাণবিক ইস্যু নিয়ে এখনও কোনো আলোচনা শুরু হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। রুবিও বলেছেন, চলতি বছরের শুরু থেকেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের 1/5 জ্বালানি সরবরাহ করা হয়, কাজে দ্রুত সমস্যা সমাধানের রাস্তা খুঁজে বার করতে হবে। তিনি বলেন, লেবাননের স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহত রেখেছে। বাংলাদেশে আজ ভোররাতে টাঙ্গাইল জেলার যমুনা সেতুর পূর্ব দিকে যমুনা অভিমুখী রাস্তায় লোহার রড বোঝা একটি ট্রাক উল্টে গিয়ে অন্তত 15 জন নিহত এবং আরও প্রায় 10 জন আহত হয়েছেন। পুলিশ ও জেলা প্রশাসন দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা প্রদান করছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে বিশিষ্ট ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেছেন। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন তা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার, NTA এবং CBI এর কাছে জবাব তলব করেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। রাত 8:00 শুনবেন স্বাস্থ্য জিজ্ঞাসা, তামাক সেবন কতটা বিপজ্জনক, অতিথি ডাক্তার শুভদীপ পালের সাক্ষাৎকার নিয়েছেন। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান ক্ল্যারিওনেট, শিল্পী তপন নট্ট। 9:30 নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য বিয়াসী নজরুল, অংশগ্রহণে ডক্টর বাধন সেনগুপ্ত ও অনন্যা মজুমদার বাগচি, সঞ্চালনায় সুতপা চট্টোপাধ্যায় এবং প্রযোজনা বাংলা কথিকা বিভাগ। শুনবেন প্রথম পর্ব রাত 10:00 ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রিয়া চট্টোপাধ্যায়, 10:45 নজরুল গীতি, শিল্পী সোহিনী বসু, 11:00 আধুনিক গান সুস্মিতা দাস সরকার, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি এবং দাদরা, শিল্পী সুনন্দা মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান স্পটলাইট, 9:16 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন কণ্ঠসঙ্গীত, শিল্পী প্রিয়াঙ্কা শর্মা, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

0: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
1: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহৎ দান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।

0: আকাশবাণী কলকাতা, এখন বিজ্ঞাপন, এরপর খবর।
1: এই যে প্রতিদিন সংসার চালানোর খরচটা দিন,
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: হর ঘর সূর্যঘর।
4: প্ল্যাটফর্ম নম্বর 2 সে চলনে ওয়ালি সুপার ফাস্ট এক্সপ্রেস কে যাত্রী,
5: আমি এখানে।
6: দিদি তোকে নয় এটাকে, মোবাইলটা চার্জ করতাম।
5: বুদ্ধিতে চার্জ দে,
7: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
5: দেখলি
6: বাবা, দাঁড়াও আমি পে করছি, সিগন্যালই নেই,
7: এবার কি করবে?
6: আছে তো ফ্রি ওয়াইফাই।
5: বোকা, সুধরে যা।
7: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
8: মানে জালিয়াতিকে বলো বাই বাই।
7: আরবিআই এ কথা বলে,
9: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। আজ এরাজ্যের ছজনের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে গোটা রাজ্যে ভিভিজি রামজি আইন কার্যকর হচ্ছে। রাজ্যে কর্মসংস্কৃতি এবং বিভিন্ন দপ্তরে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বৈঠক করেছেন। আগামী ২২শে জুন রাজ্য বাজেট পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন ১৯৯৮ ব্যাচের আইএএস আধিকারিক নীলাম মিনা। অনুপ্রবেশের অভিযোগে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির রাজ্য সরকারের নির্দেশের পর তৎপর জেলা প্রশাসন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হলেও আজ বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাওয়া ১৩১ জনের মধ্যে আজ ৬৬ জনের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৬ জন আজ সম্মান গ্রহণ করেন। বিশিষ্ট কাঁথা সেলাই শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, উদ্ভিদ শিক্ষা ও পরিবেশবিদ প্রফেসর গম্ভীর সিং ইয়োনজোন, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সরোজ মণ্ডল, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বেনারস ঘরানার তবলা শিল্পী কুমার বোসকে আজ সম্মানিত করা হয়। এরা সকলেই পদ্মশ্রী প্রাপক। এছাড়াও আজকের অনুষ্ঠানে প্রখ্যাত নাট্য পরিচালক, নাট্যকার ও অভিনেতা হরিমাধব মুখোপাধ্যায়কে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলাকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে গোটা রাজ্যে নতুন ভিভিজি রামজি আইন কার্যকর হচ্ছে। নবান্নে আজ বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত সরকারের আমলে ওই দুই জেলায় মনরেগা প্রকল্পে ১০০ দিনের কাজে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে তদন্ত চলায় আপাতত এই দুই জেলায় নতুন প্রকল্প চালু করা হচ্ছে না বলে জানা গেছে। বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্র ও রাজ্য ৫০% করে খরচ বহন করবে। কেন্দ্রের কর্মসূচির আওতাতেই এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে বলে জানান তিনি। এদিকে রাজ্যে কর্মসংস্কৃতি এবং বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আজ বৈঠকে বসেন। নবান্ন সংলগ্ন সভাঘরে আয়োজিত এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়া বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু জানানো না হলেও মূলত নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে সব প্রকল্পকে রূপায়ণের ওপর জোর দেওয়া হয়েছে। আগে সরকারের সময় স্কুলের ইউনিফর্ম তৈরি নিয়ে যে দুর্নীতি হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী সোচ্চার হন। বিধানসভায় চলতি অর্থ বছরের বাকি ৮ মাসের জন্য বাজেট পেশের আগে প্রতিটি দপ্তরকে জুনের ১০ তারিখের মধ্যে রিপোর্ট পেশ

0: কথা বলা হয়েছে। আগামী 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরের সচিবদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। এদিকে আগামী মাসের 11 তারিখ নীতি আয়োগের বৈঠক নিয়ে আজ আলোচনা হয়। ওই বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী নতুন দিল্লি যাবেন। রূপান্তরকামীদের জন্য চালু থাকা প্রকল্পগুলির সুবিধা যাতে সহজেই তাদের হাতে পৌঁছয় তা নিশ্চিত করতে আজ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, আগামী দিনে তিনি রূপান্তরকামীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবেন। কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক প্রকল্প এই রাজ্যে এতদিন কেন চালু করা হয়নি তা দেখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। রাজ্যে আগামী 100 দিনের মধ্যে নতুন জমি নীতি আনা হবে বলে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন। কলকাতায় আজ বণিক সভা ভারত চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে তিনি বলেন, এই মুহূর্তে রাজ্যে জমি নীতি এবং ডেটা পলিসির প্রয়োজন। আধুনিক বিশ্বে বিনিয়োগ, বাণিজ্য বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য কিছু নীতিগত পরিবর্তন করতে হবে, আনতে হবে নতুন জমি নীতি।
1: এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের জমি নীতি একটা নিয়ে আসা প্রয়োজন আছে, আমাদের ডেটা পলিসি প্রয়োজন আছে। আধুনিক পৃথিবীতে আমরা যদি ইনভেস্টমেন্ট চাই, আমরা যদি এখানে বাণিজ্য বাড়াতে চাই, আমরা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে।
0: কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার আজ উত্তর চব্বিশ পরগনার বরানগরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসএবিলিটিস NILDতে 8টি নতুন প্রকল্পের উদ্বোধন করেছেন। দিব্যাঙ্গ শিশু ও ব্যক্তিদের চিকিৎসার সুবিধার্থে ড্রাইভিং সিমুলেটর, 2টি অ্যাম্বুলেন্স এবং 1টি অফিস গাড়ি, স্বল্প দৃষ্টি মূল্যায়ন ক্লিনিক, কম্বিনেশন থেরাপি ইউনিট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ইউনিট ও বুদ্ধিগত দিব্যাঙ্গজনদের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন তিনি। গোটা প্রতিষ্ঠান ঘুরে দেখে মন্ত্রী প্রতিষ্ঠানের কাজকর্ম খতিয়ে দেখেন। রোগীদের মধ্যে ফল বিতরণ ছাড়াও প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। মন্ত্রী বলেন, দিব্যাঙ্গজনদের সার্বিক বিকাশে এই প্রতিষ্ঠান কাজ করে চলেছে।
2: ये कोलकाता का हमारा जो NILD है, नेशनल इंस्टीट्यूट है, इस इंस्टीट्यूट के विजिट के दौरान मैंने देखा यहाँ पर बच्चों को, चाहे वो इंटेलेक्चुअल डिसेबल्ड बच्चे हों, चाहे वो दिव्यांग बच्चे हों, डिपेंडेंट बच्चे हों, उनकी क्षमताओं का विकास करके, कुछ लो विजन वाले बच्चे भी हैं, तो ऐसे सारे बच्चों के अलग अलग क्षेत्र में उनकी पहचान करके उन बच्चों का विकास मनोवैज्ञानिक ढंग से, साइकोलॉजिकल ढंग से, फिजियोथेरेपी, स्किल ट्रेनिंग दे करके, ऐसी बहुत सारी एक्टिविटीज यहाँ पर चलाई जाती है।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন নীলম মিনা। 1998 ব্যাচের IAS আধিকারিক নীলম মিনা মনোজ কুমার আগরওয়ালের স্থলাভিষিক্ত হলেন। নির্বাচন কমিশন আজ নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি জারি করে তাঁকে অবিলম্বে দায়িত্ব নিতে বলেছে। এর আগে রাজ্য সরকারের তরফে 3 জন IAS আধিকারিকের নাম কমিশনের কাছে পাঠানো হয়েছিল। সেই তালিকায় ছিলেন নীলম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোতারা বসু। শেষ পর্যন্ত নীলম মিনার নামেই সিলমোহর দিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, মনোজ কুমার আগরওয়াল রাজ্যের মুখ্যসচিব পদে যোগ দেওয়ার পর থেকে নতুন CEO নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। অনুপ্রবেশের অভিযোগে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির রাজ্য সরকারের নির্দেশের পর তৎপর জেলা প্রশাসন। ইতিমধ্যে মুর্শিদাবাদে অনুপ্রবেশের অভিযোগে আটক 3 বাংলাদেশী নাগরিককে লালগোলায় পদ্মা ভবনে তৈরি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। অন্যদিকে মালদার ইংরেজ বাজারের চন্দন পার্কের হোল্ডিং সেন্টারে বাংলাদেশী হিসেবে চিহ্নিত 3 মহিলা সহ 9 জনকে রাখা হয়েছে। হুগলির পান্ডুয়া থেকে এদের আটক করা হয়েছিল। উল্লেখ্য, 23 তারিখ বিজ্ঞপ্তি জারি করে অবৈধ অনুপ্রবেশকারীদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দেয় রাজ্য সরকার। আর্জি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। পরে সামাজিক মাধ্যমের এক পোস্টে বিধায়ক এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া সমালোচনা করেছেন। ক্ষমতা চলে যাওয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর মতোই সর্বহারা বলে উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, আরজি করের ঘটনায় রাজ্য সরকার ইতিমধ্যে 3 জন IPS আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে। সাসপেন্ড করা হয়েছে ওই হাসপাতালের রেডিওলজিস্ট অভিক ডেকেও। পুরসভার নির্দেশে বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলার নোটিশ পাওয়ার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজ বিকেলে কলকাতা পুলিশের আধিকারিকরা যান। কিছুক্ষণ পর একটি LED মনিটর নিয়ে বেরিয়ে যান তারা। জানা গেছে, নজরদারির জন্য ব্যবহৃত CCTV মনিটর হিসেবে সেটিকে কাজে লাগানো হতো, তবে পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুলে তৃতীয় শ্রেণীর এক পড়ুয়ার মৃত্যুতে

0: স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। বারংবার শরীর খারাপ বলা সত্ত্বেও ওই শিশুকে বেঞ্চে মাথা নিচু করে বসে থাকার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ। সারাদিন এভাবেই থাকার পর ছুটির সময় ভারী ব্যাগ নিয়ে বেরোনোর সময় সিঁড়ি থেকে পড়ে যায় সে। 10 দিন হাসপাতালে ভর্তি থাকার পর গতকাল তার মৃত্যু হয়। এরপরই অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। স্কুলের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন তারা। রাজ্যের সরকার বদলের পর থেকেই বিভিন্ন পুরসভায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা পদত্যাগ করছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার 8 জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর আজ মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার 23টি ওয়ার্ড নিয়ে গঠিত উত্তর ব্যারাকপুর পৌরসভায় একযোগে ইস্তফা দিয়েছেন 15 জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। এর আগে 3 জন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হলেও আজ বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আজও আগামীকাল বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আবার পড়ছি, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও ওই দিন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে বুধবার থেকে অবশ্য বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে। ভারতীয় ভাস্কর্যে আধুনিকতার অন্যতম পথিকৃৎ রামকিঙ্কর বেইজের আজ 120তম জন্মবার্ষিকী। 1906 সালে 25শে মে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও নিজের শিল্পচর্চাকে থামাতে দেননি রামকিঙ্কর। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। আজ এ রাজ্যে 6 জনের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে গোটা রাজ্যে বিবিজি রামজি আইন কার্যকর হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8:10।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন স্বাস্থ্য জিজ্ঞাসা।

আগামী 31শে মে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে উপলক্ষে আজ স্বাস্থ্য জিজ্ঞাসায় বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকের বিষয়, তামাক সেবন কতটা বিপজ্জনক।

0: আর এ বিষয়ে কথা বলবার জন্য আজ আমরা স্টুডিওতে পেয়েছি বিশিষ্ট চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শুভদীপ পালকে। নমস্কার ডাক্তারবাবু।
1: হ্যাঁ নমস্কার
0: ডাক্তারবাবু, প্রথমেই যে প্রসঙ্গে আসব, যে কথা আমরা শুরুতেই বললাম যে আগামী 31শে মে বিশ্বজুড়ে পালিত হবে বিশ্ব তামাক বিরোধী দিবস। তার আগে আজকের এই অনুষ্ঠানের যে বিষয় নির্বাচন, তামাক সেবন কতটা বিপদজনক, তা ঠিক কতটা প্রাসঙ্গিক?
1: দেখুন, বিশ্বব্যাপী তামাকের নেশার ক্ষতির চিত্র ভীষণ উদ্বেগজনক। বিশ্বে প্রতি বছর প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ শুধু তামাকজনিত কারণে মারা যান। এর মধ্যে প্রায় 15 লক্ষ মৃত্যু পরোক্ষ ধূমপানের কারণে ঘটে থাকে। আরও মারাত্মক, বিশ্বজুড়ে 13 থেকে 15 বছর বয়সী অর্থাৎ কিশোর কিশোরীদের মধ্যে প্রায় 5 কোটি অন্তত একটি তামাকজাত পণ্য ব্যবহার করে থাকেন। যেসব দেশে ঠিকঠাক তথ্য পাওয়া যায়, সেখানে কিশোর কিশোরীরা প্রাপ্তবয়স্কদের তুলনায় গড়ে 9 গুণ বেশি ভেপিং ব্যবহার করেন। অর্থাৎ তারা মনে করেন যে স্মোকিং বা ধূমপানের চেয়ে সেটা একটু নিরাপদ। তামাক শিল্প প্রতি বছর শত শত কোটি ডলার খরচ করে তরুণদের কাছে পণ্য পৌঁছে দিতে চেষ্টা করে সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার, গেমিং প্ল্যাটফর্ম, ডিজিটাল বিজ্ঞাপনের মাধ্যমে। সুতরাং 31শে মে এই তামাক বিরোধী দিবস শুধু যে প্রাসঙ্গিক তাই নয়, বর্তমান জীবনে বর্তমান যুগে তামাক বিরোধী দিবস বোধহয় প্রতিদিন নিয়ম করে পালন করলে তবে আমরা এই জায়গা থেকে, এই অভিশাপ থেকে বেরিয়ে আসতে পারব।
0: বেশ, লাইভ ফোন ইন অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। ফোন নাম্বারটি বলে দিই, 0332213342। আবারও বলি, 0332213142। আজকের

0: বিষয় তামাক সেবন কতটা বিপদজনক। স্টুডিওতে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার শুভদীপ পাল।
1: দেখুন, অনেকদিন ধরেই তো আমরা তামাক বিরোধী একটা সমাজ গড়ে তোলার চেষ্টা করছি। বিজ্ঞানীরা, চিকিৎসকরা, বিশেষ করে WHO এবং তার সদস্য রাষ্ট্রগুলো এ বিষয়ে বিশেষ সচেতন। 1987 সালে তারা বেসিক্যালি এই নোস টোব্যাকো ডে বা তামাক বিরোধী দিবসের প্রতিষ্ঠা করে, যার লক্ষ্য ছিল মূলত তামাকের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে একটা বৈশ্বিক সচেতনতা তৈরি করা। 2026 সালে যে দিনটি আসছে তার মূল উপপাদ্য হল আনমাস্কিং দ্য অ্যাপিল কাউন্টারিং নিকোটিন অ্যান্ড টোব্যাকো অ্যাডিকশন, অর্থাৎ আকর্ষণের মুখোশ উন্মোচন, নিকোটিন ও তামাকের আসক্তির মোকাবিলা করা। মনে রাখতে হবে যে তামাক শিল্প এখন আর শুধু সিগারেট বা বিড়ি তৈরি করে না, তারা নতুন নতুন পণ্য প্রতিদিন নিয়ে আসছে। ই সিগারেট, নিকোটিন পাউচ, হিটেড টোব্যাকো প্রোডাক্ট, সিনথেটিক নিকোটিন, যেগুলো আধুনিক, নিরাপদ এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার ফলে কিশোর কিশোরী, তরুণীরা মনে করছে এটা অনেক বেশি নিরাপদ। এই পণ্যগুলো বিশেষভাবে তাদের দিকেই লক্ষ্য করে বাজারজাত করা হচ্ছে। সুতরাং এই থিম আজকের দিনে ভীষণ প্রাসঙ্গিক এবং সারা পৃথিবীতে তামাক বিরোধী একটা আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এই দিনটি আমাদের প্রত্যেক সচেতন মানুষের পালন করা উচিত।
0: একেবারেই। প্রথমেই যে প্রসঙ্গে আসব, তামাক সেবন আমাদের তো শরীরে নানা রকম ক্ষতি করে আমরা জানি, কিন্তু শরীরের কোন কোন অঙ্গ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, যদি সে বিষয়টা আলোকপাত করেন।
1: দেখুন, তামাক মানুষ ব্যবহার করে তামাকের মধ্যেকার নিকোটিনের জন্য। এই নিকোটিন তার স্নায়ুকে কিছু উত্তেজনা প্রদান করে, কিছুক্ষণের জন্য একটা ভালো লাগা তৈরি হয় এবং তার থেকেই আমরা এই তামাকের নেশায় পড়ে যাই। কিন্তু মনে রাখতে হবে, একটা সিগারেটের কথা যদি ধরি, তাহলে সিগারেটের ধোঁয়ায় ওই শুধু একটি নিকোটিন ভেপারের দিকে তাকিয়ে আমরা সিগারেট খাওয়ার সময় আরও প্রায় 4000 রাসায়নিক ইনহেল করি বা শ্বাসের সঙ্গে লাংসের মধ্যে নিই। এই 4000-এর মধ্যে কমপক্ষে 700 এমন রাসায়নিক রয়েছে যেগুলো কার্সিনোজেনিক বা সরাসরি ক্যান্সার তৈরি করতে পারে। কিন্তু শুধু ক্যান্সার নয়, ক্যান্সার ছাড়াও আরও অসংখ্য অসুখ, অসংখ্য ব্যাধি তামাকের ফলে তৈরি হয়। যারা তামাক সেবন করেন অন্যভাবে, চিবিয়ে তামাক নেন, পানের সঙ্গে দুক্তা, জর্দা, গুটখা, তাদের ক্ষেত্রে আমরা জানি মুখ এবং গলার ক্যান্সার, এমনকি শরীরের অন্যান্য জায়গাতেও এই এই তামাকের জন্য অন্যান্য ক্যান্সারের প্রকোপ দেখা যায়। লাংসে এর প্রকোপ সর্বাধিক বেশি, COPD বা আমরা আমাদের দেশে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের সঙ্গে স্মোকিং রিলেটেড প্রচুর রোগ দেখতে পাই। হৃদরোগের পরিমাণ বাড়ে, মানসিক রোগের বিপর্যয় বাড়তে পারে। হৃদরোগের পরিমাণের সঙ্গে সঙ্গে স্ট্রোকের সংখ্যায় একটা আধিক্য দেখা যায়। এক কথায় বলতে গেলে মস্তিষ্ক থেকে আরম্ভ করে ত্বক, প্রত্যেকটা অঙ্গই কিন্তু তামাকের ব্যবহারের ফলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
0: বেশ, এ প্রসঙ্গে পরবর্তীকালে আমরা আরও বিস্তারিতভাবে শুনব। তবে এখন যে প্রশ্ন করতে ইচ্ছে করছে, আপনার কথাতে আমরা জানতে পারছি যে তামাক নানারকমভাবে আমরা এখন হাতের কাছে পাচ্ছি, এই যে ধূমপান এবং তামাকজাত দ্রব্য সেবন, এই দুইয়ের অপকারিতা কি একই রকম?
1: যা আমাদের স্বাস্থ্যের একটা মূল জায়গা থেকে ক্ষতি করে তাই আমাদের পক্ষে ক্ষতিকারক। আমরা যখন মুখে তামাক নিচ্ছি বা ধূমপান ছাড়া অন্যান্যভাবে আমরা তামাক ব্যবহার করছি, তখন তার ক্ষতির প্রতিফলনটা অন্যরকম। যেমন আমরা যদি সিগারেটের কথা ধরি, তাহলে আমাদের লাংস, হার্ট, ব্রেন এগুলোর কথা বেশি করে মাথায় আসে, তার রোগগুলো বেশি করে চোখে পড়ে। কিন্তু যারা ধরুন তামাক চিবিয়ে খাচ্ছেন, তাদের ক্ষেত্রে ক্যান্সার, মুখের ক্যান্সার, গলার ক্যান্সার, শ্বাসনালীর ক্যান্সার এগুলো বিশেষভাবে উঠে আসে। সুতরাং যেভাবেই তামাক ব্যবহার করা হোক না কেন, তামাকের একটা সুদূর প্রসারী স্বাস্থ্য বিঘ্নকারী পোটেনশিয়াল রয়েছে এবং তার ফলে শরীরের বিভিন্ন অংশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। মনে রাখতে হবে যে যারা চিবিয়ে তামাক নিচ্ছেন তাদের যে লাং ক্যান্সার হতে পারে না এমন কিন্তু নয়, বা যারা ধূমপানের মাধ্যমে তামাক সেবন করছেন তাদের যে চামড়ায় একটা সমস্যা হতে পারে না বা হার্টে একটা সমস্যা হতে পারে না তা কিন্তু নয়। সুতরাং পরোক্ষ এবং প্রত্যক্ষ দু রকমের ক্ষতি।

0: ক্ষতি তামাক সেবনের ক্ষেত্রে হতে পারে এবং দুরকম উপাদানের ক্ষেত্রেই হতে পারে।
1: আচ্ছা, এই মুহূর্তে টেলিফোনে আমাদের শ্রোতা বন্ধুরা আছেন, আমরা একটু তাদের সাথে কথা বলে নিই। প্রথমে নমস্কার।
2: নমস্কার। হ্যাঁ, আমি ভাঙর থানার বাউফর গ্রাম থেকে অরবিন্দ নস্কর।
1: হ্যাঁ, আপনি যদি রেডিও সেটটা অফ করে নেন, রেডিও সেটের সাউন্ডটা অফ করে কথা বলুন।
2: আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি যেতে থেকে অনেক দূরে এসেছি।
1: হ্যাঁ বলুন, আরেকবার নাম বলুন।
2: আমি ভাঙর থানার বাউছড়া গ্রাম থেকে অরবিন্দ নস্কর।
1: আচ্ছা বলুন, আপনার প্রশ্ন কি আছে?
2: আমার প্রশ্ন, অনেকদিন থেকে আমি ঠিক করে রেখেছি, এই অনুষ্ঠানটা অনেকদিন পরে হলো ধূমপান নিয়ে। যা হোক, খুব ভালো লাগছে যে আমি এবং কলেজ লাইফে এবং চাকরি জীবনেও, আমি এখন অবসরপ্রাপ্ত একজন কর্মচারী, প্রচুর স্মোকিং করতাম, প্রচুর ধূমপান করতাম এবং তখন কিছু কিছু অসুবিধা আমার তৈরি হতো। কিন্তু আমি আজ দীর্ঘ প্রায় 20 বছর, মিনিমাম 15 বছর আমি ধূমপান করছি না। তাহলে কি সেই আগের দিনের করা ধূমপানের কোনো কুফল আমার কি শরীরে প্রতিফলিত হবে?
1: বেশ বেশ,
2: এই তো আমার জানা প্রশ্ন।
1: ঠিক আছে, শুনুন ডাক্তারবাবু উত্তর দিচ্ছেন।
2: নমস্কার
0: অরবিন্দবাবু। নমস্কার, আপনার কাহিনী আমাদের কিশোর কিশোরী, তরুণ তরুণী, এমনকি প্রৌঢ়রা যারা তামাকের নেশা থেকে বেরিয়ে আসতে চাইছেন তাদের কাছে উদাহরণস্বরূপ হতে পারে। প্রথমেই আপনাকে অভিনন্দন, আপনি 20 বছর আগে আপনার এই অভিশপ্ত অভ্যাসটি ত্যাগ করতে পেরেছেন। নিঃসন্দেহে আপনি যখন ধূমপান করতেন তখন তামাক সেবনের ফলে আপনার শরীরে যে সমস্ত কুফল, যে সমস্ত রোগের প্রাদুর্ভাব ঘটেছিল বা পরবর্তীকালে ঘটতে পারত তার সম্ভাবনা অনেকখানি আপনি কাটিয়ে এসেছেন। আমরা বলি 5 বছর যদি কেউ ধূমপান বন্ধ রাখেন তাহলে তার লাংস হিলিং মোডে বা স্বাস্থ্যকর জায়গায় পৌঁছে যাওয়ার মতো একটা অবস্থায় চলে যায়। সুতরাং আমরা আশা করতেই পারি যে আপনি আপনার সেই ধূমপানের দিনগুলো ছাড়িয়ে অনেকটাই এগিয়ে এসেছেন এবং আপনার শরীর অনেকটাই কলুষমুক্ত হয়েছে। কিন্তু যারা শুনছেন তাদের জন্য বলাটা আবশ্যিক যে আমাদের হাতে যেমন একটা বড় ক্ষত হলে সেটা সেরে গেলেও তার একটা দাগ থেকে যায়, কেউ যদি প্রচুর ধূমপান করেন, প্রচুর তামাক সেবন করেন, তাহলে অনেক বছর ধরে সেটা করার পরে, সেটা ছেড়ে দেওয়ার পরেও কিছু কিছু কুফল থেকে যেতে পারে। ছেড়ে দেওয়াটা সবসময়ই অভিনন্দনযোগ্য, কিন্তু না ধরাটা বা খুব সহজে ছেড়ে দেওয়াটা, অল্প কিছুদিনের মধ্যে ছেড়ে দেওয়াটা বোধহয় আরও বেশি স্বাস্থ্যকর।
1: আচ্ছা, এই প্রসঙ্গেই থাকি, যেহেতু উনি বললেন উনি তামাক সেবন ছেড়ে দিয়েছেন বা ধূমপান ছেড়ে দিয়েছেন, এই যে তামাক আসক্তি বা ধূমপান থেকে বেরিয়ে আসার পথগুলো কী কী হতে পারে, যদি আমরা এ কথা দিয়েই শুরু করি প্রথম থেকেই?
0: দেখুন, যে কোনো আসক্তি থেকে বেরিয়ে আসার সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে মাইন্ডসেট। আমরা যদি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠি যে এটা আমি করছি, এটা আমি খারাপ, আমরা আগুনে হাত দিই না কেন, আমরা জানি যে ওখানে হাত দিলে হাতটা জ্বলতে পারে, হাতটা পুড়তে পারে, তেমনি আসক্তির ক্ষেত্রেও আমরা সবাই জানি কী কী ক্ষতি হতে পারে, কোথায় কোথায় আমার শরীর রোগগ্রস্ত হতে পারে। সুতরাং আমাদের কাছে যুক্তির কোনো অভাব নেই, আমরা সেই সুযুক্তিটা কাটিয়ে উঠে নিজেদের জন্য বিপদ ডেকে আনি তামাকজাত দ্রব্য সেবনের মাধ্যমে। সুতরাং মানসিকভাবে শক্তিশালী হওয়া বা আগে মানসিকভাবে একটা দৃঢ় জায়গায় পৌঁছানো যে আমি এটা ছেড়ে বেরোবো, সেটা বোধহয় সবচেয়ে বেশি সাহায্য করে। আপনি যতগুলো স্মোকিং সিসেশন বা টোব্যাকো সিসেশন কার্যক্রম দেখবেন, অর্থাৎ তামাক ছাড়ানোর যত রকম কার্যক্রম আছে তারও মূল কথা এটাই। যারা তামাক সেবন করেন, চিবিয়ে তামাক সেবন করেন বা ধূমপান করেন, তাদের জন্য তামাক ছাড়ার জন্য নানা রকম জিনিস পাওয়া যায়। তামাকের মূল উপপাদ্য বা মূল যেটা আমরা চাই সেটা তো নিকোটিন। শরীর যখন নিকোটিন চায় তখন আমরা তামাকের দিকে ফিরে তাকাই। তো আমরা যদি আর অন্য কোনোভাবে সেই নিকোটিন শরীরকে দিতে পারি, তাহলে নিকোটিন তখনকার মতো আমাদের শরীরকে শান্ত করে, তখনকার মতো সিগারেটটা ধরানোর প্রয়োজন হয় না বা মুখে তামাকটা দেওয়ার প্রয়োজন হয় না। তো এটা নানাভাবে পাওয়া যায়। আমরা নিকোটিন প্যাচ চামড়ায় লাগাতে পারি, নিকোটিন স্প্রে গালে বা জিভের তলায় নিতে পারি, নিকোটিন গামস পাওয়া যায় চুইং গামের মতো, যেটা মুখের মধ্যে রাখলে তখনকার মতো সিগারেট ছেড়ে বেরোনোর

0: একটা বা সিগারেট না খাওয়ার একটা সংকল্প তৈরি হয়। কিন্তু তারপরেও প্রচুর মানুষ কিন্তু সিগারেটটা শুধু ধোঁয়ার জন্য, নিকোটিনের জন্য খান না, এটা তার কাছে একটা হ্যাবিট, একটা কমফর্ট জোন। অনেকে আমায় বলেন, ডাক্তারবাবু দুপুরের খাবারটা খাই একটা সিগারেট খাবো বলে। যারা এই অবস্থায় পৌঁছে গেছেন তারা যদি মানসিকভাবে সংকল্পবদ্ধ না হন তাহলে কোনোভাবেই ওই দিয়ে তাদের থামানো যাবে না। তারা একটা নির্দিষ্ট সময় পরে আরেকজনকে দেখবেন একটা সিগারেট ধরাতে, একটা জায়গায় বসবেন যেখানে বন্ধুবান্ধব অফার করবে, এবং সেই জায়গা ছেড়ে তারা বেরোতে পারবেন না। যারা সাহায্য চান তারা সাহায্য পাবেন, ডাক্তারদের কাছ থেকে পাবেন, স্বাস্থ্যকেন্দ্রে পাবেন। সারা দেশ জুড়ে আমাদের সরকার কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে এই নিকোটিন বিরোধী বা তামাক বিরোধী স্বাস্থ্যকেন্দ্র তৈরি করছে, যেখানে মানসিক সাপোর্ট পাওয়া যায়, যেখানে ছেড়ে বেরোনোর জন্য নানারকম ডাক্তারি সাহায্য পাওয়া যায়। কিন্তু সবার আগে প্রয়োজন নিজে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এবং নিজেকে একটা সময় দেওয়া। আমরা বলি যিনি 12 সপ্তাহের মধ্যে ছাড়তে পারবেন না, কোনো সাহায্যেই তার পক্ষে এখন আর ছাড়া সম্ভব নয়। সুতরাং সেটা সবচেয়ে বেশি জরুরি বলে আমার মনে হয়।
1: যেহেতু আপনি সরকারিভাবে বিভিন্ন হাত বাড়িয়ে দেওয়ার কথা বললেন, তাই যে প্রশ্নে আসতে ইচ্ছে করছে যে সরকার কোনো আইন প্রণয়ন করেছেন এ বিষয়ে?
0: সরকার শুধু আইন প্রণয়ন করেছেন এমন নয়, আমাদের দেশে সরকার কিন্তু সেই 2005-06-07 থেকেই এ বিষয়ে যথেষ্ট সচেতন। 2007-08 সালে আমরা প্রথম NTCP পাই, অর্থাৎ জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি, ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম, যার মূল লক্ষ্য ছিল তামাক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা। তার পরবর্তীকালে বা তার আগেও যদি আমি যাই তাহলে আমরা দেখব যে COTPA আইন প্রণয়ন হয়েছিল, তামাক নিয়ন্ত্রণে ভারতের যেটা প্রধান আইন, সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্য বন্ধের আইন। এখানে নানা রকম ধারা রয়েছে, যেমন ধরুন পাবলিক প্লেসে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ রাখা, আইন অমান্য করলে আর্থিক জরিমানা করা, তামাকজাত দ্রব্যের প্রত্যক্ষ বা পরোক্ষ বিজ্ঞাপন সম্পূর্ণরূপে নিষিদ্ধ রাখা হয়েছে, এবং 18 বছরের কম বয়সী মানুষদের ক্ষেত্রে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। টোব্যাকো সিসেশন সেন্টার্স, যেটা সারা ভারতবর্ষ জুড়ে তৈরি করা হয়েছে তামাক ছাড়তে ইচ্ছুক ব্যক্তিদের সহায়তা প্রদানের জন্য। তারপরে এসেছে ইলেকট্রনিক সিগারেট নিষিদ্ধকরণ, কারণ যখন ইলেকট্রনিক সিগারেট এসেছিল, ইলেকট্রনিক সিগারেট একটা স্বাস্থ্যকর ছেড়ে দেওয়ার অপশন এটা ভেবে কিশোর কিশোরী তরুণ তরুণীরা ভেপিং বা ই সিগারেট বিপুলভাবে অ্যাকসেপ্ট করেছিল। সেটা বিবেচনা করে 2019 সালে দ্য প্রহিবিশন অফ ইলেকট্রনিক সিগারেট অ্যাক্ট পাস করা হয়, এবং এর মাধ্যমে ই সিগারেট উৎপাদন, আমদানি, রপ্তানি, বিক্রয় এবং বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন জায়গায় আপনি দেখবেন স্বাস্থ্য সতর্কবার্তা, প্যাকেজিংয়ের ওপরে ইঙ্গিতবহ সত্যিকারের ছবি। আগে শুধু লেখা হতো সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, কিন্তু এখন আপনি দেখবেন যে ছবিগুলো দেওয়া হয় সেটা সরাসরি ধাক্কা মারার মতো ছবি। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল তৈরি করা হয়েছে, ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল সেল, যেটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে কাজ করে। সুতরাং সরকার রাজ্য স্তরে, কেন্দ্রীয় স্তরে আপ্রাণ করছেন, আরও করার জায়গা রয়েছে, সেগুলো তারা খতিয়ে দেখছেন।
1: যেহেতু আপনি প্রসঙ্গে ই সিগারেটের কথা আনলেন, এই যে ই সিগারেট, এটা কি একটু কম ক্ষতিকারক ছিল কি মনে হয়?
0: দেখুন, আমাদের মূল লক্ষ্য তামাকজাত দ্রব্য থেকে নতুন প্রজন্মকে বিরত রাখা। যদি থিওরিটিক্যালি বলি তাহলে ই সিগারেটে ক্ষতিকর রাসায়নিকের ইনহেলেশন অনেক কম, এবং খুব বিতর্কিত মন্তব্য মনে হতে পারে যে আমি যেখানে সিগারেট বা তামাকজাত দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ করতে পারছি না, সেখানে অপেক্ষাকৃত কম ক্ষতিকারক একটি অপশনকে নিষিদ্ধ করে নতুন কি পাওয়া গেল আমি বলতে পারবো না। কিন্তু তারা বলেছেন যে ভেপিংয়ের ক্ষেত্রে এটা নিরাপদ ভেবে আরও বেশি সংখ্যক কিশোর কিশোরী তরুণ তরুণীতে আকৃষ্ট হচ্ছেন, তাই জন্য তারা এটাকে আটকেছেন। তবে হ্যাঁ, থিওরিটিক্যালি এতে স্বাস্থ্যের ক্ষতি সামান্য হলেও কম। কিন্তু আবারও বলি, মূল প্রতিপাদ্য হচ্ছে যে আমরা তামাক জাতীয় জিনিস, তামাক সেবন

0: এবং এখান থেকে ছাড়া যাবে কিনা কাউন্সেলিং করে।
1: ধন্যবাদ, সঙ্গে থাকুন।
2: হ্যাঁ লক্ষ্মীনারায়ণ বাবু, আপনি বলছেন তামাক ছেড়ে কি করে বেরোনো যায়। আমার মনে হয় তামাক ছাড়ার সংকল্পে আর্ধেক রাস্তা আপনি এগিয়েই ফেলেছেন, কারণ এই তামাক ছাড়বো এই সংকল্পে পৌঁছানোটা সবচেয়ে জরুরি। এখন তামাক ছাড়তে গেলে আমি একটু আগেই আলোচনা করছিলাম বহুবিধ রাস্তা রয়েছে এবং সরকার সারা দেশব্যাপী ন্যাশনাল টিউবারকুলোসিস ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল সেল বা তামাক বিরোধী বিভিন্ন কেন্দ্র তৈরি করেছেন। আপনি আপনার অঞ্চলে এই সাহায্য কেন্দ্র কোথায় আছে সেটা গুগল করলে পেয়ে যাবেন, এমনকি আপনার অঞ্চলে যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখান থেকেও আপনি এর সন্ধান পেতে পারেন, কমিউনিটি হেলথ সেন্টার থেকে এর সন্ধান পেতে পারেন। সন্ধান যদি চান পেতে অসুবিধে হবে না, এবং এখানে আপনার মানসিক সংকল্প দৃঢ় করবার জন্য যাবতীয় কাউন্সেলিং অবশ্যই আপনি পেয়ে যাবেন। নিউরোলজিক্যাল সমস্যার কথা বলছিলেন, নিকোটিন তো যায় মূলত মস্তিষ্কে, স্নায়ুতন্ত্রকে এটা উজ্জীবিত করে, উত্তেজিত করে, এবং সেই জন্যই তামাক ছেড়ে আমরা সচরাচর বেরোতে পারি না। সুতরাং এর নিউরোলজিক্যাল সাইড ইফেক্টস বা স্নায়ুতন্ত্রের উপরে বিপরীত প্রক্রিয়া থাকবে, এটাই স্বাভাবিক। হাত কাঁপা থেকে শুরু করে বিভিন্ন সময়ে ভারসাম্যের অভাব এবং আরও এগিয়ে গিয়ে স্ট্রোক জাতীয় সমস্যা, চোখের পাওয়ার বেড়ে যাওয়া, মুখের স্বাদ চলে যাওয়া, এই ধরনের নানাবিধ স্নায়ু সংঘটিত সমস্যা সিগারেট যারা খান বা তামাক যারা সেবন করেন তাদের ক্ষেত্রে হতে পারে।
1: ডাক্তারবাবু, পরে যে প্রশ্নে আসব, এই যে কম বয়সে তামাক সেবন যদি কেউ শুরু করেন তাহলে সেক্ষেত্রে তার কী কী বিশেষ ক্ষতি হতে পারে?
2: কুকর্ম যত কম বয়সে শুরু করা যায় তার ফল তত সুদূর প্রসারী। এটা বুঝতে কোনো বিজ্ঞান লাগে না যে যিনি 30 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত দিনে 5টা করে সিগারেট খেলেন, তার থেকে অনেক বেশি ক্ষতি হবে সেই ছেলেটির যে 18 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত সমসংখ্যক সিগারেট খেয়েছে, কারণ এটা তো সমানুপাতিক। মূল সংখ্যাটা যদি বেশি হয় তাহলে ক্ষতিটাও শরীরের পক্ষে বেশি। যত কম বয়সে তামাক সেবন শুরু হবে শরীরের ওপরে তত তার খারাপ ক্রিয়া বেশি হবে, ব্যাধি বেশি হবে। দেখুন, 18 বছরে যে দাঁড়িয়ে তামাক ধরছে তার শরীর কিন্তু তখনও পর্যন্ত গ্রোথ কমপ্লিট করেনি, তার বৃদ্ধিচক্র তখনও পর্যন্ত আরও 5-6 বছর বাকি আছে। তো তার যে কোষগুলো বাড়ছে, অর্থাৎ অস্থি কোষ বাড়ছে, স্নায়ু কোষ বাড়ছে, চামড়ার কোষ বাড়ছে, এই যে কোষগুলো বাড়ছে, কলাগুলো বিকশিত হচ্ছে, সেগুলো প্রত্যেকটাই কিন্তু তামাকজাত দ্রব্য সেবনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দূষিত হচ্ছে, এবং তার ফল কিন্তু সুদূর প্রসারী। যে ছেলেটি 18 বছর বয়স থেকে সিগারেট খায় সে ছেলে যদি 35 বছর বয়সে গিয়ে সিগারেট ছেড়ে দেয় এবং 50 বছরে গিয়ে যদি তার সিওপিডি তৈরি হয়, আমরা অনেক সময় ভুলেই যাই যে সে কিন্তু এই সিওপিডির মূল বীজটা ওই 18 বছর বয়স থেকে 17 বছর ধরে বপন করেছে। সুতরাং কম বয়সীদের ক্ষেত্রে এর ফল আরও খারাপ সেটা বলার অপেক্ষা রাখে না।
1: এবার যে প্রসঙ্গে আসব, গর্ভবতী মায়েরা যদি তামাক সেবন করেন তাহলে তার প্রভাব শিশুর উপরে কীরকমভাবে পড়ে বা আদৌ পড়ে কি না?
2: শরীর যখন বৃদ্ধি পায়, কোষ যখন বিভাজিত হয়, তখন এই কার্সিনোজেন্স বা তামাকজাত দ্রব্যের মধ্যে যে বিষাক্ত জিনিসগুলো সেগুলোর প্রকোপ আরও বেশি। আমি একটু আগেই বলছিলাম 18 বছরের একটি কিশোর বা যুবা সে বড় হচ্ছে, তার শরীর তখনও বৃদ্ধি সম্পূর্ণ করেনি। ঠিক সেই একই বিজ্ঞান যদি আমরা অ্যাপ্লাই করি একজন গর্ভবতীর ক্ষেত্রে, তার গর্ভেও কিন্তু একটি নবজাতক বেড়ে উঠছে, তার ক্ষেত্রে কোষ বিভাজন, তার ক্ষেত্রে বৃদ্ধির হার অনেক অনেক বেশি। সুতরাং মা যদি তামাক সেবন করেন, মায়ের রক্তবাহিত হয়ে তামাক সেবনের যে ক্ষতিকারক রাসায়নিক সেগুলো যদি ডেভেলপিং এমব্রায়ো বা গর্ভস্থ ভ্রূণের শরীরে ঢোকে, এবং ঢুকবেই, তাহলে তার প্রভাব খারাপ হতে বাধ্য। সেটা জন্মগত ত্রুটি থেকে আরম্ভ করে জন্মের পরে পর্যন্ত।

0: মতো চলতে পারে। কারণ আরেকটা জিনিস ভুললে চলবে না, যে নবজাতক আজ জন্মালো জন্ম মুহূর্ত থেকে কিন্তু পরিবেশ দূষণজনিত কারণে তার শরীরে এই ধূমপান বা তামাকের কিছু কিছু বিষক্রিয়া একদম জন্মের প্রথম মুহূর্ত থেকে ঘটতে থাকবে। তো জন্মের প্রথম মুহূর্ত থেকে সেটা আমরা ততটা আটকাতে পারবো না। পরিবেশ বদলাতে মানুষের কোটি বছর লেগেছে, শোধরাতেও অনেক বছর লাগবে। কিন্তু আমরা যদি মানে গর্ভস্থ অবস্থা থেকে তাকে এই ক্ষতি দিতে শুরু করি মায়ের মাধ্যমে, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপান হোক, যে গর্ভবতীর ঘরে দুজন ধূমপায়ী আছেন তার ক্ষেত্রে কিন্তু তিনি ধূমপান না করলেও পরোক্ষ ধূমপানজনিত কারণে গর্ভস্থ ভ্রূণের ক্ষতি হওয়ার একই রকম সম্ভাবনা থেকে যায়। সুতরাং সব রকমভাবে এটা বর্জনীয়। পরিবারের প্রত্যেককে মনে রাখতে হবে যে যে মা নবজাতকের জন্ম দিতে চলেছেন, যে মায়ের মধ্যে নতুন একটি জীবন গড়ে উঠছে, তাকে সুরক্ষিত রাখতে, তাকে সুস্বাস্থ্য দিতে আমাদেরকে তার চারপাশেও ধূমপান বা তামাকজাত দ্রব্যের সেবন সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।
1: আমরা আজ সমৃদ্ধ হচ্ছে বিশিষ্ট চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শুভদীপ পালের কথায় এবং আলোচনায়। আজকের বিষয়, তামাক সেবন কতটা বিপদজনক। এই মুহূর্তে টেলিফোনে আরও একজন শ্রোতা বন্ধু আছে, কথা বলবো তার সাথে। নমস্কার। নমস্কার, না, যান্ত্রিক গোলযোগ। আমরা ডাক্তারবাবুর কাছেই ফিরি। এই যে ক্যান্সার, এটার সঙ্গে তো তামাক ওতপ্রোতভাবে জড়িত, যদি এদিকটা একটু বিশেষভাবে আপনি আলোকপাত করেন।
0: একটা প্রচলিত ধারণা যে যিনি তামাকজাত দ্রব্য মুখে নিচ্ছেন, লাইক গুটখা, জর্দা, তোক্তা, পান মশলা বা একটা মারাত্মক জিনিস আমরা ভুলে যাচ্ছি, সেটা গ্রাম বাংলায় বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে তামাকের মাজন। তো এই জিনিসগুলো যারা নিচ্ছেন তাদের বোধহয় মুখ এবং গলার ক্যান্সার বেশি হয়, আর যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রেও ওই ধরুন শ্বাসনালীর ক্যান্সার বা লাং ক্যান্সার বেশি হয়। বিভাজনটা এত সোজা নয়, কারণ আমাদের শরীরে যে রাসায়নিকগুলো ধূমপানের মাধ্যমে বা তামাকজাত জিনিসের চিবিয়ে খাওয়ার মাধ্যমে, রস গলাধকরণের মাধ্যমে আমাদের শরীরে ঢুকছে, সেটা কিন্তু রক্তে মিশছে। এবং রক্তে মিশে সেটা আমাদের শরীরের এমন অনেক প্রত্যঙ্গে যাচ্ছে যেটা সরাসরি তামাকের সংস্পর্শে আসছে না, সুতরাং সেগুলোতেও আমরা একই রকমের কুপ্রভাব লক্ষ্য করব, এটা বলা অপেক্ষা রাখে না। যেমন ধরুন অনেক মানুষের ক্ষেত্রে আমরা দেখি যে একটা আন্ত্রিক ক্যান্সার হয়েছে, একটা প্যানক্রিয়েটিক ক্যান্সার হয়েছে, একটা স্টামাক ক্যান্সার হয়েছে, একটা ইউরিনারি ব্লাডার ক্যান্সার হয়েছে। গবেষণা বলে যে এর প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু স্মোকিংয়ের একটা প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। সুতরাং ক্যান্সার মূলত ঘটে আমাদের শরীরের যে বিভাজনরত কোষ বা আমাদের কোষ বা কলার রিপেয়ার বা সেরে ওঠার যে পদ্ধতি, অ্যাপোপ্টোসিস বা স্বাভাবিক মৃত্যুর যে পদ্ধতি, সেটা বিচলিত হলে। একটি কোষ যদি আচম্বিতে এমন আচরণ করতে শুরু করে বা এমনভাবে বৃদ্ধি প্রাপ্ত হতে শুরু করে যেটা শরীরের সঙ্গে খাপ খাচ্ছে না, তবেই সেটা আস্তে আস্তে ম্যালিগন্যান্ট নিওপ্লাজম বা ক্যান্সারের দিকে একটা পরিবর্তন নিতে পারে। তো আমরা যদি এমন কোনো রাসায়নিককে শরীরে প্রত্যহ নিত্যনৈমিত্তিকভাবে ঢোকাতে থাকি যেটা কি না এই কোষীয় পরিবর্তনটাকে আরও বহুগুণিত করে, তাহলে সেই রাসায়নিকের ক্রিয়ায় যে কোনো ক্যান্সারই কিন্তু আসা সম্ভব।
1: বেশ, টেলিফোনে শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, একটু কথা বলে নি। নমস্কার।
2: নমস্কার, পূর্ব বর্ধমান জেলা মারোগ্রাম থেকে সীতারাম মেটে বলছি।
1: যদি রেডিও সেটের সাউন্ডটা মিউট করে
2: বলছি, নাটক হতো তখন আমার রেজিস্টার নাম্বার হচ্ছে 440।

0: তামাক নিয়ে আন্দোলন করেছি, কিন্তু কিন্তু মোড়ে মোড়ে মোড়ে মোড়ে মোড়ে গুমটিতে বিক্রি হচ্ছে, সেইটা কিভাবে বন্ধ হবে?
1: এটা বোধ হয় আজকের সবচেয়ে মূল্যবান প্রশ্ন, যেটা আমি ঠিক একটু আগে বললাম যে বেশি ক্ষতিকারক সিগারেট বা অন্যান্য তামাকজাত দ্রব্য আমরা বন্ধ করছি না, বরঞ্চ কম ক্ষতি করে এমন জিনিসটাকে বন্ধ করে দিচ্ছি, কম বয়সীদের কাছে পৌঁছে যাচ্ছে এটা ভেবে এটার মধ্যে যুক্তির কিছু অভাব রয়েছে, যেটা মানুষের দেহের বা মানব সমাজের, দেখুন তামাকজাত দ্রব্য বা তামাক সেবনের ক্ষতি তো একজন ব্যক্তিবিশেষের নয়, যে মানুষটির ক্যান্সার হলো আর্থসামাজিকভাবে তার পরিবারটিও ধ্বংসের মুখে চলে যায়, বা আমরা যদি সমাজের কথা বলি, এই যে পরিবেশ দূষণ, এই যে বিপুল পরিমাণ প্রত্যক্ষ এবং পরোক্ষ ধূমপানজনিত ক্ষতি, সেগুলো তো হতেই থাকছে, তো বন্ধ করতে গেলে মূল কারণটাই বন্ধ করতে হয়। আমাদের দেশ আস্তে আস্তে কিন্তু সেই পথে এগোচ্ছে এবং এগোবেও। আমরা আগে ধূমপানের জায়গাটা কমিয়ে দিয়েছি, আপনি দেখবেন এখন হোটেলে, রেস্তোরাঁয়, সিনেমা হলে আমরা আর তামাক সেবন করতে পারি না। আগে কিন্তু এরোপ্লেনেও স্মোকিং সিট পাওয়া যেত, এখন আমরা সেটার কথা চিন্তাই করতে পারি না। এইভাবেই বোধহয় আস্তে আস্তে, আসলে এটা তো অনেক মানুষের মধ্যে ঢুকে গেছে, বহু বহু বছর শতাব্দী ধরে চলছে, সুতরাং একদিনে হয়তো এটা বন্ধ হবে না, কিন্তু এটা বন্ধ করতে গেলে আপনি যা বললেন আমাদের সেই গ্রাউন্ড লেভেলে নেমে আসতে হবে, গুমটিতে বিক্রি হওয়া, কিশোর বা একটি শিশু সে হাতে অসংখ্য পান মশলার পাতা নিয়ে একটা ট্রাফিক ক্রসিংয়ে দাঁড়িয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এই দৃশ্যও তো আমরা দেখি, তো সেটা বন্ধ করতে হবে। বন্ধ না করলে বিভিন্ন আইন প্রণয়ন, বিভিন্ন কাউন্সেলিং সেন্টার, বিভিন্ন তামাক নিবারণকারী প্রোডাক্ট, এগুলো এনেও বিশেষ কোনো লাভ হবে না। তাই আপনার কথাটি খুব দামি। এই এই শতাব্দীর গোড়া থেকে আমরা দেখছি যে সরকার বিশেষ উদ্যোগী হয়ে নানাবিধ আইন প্রণয়ন করছেন, আগামী দিনে আমরা নিশ্চয়ই সে আইন আরও বেশি করে দেখব, এবং হয়তো এমন একটা দিন আসবে যে আমরা আমাদের দেশব্যাপী এই তামাকের ব্যবসাকে সম্পূর্ণ বন্ধ করতে পারব। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, তারা অ্যালকোহল বিরোধী হয়েছে, দে হ্যাভ বিকাম ড্রাই স্টেটস, সুতরাং ভবিষ্যতে যে আমরা এই লক্ষ্যেও পৌঁছতে পারব এমনটাই আশা রেখে আমাদের এগোতে হবে।
2: একেবারে সেই সুদিনের দিকে তাকিয়ে আমরা প্রত্যেকে, ডাক্তারবাবু, একজন মানুষ কিভাবে বুঝবেন যে তিনি তামাকের প্রতি আসক্তি, মানে তার তামাকের প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে বা তিনি আসক্ত হয়ে পড়ছেন?
1: আসক্তি বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আমরা তো সচেতন যে ধরুন কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত নয়, আমি আগুনের কথা বলছিলাম। একইভাবে দেখুন, যে মানুষের ওজন অতিরিক্ত বেশি, তিনি জানেন যে মিষ্টির দোকানে দাঁড়িয়ে 6-7টা মিষ্টি খেলে শরীরের ক্ষতি হবে, যার ডায়াবেটিস আছে তিনি যখন লুকিয়ে একটা কেকের দোকানে ঢুকে একটা পেস্ট্রি খাচ্ছেন, তিনি জানেন শরীরের ক্ষতি হচ্ছে, কিন্তু এই যে হেডনিক প্লেজার, এই যে দৃষ্টির মাধ্যমে বা শরীরের চাহিদায় সাড়া দিয়ে সব জেনে বুঝে নিজের ক্ষতি করা, সেটাই কিন্তু আসক্তি। এখন তামাকের আসক্তিও ঠিক এভাবেই বোঝা যায় যে প্রতিদিনই সকালবেলা উঠে আমি মনে করছি যে আজকে থেকে আমি ছাড়বো, প্রতি 31শে মেতেই আমার মনে হচ্ছে আমি কমাবো, কিন্তু দিনের শেষে আমি দেখছি আমি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি বা তার চেয়েও খারাপ জায়গায় পৌঁছে গেছি। যখন দেখবেন দিনের শুরুতেই একটা মানুষের তামাক সেবনের একটা প্রচণ্ড ইচ্ছা আসবে, অনেকে বলেন সকালবেলা প্রাতঃকৃত্য করতে গেলে সিগারেট ছাড়া এগোনো যায় না, অনেকে বলেন যে খাওয়ার পরে তামাক সেবন না করলে হজম হয় না, এই প্রত্যেকটাই কিন্তু অজুহাত, তারাও জানেন, এবং এর থেকে বোঝা যায় যে আসক্তি কত প্রবল। আসক্তি বোঝা যায় যখন তিনি তামাক ছাড়ার চেষ্টা করেন এবং নানাবিধ শারীরিক উপসর্গ বোধ করতে থাকেন, যেমন ধরুন একজন ট্রেন চালক আমাকে বলেছিলেন যে ডাক্তারবাবু আপনি বলছেন যে আমার লাংসের অবস্থা খারাপ, আমার ধূমপান বন্ধ করা উচিত, কিন্তু ধূমপান বন্ধ

0: করতে গেলে আমি যখন গাড়ি চালাবো আমি তো ঘুমিয়ে পড়ব, এটাই আসক্তি। তিনি জানেন যে শরীরের ক্ষতি করছেন, তথাপি তিনি কিন্তু কাজের দোহাই দিয়ে এবং কাজে তিনি কর্মনিষ্ঠ থাকছেন এই অজুহাত খাড়া করে যেনতেন প্রকারেণ ওই আসক্তির কাছে পৌঁছে যাচ্ছেন। তো যখন দেখবেন যে আপনি ছাড়ার চেষ্টা করে ছাড়তে পারছেন না, সংখ্যায় কমানোর চেষ্টা করে কমাতে পারছেন না, ক্ষতি হচ্ছে জেনে বা শরীর নানাবিধ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে দেখেও ছাড়তে পারছেন না, আপনার মনে হচ্ছে আপনার ছাড়ার জন্য সাহায্য দরকার, তখন বুঝতে হবে যে আপনি সত্যি সত্যি খুব বাজেভাবে আসক্ত হয়ে পড়েছেন।
1: আবারও শ্রোতা বন্ধু চলে এসেছেন আমাদের সাথে কথা বলবার জন্য, আমরা তার সাথে কথা বলে নিই একটু।
2: হ্যালো,
1: নমস্কার, বলুন।
2: হ্যাঁ নমস্কার স্যার, বলছি আমি, আমার নাম জয়ন্ত কুমার কর্মকার, আমি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানা আটলা গ্রাম থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
2: বলছি আমি তো কোনো নেশা পুজো করেছিলাম, তা মাথায় যন্ত্রণা, মাথা ভার এগুলো চলছে না, চোখে জ্বালা যন্ত্রণা, গোটা শরীর জ্বালা যন্ত্রণা করে, এটা একটু
1: বেশ।
0: এই প্রশ্নটা আমি ঠিক বুঝলাম না, মানে
1: যতদূর শুনতে পেলাম মাথার যন্ত্রণা, চোখ জ্বালা জ্বালা করে,
0: মানে এটা কি, এটা কি ধূমপান করলে হয় না ধূমপান ছাড়ার চেষ্টা করলে হয় না, এই প্রশ্নটা আজকের প্রসঙ্গের বাইরে ছিল আমি জানি না। তবে যদি মাথার যন্ত্রণা হয়, চোখ জ্বালা করে, তাহলে তো আপনি বুঝতেই পারছেন যে তামাক সেবন আপনার শরীরে একটা একটা একটা ক্ষতি করতে শুরু করে দিয়েছে। তো আপনার সবার আগে উচিত তামাক বন্ধ করে দেখা। যদি দেখেন আপনার উপসর্গগুলো খুব সুন্দরভাবে ঠিক হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন যে আপনার শরীর তামাকে খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তামাক নিতে পারছে না, তাহলে আপনার ক্ষেত্রেও সংকল্পবদ্ধ হওয়াটা অনেক সহজ হয়ে যাবে। আর আপনার যদি মনে হয় যে আপনি মাথার যন্ত্রণা বা চোখ জ্বালা যন্ত্রণা বা গা হাত পা ব্যথার ওষুধ হিসেবে তামাক ব্যবহার করছেন, তাহলে বলবো যে ওটাও আসক্তির আরেকটা রূপ। আসলে কিন্তু তামাক কোনো ওষুধ নয় যে আপনার জ্বালা যন্ত্রণা কমিয়ে দেবে, এটা মানসিকভাবে আপনাকে কিছুক্ষণ ভুলিয়ে রাখতে সাহায্য করতে পারে এই মাত্র। তো আমার মনে হয় এই এই উপসর্গগুলো নিয়ে সবার আগে আপনি একজন চিকিৎসকের কাছে যান, তাঁর সাহায্য নিন, প্রয়োজনে সরকারি কর্মসূচির অন্তর্গত হন এবং তাতে আপনি এই সমস্যা থেকে বেরোতে পারবেন।
1: আরেকটি প্রসঙ্গে আসছি, এই যে হুক্কা এখন তো খুব জনপ্রিয় এটি এবং নতুন প্রজন্মের কাছে বেশি, এই বিষয়টাই কি বলবেন?
0: শিশা বা হুক্কা বেসিক্যালি একটা হিটেড টোব্যাকো প্রোডাক্ট। এই যে বিভিন্ন রকমের বৈচিত্র্যময় জিনিস আসছে তার মধ্যে এইটা একটা, ভেপিং একটা ছিল। হুক্কার ক্ষেত্রেও কিন্তু মানুষের মনের মধ্যে একটা ধারণা আছে, যেহেতু এর ধোঁয়াটা সুরভিত, যেহেতু এটা বিভিন্ন স্বাদে পাওয়া যায়, যেহেতু এটার মধ্যে একটা অদ্ভুত একটা এলিট এলিট ব্যাপার আছে, সেহেতু বোধহয় এটা কোনো ক্ষতি করে না। ওয়ান্স ইন আ ওয়াইল যদি কেউ এটা সেবন করেন তাহলে তো ক্ষতির কোনো প্রশ্নই ওঠে না। এটা একটা কনসেন্ট্রেটেড টোব্যাকো প্রোডাক্ট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট। আপনার হুকায় ঠিক দেশীয় হুঁকোর মতো একটা কয়লার টুকরো জ্বলে এবং সেই উত্তাপে ওই হিটেড টোব্যাকো প্রোডাক্ট আস্তে আস্তে টোব্যাকো রিলিজ করে, যেটা সিগারেট বা অন্যান্য ধূমপানের দ্রব্যের চেয়ে অনেক ঘন ধোঁয়া তৈরি করে। বিশ্বাস করবেন কি না জানি না যে এক ঘন্টার একটা হুক্কা সেশনে শতাধিক সিগারেট পোড়ার মতো ক্ষতি মানুষ কিন্তু নিজের কাছে ডেকে আনতে পারে। হুকার ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে এই হিটেড টোব্যাকো প্রোডাক্ট তার তাপমাত্রা, তার ধোঁয়ার তাপমাত্রাও কিন্তু কখনো কখনো সিগারেটের ধোঁয়ার তাপমাত্রার চেয়ে বেশি হতে পারে। কখনো কখনো এই প্রোডাক্ট যথেষ্ট পরিশোধিতভাবে আসে না, আপনি সোর্স জানেন না, কোন সিগারেট কিনছেন সেটার প্যাক দেখতে পান কিন্তু হুকায় এক্স্যাক্টলি কোন তামাকজাত দ্রব্য ব্যবহার হচ্ছে আপনি দেখতে পান না। সুতরাং এর থেকে ক্ষতি কম হওয়ার তো কোনো প্রশ্নই নেই, বরঞ্চ এটা একটা আসক্তির চরম সীমা এবং যিনি ধূমপান থেকে বেরোতে চাইছেন তার এই পথে হাঁটা উচিতই নয়, আর যিনি এই আসক্তিতে একবারও ঢোকেননি তার এটা চেষ্টা করে দেখাও উচিত নয়। এই ভ্রান্ত ধারণা মনে রাখবেনই না যে হুক্কা বা সীসা ধূমপান থেকে বা তামাকজাত দ্রব্যের ব্যবহার থেকে কোনো অংশে কম ক্ষতিকারক।
1: বেশ, আবারও শ্রোতাবন্ধু এসেছেন, আমরা একটু তাঁদের প্রশ্নগুলো শুনি।
3: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ স্যার নমস্কার, নেবেন?
0: নমস্কার,
3: আমি কাজী থানার অন্তর্গত রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত থেকে বলছি।
1: বলুন।
3: বিষয়টা খুব শুনে খুব আমরা আনন্দিত হলাম,
1: ধন্যবাদ।
3: তবে একটা কথা হচ্ছে, এখন শতকরা 95% মানুষ ওই নেতা যুক্ত আছে, আমার বয়স 73 বছর পড়বে, তা আমি এখন কি করলে বাঁচব?
1: মানে আপনিও আসক্ত?
3: হ্যাঁ, আমার এই হাঁটু ফাটু দোতলা উঠলে একটু হাঁটু ফাটু কনকন করে
1: না,
3: একটু ওই জ্বালা যন্ত্রণা করে, মানে ওই আপনার মানে কি বলে আওয়াজ হয়, মানে
0: না। আপনি কি তামাকজাত কোনো দ্রব্যের নেশা করেন?
3: হ্যাঁ হ্যাঁ, বিড়ি খাই স্যার।
0: হুম হুম।
3: আর মাঠে ঘাটে কাজ করি, কারণ আমরা দক্ষিণবঙ্গে সুন্দরবন এলাকা আছি, লবণাক্ত জায়গা, আমাদের চাষাবাদ করে খেতে হয়, তাছাড়া আমাদের তো এখানে চাকরিজীবী খুব কম।
0: আচ্ছা, 73 বছর বয়স আপনার, আপনি কোন বয়স থেকে ধূমপান ধরেছেন?
3: ধরুন 50 থেকে।
0: কোন কবে থেকে?
3: 50 বছর বয়স থেকে।
0: 50 বছর বয়সে গিয়ে আপনি প্রথম ধূমপান করেছেন?
3: হ্যাঁ।
0: এটা সবচেয়ে দুঃখজনক, কারণ যত বয়স বাড়ে, যারা ধরুন 30-40 বছর এই নেশায় পড়েনি তারা গিয়ে আর বেশি বয়সে এই নেশায় পড়েন এমনটা কম। দেখুন আপনি যে সমস্যাগুলোর,
3: শুনুন এক মিনিট, শুনুন,
0: নিশ্চয়ই বলুন।
3: একটু শুনুন, আপনাদের খুব প্রশংসা করছি, কোটি কোটি আপনাদের প্রেম, শুনুন। আমার 40 বছর একটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে ধুবুলিয়া থানায়, তো সেইখান থেকে আমাদের টেনশন বেড়ে গেছে, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, আমার স্ত্রী তো পাগল হয়ে গেছে, তো আমরা কি করে খাবো বলুন? ওই চিন্তা ভাবনা জোরে থেকে আমি বাধ্য ওইটা ওই রাস্তা চলে গেলাম, তবে রোজ নয়, তবে সপ্তাহে একবার দুবার বা 15 দিন অন্তর একটু ডিগ করি, কি করলে আমি ভালো থাকবো যদি একটু বলেন স্যার। নমস্কার নেবেন।
0: নমস্কার নমস্কার, শুনতে থাকুন। আমার যেটা মনে হয় যে আপনার শরীরের যে সমস্যাগুলো আপনি বলছেন তার প্রত্যেকটাতেই আপনার ধূমপানের একটা নির্দিষ্ট ভূমিকা আছে, তো সেক্ষেত্রে ধূমপান থেকে বেরিয়ে আসলে তো আপনি ভালো থাকবেনই। তবে কিছু কিছু জিনিস 73 বছর বয়সে কিছু কিছু স্বাস্থ্য সমস্যা, কিছু ব্যাধি বয়সজনিতও হয়ে থাকে। এই যে হাঁটুর কথা বললেন, সেখানে ধূমপানেরও যেমন একটা প্রভাব থাকতে পারে, বয়সেরও একটা প্রভাব রয়েছে। তো আপনি অতি অবশ্যই আপনার কাছে নির্ভরযোগ্য ডাক্তারবাবুর কাছে যাবেন, স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, তারা বলে দেবেন যে আপনার এই সমস্যাগুলো ঠিক কিভাবে আপনি সবচেয়ে ভালো ফলাফল পেতে পারেন। মানসিক কষ্টের কথা আমরা শুনলাম, সেখানে আমরা তো বিশেষ লাঘব করতে পারবো না, শুধুই আপনার সমব্যথি হতে পারি, কিন্তু প্রয়োজনে আপনি কাউন্সেলিং সার্ভিস নিতে পারেন। সেখানে আপনার এই যে উদ্বেগ, আপনার এই যে খারাপ লাগা, আপনার এই যে সন্তান হারানোর শোক, সেখান থেকে বেরিয়ে আসার কিছু কিছু রাস্তা কাউন্সিলররা বলতে পারেন, তাতে হয়তো আপনার এই তামাকজাত দ্রব্যের উপরে নির্ভরশীলতা কিছু কমবে এবং ছেড়ে আসার যে প্রচেষ্টা সেটা আরেকটু সফল হবে।
1: বেশ, যখন রোগের প্রসঙ্গে আমরা রইলাম, ত্বক, আপনার কথাতে আমরা জানতে পাচ্ছিলাম যে ত্বকের উপরও একটা খারাপ প্রভাব পড়ে, সেই প্রভাবটার যদি একটু বিস্তারিত বলেন।
0: ত্বকের উপরে প্রত্যক্ষ প্রভাব বলা মুশকিল, কিন্তু মনে রাখবেন ত্বক কিন্তু আমাদের শরীরে যতগুলো স্নায়বীয় অঙ্গ আছে, দৃষ্টি, শ্রবণ, তার মধ্যে স্পর্শ এবং ত্বক হচ্ছে সর্বাপেক্ষা বড় অঙ্গ। সুতরাং সেটা যে ক্ষতিগ্রস্ত হবে, সেটা যে প্রভাবিত হবে, এটা আমরা বুঝতেই পারছি। তো ত্বকের প্রধান ক্ষতি হচ্ছে ত্বকের স্বাস্থ্য নষ্ট হয়, আমরা যেটাকে লাশ্চার বলি বা গ্লো বলি।

0: সেটা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ত্বকের রং পাল্টে যায়, মুখের রং পাল্টে যায়, ঠোঁটের রং পাল্টে যেতে পারে। তো সেগুলোর সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ত্বকের ক্যান্সার আছে, যেমন মেলানোমা, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু পরোক্ষভাবে ধূমপানকে দায়ী করা হয়েছে। সুতরাং ত্বক যদি ভালো রাখতে হয়, আমরা যেমন হাইড্রেশনের কথা বলি, পুষ্টির কথা বলি, তেমনি তামাকজাত দ্রব্য থেকে দূরে থাকাটাও বোধহয় ত্বককে ভালো রাখার, স্বাস্থ্যকর উজ্জ্বল রাখার একটা সহজ রাস্তা।
1: বেশ, এরপরে যেদিকে তাকাবো আমরা, মানসিক স্বাস্থ্য। এ প্রসঙ্গে আমরা একটু ছুঁয়ে গেছিলাম, মানসিক স্বাস্থ্যের উপর কেমনভাবে খারাপ প্রভাব পড়ছে?
0: দেখুন, আমরা তো এই একটু আগে যে শ্রোতাবন্ধুর কথা শুনলাম, তার ক্ষেত্রেও কিন্তু আমরা শুনলাম তিনি একটা মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যেতে যেতে এই তামাকজাত দ্রব্যকে আপন করে নিয়েছেন। সুতরাং মানসিক দুর্বলতার মুহূর্তে, মানসিক চাপের মুহূর্তে, বিষণ্ণতার ক্ষেত্রে, অবসন্নতার ক্ষেত্রে, অবসাদের ক্ষেত্রে আমরা কিন্তু এই সমস্যাগুলোয় পড়ি এবং তখন আর কিছু না পেয়ে আঁকড়ে ধরতে গিয়ে আমরা কোনো কোনো সময় নেশার কবলে পড়ি। আবার নেশাও কিন্তু আমাদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। ধরুন আমরা দেখি যে আমাদের দেশে যারা ধূমপান করেন তাদের প্রায় 70% বেশি মাসিক 500 টাকারও বেশি ব্যয় করেন তামাকজাত দ্রব্যে, মানে এটা ন্যূনতম। যে মানুষটির মাসিক উপার্জন 3000 টাকা, তিনি যদি 500 টাকা ওখানে ব্যয় করে ফেলেন, তো শুধু সেই আর্থসামাজিক বিপর্যয়, সেই আর্থিক কষ্টই তো তিনি আরও বাড়িয়ে চলেছেন, সেখান থেকে একটা মানসিক সমস্যা আসবে। এবং আমাদের স্নায়ুকে, আমাদের মস্তিষ্ককে আমরা যদি একটা ক্ষতিকারক রাসায়নিকের মাধ্যমে নিত্য উত্তেজিত করতে থাকি, তাহলে সেটাও কিন্তু একসময় আমাদের মানসিক বিপর্যয়ের কারণ হয়ে যাবে। ঘুম চলে যাবে, আমরা ওই বিশেষ তামাকজাত পণ্যের সাহায্য ছাড়া মনোনিবেশ করতে পারবো না কোনো একটা বিশেষ কাজে। একটা সময় আসবে যখন ওটা নিয়েও মনোনিবেশ করা সম্ভব হবে না, স্মৃতি নষ্ট হবে, নানাবিধ মানসিক অ্যাংজাইটি বলুন সেগুলো তৈরি হবে এবং মানসিক স্বাস্থ্য নানাভাবে বিঘ্নিত হবে। সুতরাং মানসিক দুর্বলতা থেকে তামাকজাত দ্রব্যের অপব্যবহার এবং সেটার অপব্যবহার থেকে মানসিক স্বাস্থ্যের আরও অবনতি, এই একটা চক্রাকারে ব্যাপারটা চলতে থাকে।
1: বেশ, আবারও একটু টেলিফোনে কথা বলে নেব। নমস্কার। না, যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। আমরা ডাক্তারবাবুর কাছেই ফিরবো আবার। ডাক্তারবাবু, এই যে আগামী প্রজন্ম, এদের প্রতি আপনার বার্তা কী থাকবে এই 31 মে'র ঠিক আগে, কয়েকদিন আগে দাঁড়িয়ে?
0: আগামী প্রজন্মকে বার্তা দেওয়া একটা স্পর্ধার ব্যাপার, কারণ সেই 18 বছর বয়স তো দুঃসহ এবং সেইখানে নানা রকম ঝুঁকি নেওয়ার স্পর্ধা আসে মানুষের, আমরা যেটাকে অ্যাডোলেসেন্ট রেবেলিয়ান বলি। তো সেখানে যে কোনো সদুপদেশ আসলে রিপালসিভ হয়, উপদেশ দিতে গেলে হিতে বিপরীত হয়। সুতরাং বার্তা সেভাবে কিছু দেওয়ার নেই। একটা জিনিস তাদের বলবো যে আজকে তাদের হাতে যে তথ্য ভাণ্ডার আছে, আজ থেকে 40 বছর আগে ওই বয়সের আশেপাশে দাঁড়িয়ে আমাদের হাতে সেটা ছিল না। আজকে যদি ChatGPT বা গুগল বা জেমিনাইকে প্রশ্ন করা হয় যে আমার এই বয়স, আমি এতগুলি সিগারেট দিনে ব্যবহার করি, তো আমার শরীরের কি ক্ষতি হতে পারে, যেভাবে তার পূর্বাভাস এই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিতে পারে, সেটা কিন্তু ভয় পাওয়ানোর পক্ষে যথেষ্ট বা সচেতন করে তোলার পক্ষে যথেষ্ট। তারা ধরে ধরে বলে দিতে পারে যে তোমার 30 বছর বয়সে এই হতে পারে, 40 বছর বয়সে তোমার এই বিপদ ঘটতে পারে বা এই এই রোগ হতে পারে। সুতরাং তাদের হাতে কিন্তু নিজেদেরকে মোটিভেট করার, এই নেশার কবলে না পড়ার অস্ত্র প্রচুর আছে, শুধু সেটুকুকে এক্সপ্লোর করতে হবে। চোখ বন্ধ করে না থেকে চোখ খুলে সিদ্ধান্ত নিতে হবে। আজকের প্রজন্ম অনেক বেশি সচেতন, আজকের প্রজন্ম অনেক বেশি ইন্টেলিজেন্ট, তাদের যুক্তিবুদ্ধি আমাদের চেয়ে অনেক শাণিত।

0: তারা যদি চায় তারা শুধু যে এই নেশার কবলে পড়া থেকে নিজেদের বাঁচাতে পারে তা নয়, তারা একটা সামাজিক বিপ্লব আনতে পারে, আরও পাঁচজনকে প্রভাবিত করতে পারে, যাতে এই তামাকজাত দ্রব্যের অপব্যবহার থেকে, নেশা থেকে, আসক্তি থেকে আমরা আগামী দিনে সত্যিই বেরিয়ে আসতে পারি।
1: বেশ, নমস্কার। নমস্কার।
2: হ্যালো স্যার।
0: হ্যাঁ নমস্কার,
2: পরবর্তী একটু ফোন করলাম।
0: হ্যাঁ বলুন
2: স্যার। আমার ওয়াইফের ওই ছেলেটা যে মারা যাওয়ার পর মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, এর প্রতিকার কি আছে?
0: এটা আপনাকে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, এটা তার চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ আরোগ্য কিন্তু সম্ভব। হ্যাঁ, ওনাকে ইমিডিয়েটলি কোনো মানসিক রোগের বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করান।
2: স্যার স্যার এক মিনিট শুনুন স্যার, এই বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুনুন,
0: ধন্যবাদ আপনাকে।
2: মানে আমার ওয়াইফ মানে কিছুদিন ভালো থাকে, তারপরে ওই 40 বছর ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর কাকে কি বলবে আমরা ঠিক খুঁজে পাই না।
0: না, আপনারা এ বিষয়ে ডাক্তারের পরামর্শ নিন, ডাক্তারের পরামর্শ ছাড়া এই সমস্যার আশু সমাধান কিছু নেই।
1: আবারও মনে করিয়ে দিই, আগামী 31শে মে বিশ্বজুড়ে পালিত হবে বিশ্ব তামাক বিরোধী দিবস। সেই উপলক্ষে আজ স্বাস্থ্য জিজ্ঞাসার বিষয়ে, তামাক সেবন কতটা বিপদজনক। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শুভদীপ পাল। এবং যে যে শ্রোতা বন্ধুরা আমাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতে চাইছেন, আর অল্প সময় বাকি রয়েছে, সকলের কাছে অনুরোধ বিষয়ের সঙ্গে সম্পৃক্ত রেখে প্রশ্ন করবেন। ফিরব ডাক্তারবাবুর কাছে। এখন জানতে চাইবো যে ফুসফুস, এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ এবং সব থেকে খারাপ প্রভাব বোধ হয় এর উপরে পড়ে, এই বিষয়টা যদি একটু বলেন আপনি।
0: হ্যাঁ, আমরা যদি তামাক সেবন বলতে ধূমপানের কথা ধরি তাহলে খুব স্বাভাবিকই, কারণ ধোঁয়া তো আগে লাংসেই যায়, শ্বাসনালীর মধ্যে দিয়ে যায়, সুতরাং যাওয়ার সময় মুখের ক্ষতি করে, গালের জিভের ক্ষতি করে, শ্বাসনালীর ক্ষতি করে, কিয়দংশে খাদ্যনালীর উপর দিকেরও ক্ষতি করে। তো লাংসে যাওয়ার পর লাংস কিন্তু একটা খুব এফিশিয়েন্ট পিউরিফাইং অর্গ্যান, এর যে হাওয়া এ শরীরকে দেয় সেটা দূষণমুক্তি করেই দেয়। সুতরাং এটার খানিকটা নীলকণ্ঠের মতো, যা কিছু বিষ, যা কিছু দূষণ, যা কিছু বিষাক্ত জিনিস, সেগুলো লাংস কিন্তু নিজের মধ্যে সরিয়ে নেয়। ফলে আমরা দেখি যেটা, সেটা হচ্ছে দীর্ঘ স্মোকিংয়ের ফলে বা ধূমপানের ফলে লাংসের মধ্যে বিভিন্ন জিনিসের ডিপোজিট ঘটে, আলকাতরা বা টার বা বিভিন্ন কার্বনজাত প্রোডাক্ট, এগুলো লাংসের মধ্যে ডিপোজিট হতে থাকে। লাংসের মধ্যে, লাংসের এই যে সংকোচনশীলতা, প্রসারণশীলতা, এর জন্য মূলত আমাদের লাংসের মধ্যে ইলাস্টিক টিস্যু আছে। তো ধূমপান এই ইলাস্টিক টিস্যুগুলোকে নষ্ট করে, এবং বহু বছর ধূমপানের পরে আমরা দেখি যে লাংস হাওয়া ভেতরে তো নিতে পারে, কিন্তু সংকোচনশীলতা নষ্ট হয়ে যাওয়ার ফলে সে আর হাওয়াটাকে ছাড়তে পারে না। সুতরাং বুঝতেই পারছেন, একটা বেলুনের মধ্যে যদি হাওয়া থেকে যায়, নতুন করে বাইরে থেকে হাওয়া নেওয়াটা সমস্যা হয়ে দাঁড়ায়, এবং সেটাকেই আমরা স্মোকিং রিলেটেড সিওপিডি বলি। সুতরাং লাংস কিন্তু ক্যান্সার ছাড়াও, ক্যান্সার তো একটা এক্সট্রিম, ক্যান্সার ছাড়াও কিন্তু নানা মারণ ব্যাধিতে আক্রান্ত হয়, যার মধ্যে সিওপিডি, লাংস থেকে লাংসের দুটো লাংসের মধ্যেখানে ক্লোজলি অ্যাসোসিয়েটেড হার্ট, তার বিভিন্ন রোগ, লাংসের যে আবরণ আছে প্লুরা, তার বিভিন্ন রোগ আমরা প্রায়শই দেখে থাকি। লাংস বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, এবং ধূমপান যারা করেন, অনেকে বলেন আমরা লাংস ডিটক্স করি, এই খাই ওই খাই, কোনো কিছু খেয়েই কিছু হয় না, এবং এর থেকে বেরোনোর একমাত্র উপায় অভ্যাস থেকে বেরিয়ে আসা।
1: এবং এ প্রসঙ্গে জানতে চাইব, হৃদরোগ, এও তো এক গুরুত্বপূর্ণ বিষয়, এটা কীরকমভাবে ক্ষতিগ্রস্ত হয় বা
0: হৃদরোগ বলতে সবার আগে তো আমাদের মাথায় আসে হার্ট অ্যাট্যাক। হার্ট অ্যাট্যাক মানে

0: হার্টের বিভিন্ন অংশকে পরিশুদ্ধ রক্ত সরবরাহ করে যে করোনারি আর্টারিজ, সেইগুলো কোনো কারণে বন্ধ হয়ে যাওয়া এবং তার ফলে হার্টে পরিশুদ্ধ রক্ত, অক্সিজেন, খাদ্য এই সরবরাহগুলো বন্ধ হয়ে যায় এবং হার্ট ক্ষতিগ্রস্ত হয়, হার্টের কোষের মৃত্যু ঘটে। হৃদযন্ত্রের এই ব্যাধির অন্যতম মূল কারণ প্রত্যক্ষ এবং পরোক্ষ ধূমপান। পরোক্ষ ধূমপানের কথা যদি ধরেন, পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিসিন চণ্ডীগড়, তাদের একটা গবেষণালব্ধ এ আছে, ফল আছে, বা এছাড়াও আরও অনেক রিসার্চ পেপার্স আছে, তারা দেখাচ্ছে যে যেখানে ঘরের মানুষ ধূমপান বেশি করেন, যেখানে ভেন্টিলেশন বা বায়ু চলাচল কম, সেখানে যদি প্রচুর মানুষ একসঙ্গে ধূমপান করেন, যিনি করেন না তাঁরও হৃদরোগের প্রকোপ অনেক গুণ বেড়ে যায়। সুতরাং ধূমপান যারা করেন তাদের ক্ষেত্রে হৃদরোগের পরিমাণ বাড়বে। পরোক্ষ যদি আমরা ধরি, ধূমপানের ফলে রক্তচাপ বাড়তে পারে, ধূমপানের ফলে ডায়াবেটিস বাড়তে পারে, সেগুলোও কিন্তু আবার পক্ষান্তরে গিয়ে পরোক্ষভাবে হার্ট অ্যাটাকের একটা রাস্তা তৈরি করে দেয়।
1: বেশ, শ্রোতাবন্ধু অপেক্ষা করছেন টেলিফোনে, আমরা কথা বলে নিই।
2: হ্যালো,
1: নমস্কার, বলুন।
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি হুগলি জেলার রাজবেলা থেকে আশিস ভর কথা বলছি।
0: আশিস বাবু বলুন।
2: হ্যাঁ ডাক্তার, নমস্কার।
0: নমস্কার, নমস্কার।
2: আমার একটা ছোট্ট প্রশ্ন, এই যে নস্যি ব্যবহার করা হয়, এতে কি শরীরে কি কি ক্ষতি হতে পারে?
1: বেশ, সঙ্গে থাকুন।
0: মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। দেখুন, নস্যিও কিন্তু তামাকজাত, এবং এটা একদম র তামাক, তামাক গুঁড়ো করে, শুকিয়ে গুঁড়ো করে তৈরি, মানে সিগারেট তৈরির ক্ষেত্রে যে তবু কিছু বিশুদ্ধিকরণ ঘটে, এক্ষেত্রে সেটা ঘটার কোনো চান্স নেই। আপনি সরাসরি সেই তামাক নাকের মাধ্যমে জোরে টেনে নিচ্ছেন, সেটা আপনার শ্বসনতন্ত্রে যাচ্ছে, এমন কি নাকের শ্লেষ্মা ঝিল্লির মাধ্যমে সেটা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যাচ্ছে। সেই জন্যই কিন্তু এই নস্যি নেওয়ার পরে আপনার একটা ভালো লাগা তৈরি হচ্ছে। মনে রাখতে হবে, এতে যেমন নাকের ক্ষতি হয়, নাকের শ্লেষ্মা ঝিল্লির ক্ষতি হয়, নাকের তরুণাস্থির ক্ষতি হয়, নাকের পাশে যে সাইনাসগুলো রয়েছে সেগুলোর ক্ষতি হয়, তার মধ্যে ইনফেকশন হয়, তার মধ্যে ক্যান্সারের সম্ভাবনা বাড়ে, এবং আলটিমেটলি সেটা কিন্তু ওই নাক হয়ে, শ্বসনতন্ত্র হয়ে আপনার লাংসে গিয়ে ডিপোজিটেড হচ্ছে। ভারী তামাক সেটা সহজে লাংস কিন্তু বারও করতে পারে না, সেটা ওখানেই গিয়ে একদম থিতু হয়ে বসে যায় এবং দিনের পর দিন জমতে জমতে নানাবিধ ক্ষতি ডেকে আনতে পারে।
1: একেবারে অনুষ্ঠানের একদম শেষ দিকে আমরা চলে এসেছি, তাই শেষে যে কথা জানতে চাইব, আপনার সর্বোপরি আজকের এই অনুষ্ঠান সংক্রান্ত এবং এই যে 31শে মেকে সামনে রেখে আজকের এই যে আয়োজন, এ বিষয়ে আপনার মতামত।
0: দেখুন, আমি এটুকুই বলবো যে বছরের প্রত্যেকটা দিন যদি 31শে মে হয়ে উঠতে পারে, সচেতনতা যদি বছর ভোর সব সময়ের জন্য হতে পারে, সচেতনতা যদি স্বাস্থ্যকর্মী বা সমাজকর্মী বা সরকারকে ছাড়িয়ে মানুষের মনের মধ্যে পৌঁছে যায়, তবেই এই 31শে মে নিয়ে আমরা যে কথাবার্তাগুলো বলছি সেগুলো সফল হওয়ার একটা সম্ভাবনা দাঁড়াবে। এই বিশ্ব তামাক বিরোধী দিবসে প্রত্যেক বছরই বিভিন্ন রকমের আমরা প্রতিজ্ঞা করি, বিভিন্ন রকমের ভাবনা চিন্তা করি, সেখানেও কিন্তু এর প্রতিফলন আমরা সবসময়ই দেখতে পাব। যে আমরা এই বছরে যেমন তিনটে মূল লক্ষ্য নিয়ে আমরা এগোব, যে শিল্পের কৌশল উন্মোচন করা, এই যে তামাক শিল্প সেটা নতুন নতুন কৌশল করে যারা প্রায়র কাস্টমার্স বা যারা নতুন কাস্টমার্স তাদের কাছে পৌঁছে যেতে চাইছে, নিকোটিন, হিটেড নিকোটিন, সিনথেটিক নিকোটিন, সেইগুলোর জন্য আমাদের চাই শক্তিশালী নীতি, যে আইন প্রণয়ন। সুতরাং সেই শক্তিশালী নীতির পক্ষে সওয়াল করা এবং তরুণ ও জনগণকে ক্ষমতায়িত করা, শিল্পের কৌশল চেনার জ্ঞান দেওয়া, কিভাবে এর থেকে বেরিয়ে আসতে পারেন, সহজে বেরিয়ে আসতে পারেন তার রাস্তা দেখানো।
1: একেবারেই আমরাও সেই রাস্তার দিকে তাকিয়ে থাকব, একটা সুন্দর সকালের স্বপ্ন দেখব। এতক্ষণ স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে শুনলেন তামাক সেবন কতটা বিপদজনক, এ বিষয়ে আলোচনা। আজ স্টুডিওতে সঙ্গে ছিলেন বিশিষ্ট চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শুভদীপ পাল, এবং আপনাদের সঙ্গে ছিলাম সৌভিক শাসমল।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন ক্ল্যারিওনেটে রাগ বাগেশ্রী, শিল্পী তপন নট্ট। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অরুণাভ মুখোপাধ্যায়। ক্ল্যারিওনেটে রাগ বাগেশ্রী, শিল্পী তপন নট্ট।

বাগেশ্রীর আগে ক্ল্যারিওনেট বাজিয়ে শোনালেন তপন নট্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অরুণাভ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা।

এখন আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী 2 থেকে 3 ঘন্টায় নদিয়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা জেলার কয়েকটি জায়গায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির। শুনলেন আবহাওয়া সংক্রান্ত।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য পিয়াসী নজরুল। অংশগ্রহণে ডক্টর বাঁধন সেনগুপ্ত ও অনন্যা মজুমদার বাগচি, সঞ্চালনায় সুতপা চট্টোপাধ্যায়। আজ শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব।

0: আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর কে? যার শিখি পাখা লেখনি হয়ে, গোপনে মরে কবিতা লেখায়, সে রয় কোথায়? হায়, আমি যার বরষার আনন্দ কেকা, নৃত্যের সঙ্গিনী দামিনী লেখা, কে সেই সুন্দর কে? এই সুন্দরের অন্বেষণেই কবির আজীবনের পথ চলা। সারা জীবন তিনি সুন্দরকে খুঁজে বেরিয়েছেন। এই সুন্দর কখনো তার কাছে কবিতা হয়ে ধরা দিয়েছে, কখনো সুর তাল ছন্দ গান, কখনো বা এই সুন্দর তাকে শক্তি জুগিয়েছে, কখনো তার সুন্দর মনে হয়েছে শৃঙ্খলকেও। জন্মভূমি, যৌবন, প্রেম, শোক সবই তার জীবনের বিভিন্ন পর্বে সুন্দরের রূপ ধরে এসেছে। আজ সেই সৌন্দর্য পিয়াসী নজরুলের কথাই আমরা শুনব এমন দুজনের কাছ থেকে যারা আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন। একজন তাদের মধ্যে বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্ত, আর একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী অনন্যা মজুমদার বাগচি। আপনাদের দুজনকেই নমস্কার জানাই আমাদের স্টুডিওতে।
1: নমস্কার
0: বাঁধনদা, প্রথম আপনার কাছে যাই। এই যে সৌন্দর্য পিয়াসী নজরুল আমরা তেমনই একটি গানে শুরু করলাম, আপনি যখন গবেষণা করতে বসেছেন নজরুলকে তো আরও অনেক বিস্তৃতভাবে দেখেছেন, জেনেছেন যে নজরুলের লেখায়

0: তার গান যদি আমি একটু এই মুহূর্তের জন্য আমি গানকে একটু সরিয়ে রাখি, তাহলে তার কবিতায়, তার সাহিত্যে, গদ্যে, প্রবন্ধে নজরুল সুন্দরকে দেখেছেন, সেই কথা একটু শুনি আপনার কাছ থেকে।
1: আসলে নজরুল আর সৌন্দর্য বোধ এবং সৌন্দর্য চেতনা একাকার নজরুলের জীবনে। উনি কবি কেবল সৌন্দর্যের উপাসনা করবার জন্যই নয়, সৌন্দর্য তার কাছে অঞ্জলি, মানুষের কাছে, পাঠকের কাছে হৃদয়ের অঞ্জলি তিনি যখন তুলে ধরেছেন তাতে কেবল সৌন্দর্যেরই লীলা। এই মানুষটাকে নিয়ে আমার মনে হলো এক সময়, অনেকদিন আগের গল্প, কিন্তু মনে হলো যে এই মানুষটিকে যদি আমরা শ্রদ্ধা জানাতে যাই, প্রণতি জানাতে চাই, তাহলে কি নানাভাবে খুঁজে বার করতে হবে। এবং তাই আমরা ভাবি, নানা রকম গল্প তো শুনি, গপ্পে মানুষ ছিলেন নজরুল ইসলাম, খালি সৃষ্টি করতেন না, সৃষ্টির প্রতিটি পর্যায়ের মধ্যে তার মানুষ চেতনার যে সত্য সেটা যেন ধরা পড়ত। অনেকেই জানেন যে বিষ্ণু ভবনে রিহার্সেল হতো, কত মানুষ আসতেন, কত শ্রেষ্ঠতম সমকালীন গায়ক গায়িকারা আসতেন, তার মধ্যে অনেক সময় গল্প শোনা যায় আর কি, যারা গিয়েছিলেন। এর কোনো সত্যের প্রমাণ নেই, কিন্তু ভাবলে মনে হয় প্রমাণ না থাকলেও চলতে পারে, কারণ এটা সত্য। একদিন নাকি এরকম সবাই জিজ্ঞেস করেছিল যে আপনার প্রিয়া যদি আপনাকে সাজিয়ে দিতে হয় তাকে, কীভাবে আপনি সাজাবেন, এরকম একটা মজার প্রশ্ন করলেন। কে করলেন সেটা বড় কথা নয়, কিন্তু প্রশ্নটা খুবই মজার। একজন কবিকে যদি কেউ জিজ্ঞাসা করেন যে আপনার একেবারে নিজস্ব মানুষটিকে আপনি কীভাবে, কোন অলঙ্কারে সাজাবেন, সেটা আমরা চট করে বুঝতে পারি না, কিন্তু কবি জবাব দিয়ে দেন। তার গজস্ব গানের মধ্যে তারই চিহ্ন বর্তমান।
0: ঠিক তাই, আমরা তেমনি একটি গান একটু শুনি অনন্যার কাছ থেকে।
2: এই গানটিতে কবি পার্থিব কিছু জিনিসের সঙ্গে অপার্থিব সৌন্দর্যের একটা মিলন ঘটিয়েছেন, সেটা আমরা খুব ভালো করে কথাগুলো যদি শুনি বুঝতে পারি। গানটি আমি একটুখানি গাইছি।
0: বেশ।

0: সত্যি আমরা কেমন বিস্মিত হই, আমাদের কেমন শিহরণ জাগে যে কবি এমন ভাবে ভাবছেন, তার কল্পনায় তার সৌন্দর্যে চেতনায় তিনি এক একটি শব্দকে এমন ভাবে তার ব্যঞ্জনা তিনি তৈরি করছেন যে বিজুলি জরিন ফিতায় বাঁধিব মেঘ রং এলো চুল, ভাবলে আকাশের ওই বিদ্যুতের ওই রেখাটা মনে পড়ছে, আর মনে হচ্ছে যে কবিতাকে জরির ফিতে ভাবছেন। আবার বলছেন জ্যোৎস্নার সঙ্গে চন্দন দিয়ে মিশিয়ে তারপর তিনি তার প্রসাধন করাবেন। তো আমরা তো গানে এইরকম পাচ্ছি, বাদনবাবু আপনি নিশ্চয়ই গবেষণা করতে গিয়ে এই ধরনের উপমা এই ধরনের শিহরণ আপনারও হয়েছে, একটু শুনি সেরকম আরো কিছু।
1: কাজী নজরুল ইসলাম হচ্ছেন এমন একজন কবি যিনি সৌন্দর্যের উপমা নিজে আবিষ্কার করেছেন। পরিচিত শব্দে যা ব্যবহৃত হয়েছে তার বাইরে গিয়ে তার কল্পনায় তার চেতনায় তার ভালোবাসায় তার প্রেমে নতুন নতুন করে তার স্বরলিপিকে তিনি আবিষ্কার করেছেন। তার আগে এইভাবে কেউ শব্দকে গানের মধ্যে এইভাবে ব্যবহার করা, নিজেকে নিবেদিত করা, এ কথাটা কেউ ভাবেনি। যে কারণে সমকালীন শ্রেষ্ঠতম কবিরা যারা ছিলেন তাদের উপস্থিতি সত্ত্বেও নজরুল হয়ে উঠেছিলেন একান্তভাবে নিজস্ব এক প্রতিভার স্বাক্ষর।
0: ঠিক এই জায়গা থেকেই কি আপনার এই নজরুল গবেষণার প্রেরণা বা ভাবনার উৎস, মানে আমি জানতে চাইছি যে কেন মনে হলো যে নজরুলকেই আপনার জীবনের ধ্রুবতারা করবেন, নজরুলের গবেষণাতেই আপনার জীবন নিয়োজিত করবেন। এই প্রসঙ্গে আমার রেডিওর ও প্রান্তে যে বন্ধুরা রয়েছেন তাদের বলি, বাঁধন সেনগুপ্ত আপনারা জানেন খুব পরিচিত মানুষ, পরিচিত নাম, যে তিনি নজরুল গবেষক হিসেবে নিজেকে এমন একটা জায়গায় নিয়েছেন যে আমাদের কাছে বহু ক্ষেত্রেই বাঁধনবাবু শেষ কথা, এবং ২২টি গ্রন্থ আমরা তার কাছ থেকে পেয়েছি নজরুল গবেষক হিসেবে। একটু শুনতে চাইবো এই শুরুটা কিভাবে হলো, কেন মনে হলো?
1: সে একটা অকস্মাৎ ঘটে যাওয়া একটা বিচ্ছুরণের মতো।
0: আচ্ছা,
1: আমি সেই সময় প্রায় যেতাম কবির কাছে কবিকে দেখতে, কারণ তখন তিনি নির্বাক, কথা বলতে পারেন না, আপন মনে বসে থাকেন এবং কিছুটা জনসাধারণের দৃষ্টির অগোচরেই তার অবস্থান তখন। কিন্তু আমার দেখতে ভালো লাগতো যে মানুষটিকে একটু দেখে আসি কেমন আছেন। এই প্রসঙ্গে খুব একটা ব্যক্তিগত কথা না বললেই নয়, একদিন গিয়ে দেখি কাজী নজরুল ইসলাম তার ঘরের যে নির্ধারিত যে কক্ষটি যেখানে তিনি থাকতেন শুতেন সেখানে নেই, দরজা খোলা। এদিক ওদিকে খোঁজ খবর করে আমি দেখলাম তিনি টয়লেটের মধ্যে সেখানে দাঁড়িয়ে আছেন গিয়ে। তা আমি ভাবলাম যে কী ব্যাপার এখানে দাঁড়িয়ে আছেন। তা আমি তার হাত ধরে আনলাম, কাজী সাহেব চলুন ভেতরে চলুন, দাঁড়িয়ে আছেন কেন? উনি বিভল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন, মানে বুঝতে পারছেন না কি হবে বা কি করতে আমায় বলছেন। আমি যখন সেই ডান হাত দিয়ে নিয়ে আসছি আর আমার সারা শরীরের মধ্যে একটা আশ্চর্য শিহরণ বয়ে গেল। আমার খালি মনে হলো এই সেই মানুষ, এই সেই হাত, এই সেই আঙুল যা জন্ম দিয়েছে বিদ্রোহীর মতো কবিতার। সেই দিন আমার মনে হলো আচ্ছা এই মানুষটিকে নিয়ে যদি আমরা নতুনভাবে কিছু আবিষ্কারের চেষ্টা করি, তাকে নিয়ে ভাবি, তাকে নিয়ে গ্রন্থ রচনা করি, গবেষণা করি, নতুন নতুন রূপে তাকে আবিষ্কার করতে পারি, সেটা কি আমাদের সাহিত্যের কর্তব্য নয়? এই দিন আমার মাথায় প্রথম ঢোকে। আমি মুজাফর আহমেদের কাছে গিয়ে পরদিন বললাম যে কাকু আমার মনে হয় এত কিছু নিয়ে কাজ হয়, নজরুল আমাদের মধ্যে বেঁচে আছেন, অথচ তার এই সৃষ্টি নিয়ে কেউ কোনো কাজ করবে না? বলুন করুন না, আপনারা করলেই হবে, আমি আপনাকে সাহায্য করবো। সেই আমার শুরু। তারপর থেকে গত প্রায় ৬০ বছর ধরে তো আমি এই কমই করছি।
0: আপনি বলছেন না, মানে আমিও কেমন শিহরিত হলাম যে সত্যি আপনি ওই স্পর্শ করেছেন তাকে।
1: ভাবলি কেমন লাগে? তিনি আমার সঙ্গে কথা বলতে পারছেন না। আমি যখন ক্যামেরা বার করেছি যে একটা ছবি তুলব কি, উনি হঠাৎ গালের মধ্যে হাত দিয়ে চিৎকার করে একটা আওয়াজ করলেন, অর্থাৎ দাড়ি কাটা নেই এখন।

0: ছবি তুলো না, একেবারেই যে চেতনা বিহীন তা তো মনে হলো না।
1: আচ্ছা, ওনার কথাটা শুনে আমার এটা মনে হলো যে মানে ওই সৌন্দর্যের ভাবনাটা, সৌন্দর্য প্রিয়তা যে ওনার মনের মধ্যে, ওই অবস্থাতেও তিনি স্মরণ করছেন যে আমার দাড়ি কাটা নেই, ছবি তুলবো কী করে। তো উনি সবসময় ঝলমলে পোশাক পরে থাকতে ভালোবাসতেন আর কি। ওনাকে জিজ্ঞাসা করায় উনি বলেছিলেন, মানুষকে মুগ্ধ করাই তো আমার কাজ। মানে সেটা শুধু পোশাক থেকে শুরু হলেও অন্তরে বাইরে সর্বত্রই সৌন্দর্য বিরাজ করবে, আমার এটা মনে হয়েছে ওনার গানে।
0: একটা কথা মনে হয়, উনি ওভাবে খালি সৌন্দর্যের উপাসনাই করেননি, তিনি বলছেন আমি কি অপরাধী নাকি, তুমি আমি বুঝতে পারছো না, আমি তো সৌন্দর্যের পিয়াসী, সৌন্দর্যের উপাসক। সুতরাং এইভাবে রচিত হয়ে যাচ্ছে তার সৃষ্টি, যেখানে তিনি নিজেকে উন্মোচিত করছেন, এইরকম একটি অসাধারণ রচনা, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ?
1: শোনাই গানটা দুলাইন। নিশ্চয়ই

0: কবি তার জীবনে যেমন বিভিন্ন মুহূর্তকে সেই মুহূর্তে যখন তাকে যাপন করছেন মনে করছেন একটি পর্যায়ে এসে এই তার সর্বোচ্চ সুন্দর মুহূর্ত, তিনি বিভিন্ন সময় তার এই যে আমরা সৌন্দর্যের বর্ণনার কথা বলছিলাম, প্রকৃতির বর্ণনা করছেন বা তার চোখে তার কলমে তিনি যে নারীকে যেমন সাজাচ্ছেন, তার প্রেয়সীকে যেমন সাজাচ্ছেন, তেমনি তার রূপের বর্ণনা যখন করছেন,
1: প্রকৃতি থেকে সব রং নিয়ে তিনি সেই রঙকে রূপ দিচ্ছেন তার সৌন্দর্য বর্ণনায়।
0: ঠিক, তো আমরা কি শুধু গানেই এমনটা পেলাম, তার অন্য কাব্যে বা সাহিত্যে গল্পে উপন্যাসে এমনটা কি পাইনি?
1: বহুবার এসেছে, নানা জায়গায় এসেছে।
0: একটু শুনি।
1: তিনি যখন পরোক্ষভাবে তার যে পেয়সী তার কথা ভেবে কলকাতায় ফিরে এসে চিঠি দিয়েছেন।
0: আচ্ছা,
1: আমরা অনেকেই জানি তার সেই প্রেয়সী যিনি অন্যতম শ্রেষ্ঠ একটি ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাকে প্রথমবার দেখার পরে তিনি মুগ্ধ হয়ে ফিরে আসেন এবং ফিরে আসার পর তিনি ভেবেছিলেন পরপর কয়েকখানে চিঠি তাকে দেন এবং সেই চিঠির মধ্যেই তার বন্ধুকে লেখেন কাজী মোতাহার হোসেনকে, যে রবীন্দ্রনাথ আমাকে প্রায়ই বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনের শেলির মতো কিটসের মতো একটা বড় ট্র্যাজেডি অপেক্ষা করে আছে। আর আমি ভাবতাম বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। এই সৌন্দর্যের সন্ধানে তিনি তার প্রিয়সীকে আবিষ্কার করতে চেয়েছেন সেই সময়, তার জন্যই বারবার বলছেন তার কথা। সুতরাং তাকে সাজাবেন না তিনি, তাহলে কোন কবিতাকে সাজাবেন বল?
0: আমরা তাহলে একটু তেমন কিছু শুনি অনন্যা আপনার কাছ থেকে।
2: হ্যাঁ, উনি তার প্রেয়সীকে সাজাতে গিয়ে রাগ রচনাও করলেন, সে রাগের নামগুলো ভারী সুন্দর। নীলাম্বরী রাগ, নীল বসনা পরে যে নারী নীলাম্বরী, তিনি রাগও রচনা করলেন গানও রচনা করলেন। সে গানটি আমি একটুখানি শোনাই।
0: ঠিক,

0: যায় কে যায় কে যায়।
1: এবং ধীরেন্দা ধীরেন্দ্রচন্দ্র মিত্র তিনি আমাদের কাছে গল্প করতে বললেন যে আমি চাইছিলাম কাজীরা আমাকে নিজে কিছু গান দিন এবং সেটা করব, যদিও একটা রেকর্ডিং করেছিলেন শেষের দিকে, কারণ কাজী অসুস্থ হয়ে পড়েন। এবং ভাবা যায় না যে ওই গানে ওই কথার জন্য যেন ওই শিল্পীকেই প্রয়োজন ছিল,
0: একদমই তাই,
1: যার কোনো আসমত অনুকরণ হয়নি,
0: বিকল্প হয়নি,
1: অসাধারণ।
2: বেশ, এবারে তাহলে আমরা একটু প্রসঙ্গ বদলাতে পারি, একটু দিক আমরা বদলাতে পারি। কবির জীবনেও তো আরও অনেক মহান কবির মতো শোক এসেছে, সেই শোক সন্তপ্ত কবি শোককেও দেখেছেন একটা পর্বে এসে যে তাও যেন তার কাছে সুন্দর হয়ে ধরা দিয়েছে। সেই শোকের পর্বে তার রচনাগুলো কেমনভাবে আমাদের কাছে এসে পৌঁছলো?
1: প্রতিটা শোকেই তিনি যখন একেবারে ইয়ে হয়ে পড়েছেন, ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছেন, তখনও কিন্তু তিনি তার রচনার মধ্যে কিন্তু আশ্চর্য নতুন একটা দৃষ্টিভঙ্গির সূচনাও করেছেন। যদিও কিছু কিছু ভুল তথ্য আমাদের মধ্যে প্রচলিত আছে যে এই গানটা ওই সময় লেখা, ওই গানটা সেটা সঠিক না, কিন্তু ওই সময়ের মধ্যেই তো তার কাছাকাছি চন্দ্রবিন্দু কবিতার গানগুলো লিখেছেন। কাজেই সুখ দুঃখ আশ্চর্য এক মানে পারস্পরিক হাত ধরে ধরে যেন তার জীবনে এসেছেন, দুটোকে তিনি মনে করে নিয়েছেন সত্য বলে এবং সেই সত্যেরই জয়গান গাইতে চেষ্টা করেছেন দুঃখে এবং সুখে।
2: এবারে অনন্যা, এই ভাবনায় আমরা একটা কিছু শুনবো?
0: হ্যাঁ, এবার যে গানটা ভাবলাম সেটা মনে হলো যেন তার প্রেম এবং সৌন্দর্যের একটা শ্রেষ্ঠ রূপ আঁকা এই গানের মধ্যে। আমি একটুখানি শোনাই।
2: আচ্ছা,

0: আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপনাই
1: বাবা যে
0: এই সুন্দরকে তিনি যেমন প্রকৃতির মধ্যে পেলেন তেমনি আবার সেই প্রকৃতির রংকে তিনি জীবনের সঙ্গেও কেমন ভাবে মিলিয়ে মিশিয়ে দিলেন। এবারে আমরা একটু দ্রুত সেই জায়গাটায় যাই।
2: একটা গান, যে গানটি আমি শোনাতে চাই, এখানেও প্রকৃতির রং, রঙের সাথে শাড়ির রং মিলিয়েছেন উনি। ওনার খুব পছন্দের রং হলো ফিরোজা নীল, ফিরোজা নীল ধানি রং। তো বাঁশির সুর, নূপুরের আওয়াজ যে বাদল রাতে শুনতে পাই, তার সাথে উনি ধানি রঙের শাড়ি পরিহিতা কোনো নারীর যে একটা চলনের অপূর্ব সুন্দর মেলবন্ধন ঘটিয়েছেন, আমি একটু শোনাই। বাঁশিতে সুর শুনিয়ে নূপুর অরুণ শুনিয়ে এলে আজ।

0: কি আশ্চর্য, আমাদের মন তো দুলে উঠবেই।
1: ঠিক তাই,
0: যেমনি সুরে রাগ রাগিনীর যেমন মিশ্রণ, তার মধ্যে চলছে আঁকা বাঁকা পথে, কিন্তু সে তার মধ্যে একটা ছন্দ এবং তার মধ্যে একটা সুর এবং আশ্চর্য প্রকাশ কবির নিজের। সুতরাং এই গান আমাদের হৃদয়কে স্পর্শ করবেই,
1: আজও করেছে এবং আগামী আরও অনেক অনেক দিন এভাবেই আমাদের স্পর্শ করবে, এভাবেই আমাদের আন্দোলিত করবে।
0: এই সৌন্দর্যপ্রিয়তার কারণেই শেষ জীবনে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সৌন্দর্যের জয়গানই গেয়ে গেছেন এবং প্রার্থনা করেছেন, তোমারই আমি চাহিয়াছি প্রিয়, শতরূপে শতবার, জন্মে জন্মে চলে তাই মোর অনন্ত অভিসার।

0: কবির সৌন্দর্য চেতনার খুব সামান্য অংশটুকু আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, কিন্তু এখানেই তো থামলে হবে না, তাই আমরা আরও একটি পর্ব নিয়ে ফিরে আসব। আজকের মতন আমরা নমস্কার জানাবো। আজ আমাদের স্টুডিওতে সৌন্দর্য পিয়াসী নজরুল এই ভাবনায় শরিক হয়ে যারা উপস্থিত হয়েছিলেন আমাদের আমন্ত্রণে, নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্ত এবং সঙ্গীত শিল্পী অনন্যা মজুমদার বাগচি, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার।
1: ধন্যবাদ।
2: ধন্যবাদ। নমস্কার।
3: শুনলেন বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য পিয়াসী নজরুলের প্রথম পর্ব। অংশগ্রহণে ডক্টর বাঁধন সেনগুপ্ত ও অনন্যা মজুমদার বাগচি, সঞ্চালনায় সুথোপা চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতার।

বাংলা কথিকা বিভাগ। অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামীকাল রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন ছবির গান। প্রথম গানটি অতিথি ছবি থেকে সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেনের যুগ্মকণ্ঠে, গানটির গীতিকার ও সুরকার তপন সিংহ।

0: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে, সেলাম মেম সাহেব ছবিতে গেয়েছেন মান্নাতে।
1: মাগা মাগা।

0: পান্না হীরে চৌনি ছবিতে শ্যামল মিত্র, গেয়েছেন শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় অজয় দাসের সুরে।
1: যেমন শ্রী রাধা কাঁদে

প্রণব রায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, এবারের গান পরিণীতা ছবি থেকে আরতি মুখোপাধ্যায় এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

প্রণব রায়ের কথায় গোপেন মল্লিকের সুরে, এবারের গান শিল্পী ছবি থেকে। গানটি গেয়েছেন গায়ত্রী বসু।

শেষ গানটি প্রথম কদম ফুল ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে। গানটির গীতিকার এবং সুরকার সুধীন দাশগুপ্ত।

0: আশা ভোঁসলের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হলো আজকের ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ

0: ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রিয়া চট্টোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী কৃষ্ণ।

নগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল ৬টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আধুনিক গান সুস্মিতা দাস সরকারের কণ্ঠে।

বলেন সুস্মিতা দাস সরকারের কণ্ঠে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরি এবং দাদরা, শিল্পী সুনন্দ মুখোপাধ্যায়। প্রথমে মাছ খাম্বাজ ঠুংরি, পরে তিলং খাম্বাজ ঠুংরি, শেষে মিশ্র পিলু দাদরা। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তিমির রায়চৌধুরী, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। শুনুন ঠুংরি এবং দাদরা, শিল্পী সুনন্দ মুখোপাধ্যায়।

গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল ৬টায় সুভাষিত শুনবেন কাজী নজরুল ইসলামের রচনা থেকে পাঠ। ৬টা বেজে ৫ এ সংগীতাঞ্জলি, ৬টা ৩০ এ আজকের চাষবাস, ফসলের মাকড়ের

সমস্যা ও প্রতিকার বিষয়ে বলবেন ডক্টর কিঙ্কর সাহা। 6:40 আপনার স্বাস্থ্য থাকছে কথিকা, জলবাহিত রোগ থেকে সাবধান বলবেন ডক্টর তুষারকান্তি সাহা। শুনবেন তৃতীয় পর্ব, প্রাত্যহিকী 6:45, উপস্থাপনায় নীলিমা সাঁতরা এবং কার্তিক ঘোষ। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরঙ্গনা গুপ্ত। 8:00 জানা অজানা অনুষ্ঠানে থাকছে কথিকা, বায়ো ইঞ্জিনিয়ারিং বলবেন ডক্টর শ্রাবন্তী বসু। শুনবেন প্রথম পর্ব, 8:05 আধুনিক গান পরিবেশন করবেন সুধা বিশ্বাস। 8:20 উত্তরণ, দৃষ্টি দিব্যাঙ্গ পল্লব হালদারের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। শুনবেন প্রথম পর্ব, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শুভময় ভট্টাচার্য। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। 9:25 জেলার চিঠি, কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান ছুটির ঘণ্টা, উপস্থাপনায় অমৃতা হালদার রায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান নজরুল জয়ন্তী, উপস্থাপনা সৃজনী পাল এবং সৌরিক ঘোষ। বেলা 12:00 পুরাতনী গান পরিবেশন করবেন তানিয়া দাস। 12:15 লোকগীতি শিল্পী প্রাণকৃষ্ণ মণ্ডল। 12:35 গ্রামীণ অনুষ্ঠান উনজমির দুন ফসল, ফার্মার্স ক্লাব বিষয়ে জি কেশব রাওয়ের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। বেলা 1:00 নির্বাচিত নজরুল গীতি, 1:50 বয়স্ক মানুষদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান মাননীয়েশু, উপস্থাপনা মিতালী ভট্টাচার্য। 2:30 সাঁওতালি গান শিল্পী চূড়ামণি মুর্মু ও সহশিল্পীবৃন্দ। এরপর সাঁওতালি ঐতিহ্যবাহী গান আখড়ারে দোল মাদলের ওপর একটি সঙ্গীতালেখ্য। শুনবেন তৃতীয় পর্ব, রচনা করেছেন নিভা টুডু, অংশগ্রহণকারী শিল্পীরা সুদাম সোরেন ও সহশিল্পীবৃন্দ, মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ, আরসু মুর্মু ও সহশিল্পীবৃন্দ। এরপর লোকগীতি পরিবেশন করবেন হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ।

গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনা অর্ক বন্দ্যোপাধ্যায়, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানের রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা। 5:30 বিদ্যার্থীদের জন্য মাধ্যমিক পরীক্ষা 2026-এ দশম স্থানাধিকারী সায়নী পিছালির সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন লবা মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে থাকছে কথিকা বিদ্রোহী কবি কাজী নজরুল, বলবেন শুক্লাল হাঁসদা। এরপর লোকগীতি পরিবেশন করবেন জলধর হাঁসদা ও সহশিল্পীবৃন্দ, লক্ষ্মীমণি মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষি কথার আসর, অপ্রচলিত সবজি চাষ বিষয়ে বাপি শেখের সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 দরজা গান পরিবেশনায় যাদব মণ্ডল ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, বলবেন সুপ্রিয় মিত্র। 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী, থাকছে নাটক বনবুড়ি, রচনা অঞ্জলি রায়, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, অর্থনীতিতে নগদবিহীন লেনদেনের ভূমিকা, এই বিষয়ে আলোচনার দ্বিতীয় পর্ব, অংশগ্রহণে চঞ্চল মজুমদার এবং দেবাশিস ঘোষ। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শুভময় ভট্টাচার্য। 9:30 শ্রবণী, নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য পিয়াসী নজরুল, অংশগ্রহণে ডক্টর বাঁধন সেনগুপ্ত ও অনন্যা মজুমদার বাগচি, সঞ্চালনা সুতপা চট্টোপাধ্যায়।

সূচনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। দশটায় বাংলা ছায়াছবির গান, দশটা বেজে তিরিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন সুরঙ্গনা গুপ্ত। দশটা পঁয়তাল্লিশে নজরুল গীতি শিল্পী সুধা বিশ্বাস, এগারোটায় পুরাতনী গান তানিয়া দামের কণ্ঠে। এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরঙ্গনা গুপ্ত, 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানসের 122তম পর্ব, 6:45 ভক্তিগীতি শিল্পী মঞ্জুষা চক্রবর্তী, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনা মল্লিকা চৌধুরী, 8:30 নজরুল গীতি পরিবেশন করবেন সুধা বিশ্বাস, 8:45 লোকগীতি প্রাণকৃষ্ণ মণ্ডলের কণ্ঠে, 9:00 গিটার বাজিয়ে শোনাবেন প্রবীর কুমার দে, 9:10 রসধারা উপস্থাপনা জ্যোতিপ্রসাদ, 10:15 আঞ্জুমান উপস্থাপনা শায়েস্তা নাজ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা দীপাচন্দ, 12:00 সুরভি উপস্থাপনা জ্যোতিপ্রসাদ, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা দীপাচন্দ, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান এটিরও উপস্থাপনায় দীপাচন্দ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা পরিবেশন করবেন সুব্রত মান্না। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুল গীতি শিল্পী সুধা বিশ্বাস, 5:20 উর্বশী উপস্থাপনা পূজা মিশ্র, 6:10 কথিকা বলবেন পূজা মিশ্র, 6:30 গুল গুলশান উপস্থাপনা পূজা মিশ্র, 7:10 লোকগীতি পরিবেশন করবেন প্রাণকৃষ্ণ মণ্ডল, 7:30 দর্পণ উপস্থাপনা পূজা মিশ্র, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা প্রতিজ্ঞা ঘোষ, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 26 মে মঙ্গলবারের অনুষ্ঠান সূচি।

এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে, কোনো কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি কম এবং সর্বনিম্ন ৩০ ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের তুলনায় ৩.১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল ৮৬% এবং সর্বনিম্ন ৬৪%। রাত ৮:৩০ পর্যন্ত গত ২৪ ঘন্টায় এবং ৮:৩০টার পর বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে আগামী ২৭ মে পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই। ২৮ এবং ২৯ মে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং ওড়িশা উপকূলের উত্তর অংশে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কখনো কখনো যার গতিবেগ বেড়ে ঘন্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের আগামী ২৮ এবং ২৯ মে